শুনছিলেন শিল্পী কমলিনী মুখোপাধ্যায়ের একক কণ্ঠে গান। অনুষ্ঠান আনন্দধ্বনি, অনুষ্ঠানের মধ্যপথ অতিক্রম করে গিয়েছি আমরা। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। সম্মিলন লেখাটির পরবর্তী অংশ। তেমনি মিলিয়া যাবে অনন্ত মিলন, এক আশা রবে শুধু দুইটি ইচ্ছার, এই ইচ্ছা রবে শুধু দুইটি হৃদয়। একই জীবন আর একই মরণ, একই স্বর্গ আর একই নরক, এক অমরতা কিংবা একই নির্বাণ। হায় হায় কি হলো, এ কি হলো মোর, আমার হৃদয় চায় উধাও উড়িয়া প্রেমের সুদূর রাজ্যে করিতে ভ্রমণ। কিন্তু গুরুভার এই মর্তের ভাষা, চরণ বেঁধেছে তার লোহার শৃঙ্খল। নামি বুঝি পড়ি বুঝি, মরি বুঝি মরি। শুনছিলেন সম্মিলন, অনুদিত কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। এবারে শিল্পী নির্মাল্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গিয়েছি, 5টা বেজে 47।

30 মিনিট। তাই কিছুটা আগেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যদিও 6টা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন অনুষ্ঠান ভোরাই 107 FM রেনবো ও নিউজ অন AIR অ্যাপসে একযোগে।

আলোচিত কবিতার অংশে বিদেশি ফুলের গুচ্ছ এক। মধুর সূর্যের আলো আকাশ বিমল, সঘনে উঠিছে নাচি তরঙ্গ উজ্জ্বল, মধ্যাহ্নের স্বচ্ছ করে সাজিয়াছে থরে থরে ক্ষুদ্র নীল দ্বীপগুলি শুভ্র শৈলশির, কাননে কুঁড়িরে ঘিরি পড়িতেছে ধীরে ধীরে পৃথিবীর অতি মৃদু নিঃশ্বাস সমীর, একই আনন্দে যেন গায়ে শত প্রাণ, বাতাসের গান আর পাখিদের গান, সাগরের জলরব পাখিদের কলরব এসেছে কোমল হয়ে স্তব্ধতার সঙ্গীত সমান। আমি দেখিতেছি চেয়ে সমুদ্রের জলে শৈবাল বিচিত্র বর্ণ ভাসে দলে দলে, আমি দেখিতেছি চেয়ে উপকূল পানে ধে মুঠি মুঠি তারা বৃষ্টি করে ঢেউগুলি, বিরলে বালুকা তীরে একা বসে রয়েছি রে, চারিদিকে চমকেছে জলের বিজুলি, তালে তালে ঢেউগুলি করিছে উত্থান, তাই হতে উঠিতেছে কি একটি তান, মধুর ভাবের ভরে হৃদয় কেমন করে, আমার সে ভাব আজি বুঝিবে কি আর কোনো প্রাণ। হায় মোর, নাই আশা নাই কো আরাম, ভিতরে নাই কো শান্তি বাহিরে বিরাম, নাই সে সন্তোষ ধন জ্ঞানী ঋষি যোগীগণ ধ্যান সাধনায় যাহা পায় করতলে, আনন্দ মগন মন করে তারা বিচরণ বিমল মহিমালোক অন্তরেতে জলে, নাই যশ নাই প্রেম নাই অবসর, পূর্ণ করে আছে এরা সকলেরই ঘর, সুখে তারা হাসে খেলে সুখের জীবন বলে, আমার কপালে বিধি লিখিয়াছে আর এক অক্ষর। কিন্তু নিরাশাও শান্ত হয়েছে এমন, যেমন বাতাসেই সলিল যেমন, মনে হয় মাথা থুয়ে এইখানে থাকি শুয়ে অতিশয় শ্রান্ত কায় শিশুটির মতো, কাঁদিয়া দুঃখের প্রাণ করে দি অবসান, যে দুঃখ বহিতে হবে বহিয়াছি কত, আসিবে ঘুমের মতো মরণের কোল, ধীরে ধীরে হিম হয়ে আসিবে কপোল, মুমূর্ষু শ্রবণ তলে মিশাইবে পলে পলে সাগরের অবিরাম একতান অন্তিম কল্লোল। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ এক, অনুদিত কবিতা গ্রন্থের অন্তর্গত রচনা। এবারে শিল্পী চৈতী মজুমদার।

অনুষ্ঠানের আজকের মতো শেষ গানটি শুনছিলেন শিল্পী চৈতী মজুমদারের কণ্ঠে। 107 FM রেনবোয়ে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 33 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 15 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এবার জানিয়ে দেব কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টার জন্যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা সাধারণের থেকে ১.৯ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩% যথাক্রমে ৬৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০.৬ মিলিমিটার। পশ্চিমবঙ্গের এবং তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই।

আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই

আর জড় বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক, তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোন বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে, তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা, এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোন বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ, প্রত্যেক অস্থি, প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান প্রথম আলো। এই অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সরজিৎ সেন, শুনবেন রাগ যোগিয়া এবং মঙ্গল ভৈরব।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছিলেন সেতার শিল্পী পণ্ডিত সরজিৎ সেন। একটু পরেই শুরু হবে সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের ওড়িশা সফর শুরু করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির এনএসও প্রধানদের দুদিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় পাঁচ নিরাপত্তা কর্মীসহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ভারতের আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কেরালায় বৃষ্টিপাতের তীব্রতা কমার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারী বা গণ অংশগ্রহণমূলক অভিযানে 28,000-এরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়। লোকলজ্জার ভয় মাদকাসক্তির মতো ঘটনা চেপে না রেখে সময় থাকতেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সকলের কাছে

করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, 100 সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপনে গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তাপ্তাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আগামীকাল তিনি দক্ষিণ ওড়িশায় সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার আগে তাপ্তাপানির কাছে মা কান্দুনী দেবী মন্দিরে পুজো দেবেন। ভুবনেশ্বর এবং কটকে প্রায় 40 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রদেশের ধর জেলার রূপাখেড়া গ্রাম আধুনিক কৃষির দৃষ্টান্ত হয়ে উঠেছে। ফুল চাষের জন্য ওই গ্রাম বর্তমানে মধ্যপ্রদেশের মিনি হল্যান্ড নামে পরিচিতি লাভ করেছে। আগে সেখানকার কৃষকরা গম, ছোলা, ভুট্টা ও সয়াবিনের মতো ফসলের উপর নির্ভরশীল ছিলেন। এখন তারা পলি হাউস ও শেড নেট হাউস এ উচ্চমানের শাকসবজির পাশাপাশি গোলাপ, জারবেরা, লিলি ও অন্যান্য ফুলের চাষ করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ে এনএসওর প্রধানদের 2 দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। ভারতের সভাপতিত্বে এই বৈঠকের মূল ভাবনা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নির্মাণ। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক এক প্রতিবেদন অনুযায়ী, এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তাকর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ থানার ঠিক বিপরীত সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদু শরীফের সেন্ট্রাল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। স্থানীয় জনজাতি পরিষদ সোয়াত আমান জিরগা এই শান্তি সমাবেশের আয়োজন করেছিল। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোয়েল আফ্রিদি এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের ডি চকে গতকাল বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ দেখান। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, পাক নিরাপত্তা বাহিনী ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। তারা আরও জানিয়েছে, ড্রেকে নারী ও শিশুরা একটি প্রতিবাদ ধর্নায় বসেছেন। বিক্ষোভকারীরা আওয়াজ দো হাম এক হ্যায়, কাশ্মীর কে পাহাড়ো মে হাম এক হ্যায় স্লোগানও দেন। জেএসির সদস্য সর্দার উমর নাজির কাশ্মীরি বলেন, গত কয়েকদিনে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলি চালনার ফলে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনীর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালামানসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।
জম্মু কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য

0: মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। ভারতের আবহাওয়া দপ্তর গতকাল 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করে। রাজ্যের 14টি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেরালা সরকার জানিয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারান এবং 5,700 বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং জাজপুরে বন্যার জেরে স্বাভাবিক জীবন বিপর্যস্ত। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনাসহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। 2030 সালে এই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির এনএসও প্রধানদের 2-দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তাকর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ভারতের আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কেরালায় বৃষ্টিপাতের তীব্রতা কমার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনাসহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনছিলেন সংবাদ। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান এই মহাজীবন। আজ শুনবেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা।
2: শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় লিখেছিলেন, প্রত্যেক মানুষের সঙ্গে কতগুলো ছায়া ঘুরে বেড়ায়, মৃত্যুর ছায়া, রোগ শোকের ছায়া, অপমান লাঞ্ছনার ছায়া ইত্যাদি। আমি জন্মেছিলাম অনিশ্চিতের ছায়া নিয়ে। সকলেরই চিন্তা ছিল কি হবে এই ছেলের। শরীর স্বাস্থ্য খারাপ, দৃষ্টিশক্তি ক্ষীণ বাল্যকাল থেকেই। প্রচুর বই পড়তেন বিনোদ বিহারী। 13 বছর বয়সে শান্তিনিকেতনে যান, দাদা ভর্তি করে দিলেন কলাভবনে। মেঘনাদবধ কাব্য পড়েছেন বাড়িতে, সেটা জেনে বিস্মিত হলেন রবীন্দ্রনাথ। কলাভবনে তিনি আচার্য নন্দলালের ছাত্র। বিনোদ বিহারী লিখছেন, খোলা মাঠে যেমন গাছপালা বেড়ে ওঠে, তেমনি করে আমরা বেড়ে উঠেছিলাম। 1925-এ 21 বছরেই তিনি কলাভবনের শিক্ষক হন। সেই সঙ্গে মিউজিয়ামের কিউরেটর এবং লাইব্রেরিয়ানের কাজও দেখতে হতো। স্বল্প বেতন, ক্ষীণ দৃষ্টি, আশ্রম জীবনের কৃচ্ছ সাধন, নিজের রুচি অনুযায়ী পড়াশোনা তাঁকে কোনোদিনই রোম্যান্টিক করেনি। অবনীন্দ্রনাথের বেঙ্গল স্কুল বা তার ছাত্রদের আঁকা দেব দেবী ভারতীয় পুরাণ চরিত্র তাকে আকর্ষণ করেনি। 1937-38 সালে যখন জাপান গেলেন, দেখলেন জাপানিরা তাদের আদি উৎস চীনে ছবি থেকে সরে আসছেন। তার ইম্প্রেশনিজম এবং আরি মাতিসের খুব ভক্ত। বিনোদ বিহারী তাঁর ছবিকে আধুনিক করলেন রঙে, ফর্মে, বিষয়বস্তুতে। শান্তিনিকেতনের নিঝুম প্রকৃতি, রোদ, বৃষ্টি, খোয়াই, মাটির রুক্ষতা, নিঃসঙ্গ তালগাছ, নির্জনতা, এসব আঁকতেন। বিনোদ বিহারী রামকিঙ্করের মতন উদ্দীপ্ত, বাঁধন ভাঙা, উদ্দাম ছন্দের মানুষ নন। তিনি অন্তর্মুখী, নির্জনচারী, ধ্যানী, নিমগ্ন শিল্পী ও লেখক। দাদা বনবিহারী মুখোপাধ্যায়ের কাছে শিখেছিলেন, সৃষ্টি মানুষের অন্তরের বস্তু, কিন্তু তার প্রচার নির্ভর করে পারিপার্শ্বিকের অবস্থার ওপর। তবে সত্যি কথা হলো এই যে, হাততালির উৎসাহ মানুষকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে, কতটা শক্তি যোগায় জীবনে, তেমন কিছু নয়।

0: কিন্তু ভালোবাসা, আত্মপ্রত্যয় জাগানোর বিশ্বাস, এগুলোই আসল শক্তি জীবনের পাথেও। ১৯০৪ বিনোদ বিহারীর জন্ম হয় বেহালায়। বিনোদ বিহারীর প্রিয় মাধ্যম ছিল টেম্পেরা। তেল রঙও করেছেন, জীবনের শেষ দিকে কোলাজ করেছেন, ম্যুরাল ফ্রেস্কো করেছেন, যা কলাভবনে ও হিন্দি ভবনে দেখা যায়। আন্দ্রে কার্পেলের থেকে শিখেছেন কাঠ খোদাই ও ভাস্কর্য। ক্যালিগ্রাফি চর্চা করতেন, যা তার ছাত্র সত্যজিৎ রায়কে প্রভাবিত করে। বিচিত্র মিডিয়ামে বিনোদ বিহারী কাজ করতেন। ছবি নিয়ে যে ব্যবসা হয় এটা বুঝতেন না, ফলে বহু ছবি বিলিয়ে দিয়েছেন, ফলে তার সৃষ্টির পঞ্জিয়ান করা প্রায় অসম্ভব। ফরাসি মহাশিল্পী এদগার দেগা শেষ বয়সে অন্ধ হয়ে যান, অসহায়ভাবে প্যারির রাস্তায় ঘুরে বেড়াতেন। জীবনের শেষ ২৩ বছর বিনোদ বিহারীর জীবনেও নিঃসীম অন্ধকার। দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যায় ১৯৫৭ সালে দিল্লিতে চক্ষু অপারেশনের পর থেকে। তিনি লিখছেন, বাইরের রৌদ্রের উত্তাপ বুঝছি কিন্তু আলো দেখতে পাচ্ছি না, এরপর আমি আর আলো কোনো দিন দেখিনি। সত্যজিৎ রায়কে সাক্ষাৎকারে বলছেন, দেখতে তো পাই না, তাই রং সম্বন্ধে ইন্টারেস্ট চলে যাচ্ছে। রঙের এক্স্যাক্ট শেড কীরকম মুখে বলে বোঝানো যায় না, অমুক জিনিসের মতো নীল, তমুক জিনিসের মতো লাল, কিন্তু তাতে প্রেসিশন সম্বন্ধে একটা সংশয় থেকে যায়। তবে ফর্ম সম্বন্ধে ইন্টারেস্ট রয়ে গেছে, আর আগে স্পর্শগত অনুভূতি এভাবে ফিল করতাম না, এখন কোনো বস্তু হাতে লাগলে কীরকম একটা যেন লাগে, একটা ট্যাকটিক্যাল ফিলিং গড়ে ওঠে। অবশ্য ব্যাপারটা খুব কমপ্লেক্স। এইরকম সব আত্মপলব্ধি ও শিল্প জিজ্ঞাসা নিয়ে তাঁর লেখালেখি। বাংলা এবং ইংরেজি দুভাষাতেই লিখেছেন। তাঁর লেখা আর্ট অব জাপান, আর্ট ইন ডেলি লাইফ, চিত্রকর, শিল্প জিজ্ঞাসা, কর্তা বাবা, চিত্রকথা অতি বিখ্যাত বই। ১৯৭৩ সত্যজিৎ রায় তাঁকে নিয়ে করেন ডকুমেন্টারি ইনার আই। বিশ্বভারতী তাঁকে দেয় দোষিকোত্তম এমিরিটাস অধ্যাপকও তিনি ছিলেন বিশ্বভারতীর। ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়। বিনোদ বিহারী বারবার বলতেন, আজকাল মানুষের স্বভাব কেবল নির্জনতা থেকে সরে যাওয়া। নির্জনতা, অবসরের অর্থই তারা বুঝতে পারে না, যেটা খুব মূল্যবান। নানা জনের মতামতে নিজস্ব উপলব্ধি ধ্বংস করে ফেলছে, দেওয়াল তুলছে নিজের উপলব্ধির সামনে, নষ্ট করছে মনের স্বাধীনতা আর ভাবনার সততা। আজকের এই হিউযুগে সমাজে এই বিনোদ বিহারীর কথাগুলো একবার ভাববার মতন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এবার জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্পর্কে। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত।

করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি। এ বিষয়ে বলছেন নেউটিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা ডক্টর দেবলীনা সরকার।
2: আজকের আবহাওয়া জলবায়ু কোনো কিছুই আর আগের মতো নেই। এখন বৃষ্টির দিনে বৃষ্টি হয় না, শীতকালে শীত পড়ে না, যখন বৃষ্টি হয় তখন মাঠ ভাসিয়ে দেয়। তাহলে এ সময় আমাদের কৃষক বন্ধুরা কি করবেন? তথ্য কথাটা খুব খটোমটো শোনাচ্ছে, তাই না? কিন্তু এতটাও কিন্তু খটোমটো নয়। আমরা যা জানি, যা বোঝার চেষ্টা করি, সেটা যদি আমরা সঠিক মাধ্যম থেকে পাই, তাহলেই কিন্তু আমরা তাকে তথ্য হিসাবে বলতে পারি। যেমন ধরুন, আপনাদের মনে হলো যে আজকে বৃষ্টি হবে এবং আপনারা মোবাইলে দেখলেন যে হ্যাঁ ঠিক, রাত্রিবেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু এটা হয়ে গেল তথ্য নির্ভর কৃষি। পরের দিন আপনাদের যা চাষের জন্য পরিকল্পনা ছিল তা আপনারা সেভাবে পরিবর্তন করতে পারবেন, অথবা যেরকম আপনারা ভাবছিলেন সেরকমই করতে পারবেন। আজকালকার দিনে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে প্রকৃতি যদি বদলায় বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন? সেই জায়গাটাতেই কিন্তু চলে এসেছে আমাদের কাছে প্রযুক্তি। আপনারা ভাবতে পারছেন বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে? আগে থেকে কত কিছু আপনাদের বলে দেওয়া সম্ভব। আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে সম্পূর্ণটা বোঝা যায় যে কোথায় কতটা জল আছে, কোথায় জল নেই, কোথায় মাটির লবণাক্ততা অনেকটা বেশি, ফসল ভালো নেই, ফসলের কিছু রোগ হয়েছে, সেখানে গিয়ে আমাদের দেখতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণটা জানান দেয় আমাদের বিজ্ঞান এবং এই আকাশ থেকে তোলা ছবি। শুধু তাই নয়, আপনারা হয়তো প্রতি বছর যেরকম সার দিয়ে আসছেন মাটিতে, আপনারা জানেন যে ধান চাষের আগে এতটা ইউরিয়া দিতে হয়, কিন্তু আপনারা হয়তো জানেনই না যে মাটি চাইছেই না এবছর আর ইউরিয়া সার। তাহলে আপনাদের কি করতে হবে? মাটির পরীক্ষা করতে হবে। কিন্তু এই মাটির পরীক্ষা করাটাও তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, আপনারা বলবেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের মাটি সংগ্রহ করতে হবে, সেটা আমাদের নিয়ে আবার বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে গিয়ে পৌঁছতে হবে, সেখানে অপেক্ষা করতে হবে, তার দুদিন পরে হয়তো তার আপনারা রেজাল্ট জানতে পারবেন। তাহলে এটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ আপনাদের মনে হতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এখন এরকমও কিছু

0: প্রযুক্তি আছে যাতে এমন কিছু যন্ত্র বেরিয়েছে, সেই যন্ত্র নিয়ে যদি আপনার কাছে কৃষি আধিকারিক অথবা কোনো কৃষি বিজ্ঞানী আপনার মাঠে আসেন, সেই মাঠের উপর দিয়ে শুধু তারা হেঁটে গেলেন যন্ত্র নিয়ে, সেই যন্ত্রটা কিন্তু বলে দেবে যে মাটিতে লবণাক্তটা কতটা রয়েছে, কোন মাটিতে কি চাষ করলে ভালো হবে, মাটির আর্দ্রতা কতটা রয়েছে, এ ধরনের বিভিন্ন তথ্য। এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে এগুলো জানতে পারলে তবেই আপনারা আপনাদের বিভিন্ন আধিকারিক দপ্তরে গিয়ে আপনারা এগুলো জানান দিতে পারবেন, আপনারা চাইতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের কৃষি বিজ্ঞানীরা তার ব্যবস্থা করতে পারবে। তাছাড়াও আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদারা চাষ করত আমাদের পারিবারিক খাদ্যাভ্যাসের জন্য বা খোরাক মেটানোর জন্য, আজকাল কিন্তু আর সেই দিন নেই। এখনকার দিনে কৃষকদের ছেলেরা কিন্তু আর কৃষক হতে চায় না, কারণ তারা প্রতিনিয়ত দেখতে পারে যে তাদের বাবারা ভীষণ পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ক্ষতি কিন্তু আসলে কৃষকরা এখনো কৃষিটাকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যেতে পারেনি জন্য। আমাদের কিন্তু কৃষিটাকে পুরোপুরিভাবে ব্যবসার দিকে নিয়ে যেতে হবে। আমাদের কাছে, কৃষি বিজ্ঞানীদের কাছে, কৃষি আধিকারিকদের কাছে, শিক্ষকদের কাছে, কৃষক বন্ধু আপনারা হলেন নায়ক, সেই নায়ক যিনি মঞ্চের ওপরে থাকবেন, আমরা হলাম আপনাদের ব্যাক স্টেজে রয়েছি। আমরা আপনাকে সাজানোর চেষ্টা করব। সাজাবো কিভাবে? এই বিভিন্ন ধরনের তথ্য দিয়ে। তথ্যগুলো কি কি হতে পারে? আপনারা যেরকম চাইছেন, আপনারা পরবর্তী পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত ধরনের মাটির তথ্য, জলের তথ্য, আবহাওয়ার তথ্য, সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে আমরা সুসজ্জিত করে মঞ্চে পাঠাতে চাইছি, যাতে আপনারা ব্যবসায়িকভাবে কৃষিতে লাভবান হন এবং আপনাদের যে মাটির সাথে যোগাযোগ রয়েছে তা যেন অটুট থাকে। আপনারা কোনোভাবেই প্রকৃতিকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না। প্রকৃতির সাথে আপনারা যখনই মেলবন্ধন ঘটাবেন তথ্য নির্ভর কৃষির মাধ্যমে, এই জলবায়ুর পরিবর্তন হওয়া সত্ত্বেও, তবেই কিন্তু আপনারা লাভের সম্মুখীন হবেন।
1: এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এ বিষয়ে বললেন নিউটিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা ডক্টর দেবলীনা সরকার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ অর্থাৎ 3 আগস্ট সোমবারে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় থাকবে আমি সীমন্তী মুখোপাধ্যায়। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় থাকছি আমি সীমন্তী মুখোপাধ্যায়। 8:30 অতিথি, এই অনুষ্ঠানে শুনবেন বিভাস চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতা, শেখর সমাদ্দার শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, রুকমাবাই সেনগুপ্ত, রাগ আলাইয়া বিলাবল, হারমোনিয়াম অমিতাভ ভট্টাচার্য, তবলা সুনীল মহালানবিশ। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়। 10:30 রামধনু অনুষ্ঠানে আধুনিক গানে শিল্পী প্রভাতী মুখোপাধ্যায় এবং দোতারায় শিল্পী সৌমেন্দু দাস। 11:00 শুনবেন সংগ্রহশালা থেকে গান। সকাল 11:15 শুনবেন নজরুল গীতি, শিল্পী পল্টু বিশ্বাস। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 লোকগীতি। 1:00 বেতার নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রুজ, প্রযোজনা সৌমেন বসু। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 2:30।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর, গল্পপাঠ, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, 4:35 বন্ধু তোমারই জন্য এ অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন তন্ময়ী ভট্টাচার্য ও ডক্টর মানস প্রতিম দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, সবজি চাষে উন্নত কৃষি ব্যবস্থাপনা, আলাপচারিতায় ডক্টর প্রণব হাজরা ও রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে বেবি ফুড বনাম মায়ের দুধ এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার সুমন পোদ্দার। সন্ধ্যে 7:00 শুনবেন বেতার নাটক চাঁদ সাক্ষী, নাটকটি পুনঃপ্রচারিত হবে। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 9:45 বিজ্ঞান পত্রিকা, এই অনুষ্ঠানে জ্ঞান বিজ্ঞানের আসরে শুনবেন বিজ্ঞানের খবর এবং 150 বছরে আইএসিএস এই বিষয়ে একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, রুকমাবাই সেনগুপ্ত, রাগ, যোগ এবং হারমোনিয়াম অমিতাভ ভট্টাচার্য, সঙ্গে তবলা সুনীল মহারণবীশ। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথমে শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

শুনছিলেন লোকসঙ্গীতের অনুষ্ঠান, লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: ঘড়িতে সময় হয়ে গেছে আজকের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান শুরু করবার।

আকাশবাণী মৈত্রী শুনছেন আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে রয়েছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। আগের দিন যে অনুষ্ঠানে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, সেই অনুষ্ঠানে বলেছিলাম ভারতের উত্তর পূর্ব দিকের এক জায়গার কথা, বর্ষায় যার সৌন্দর্য অসাধারণ, বলেছিলাম রাফলাং আর লাইতলুমের কথা। আজকে আপনাদের নিয়ে যাব ভারতের দক্ষিণে। ভাবুন তো, চারপাশে সবুজ পাহাড়, পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ, কোথাও পাইন গাছের সারি, কোথাও চা বাগানের ঢেউ, আর হঠাৎ ঝিরঝির করে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির পর পাহাড়ের গা থেকে উঠছে ধোঁয়ার মতো কুয়াশা, দূরে কোথাও এক পাহাড়ি রাস্তায় হারিয়ে যাচ্ছে মেঘের মধ্যে। এমন একটা জায়গায় যদি কয়েকটা দিন কাটাতে চান, তাহলে কেরালার ভ্যাগামন হতে পারে আপনার পরের গন্তব্য। কেরালার ইদুক্কি ও কোট্টায়াম জেলার সীমান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উচ্চতায় অবস্থিত ভ্যাগামন আসলে কেরালার সেই সব পাহাড়ি জায়গাগুলির একটি যেগুলি এখনও পুরোপুরি বাণিজ্যিক পর্যটনের চাপে বদলে যায়নি। চারিদিকে ঘাসে ঢাকা ঢেউ খেলানো পাহাড়, পাইন বন, চা বাগান আর ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে ভ্যাগামন যেন একটু ধীর গতির কেরালা। কেরালার ট্যুরিজমও এই ভ্যাগামনের প্রকৃতির মধ্যে যে শান্ত হয়ে থাকা সেটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। যদি আপনি বলেন ভ্যাগামনের সবচেয়ে বড় আকর্ষণ কি, তা হলো তার সবুজ পাহাড়ি ঘাসের মাঠ বা মিডোজ। এখানে দাঁড়ালে মনে হবে পাহাড়ের গায়ে যেন কেউ বিশাল সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে, বিশেষ করে এই বর্ষাকালে। সেজন্যই আরো বেশি করে বলা বর্ষা।

পুরো দমে ভারতবর্ষে চলে এসেছে উত্তর থেকে দক্ষিণ বৃষ্টির সময়। আর এই কেরালার ভ্যাগামন এই সময় অসাধারণ হয়ে ওঠে। মেঘ কখনো পাহাড়ের মাথায়, কখনো আপনার একেবারে সামনে, আর মাঝে মাঝে হঠাৎ সূর্যের আলো এসে পড়লে কয়েক মিনিটের মধ্যে বদলে যায় পুরো দৃশ্যটা। ভ্যাগামনের আরও একটি বিখ্যাত জায়গা হলো পাইন ফরেস্ট। লম্বা লম্বা পাইন গাছের সারির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক অন্যরকম নিস্তব্ধতা অনুভব করা যায়। পাইন পাতার গন্ধ, ভেজা মাটি আর বৃষ্টির শব্দ, পাইনের তলায় গাছের তলায় পাইনের যে ফলগুলো কুড়িয়ে এনে পরে রং করতে দারুণ লাগে। যদি পান নিশ্চয়ই সংগ্রহ করতে পারেন। বর্ষায় এই বন, এই পাইন বন যেন আরো রহস্যময় হয়ে ওঠে। ভ্যাগামনের কোলহামালেদু এই এলাকায় খুব গুরুত্বপূর্ণ। এইখানে যদি আপনি যান, সেখানে পাইনে ঢাকা পাহাড় এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির নানান সুযোগ রয়েছে কোলহালামেদু এই এলাকায়। আর যদি আপনি আর একটু অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলেও কিন্তু ভ্যাগামন আপনাকে হতাশ করবে না। প্যারাগ্লাইডিং এখানকার অন্যতম জনপ্রিয় আকর্ষণ। আকাশ পরিষ্কার ও আবহাওয়া নিরাপদ থাকলে পাহাড়ের ওপর থেকে প্যারাগ্লাইডিং করে নিচের সবুজ উপত্যকা, পাহাড় আর চা বাগানকে পাখির চোখে দেখা যায়। ট্রেকিং, রক ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিংয়ের মতো অ্যাক্টিভিটিও এখানে করা যায়। তবে বর্ষায় যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করবেন, তার আগে কিন্তু অবশ্যই স্থানীয় অপারেটর এবং আবহাওয়া বুঝে করবেন। প্রবল বৃষ্টি, কুয়াশা আর ঝোড়ো হাওয়া থাকলে কখনোই প্যারাগ্লাইডিং বা এরকম কোনো অ্যাক্টিভিটি না করাই ভালো। তখন কে বলি একপাশে চুপ করে বসে অনন্ত সবুজের দিকে তাকিয়ে থাকা। ভ্যাগামনের আরেকটি সুন্দর দিক হলো এর তিন পাহাড়ের গল্প। এখানে রয়েছে থাঙ্গল হিল, মুরুগান হিল এবং কুরিসুমালা। আশ্চর্যের বিষয় হল তিনটি পাহাড় তিনটি ধর্মের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। থাঙ্গল পারা মুসলিম সম্প্রদায় বা ইসলাম সম্প্রদায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ, মুরুগান হিল হিন্দুদের কাছে পবিত্র এবং কুরুসুমালা খ্রিস্টান ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত। এই ভ্যাগামনের পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতিরও এক সুন্দর প্রতীক। এর মধ্যে থাঙ্গলপাড়ার সঙ্গে জড়িয়ে আছে একটা চমৎকার কিংবদন্তি। 800 বছর আগে আফগানিস্তান থেকে একজন সুফি সাধক এসেছিলেন। বলা হয় যে এখানেই তার শেষ নিঃশ্বাস, এবং বলা হয় পাথরের ফাটলের মধ্যে থাকা জল নাকি এখনও শুকিয়ে যায় না গরমের মধ্যে, এবং যারা সাহসী পর্যটকেরা তারা কিন্তু এখানে ট্রেকিং করেও যেতে পারেন, জীবের যদিও সুব্যবস্থা আছে। কুরুসুমালাও কিন্তু ভ্যাগামনের একটি বিশেষ জায়গা। পাহাড়ি পথ ধরে উপরে ওঠার সময় চারপাশের নিরাবতা, সবুজ আর মেঘের দৃশ্য আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি প্রকৃতিপ্রেমী এবং ট্রেকারদের কাছেও এই অঞ্চল আকর্ষণীয়। ভ্যাগামনের আরও কিছু কম পরিচিত জায়গা রয়েছে, যেমন সেগুলির মধ্যে মু পান্না পাড়া উল্লেখযোগ্য। একটু নিরিবিলি জায়গায় গিয়ে থাকতে চাইলে এই ধরনের অফবিট স্পট আপনার খুব ভাল লাগবে। ইকো পয়েন্টের মতো জায়গাতেও পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। আর যেটা এখানে পাবেন কেরালার মোটামুটি আরও বিভিন্ন জায়গাতেও রয়েছে, সেটা হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণা। পালোজোখুম পারা ওয়াটারফল, মারমালা ওয়াটারফল বর্ষায় বিশেষ আকর্ষণ তৈরি করে। সাবধানে যাবেন, এই বর্ষায় তাদের স্রোত কিন্তু আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, তাই খুব সাবধান। তবে সবার আগে যে প্রশ্নটা আসে বেড়াতে যাওয়ার আগে, ব্যাগ গোছানোরও আগে, যে যাব কিভাবে, ভ্যাগামনের সবচেয়ে কাছের বড় রেল স্টেশন হলো কোট্টায়াম, যা প্রায় 62 থেকে 65 কিলোমিটার দূরে। কোট্টায়াম থেকে বাস, ক্যাব বা গাড়ি নিয়ে ভ্যাগামন যাওয়া যায়। কোট্টায়াম থেকে KSRTC-র বাস পরিষেবাও রয়েছে। এছাড়া আকাশপথে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং সেখান থেকে প্রায় 100 বা 120 কিলোমিটার ভেতরে যেতে হবে। বুঝতেই পাচ্ছেন দূরত্বটাই বলে দিচ্ছে যে এই জায়গাটা কতটা অবাক করে দিতে পারে আপনাকে, কতটা শান্ত, কতটা নিরিবিলি। এছাড়া যদি কেরালার হাতে সময় থাকে, তাহলে ভ্যাগামনের সঙ্গে মুন্নার বা থেকেরি একসাথে মিলিয়েও যেতে পারেন, এবং

সাথে থাকবেন। আর অবশ্যই খেতে ভুলবেন না কেরালার বিশেষ বিশেষ যেসব খাবার দাবার, আপ্পাম, স্টিউ, পুত্তু, কাদালা কারি, কেরালা পরোটা, মালাবার পরোটা বা মাংসের রোস্ট এবং নানান রকমের মাছ। বড় বড় দোকানে যেমন খাবেন, রয়েছে অনেকগুলো মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ছোটোখাটো যে থাত্তুকাডা সেখানে আপনারা যদি বসে চা খান, কফি খান, এবং এই বর্ষার আমেজ এবং সবুজ ভ্যাগামন আপনার মনকে কিন্তু একেবারে মাতোয়ারা করে দেবে। অবশ্যই সঙ্গে নেবেন রেইনকোট, ওয়াটারপ্রুফ জ্যাকেট, নিজের ফোন বাঁচানোর জন্য ওয়াটারপ্রুফ কভার এবং ছাতা এবং প্রয়োজনীয় ওষুধপত্র, এক্সট্রা অতিরিক্ত পরিমাণে জামা কাপড় বর্ষার কারণে, এবং কখনোই জলপ্রপাতে সাবান বা প্লাস্টিক ব্যবহার করবেন না। সবসময় বলি পাহাড়ে যাচ্ছেন, পাহাড়ের যত্ন নেবেন, কারণ ওই কটা দিন পাহাড় আমাদের যতটা যত্ন করে, আমাদের মনের যতটা যত্ন করে, ততটা কিন্তু আর কখনোই আমরা পাব না। কেরালার ভ্যাগামন আজকের গন্তব্য ছিল, আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো গন্তব্য নিয়ে থাকব। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, সঙ্গে ছিলাম আমি সুমন্তি, আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানটি শেষ হলো, শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাস হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্প স্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনার কাজ শুরু হবে আর কিছুক্ষণ পর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে 4র্থ স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মনে মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর সুস্থ জীবন যাপন করা উচিত।
1: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो। यही इस अभियान का उद्देश्य है।
0: প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন হবে। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই আসক্তির মারাত্মক পরিণতির বিষয়টি তরুণদের অবশ্যই অনুধাবন করতে হবে। তিনি মনে করিয়ে দেন যে মাদক পেশাগত জীবন নষ্ট করে, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যক্তির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সামাজিক লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য তিনি পরিবারগুলোর প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, আক্রান্ত সদস্যদের সুস্থ হয়ে উঠতে

0: সহায়তার জন্য পরিবারের উচিত সময় মতো সাহায্য নেওয়া, খোলামেলা আলোচনা করা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করা। তিনি জোর দিয়ে বলেন যে মাদকের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করতে সন্তানদের সময় মতো সহায়তা প্রদানের জন্য পরিবারগুলিকে খোলামেলা আলোচনার পরিবেশ গৌরব তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক বিচ্ছিন্নতা, অস্বাভাবিক আচরণ, কথাবার্তা এড়িয়ে চলা, গভীর রাত পর্যন্ত বাইরে থাকা বা ঘন ঘন টাকা চাওয়ার মতন আচরণগত পরিবর্তনগুলো মাদকাসক্তির প্রাথমিক লক্ষণ হতে পারে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের প্রতি আহ্বান জানান যে তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে মাদক অপব্যবহারের বিপদ নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে তিনি সচেতনতামূলক অভিযানেরও আয়োজন করার ব্যাপারে উৎসাহ দেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারতের স্বপ্ন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। ফরিদাবাদের অমৃতা হাসপাতালে বিকশিত ভারত সংকল্প অভিযানের নেশামুক্ত যুব জাতীয় অভিযানের সূচনার পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
1: हम युवा विकसित भारत में अपनी भूमिका रखेंगे और इसलिए ही आज के दिन में ही आदरणीय प्रधानमंत्री जी 1 करोड़ से अधिक युवाओं को नशा मुक्ति का शपथ भी करवा रहे हैं और देश के युवा आगे आके नशा मुक्ति के सामने माई भारत के द्वारा अभियान का प्रारंभ कर रहे हैं।
0: শক্তিশালী অর্থনৈতিক সূচক, শিল্পস্থাপনে উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের পূর্বাভাসে চেয়ে এই হার বেশি। শনিবার প্রকাশিত SBI রিসার্চের মনিটারি পলিসি কমিটি MPC বিষয়ক প্রাক বৈঠক প্রতিবেদনে বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর জেলায় এবং গঞ্জাম জেলার তাপতাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। কটকে জগৎগুরু কৃপালী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনেরও করবার কথা রয়েছে তার। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গত মাসে 30 তারিখে বিহারের বাঁকিপুর, গুজরাটের মাঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। সকাল 8টায় গণনা শুরু হবে। প্রথমে পোস্টার ব্যালট গণনা হবে এবং এরপর সকাল 8:30 থেকে EVM এর গণনা শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X&L AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেবার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ থানার ঠিক বিপরীতে সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদুর শরীফের সেন্ট্রাল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। স্থানীয় জনজাতি পরিষদ সোয়াত আমান জিরগা এই শান্তি সমাবেশের আয়োজন করে। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। গ্রিসের আত্মিকা অঞ্চলের পাসাতা এলাকায় দমকাল বাহিনীর 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। এথেন্সের উত্তর পশ্চিমে ছড়িয়ে থাকা এক ভয়ানক দাবানল নিয়ন্ত্রণে আনার সময় এই দুর্ঘটনা ঘটে। দাবানলে 1000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি হেলিকপ্টারে থাকা 2 জন, এক গ্রিক ও অন্যজন ডেনমার্কের নাগরিক নিহত হয়েছেন, তবে অন্য হেলিকপ্টারটির 1জন গ্রিক এবং 1জন ব্রিটিশ নাগরিক

0: প্রাণে বেঁচে গেছেন। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে এক সম্মেলনের আয়োজন হয়। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানে এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবণ্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারতের 13টি সোনা, 17টি রূপ এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথের গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনে পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্পস্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রে পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন সংবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে সকালের আড্ডা।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা অনুষ্ঠানে সঙ্গে রয়েছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। আর আপনারা যেমন জানেন, সকালের আড্ডা মানেই আমার কাছে এই যে নতুন শুরু হওয়া দিনটা, এই দিনটাকে ঘিরে আমাদের যে ভাবনা আছে, যে অনুভূতি আছে, সেগুলোকে একটু আলোচনা করে নেওয়া। আর ইতিহাসের পাতায় ফিরে গিয়ে আজকের দিনটাকে একটু ফিরে দেখার চেষ্টা করা যে আচ্ছা সেই সময় এই দিনটা কেমন ছিল। খানিকটা আমার মনে হয় এইভাবে এই দিনটা যে জাস্ট একটা রাত থেকে সকাল হওয়া, একটা দিন বদল যে মাত্র নয়, সেটা আমাদের কোথাও যেন মনে করিয়ে দেয়। আপনাদের সঙ্গে এই সকালের আড্ডা মানেই গান, সকালের আড্ডা মানেই নানান মনের কথা ভাগ করে নেওয়া, খুব ভাল লাগে সকালের এই সময়টা। হয়তো আপনারা অনেকে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, স্কুলের যারা যাত্রী তারা স্কুলের জন্য হয়তো বা একটুখানি পাঁচ মিনিট নিজের জন্য সময় করে চায়ের কাপ বা কফির কাপ নিয়ে বসেছেন, খবরের কাগজ হয়তো সামনে, বা হয়তো একটু গাছে জল দিচ্ছেন। ইথার তরঙ্গের মাধ্যমে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, তারপর সারাটা দিন কেটে যাবে, কিন্তু আসুন এই সকালের আড্ডা

একটু নানান কথা, ইতিহাসের পাতায় একটু ফিরে যাওয়া, ফিরে যাই। প্রথমে রইল এই গানটি, গান ছাড়া কোনো আড্ডা তো সম্পূর্ণ হয় না।

ছুটছে সূর্য, ছুটছে দিন, ছুটি ছুটি মনে জল পড়ি, আঁকা বাঁকা পথ ছুটে সাইকেলের চাকাতে।

নতুন ইতিহাস। গানে একজনের নাম ছিল, আপনারা কি খেয়াল করেছেন? গানের তৃতীয় লাইনে সম্ভবত। তার সাথে তেসরা অগস্টের একটা যোগ আছে। 1492 সালের তেসরা অগস্ট, সেই যার নাম রয়েছে সেই ভদ্রলোক স্পেনের পালোস বন্দর থেকে তিনটে জাহাজ নিয়ে সমুদ্রযাত্রা শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল পশ্চিম দিকে সমুদ্রপথে যাত্রা করে এশিয়ায় পৌঁছানো। সেই সময় ইউরোপীয় বণিকদের কাছে এশিয়ার মশলা, রেশম এবং অন্যান্য মূল্যবান পণ্যের বাজার ছিল অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু ইনি পূর্ব দিকের প্রচলিত পথ যেহেতু খুব দীর্ঘ ছিল এবং নানান রাজনৈতিক বাধায় জটিল ছিল, তাই পশ্চিম দিক দিয়ে সমুদ্রপথ খুঁজতে বের হলেন। পরিকল্পনা করেছিলেন যে তার তিনটে জাহাজ, যার কিনা নাম ছিল সান্তা মারিয়া, পিন্তা এবং নিনা, দীর্ঘ সমুদ্রযাত্রা করে তারা পৌঁছাবেন এশিয়ায়। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কে তিনি? ক্রিস্টোফার কলম্বাস। দীর্ঘ সমুদ্রযাত্রার পর তারা পৌঁছলেন তো বটে একটি ভূখণ্ডে, কিন্তু সেটিকে তিনি এশিয়ার অংশ মনে করলেন, কিন্তু আসলে তা ছিল আমেরিকা মহাদেশের দ্বীপাঞ্চল। কলম্বাসের এই যাত্রার পর ইউরোপ ও আমেরিকার মধ্যে যোগাযোগ নাটকীয়ভাবে বদলে গেল এবং বিশ্ব ইতিহাসে শুরু হল এক নতুন অধ্যায়। যদিও তার পরের ইতিহাস নানান সংঘর্ষের ইতিহাস, হিংসা, শোষণ, উপনিবেশবাদের ইতিহাস, বহু নৌ অভিযান ঘটেছে তারপরে, কিন্তু

কলম্বাসের এই আবিষ্কার তা শুরু হয়েছিল কিন্তু এই আজকের দিনে, কত সালে, 1492 সালে। আসলে প্রত্যেকবারই যখন আমরা এরকম কোনো আবিষ্কারের কথা বলি, এরকম কোনো নতুন খুঁজে পাওয়ার কথা বলি, তখন কিন্তু আলো আঁধারি দুটোই থাকে। যেমন একটা নতুন সম্ভাবনা তৈরি হয়, তেমনি কিন্তু একটা ছায়ার মতো আমাদের মনের যত কালো, মনের যত খারাপ, তা কিন্তু সেই আবিষ্কারের পথ দিয়ে সম্ভাবনার থেকেও বেশি অধিকার করার চেষ্টা করে। তাই প্রথম গানের সঙ্গে রেশ রেখে আজকের দিনের 1492 এর ঘটনাটা বললাম। আর এই গানটা প্রচণ্ড মনে হচ্ছে যে, মনে হয় এই যে আমাদের বেরিয়ে পড়া, এই যে নতুন কোনো পথ আবিষ্কার করতে চাওয়া, প্রতিটা দিন আমাদের রোজনামচার মধ্যেও একটু অন্যরকম করে বাঁচতে চাওয়া, সেইটার কথা বলে অরিজিৎ সিং এর কণ্ঠে রইল এই গানটি।

পথে চলতে কজন পারে, জাস্ট রো দ্য বোট। এই যে ছোট্ট লাইনটা, তার একটা অংশ আছে, রো রো রো ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি মেরিলি মেরিলি মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। আমাদের এই কথাটা একদম মনে হয় না যে জীবনটা স্বপ্নের মতো, কিন্তু এটা মনে হয় যে বুকের মধ্যে যদি ভাবনাটা থাকে তাহলে এই বাস্তব জীবনটা একটু সহজ হয়। কারণ যারা সেই সব পথে চলেন, যে সব পথে আমাদের পক্ষে সহজে চলা সহজ নয়, তাদের কথা বারবার মনে পড়ে এইসব দিনে। যারা বিজ্ঞানী, যারা নতুন কিছু আবিষ্কার করেন, বা যারা গল্প লেখেন, চলচ্চিত্র বানান, আজ এরকম অনেক মানুষের জন্মদিন ভারতে এবং পৃথিবীতে তারা ছড়িয়ে আছেন, ছড়িয়েছিলেন। এবং কোথাও গিয়ে মনে হয় তারা হয়তো এক মুহূর্ত হলেও ভাবতেন বা ভাবতে পেরেছিলেন যে সত্যি জীবনটা ইজ এ ড্রিম। জানেন, 3 আগস্ট 1886 সালে উত্তরপ্রদেশের চিরগাঁওয়ে হিন্দি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি মৈথিলী শরণ গুপ্ত জন্ম নিয়েছিলেন। ভারতীয় সংস্কৃতি, দেশাত্মবোধ এবং সাধারণ মানুষের জীবনকে কবিতার বিষয় করে তোলার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল। তার বিখ্যাত রচনা ভারত ভারতী ভারতীয় জাতীয়তাবাদী চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তার কবিতায় ভারতবর্ষের অতীত, দেশের পরাধীনতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের নৈতিক দায়িত্ব উঠে এসেছে। মহাত্মা গান্ধী তাকে রাষ্ট্রকবি হিসেবে সম্মান করেছিলেন। গুপ্তের লেখায় অন্যতম বৈশিষ্ট্য ছিল সহজ ভাষায় গভীর ভাব প্রকাশ করা। তিনি শুধু কবি ছিলেন তা নয়, তার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে তিনি নিজের সময়ের সামাজিক রাজনৈতিক চেতনাকেও প্রকাশ করেছিলেন। আজও হিন্দি সাহিত্যের ইতিহাসে তার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। অনেকে বলবে সাহিত্যের ঠিক উল্টো দিকেই রয়েছে বিজ্ঞান, হিউম্যানিটিজ ভার্সেস সায়েন্স, কিন্তু এই যে গল্প বলতে চাওয়া, এক একজন এক এক পথে, বা বলা ভালো এই বিশ্ব পৃথিবীর যে গল্প তাকে অনুধাবন করতে চাওয়া, দুটো পথে। আমাদের একজন ম্যাডাম ছিলেন, তিনি বলেছিলেন যে সায়েন্স ইজ এ মেথড অফ নোয়িং, আর সাহিত্য নিজেকে জানার, পৃথিবীকে জানার আরও একটা পথ। তাই আজকে যেমন সাহিত্যিকের কথা বললাম, মৈথিলী শরণ গুপ্ত, তেমনি ভারতের এক বিশিষ্ট জ্যোতির্পদার্থবিদ জয়ন্ত বিষ্ণু নার্লিকারের জন্মদিন। 1938 সালে জন্ম নেওয়া নার্লিকার শুধু গবেষক ছিলেন তা নয়, খেয়াল রাখুন তিনি একজন অসাধারণ বিজ্ঞান লেখক ছিলেন এবং বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। তার গবেষণার অন্যতম উল্লেখযোগ্য ক্ষেত্র ছিল স্টেডি

স্টেট থিওরি, যা কিনা মহাবিশ্বের উৎপত্তি আর গঠন নিয়ে। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েলের সঙ্গে তিনি তত্ত্ব নিয়ে কাজ করেছিলেন। প্রচলিত বিগ ব্যাং মডেলের বিকল্প হিসাবে স্টেডি স্টেট থিওরি একটা ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। যদিও নার্লিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই বিতর্কর অনুসন্ধান, তার আরেকটা বড় পরিচয় হল বিজ্ঞান জনপ্রিয়করণ। জটিল মহাকাশ বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ করে তুলে ধরার জন্য তিনি বহু বই ও প্রবন্ধ লিখেছেন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান শুধু গবেষণার বিষয় নয় বা কঠিন কঠিন ভাষা বা সমীকরণ বা অঙ্ক নয়, সাধারণভাবে বোঝাও কিন্তু একটা বা বোঝাতে পারাও একটা তার দায়িত্ব। আসলে আমাদের প্রত্যেকেরই হয়তো এরমভাবে বিজ্ঞান শিখতে বড় ভাল লাগে, যা কিনা খানিকটা গল্পের মতো। আসলে একজন বিজ্ঞানী আর সাহিত্যিক হয়তো কোথাও গিয়ে বলবেন, তাদেরই গল্প বলাই হয়তো কাজ। রইল এই গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আমাদের গল্প বলার হরেক রকমের পথ থাকে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আরেকজন গল্প বলার মতো মানুষ, রামকিঙ্কর বেইজ, যিনি কিনা মাটিতে পাথরে ভাস্কর্যে গল্প বলতে জানতেন, তাকে স্মরণ করে আজকের দৃষ্টিকোণ অনুষ্ঠান রইল আপনার জন্য।

0: শোন, কাছে আয়, তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরে দে। একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি, সামনে, কখনো পিছন ফিরে তাকাবি না। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শান্তিনিকেতনে শিল্পের পাঠ নিতে আসা বিস্ময় তরুণটিকে বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের গ্রাম যুগিপাড়ায় আপন খেয়ালে স্থানীয় কারিগরদের দেখে মূর্তি বানানোর খেলায় সে মেতে থাকত। তার প্রতিভা দেখে জাতীয়তাবাদী প্রকাশক রামানন্দ চট্টোপাধ্যায় তাকে কলাভবনে পাঠান। সেখানে নন্দলাল বসু ও রবীন্দ্রনাথের সংস্পর্শে রামকিঙ্কর বেইজ ক্রমশ ভাস্কর্যে সম্পূর্ণ এক নতুন ধারার সৃষ্টি করেন। কাঁকুরে মাটিতে তিনি লেখেন গ্রাম বাংলার কাব্য। শিল্পী সত্তার তুমুল প্যাশন, ভিগার এবং পৌরুষ প্রতিফলিত হয়েছে প্রকৃতির মধ্যে ছড়িয়ে রাখা তার বিরাট আকার ভাস্কর্যগুলিতে। রামকিঙ্করের ভাস্কর্যের বিভিন্ন দিক নিয়ে বললেন কাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ভাস্কর্যের অধ্যাপক মৃণাল কান্তি গায়েন।
1: রামকিঙ্কর বেজ যখন শান্তিনিকেতনে আসেন তখন ওখানে নন্দলাল বসু ছিলেন। এই প্রকৃতিতে থাকতে থাকতে উনি কিন্তু যখন ভারতবর্ষের চারিদিকে স্কাল্পচারের একটা মাস ভলিউম, একটা বিদেশি প্রভাব, সবাই কাজ টাজ করছেন, উনি কিন্তু সেগুলোকে বাদ দিয়ে একেবারে নিজের মতো করে ভাবতে শুরু করলেন। যেমন উনি জিওকমিত্রিকে ও ফলো করেছেন, একদম করেননি যে তা নয়, জিওকমিত্রিকে ফলো করে উনি একটা সুজাতা বানিয়েছিলেন, একটা গাছের মতো ফর্ম, একটা ইলংগেটেড লম্বা সুজাতা, এবং তার আশেপাশে অনেক গাছ আছে যেন মনে হচ্ছে গাছের সঙ্গে মিশে গেছে। তারপরে তার আরো যে কাজগুলো দেখা যায়, কলের বাঁশি, সাঁওতাল পরিবার, এগুলোকে মোটামুটি একেবারে সাধারণ মানুষের জীবনযাপনের ছায়া এবং সাধারণ জিনিসপত্র দিয়ে করা, যেখানে বাঁকুড়ার খোয়া নড়ি যখন যেরকম একটুখানি সিমেন্ট গুলা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, এবং এটা এখনো পর্যন্ত আধুনিক ভাস্কর্যের ছাপ আমাদের কাছে পাওয়া যায়। এনভায়রনমেন্টাল এবং আধুনিকরণ যে ভাস্কর্য প্রথম আমাদের দেশে রামকিঙ্কর বেজি আনেন এবং উনি তৈরি করেন।
0: ১৯৩০ দশকের শেষের দিক থেকে ৪০ দশকের শুরুতে শান্তিনিকেতনের ভাবধারায় ভাস্কর্যের সম্পূর্ণ আধুনিক এক শৈলীর জন্ম দিলেন

0: কিঙ্কর দেশ ও বিশ্বের নজর কাড়লেন। ১৯৫০ আমন্ত্রণ পেলেন সালো দ্য রিয়েলিতেস নোভেলে, ১৯৫১ সালো দ্য মেয়েতে, ২০১৩ সালে প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজের প্রিয় ছাত্র কেজি সুব্রহ্মণিয়ামের প্রথম রামকিঙ্কর বেইজ স্মৃতি বক্তৃতার কিছু অংশ।
1: Ramkinkar's landscape sketches were a little different from the kind of watercolor landscape produced in the official art schools of that time. In his watercolors, he rendered first the essential spatial structure of a scene, generally in neutral tint, and brightened the areas within with needed chromatic details, often with a textural hatching to areas he wanted to bring forward. And as time passed, he infused into these a kind of expressionistic drama, giving his forms and color a libidinous thrust and power.
0: 1970-এ ভারত সরকার ভাস্করকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করলেন। ১৯৭৬-এ তিনি নির্বাচিত হলেন ললিত কলা একাডেমির ফেলো। একই সময়ে বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি পেলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিরেক্ট প্রদান করল ১৯৭৯ সালে। ১৯৭৫ সালে নির্মিত প্রবাদ প্রতিম চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের তথ্যচিত্রে রামকিঙ্কর।
2: আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন, তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে?
3: উনি প্রথমে দেখেলেন কোথাও লোক আছে কিনা, আমি ও ধারে পোর্ট্রেট করছি, আমার দেখে থেকে বসে বসে লিখছিলেন আর কি। তারপরে উনি দেখছিলেন, দেখতে হবে আমাকে জিজ্ঞেস করলেন, তো দেখ যখন কিছু দেখবে মতন ঘাড় মুক্তি ধরবে, পিছনে আর তাকাবে না, এই হচ্ছে স্যার শেষ কথা।
0: শিল্পী রামকিঙ্কর বেইজ শতাব্দীর বিষয়, আরো বিষয়কর তার জীবন, যা অনিশ্চয় সংগ্রামের, সাধনার, সাফল্যের, বিশ্বাসে অটল, জীবনবোধে অবিচল, নাটকীয়তায় উদ্বেল। ১৯৮০ সালে ২রা আগস্ট সিটি হাসপাতালে যুবোত্তীর্ণ শিল্পীর জীবনাবসান হয়। শেষ ভাস্কর্যটি গড়েন হাসপাতালে রোগশয্যায় দুর্গাবক্তী।

মাঝে মাঝে বড্ড অবাক লাগে এইসব মানুষদের জীবনের কথা শুনতে গিয়ে, যে মানুষটা একদম মাটির থেকে রং এনে নিজের মতো করে কিছু একটা গল্প বলতে চাইতেন, রোগশয্যায় একটা মূর্তি বানালেন। সত্যি শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল যেন। আর আজকের 3 আগস্টের সকালের আড্ডায় মৈত্রী প্রচার তরঙ্গের সঙ্গে রয়েছে আমি, সেমন্তী মুখোপাধ্যায়। আমাদের আড্ডায় ঘুরে ফিরে আসছে সেই কলম্বাসের যাত্রা শুরু 1400 সালে, তারপর বিভিন্ন সাহিত্যিক এবং ভারতীয় বিজ্ঞানী যারা দুজন আজকে দিনে জন্মেছিলেন তাঁদের গল্প বলার কথা তো হলো, কিন্তু গল্প বলা মানে আমরা যাকে চলচ্চিত্র বলি তার প্রসঙ্গ আসবে না, এটা হতে পারে নাকি? হ্যাঁ আসবে, কারণ ভারতের চলচ্চিত্র ইতিহাসে একজন উজ্জ্বল চরিত্র পৃথ্বীরাজ কাপুর, তার জন্মদিন 3 আগস্ট। 1906 সালে পেশোয়ারে জন্মেছিলেন তিনি। ভারতীয় থিয়েটার এবং হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে তিনি একজন পথপ্রদর্শক। মঞ্চে অভিনয়ের পাশাপাশি নির্বাক চলচ্চিত্রের যুগে তারপর যে সবাক সিনেমার সময়ও তিনি নিজের জায়গা তৈরি করলেন। তার কণ্ঠস্বর, ব্যক্তিত্ব এবং অভিনয়ের গভীরতা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। আলম আরার পর ভারতীয় সিনেমা যখন নতুন যুগে প্রবেশ করছে সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা ছিলেন তিনি। তবে তার সবচেয়ে বড় অবদানগুলির একটি ছিল তার থিয়েটারের ক্ষেত্র। 1944 সালে তিনি প্রতিষ্ঠা করেন পৃথ্বী থিয়েটার, একটি ভ্রাম্যমান নাট্যদল হিসেবে শুরু হওয়া

এই প্রতিষ্ঠান ভারতীয় নাট্যচর্চার ইতিহাসে বিশেষ ভূমিকা রাখে। তার পরিবারও পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত পরিবার হয়ে ওঠে এবং তার ইংরেজিতে যাকে বলে লেগাসি, তার যে পরম্পরা, তা কিন্তু এখনও রয়ে গেছে। এবং যদি আমরা ফিরে যাই ভারত থেকে হলিউডে, 3 আগস্ট জন্মেছিলেন মার্লন ব্র্যান্ডো। 1924 সালে জন্ম নেওয়া এই অভিনেতাকে 20 শতকের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র অভিনেতা হিসেবে মনে করা যায়। অভিনয়ের ক্ষেত্রে তিনি এমন এক স্বাভাবিক এবং বাস্তবধর্মী শৈলী জনপ্রিয় করেছিলেন যে পরবর্তী প্রজন্মের অভিনেতাদের মধ্যে তার গভীর প্রভাব পড়েছিল। আপনি যদি মনে করতে পারেন বলুন তো তার কিছু গুরুত্বপূর্ণ অভিনয়, আ স্ট্রিট কার নেমড ডিজায়ার, অন দ্য ওয়াটার ফ্রন্ট এবং অবশ্যই দ্য গডফাদার, প্রত্যেকটাতেই নিজের আলাদা আলাদা জায়গা তৈরি করেছিলেন। অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান অন দ্য ওয়াটার ফ্রন্টের জন্য। দ্য গডফাদারে জন ভিটো কর্লিওনের চরিত্র তার অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় কাজ। 1973 সালে চরিত্রের জন্য অস্কার জেতার পরেও তিনি পুরস্কার গ্রহণ করতে নিজে অনুষ্ঠানে যাননি। হলিউড শুধুমাত্র তারকা হিসেবে নয়, অভিনয়ের ধরন বদলে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মার্লন ব্র্যান্ডোকে মনে রাখে। এছাড়াও আজকে জন্মদিন জনপ্রিয় মার্কিন অভিনেতা মার্টিন শিনের। 1940 সালে এই মার্টিন শিনের জন্ম আজকের দিনেই। চলচ্চিত্র এবং টেলিভিশন দুই ক্ষেত্রেই তার দীর্ঘ কর্মজীবন। অ্যাপোকালিপস নাও চলচ্চিত্রে তার অভিনয় তাকে আন্তর্জাতিক পরিচিতি দেয়। এবং এই যে এতজনের নাম বলছি, পৃথ্বীরাজ কাপুর, মার্লন ব্র্যান্ডো, মার্টিন শিন, তারা এক একজন পরিচালকের গল্প বলেছেন নিজেদের অভিনয়ে, নিজেদের চোখে মুখে চেহারায় চরিত্রে। আর সেই গল্প আমরা বিশ্বাস করেছি, গভীরভাবে প্রভাবিত হয়েছি। আর সেই ছোট্টবেলা থেকে আমাদের যে একটা চরম উত্তেজনা যে কি দেখব, কি শুনব, সেই প্রসঙ্গে আমাদের গল্প নিয়ে, আমাদের ছোটবেলার খুব হৈহুল্লোড় নিয়ে একটা মজার গান শোনাচ্ছি।

0: ছানা সাতানা আটানার ছবি, কিন্তু ষোলো আনার আনন্দ, ষোলো আনার জীবন। আসলে সকালের আড্ডা মানে হয়তো এই সব টুকরো টুকরো মনে হওয়াগুলোকেই আজকে দিনটার সাথে জুড়ে নেওয়া, আর আজকের দিন মানে সারা দিনের ব্যস্ততা, সারা দিনের দৌড়াদৌড়ি, সারা দিনের যাওয়া আসা। সেই পথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু মনে রাখতে হবে, শুনে নিন মন দিয়ে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
0: তাহলে আমাদের ট্রাফিকের নিয়মাবলী কিন্তু মনে রাখতে হবে। এখন বিভিন্ন জায়গায় রোড সেফটি সপ্তাহ পালন করা হচ্ছে, কিন্তু পালনটা প্রতিদিনে, তাই না? আর সারাদিনে যেটা মনে রাখা সেটা হচ্ছে আমাদের আবহাওয়ার পূর্বাভাস। বর্ষাকাল, বৃষ্টির সম্ভাবনা সারাক্ষণ তবু জেনে নেওয়া যাক। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই, জানিয়ে দিলাম। সঙ্গে ছাতা রাখবেন, ছোটরা রেইনকোট রাখতে পারে, বড়রাও যারা দু চাকায় যাতায়াত করেন তাদের জন্য রেইনকোট অবশ্যই খুব জরুরি। আমাদের প্রতিটা দিন আজ সকাল থেকেই যে সব ঘটনাগুলো বা যেসব বিষয়গুলো আলোচনা হচ্ছিল, কি অদ্ভুতভাবে পূর্ব পরিকল্পিত কিন্তু নয়, একটা যেন সুতোয় গাঁথা হয়ে গেছে, গল্প বলার সুতো। সূর্য উঠছে প্রতিদিন অজানা, নানানভাবে অজানা অজানা পথে আমাদের জীবন বয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেই কিন্তু আমাদের অজানা গল্প, আমাদের জীবনের গল্পগুলো তৈরি হয়ে যাচ্ছে। একটু পরেই আমাদের অনুষ্ঠান রয়েছে জানা অজানা, কিন্তু তার আগে যে বিষয়টা শুরু করে দিতে চাই আলোচনা করা, সেটা হচ্ছে এবারের কমনওয়েলথ গেমস। এমনিতে আপনারা হয়তো জানেন যে কমনওয়েলথ গেমস হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশগুলির অন্যতম বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা। এর ইতিহাস প্রায় 1 শতাব্দী পুরনো। 1930 সালের কানাডায় অন্টারিও প্রদেশে হ্যামিল্টন শহরে প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তখন এর নাম ছিল ব্রিটিশ

0: এম্পায়ার গেমস। সেই প্রথম আসরে 11টি দেশ অংশগ্রহণ করেছিল এবং প্রায় 400 জন ক্রীড়াবিদ 6টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942-46 সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। পরে 1954 সালে নাম পরিবর্তন করে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস রাখা হয় এবং 1978 সাল থেকে এটি কমনওয়েলথ গেমস নামেই পরিচিত। প্রতি 4 বছর অন্তর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। বর্তমানে এতে কমনওয়েলথভুক্ত 70টিরও বেশি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণ করেন। অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, বক্সিং, কুস্তি, হকি, নেটবল, স্কোয়াশ, সাইক্লিং সহ বিভিন্ন খেলায় পদকের জন্য প্রতিযোগিতা হয়। কমনওয়েলথ গেমসের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি বিশ্বের প্রথম বড় আন্তর্জাতিক বহু ক্রীড়া আসর যেখানে প্যারা ক্রীড়াবিদদের প্রতিযোগিতা মূল গেমসের অংশ হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়। ফলে একই মঞ্চে প্যারা ক্রীড়াবিদরা এবং যারা প্রতিবন্ধকতাযুক্ত নন তা সেই ক্রীড়াবিদরা একসঙ্গে নিজেদের দক্ষতা পরিচয় দেন। 1934 সাল থেকে কমনওয়েলথ গেমসে ভারতবর্ষ কিন্তু অংশগ্রহণ করছে, তাতেও ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে, সেই বিষয়ে কথা বলবো। পদক সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং নজির গড়ছেন এক একজন ক্রীড়াবিদ। পদকের সংখ্যা গোনা শুরুর আগে আমাদের প্রত্যেককেই বোধহয় আমাদের প্র্যাকটিস শূন্য থেকে শুরু করতে হয়। সেই শূন্য থেকে শুরু করার বিষয়ে জানিয়ে দিচ্ছি, শূন্য থেকে শুরু করার প্রসঙ্গে কিন্তু খুব মজার আজকের জানা অজানা। শুরু করছি জানা অজানা।
1: জানা অজানা

0: ধারাবাহিকভাবে জানা অজানায় শুনছেন শূন্যের শুরু। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়।
1: আজকের আধুনিক গণিতের শূন্যের পূর্বপুরুষ যে ভারতীয় দশমিক সংখ্যাতন্ত্রের শূন্য, এ বিষয়ে মোটের ওপর অনেক বিশেষজ্ঞই একমত হলেও সময়ের ব্যাপারে তাদের পছন্দ প্রায় হাজারখানেক বছর এদিক ওদিক ছড়িয়ে যায়। কেউ কেউ গুপ্তযুগের আগে ভারতীয় শূন্যকে খুঁজে পান না, হয়তোবা পেতে চান না। লিখিত তথ্যের অভাব তাদের যুক্তির মূল হাতিয়ার। তাঁদের ধ্যান ধারণায় আধুনিক জ্ঞানবিজ্ঞানের যা কিছু ভালো, যা কিছু প্রেয়, তার সবই নাকি এসেছে প্রাচীন গ্রিক সভ্যতা থেকে, এবং তা আলেকজান্ডারের সাম্রাজ্য বিস্তারের পথ বেয়েই নাকি ছড়িয়ে পড়েছিল বৃহত্তর পৃথিবীতে। শূন্যকে তাঁরা খোঁজেন গ্রিক অক্ষর ওমিক্রন অথবা রোমান সাম্রাজ্যের প্রায় মুদ্রহীন মুল্লা ওবলের আদ্যক্ষরে। পাল্টা মত খুব জোরালো। ওমিক্রন বা ওবলের যুক্তিকে নস্যাত করে তাঁরা শূন্যের উপস্থিতি দেখিয়েছেন ভারতীয় ছন্দসূত্রকার আচার্য পিঙ্গলের ছন্দসূত্রে, এমনকি পাণিনির ব্যাকরণেও। এগুলো অবশ্যই অঙ্কের বই নয়, কিন্তু যে স্বাচ্ছন্দ্যের সাথে বৈয়াকরণ পাণিনি শব্দের ব্যুৎপত্তির বিশ্লেষণ করতে গিয়ে শব্দাংশের অবলুপ্তিকে সূত্রায়িত করেছেন, পরিভাষায় বলে অদর্শনম লোপহা। তার সাথে গাণিতিক শূন্যের প্লেস হোল্ডার বা ফাঁক বোঝাই করার ভূমিকার অসামান্য ধাঁজ ভিত্তিক মিল এদের উদ্বুদ্ধ করেছে সমকালীন সমাজে গাণিতিক শূন্যের ধারণার অস্তিত্ব নিয়ে গবেষণা করতে। দেশি বিদেশি এইসব বিশেষজ্ঞদের অনেকের মতে, সেই সময়ে গণিতের শূন্য সংখ্যার ধারণা জানা ছিল বলেই না পাণিনির মতন একজন বৈয়াকরণতা এত সহজে তার নিজস্ব বিষয়ের বিশ্লেষণে সমান্তরালভাবে প্রয়োগ করতে পেরেছেন। আরেকটু রক্ষণশীল ঘরানার অনেকের দাবি হল, মহাপণ্ডিত পাণিনির দেখানো পথেই একদিন গণিতজ্ঞরা বুঝতে পেরেছিলেন গণিতে সংখ্যা হিসেবে শূন্যের প্রয়োজনকে, তাই এর অস্তিত্বকে কম বেশি খ্রিস্টপূর্ব 500 ঠেলে দেওয়া যেতেই পারে। পিঙ্গল ছন্দসূত্রের উদাহরণ আরও অনেক জোরালো এবং সরাসরি। অষ্টমধ্যায়ের রূপে শূন্যম এবং দ্বি শূন্যে সূত্র দুটোতে যে শূন্য শব্দকে দেখা যাচ্ছে তা গাণিতিক শূন্যই বটে, এবং এর আগে পরে আরও দুটো সূত্র মিলিয়ে টিকাকার হলায়ুধের ব্যাখ্যা অনুযায়ী মহামুনি পিঙ্গল যে গণনা করেছেন তা আজকের পরিভাষায় গণিতের সমবায় বা কম্বিনেশন গণনা ছাড়া আর কিছু নয়। বৈদিক অক্ষরছন্দের বিশ্লেষণে লঘু

0: সিদ্ধান্তকে, যদিও এ নিয়েও যথারীতি মতবিরোধ রয়েছে। এমনকি এমন মতও আছে যে গোটা অষ্টমধ্যায়টাই নাকি বহুকাল পরে অন্য কারো লেখা। এ মতের খণ্ডনও রয়েছে বই কি। আসলে প্রাচীন ভারতের ইতিহাস ঘাঁটতে গেলে যে দুর্ভাগ্যজনক শূন্যতার সামনে পড়তে হয় তা হল লিখিত প্রত্যক্ষ প্রমাণের অভাব, আর তাই এত রকম মতামত, যুক্তি, প্রতিযুক্তি। লিখিত লিপি সমৃদ্ধ সময়ে সরাসরি শূন্যকে খুঁজতে গেলে সেটা গিয়ে দাঁড়ায় আর্যভট্টের বা পরবর্তী পর্যায়ের ব্রহ্মগুপ্তের সময়ে, অর্থাৎ কিনা খ্রিস্টীয় ষষ্ঠ থেকে শুরু করে অষ্টম শতক। একথা ঠিক যে আর্যভট্ট সংখ্যাপাতনের দশমিক সূত্র উল্লেখ করেছেন, বা ব্রহ্মগুপ্তই প্রথম পরিষ্কার করে লিখেছেন কোনো ধনাত্মক সংখ্যার সাথে সমমানের ঋণাত্মক সংখ্যা যোগ করলে যোগফল শূন্য হয়। কিন্তু ভারতীয় সভ্যতার সুগভীর জ্ঞান ভাণ্ডারে থাকা শত শত প্রত্যক্ষ পরোক্ষ উদাহরণ একথার পক্ষেই সওয়াল করে যে ভারতে শূন্যসহ দশমিক সংখ্যাতন্ত্রের ধারণার শুরু কিছুতেই এত পরে হয়ে থাকতে পারে না, এর উন্মেষ ঘটেছিল বহুকাল আগে, তা সে লিখিত ইতিহাস থাকুক বা নাই থাকুক। মাত্র কিছুকাল আগে এক ফরাসি বিশেষজ্ঞ জর্জেস ইফরা তার বইতে বিশদে বলেছেন এক জৈন বিশ্ববিখ্যাত গ্রন্থের কথা, যার নাম লোকবিভাগ। বইতে দেওয়া তথ্যের জ্যোতির্বিদ্যা ভিত্তিক সূত্র বিশ্লেষণ করে গাণিতিক সময় গণনা থেকে দেখা যাচ্ছে এই বই রচিত হয়েছিল 458 খ্রিস্টাব্দে, এবং এই বইতে পরিষ্কার উল্লেখ রয়েছে শূন্যসহ স্থানীয় মান পদ্ধতির সংখ্যাপাতনের। শুধু তাই নয়, লোকবিভাগের লেখক বলেছেন এই সব তত্ত্ব আমরা বহুকাল আগে থেকেই জানি, সেই মুনি সর্বনন্দিনের সময় থেকেই। আর এই বিশেষ মুনিবরের সময়কাল সেটা আবারও আমাদের অজানা।
1: শূন্যের শুরু ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায়। আগামীকাল সকাল 8টায় এই ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব।
2: শূন্য, এক, দুই, তিন, একটু একটু করে এগিয়ে যাওয়া। আমাদের কমনওয়েলথের গেমসের কথা বলছিলাম। এবছর কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল 23 জুলাই স্কটল্যান্ডের গ্লাসগো শহরে, এবং শেষ হলো গতকাল 2 অগস্ট। আমরা পেয়েছি মীরাবাই চানুকে, সোনার পদক জিতেছেন ভারোত্তোলনে। গুলবীর সিংকে পেয়েছি অ্যাথলেটিক্সে 5000 মিটারের রুপো এবং 10000 মিটারের ব্রোঞ্জ, এই দুই পদকজয়ী। এবং তেজস্বিন শঙ্কর ডেকাথলনে এবং লাভলিনা বরগোহাঁই বক্সিংয়ে সোনা, এবং হরিয়ানার নিতু ঘাঙ্গাস বক্সিংয়ে সোনার পদক। কিন্তু যেটা সবথেকে বেশি মন টানছে, বা হয়তো সমপরিমাণ, তুলনা করছি না, প্যারা ক্রীড়াবিদরা, প্যারা অ্যাথলিট, তারা কিন্তু এবছর প্রায় ইতিহাস করেছেন। ভারত মোট 7টি প্যারা অ্যাথলেটিক্সে পদক পেয়েছে, 3টি সোনা, 2টি রুপো এবং 2টি ব্রোঞ্জ, এবং কমনওয়েলথ গেমসে নিজেদের প্রায় সেরা সাফল্য অর্জন করেছেন। অন্ধ্রপ্রদেশের শর্মিলা মহিলাদের F53 শটপুটে সোনার পদক জিতেছেন, এবং ভারতের প্রথম মহিলা স্বর্ণজয়ী যিনি প্যারা অ্যাথলেটিক্সে সোনা পেয়েছেন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে স্প্রিন্টার সিমরন শর্মার, কিন্তু তিনি মহিলাদের T12 100 মিটার স্প্রিন্টে রুপো জিতেছেন। হরিয়ানার প্যারা অ্যাথলিট শরদ কুমার, ছোটবেলায় যার পোলিও আক্রান্ত হয়েছিলেন যিনি, তিনি পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক জিতলেন। এছাড়াও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অসংখ্য পদক রয়েছে। রয়েছে প্যারা পাওয়ার লিফটিংয়ে হেভিওয়েট বিভাগে জাহান্নু কুমার ব্রোঞ্জ পদক। এই প্রত্যেকটা পদক আরও একটা গল্প বলে, হার না মানার গল্প। আজকে সকালের আড্ডায় সঙ্গে ছিলাম সেমন্তী মুখোপাধ্যায়। আমরা কথা বললাম গল্প বলা, গল্প লেখা, বা গল্প না হয়েও কঠিন বাস্তবের মাটিতে দাঁড়ানো নিয়ে। আবারও অন্য কোনো সকালের আড্ডায় আপনার সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজেদের যত্ন নেবেন। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা, আজকের শেষ গানটি আপনার জন্য।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি বিভাস চক্রবর্তী।
2: নমস্কার, আজ আমাদের অনুষ্ঠানের অতিথি প্রবীণ এবং প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী বিভাস চক্রবর্তী, তার মুখোমুখি শেখর সমাদ্দার।
3: বিভাসদা, আমরা তো অনেক সময় আপনার কাছে গল্পের ছলে নানান কথা শুনতে পাই, তো আজকের এই আলাপনটা একটু সেই নানান কথাকে এক জায়গায় জড়ো করার জন্য আমি কিছু প্রশ্ন সাজিয়ে এনেছি, এবং সাজাবার সময় আমি একটা নামকরণ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এক জীবনে অনেক জীবন, বিভাস চক্রবর্তী।
4: আচ্ছা,
3: তা আমি প্রথম শুরু করব আপনার একেবারে শুরু থেকেই। আপনি 9 বছর বয়সে প্রথম কলকাতায় আসেন, 12ই ফেব্রুয়ারি 1946, এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেদিন ছিল রশিদ আলী দিবস এই কলকাতায়। তার একটা বিশদ বর্ণনা আমরা যে আপনার সাক্ষাৎকার সংগ্রহ তৈরি করেছি সেখানে আমরা দিয়েছি নোটসের ভিতর। ফিরে গিয়ে আপনার বাবা বিনোদ বিহারী চক্রবর্তী একটি নাটক লেখেন, রক্তের লেখা। আপনার বাবার উদ্যোগে সিলেটের সাহিত্য সম্মেলনে গিয়েছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি সে নাটকের অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খুব। আপনার বাবা গান্ধীবাদী রাজনীতি করতেন, পরিবারের আপনাদের অনেকেই সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা এবং এই পারিবারিক পরিবেশে কি আপনাকে থিয়েটারে বা রাজনীতি সম্পর্কে উৎসাহিত করে তুলেছিল, কিভাবে এবং কোন সময় থেকে, এবং এই সূত্রে আপনার পারিবারিক ইতিহাস যদি আপনি আমাদের কাছে বলেন।
4: আমরা যখন 1946-এ, তখন আমার বয়স 9, কলকাতায় এসেছিলাম আমার মামার বাড়ি, এক মামা থাকতেন এখানে, তাদের বাড়িতে এসেছিলাম, সেখানে কয়েক মাস আমরা কাটিয়ে গিয়েছিলাম। সেখানে ওই 12ই ফেব্রুয়ারি 11 থেকে 13 রশিদ আলী দিবস হয়েছিল। রশিদ আলী হচ্ছেন আইএনএর একজন সেনা অফিসার, তার বিচার হয়েছিল ব্রিটিশ কোর্টে, এবং তখন তাকে 6 বছরের না 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই জন্য একটা গণ আন্দোলন তৈরি হয়, সেই আন্দোলনটা ওই 11 থেকে 13 অবধি হয়েছিল, এবং সে রাস্তায় প্রচন্ড পুলিশের সঙ্গে এমনকি আর্মিও নেমেছিল বোধ হয়, মনে নেই, অনেক ছোট ছিলাম।

0: সেই লড়াই চলছিল আর কি, রাস্তা দিয়ে টহল দিচ্ছে, পুলিশকে ঢিল ছুটছে মানুষ, যেই পুলিশ তাড়া করে যাচ্ছে সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে এই গলিতে এই গলিতে সেই গলিতে। নর্থ ক্যালকাটার বিধান স্ট্রিটের ওখানে আমাদের ছিল বাসা। তো সেই যে ঘটনাগুলো ঘটেছিল, বাবা কিছুদিনের জন্য ছিলেন আমাদের সঙ্গে কলকাতাতে, তখন ফিরে এলাম যখন, তখন ওই সাহিত্য সম্মেলনে নাটক হবে, অনেক কিছুই হতো, সেই নাটকও হবে, বাবা নাটকটা লিখলেন রক্তের লেখা। এবং তখনই প্রথম দেখলাম যে দেখা ঘটনা কি করে নাটকে আসছে, এবং এটা ব্যক্তিগত গল্পও নয়, বিক্ষুব্ধ মানুষ তারা নিজেরা প্রতিবাদ করছেন এবং সেইটা কি করে নাটকে চলে আসছে। রাজনৈতিক নাটকের প্রথম পাঠ কিন্তু ওখানেই হয়, সেইটা হয়েছিল। এবং সেইভাবে আমি বাবার থেকেই কিন্তু এই নাটকের প্রতি যে আকর্ষণ আমার, তার জন্ম কিন্তু ওইখান থেকেই।
1: বাবা ছাড়া তো পরিবারে রাজনীতির আপনাদের, হ্যাঁ পরিবারে, সেইটা যদি
0: এটা এটাও অদ্ভুত। বাবা ছিলেন গান্ধীবাদী মানুষ, গান্ধীবাদী কংগ্রেস নেতা একজন, সিলেটের নেতা। আর আমার মামারা ছিলেন সশস্ত্র সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী। আমার মাও ছিলেন, কিন্তু মা আমার বাবাকে বিয়ে করার পরে মাও গান্ধীবাদী হয়ে গেলেন।
1: আচ্ছা, প্রায় সেই সতীনাথের জাগরণের মতো।
0: হ্যাঁ, সেই তো। এক মামা তো আন্দামানে পর্যন্ত গিয়েছিলেন, এক মামা পুলিশের অত্যাচারে তাকে ছেড়ে দেওয়া হলো, তারপর তিনি মারাই গেলেন। সুতরাং আমাদের পূর্ববর্তী যে জেনারেশনটা কিন্তু ওই তারা স্বাধীনতা সংগ্রামী নানাভাবে নানা রূপে ছিলেন।
1: কিন্তু মানে আপনার বাবা গান্ধীবাদী রাজনীতি করেছেন বা পরিবারের অন্যরা সশস্ত্র বিপ্লবী ছিলেন, কিন্তু সিলেটে তখন কি কোনো আইপিটি এর বা এই ধরনের বাম মনস্ক কোনো আন্দোলন ছিল?
0: এটা আরেকটা দিক আমি বলছি। একটা সময় তো দেখেছি যে কংগ্রেস এবং কমিউনিস্টরা কিরকম পরস্পর সঙ্গে লড়াই করছে, এটা আমরা দেখেছি।
1: আমি যে উপন্যাসটা কথা বললাম সেখানে খুব তীব্রভাবে আছে।
0: হ্যাঁ, এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা বাবা কংগ্রেসে হওয়া সত্ত্বেও সংস্কৃতির ক্ষেত্রে কমিউনিস্টদের সঙ্গে একযোগে কাজ করে গেছেন বাবা, এবং এইটা একটা ফেনোমেনন ছিল তখন। কারণ তারাশঙ্করবাবু যখন এসেছিলেন এখানে কংগ্রেস সাহিত্য সভাপতি, ওদেরও একটা ফোরাম ছিল, সেখানে উনি বললেন, বিনোদবাবু আপনি কমিউনিস্টদের সঙ্গে কেন এরকম কাজ করছেন, সাংস্কৃতিক কাজকর্ম এগুলো আলাদা করে কংগ্রেস সাহিত্য সভা থেকে তো করা যায়। তখন বাবা বলেছিলেন যে সংস্কৃতি চর্চা করতে গেলে কমিউনিস্টদের সঙ্গে নিতেই হবে, তাছাড়া উপায় নেই, এইটা বলেছিলেন মনে আছে আমার আর কি। তো যাই হোক, আইপিটি ভীষণভাবেই ছিল। হেমাঙ্গদা ওই সাহিত্য সম্মেলনে যেগুলো হতো সেখানে নানারকম অনুষ্ঠান করতেন, ছায়া নৃত্য কিংবা গানের অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান।
1: এগুলো আপনার উপর কোনো প্রভাব তৈরি করেছে?
0: ভীষণভাবে প্রভাব ফেলেছিল। এবং বাবা ছিলেন আবার, ওদেরই একটা ফোরাম ছিল প্রগতি লেখক শিল্পী সংঘ, বাবা ছিলেন তার প্রেসিডেন্ট। আরেকটা ছিল গণনাট্য, বাবা গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু গণনাট্যের শিল্পীরা বাবার নাটকে, এই রক্তের লেখা নাটকেই কিন্তু অভিনয় করেছেন।
1: আচ্ছা,
0: সুতরাং একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
1: একটা দিক যে দুটো আলাদা মতাদর্শ, অথচ সংস্কৃতির ক্ষেত্রে সেটা কোনো স্বাতন্ত্র্য থাকছে
0: না। সত্যি
1: এটা হয়তো আপনার ক্ষেত্রেও প্রায় বলা যায় যে আপনি যে অনেকগুলো মত নিয়ে একসঙ্গে চলতে পারেন, এটা হয়তো সেই পারিবারিক একটা ধারাবাহিকতা।
0: সেই আমার মনে হয়, তা নাহলে সংস্কৃতির মধ্যে এরকম কম্পার্টমেন্টালাইজেশনটা ঠিক হয় না। অনেকে সমভাবাপন্ন থাকা যায় অনেকগুলো বিষয়ে, সেই কমন বিষয়গুলোতে আমরা একমত হলে আমরা কেন সংস্কৃতির ক্ষেত্রে করতে পারবো না কিছু একসঙ্গে কাজ?
1: ঠিক। আপনি কলকাতায় এলেন, পড়াশুনো করলেন, এবং তারপর আপনার প্রেসিডেন্সির জীবন শুরু হল। ওই যে সময়টা, সেই সময়ে বিশেষ কোনো ঘটনা বা কোনো বিশেষ ব্যক্তি, কোনো সান্নিধ্য, এবং আপনার যারা বন্ধু বান্ধব, এই পুরো বৃত্তটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদের কাছে।
0: সংক্ষেপে বলছি, এটা প্রথমে আমরা কলকাতায় আসিনি, আমরা এসেছিলাম রানাঘাটে। রানাঘাটের পাশে আনুলিয়া গ্রাম ছিল, সেই আনুলিয়া গ্রামে আমার কাকার শ্বশুর বাড়িতে আমরা উঠেছিলাম, বাবা মা এবং আমার দিদিকে নিয়ে। ওরা বাবা মা কলকাতায় একটা বাড়ি ভাড়া করে থাকতেন, আর আমি আর আমার ছোট ভাই ওই আনুলিয়া গ্রামে ছিলাম, আর আমার দাদা গোলা স্কুল রানাঘাটের, ওইখান থেকে স্কুল ফাইনাল ম্যাট্রিকুলেশন পাশ করেই দাদা চলে গেল আবার কলকাতায়।
1: দাদার নামটা যদি
0: বিকাশ চক্রবর্তী।
1: আচ্ছা,
0: তো এই হচ্ছে, আমি কলকাতায় গেছি, আমি সিক্স অব্দি আনুলিয়া গ্রামে এমই স্কুলে, মিডিল

0: ইংলিশ স্কুলে পড়েছি, তারপর 6 থেকে 7 উঠে রানাঘাট পাল চৌধুরী হাই স্কুলে আমি পড়েছি 7-8, আর 9 উঠে আমি চলে এলাম শ্যামবাজারে, কলকাতার শ্যামবাজারে আমার পরিবারের বাকিদের সঙ্গে মিলিত হলাম আমি।
1: তখন স্কুলে যে ছোট আপনার সহপাঠীদের মধ্যে তেমন উল্লেখযোগ্য কেউ ছিলেন কি?
0: সহপাঠীদের মধ্যে নেই, কিন্তু ওই টাউন স্কুলে সুনীলদা পড়েছেন, সুনীল গাঙ্গুলি, আমি মাত্র 1 বছর ছিলাম।
1: আচ্ছা,
0: তারপরে আমি প্রাইভেটে পড়াশুনো করেছি এবং প্রাইভেটে পরীক্ষা দিয়েছি, তারপরে কলেজের 4 বছর
1: প্রেসিডেন্সিতেই,
0: একাডেমিক ইতিহাস এইটাই।
1: আচ্ছা, প্রেসিডেন্সির সময়টা যদি বলেন।
0: হ্যাঁ, কলকাতায় তখন মানে আন্দোলন তো, রাজনৈতিক আন্দোলন তো হচ্ছে, এবং তুমি যে বলছো যে স্বাধীনতা সংগ্রামীদের ঘরের ছেলে হয়ে কি করে আমি বামপন্থী হলাম, পন্থা আমাকে আকৃষ্ট করলো,
1: সেখানে প্রেসিডেন্সি নিশ্চয়ই ভূমিকা
0: আছে, সেটাই বলছি। প্রথমত আমি, আমার মধ্যে একটা দেশভাগের জন্য যে আমাদের চলে আসতে হয়েছিল, তারপর থেকে আমার একটা ক্ষোভ সঞ্চারিত ছিল, যাদের জন্য দেশভাগটা হয়েছে আমি মনে করেছিলাম, আমি মনে করতাম এবং এখনো মনে করি, সেই জন্য তাদের প্রতি আমার একটা কি বলবো ক্রোধ ছিলই আমার মধ্যে। তার থেকে আমি মানে তখনকার যারা শাসক দল ছিল তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না বলে ঠিক করে নিয়েছিলাম। আর প্রেসিডেন্সি কলেজে এসে দেখলাম যে সেখানকার ইউনিয়ন হচ্ছে AISF, অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন, তখন ওদের সঙ্গেই ছিলাম, আমার বন্ধু বান্ধব সবাই ওই বামপন্থী ছিল এবং ইউনিয়নটাও বামপন্থী ইউনিয়ন ছিল আমাদের, কিন্তু আমি নিজে কখনো সরাসরি ইউনিয়ন করিনি, কিন্তু আমি সমর্থক ছিলাম, ওদের সঙ্গেই থাকতাম, ফেলো ট্রাভেলার, আমি বরাবরই ফেলো ট্রাভেলার, পার্টিতে কখনো জয়েন করিনি।
1: আপনার প্রেসিডেন্সির সহপাঠী যারা, তাদের মধ্যে
0: আমার সহপাঠীরা তো পড়াশোনা অসাধারণ সমস্ত ছিল, দারুণ সব গুণী ছেলে ওখানে পড়েছে, ওখান থেকে পাশ করে বেরিয়েছে, এবং তারা নানা দিক থেকে উচ্চশিক্ষা লাভ করে তারা হয়তো কর্মক্ষেত্রে জড়িয়ে পড়েছে।
1: নাম যদি একটু বলেন,
0: ধরো অশোক সঞ্জয় গুহ, একজন ইকোনমিস্ট, সেই অশোক সঞ্জয় গুহ ও সিনিয়র কেমব্রিজ পাশ করে এসে প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছিল, ব্রিলিয়ান্ট ছেলে, এবং সে আমাদের সঙ্গে একই সঙ্গে পড়াশুনো এক ক্লাসেই, এবং সে পরে একটা বিরাট অর্থনীতিবিদ হয়েছিল। কিংবা অশোক সেন বলে আরেকজন ছিল, সে অনেকেই IAS IPS কিংবা বিরাট বিরাট পোস্টে ছিল, একসময় মনে হচ্ছে যে আমার সহপাঠী হয়তো আমার কলেজের নয়, এরকম 3-4 জন ইউনিভার্সিটির অধ্যাপক আমার বন্ধু, যেরকম পবিত্র সরকার, যেরকম সব্যসাচী ভট্টাচার্য বিশ্বভারতীর, কিংবা দিলীপ সিংহ বিশ্বভারতীর, এরকম নানা দিকেই কিন্তু ব্রিলিয়ান্ট সমস্ত ছেলে, তারা কিন্তু ওই সময়টায় মানে আমার সমসাময়িক হিসেবে ওইখানে কিন্তু তাদের বিরাট জায়গা করে নিয়েছেন।
1: সেই সময়কার যে বাতাবরণ, মানে কফি হাউসের আড্ডা বা বিতর্ক সভা,

0: যে নানান কিছু ওই সময়টা আপনার
1: প্রেসিডেন্সি
0: জীবনে?
1: বিতর্ক সভাটা অসাধারণ ছিল, দারুণ দারুণ বক্তা ছিলেন সব, এবং বাইরে থেকে আমন্ত্রিত বক্তারাও আসতেন, হীরেন মুখার্জির মতো লোকও আসতেন, কিংবা সেদি জাগান ব্রিটিশ গিয়ানার যিনি সেই সময় প্রেসিডেন্ট ছিলেন তিনি এসেও ডিবেটে অংশগ্রহণ করেছেন, এবং বিষ্ণু মুখার্জি আরেকজন, এরা কলকাতার নাম করা ডিবেটার যারা ছিলেন তারা এখানে আসতেন, এবং তাদের ডিবেটগুলো শোনার মতো ছিল, এটা মানে বসে আমরা শ্রোতা হিসেবে বসে থাকতাম, ফিজিক্স লেকচার থিয়েটারে সেইগুলো হতো, আর কফি হাউসে তো আড্ডা ছিলই অনেক, আমরা অনেক জুনিয়র, আমরা একটু বসে বসতাম ওখানে, কফি টফি খাওয়া হতো, আর বড়দের দেখতাম আর কি, তারা আমাদের সামনে যারা ছিলেন সেখানে সৌমিত্রদা ছিলেন, সেখানে সুনীল দাদাও ছিলেন ওখানে, ওখানে
0: ওই সময় কি সত্যজিৎ রায়ও আসতেন কফি হাউসে?
1: না, সত্যজিৎ রায়কে দেখিনি আমি।
0: আচ্ছা,
1: সত্যজিৎ রায়কে দেখিনি,
0: মানে উনিও তো একসময় শ্যামবাজার কফি হাউস কিংবা এই
1: শ্যামবাজার কফি হাউসটা আমাদের আলাদা ছিল, সেখানে আমরা আরো অনেক পরে যখন আমরা পড়াশোনা সেরে আমরা যখন থিয়েটার করছি নিয়মিত আমি নান্দিকারে, তারপর থিয়েটার ওয়ার্কশপ হলো, সেই থিয়েটার ওয়ার্কশপে তখন আমরা রিহার্সেলের পরে গিয়ে ওই শ্যামবাজার কফি হাউসে মিট করতাম, এবং সেখানে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হতো, শিল্পী সাহিত্যিক ইত্যাদি, একদিকে থাকতাম আমরা থিয়েটারের মানুষরা, আরেকদিকে সাহিত্যের মানুষরা, সুনীল দা, শক্তি দা, এরা সব এসে জড়ো হতেন একটু রাতের দিকে আর কি, মানে ওদের সঙ্গে পুরো সময়টা আমরা কাটাতে পারতাম না, আমরা একটু গৃহপালিত জীব ছিলাম, সেই জন্য আমরা একটু মানে
0: সন্ধ্যে সন্ধ্যে চলে
1: আগেই চলে আসতাম, কিন্তু অনেকদিন ওরা দেখছি আমরা বসে আছি, ওখান থেকে মৃণাল দেব বলে একজন ছিলেন খুব সদাশয় ব্যক্তি, তিনি মালিকের হাতে টাকা নেই কফি কেনার কিংবা কোনো খাবার টাবার এর ইয়ে কেনার, তো মৃণাল দেব টাকা দিত, ওই টাকা খাবার আসতো বাইরে থেকে আমাদের টেবিলে পাঠিয়ে দেওয়া হতো, বাচ্চা বাচ্চা ছেলেরা বসে সেখানে থিয়েটার করে পাঠিয়ে দেওয়া হতো, আমরা সেগুলো খেতাম। তারপরে অনেক সময় আছে কি পার্থ, পার্থ আমার সমবয়স্ক বন্ধু, পার্থ মানে রেডিওর পার্থ ঘোষ,
0: পার্থ ঘোষ,
1: পার্থ ঘোষ বাড়ি ফিরছে ওই কফি হাউসে একটা ঢু মেরে, তারপরে শ্যামবাজার মোড়ে বাজারের পাশে কালীবাড়ি ছিল, সেই কালীবাড়ি ওখান থেকে শাটল ট্যাক্সিতে উঠে আমরা যেতাম, সুনীলদাও অনেক সময় রাত হয়ে গেলে ওই শাটল ট্যাক্সিতে ওই দিকে একই পথে আমরা যেতাম, তখন নাগের বাজার শেয়ারে পড়তো কত জানো, চার আনা,
0: তখন আপনি দমদমে চলে এসছেন?
1: হ্যাঁ, দমদমে চলে এসছি তখন, হ্যাঁ, চার আনা।
0: আচ্ছা, এমনিতে আপনার যে ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত হওয়া সেটা কি এই সময়টায়?
1: ফিল্ম সোসাইটি মুভমেন্ট জাস্ট প্রেসিডেন্সি থেকে যখন বেরিয়ে আমি
0: কবিতার যে আন্দোলন হচ্ছে বা অন্য কিছু সাহিত্য,
1: না সাহিত্যের আন্দোলনে আমি ছিলাম না, সাহিত্যের আন্দোলন আমি সাহিত্য
0: পাঠে আমার জায়গায় দুটো সিনেমা এবং থিয়েটার,
1: আমার সাহিত্য পাঠে আগ্রহ ছিল সেটা ঠিকই, কারণ সেটাও বাবার থেকেই পাওয়া, বাবা একজন পেশায় ছিলেন সাংবাদিক এবং তার সাহিত্যের চর্চা করতেন তিনি, ওই যে সাহিত্য সভা যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনটে বছর গেছেন,
0: উনি অর্গানাইজ করেছেন,
1: উনি মুখ্য আয়োজক হচ্ছেন আমার বাবা। বাবার গল্প বেরিয়েছে তোমার পরিচয়ের, সুধীন দত্ত যখন সম্পাদক তখন বাবার গল্প ওখানে বেরিয়েছে, তাছাড়া আনন্দবাজারেও বেরোতো, দোল সংখ্যা আনন্দবাজারে, কিংবা বাবার কবিতা বেরিয়েছিল দেশে যখন মহাত্মা গান্ধী মারা যান সেই 48 সালে,
0: হ্যাঁ,
1: সেই বাবার পরের সংখ্যাতে দেশে বাবার কবিতা বেরিয়েছিল, হে মহামানব নাম।
0: আপনার যোগাযোগটা সিনেমার সঙ্গে
1: আমার খালি তখন ছিল দেখা দেখা
0: দেখা
1: দেখা, অবাক হয়ে দেখা, মানে নিজের কিছু একটা করতে হবে, কি করতে হবে জানি না, তখন তো জানতাম না সত্যি, কিন্তু দেখতাম দেখতাম এবং খুবই আকর্ষণ করতো আমাকে এই ব্যাপারগুলো, সাহিত্য কবিতা হয়তো ততটা নয় আমার, কিন্তু ছোট গল্প বিশেষ করে আমাকে বিশেষভাবে আকর্ষণ করতো। দেশ পত্রিকা শারদীয়া মনে আছে, তখন কিন্তু উপন্যাসের চল ছিল না, তখন ছোট গল্প বেরোচ্ছে, সেদিকে অসাধারণ সব ছোট গল্প, এইগুলো আমাকে আকর্ষণ করতো ছোটবেলায়। আর আমি একটু সাই ছিলাম, এমনি মানুষ হিসেবে একটু সাই ছিলাম, সুতরাং আমি দেখেই যেতাম বেশি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, একমাত্র লিভিং ইন্টারেস্ট ছিল থিয়েটারেই, ওইটা করতে হবে।
0: সিনেমা মানে
1: তারপরে, সিনেমাটা পরে।

0: কলকাতায় আসার
1: আপনি এক সময় আমাদের সঙ্গে গল্প চলে বলেছেন যে আপনি থিয়েটারের থেকেও আগে একবার ভেবেছিলেন ফিল্মের দিকেই যাবেন।
0: অবশ্যই, আমি যখন নান্দিকার গিয়েছিলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিকাশবাবু তো থিয়েটার করবে না, থাকবে না, নান্দিকারে বেশি দিন থাকবে না, ও ফিল্ম করবে, কারণ ফিল্ম নিয়ে কথা বলতাম খুব উৎসাহ নিয়ে, তো সেই জন্য বলতেন। এবং ক্যালকাটা ফিল্ম সোসাইটি আন্দোলন,
1: যেটা সত্যজিৎ রায় চিদানন্দ দাশগুপ্তদের বডিটা, তো
0: তখনও কিন্তু ওদের সঙ্গে সেরকম পরিচয় হয়নি।
1: আমি যদি জানতে চাইছিলাম সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার পরিচয়টা কোন সময়?
0: সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয়টা প্রথম হলো আমার এক বন্ধু খুব ওনার কাছে যেত, বাপি বন্দ্যোপাধ্যায় বলে শ্যামবাজারের এক বন্ধু আমাদের, আমি শ্যামবাজারে থাকতাম। তো ও পরে বললো তুই তো থিয়েটার করছিস, এ করছিস, মানিকদার ছবি দেখবি না? আমি কেন দেখবো না, দেখি তো প্রি রিলিজ শো হচ্ছে, সেটা দেখ বলে নিয়ে গেল আমাকে, মানিকদার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মানিকদার কি করবে, একটা বাচ্চা ছেলে এসছে, হ্যাঁ ঠিক আছে, এই করলেন। কিন্তু তারপরে যখন আমি থিয়েটার ওয়ার্কশপে পরপর নাটক ডাইরেক্ট করতে শুরু করলাম, তখন আমার নামটা একটু কলকাতার ওই মহলটা আর কি, যারা থিয়েটারে খোঁজ টোজ রাখে তারা একটু জানতে পেরেছে।
1: উনি তো নিয়মিত থিয়েটার দেখতেন,
0: এবং উনি নিয়মিত থিয়েটার দেখতেন, ওকে তখন আমন্ত্রণ করে ডাকলাম। রাজরক্ত, চাক ভাঙা মধু এগুলো দেখলেন উনি, দেখে তখন মানিকদার সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আস্তে আস্তে আস্তে আস্তে।
1: তখন কি আপনি বাড়িটারি যেতেন? বাড়ির আড্ডাটা একটা বিরাট ব্যাপার,
0: ওই আড্ডায় যেতাম না মানিকদার সঙ্গে, আমি একা গল্প করার জন্য যেতাম, একাই যেতাম। তারপরে অনেকে জুটে যেত, রবিদা হয়তো এসে বসতেন, রবি ঘোষ কিংবা একদিন শঙ্কর এসে বসছিলেন মনে আছে, এরকম অনেকেই আসতেন। আমি জাস্ট মানিকদার কাছ থেকে কথা শুনবো বলে আসতাম, এইটা আমার একটা অভ্যেস ছিল যে বড়দের কথা শোনার জন্য তাদের কাছে যাওয়া। শম্ভুদার কাছেও গিয়েছি, উৎপলদার কাছেও গিয়েছি, এবং তারাও গল্প করতে ভালোবাসতেন।
1: ওদের নিয়ে আমি পরে প্রশ্ন করবো,
0: সেই ঠিক আছে।
1: আচ্ছা, যে বাতাবরণটা আমরা এর মধ্যেই যতটুকু জানলাম, সেখানে আপনি চাকরির ক্ষেত্রে এই যে বেঙ্গল চুজ করলেন, আপনার এই যে বললেন কেউ কেউ অর্থনীতি চর্চায় চলে গেছেন, কেউ কেউ সাহিত্যে চলে গেছেন বা খবরের কাগজে গেছেন, অধ্যাপনায় গেছেন, কিন্তু আপনি একেবারে টিপিক্যাল সরকারি চাকরি।
0: ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন বিএ পড়ছি খুব কষ্টের মধ্যে পড়ছি, তো জিওগ্রাফি ছিল আমার অনার্স সাবজেক্ট, সেইগুলো সব বিদেশি বই পড়তে হতো, বিদেশি বই কেনার পয়সা নেই আমার। আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার আগে শ্যামবাজারে একটা বাগবাজারের দিকে আমার এক বন্ধু থাকতো, তখন আমি দমদমে চলে গেছি, ওই বন্ধুর বাড়ির পাশে আরেকটা আমাদের চেনা পরিচিত ফ্যামিলি ছিল, চার ভাই থাকতো একসঙ্গে, আমি তাদের সঙ্গে জুটে গেলাম, জুটে গিয়ে ওইখানে থাকতাম, কারণ ওর কাছ থেকে বইগুলো আনতে রাস্তার ওপারে বাড়ি, ওর কাছ থেকে বই নিয়ে এসে পড়তাম। তখনই আমার ধারণা হয়ে গেছে এবং আমি বুঝতে পারছি যে আমাকে বিএ পাস করেই চাকরিটা করতে হবেই হবে, কোনো উপায় নেই। সেই জন্যে বিএ পরীক্ষা দিয়েই আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম কলকাতা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে তখন নিচ্ছিল, ইন্টারমিডিয়েট পাস
1: ছিল
0: কেরানির চাকরি, এবং সেখানে আমি অ্যাপ্লাই করলাম এবং পেয়ে গেলাম চাকরি। তারপরের বছরই আমি এজি বেঙ্গলে গেলাম।
1: কত বছর চাকরি করেছিলেন
0: এজি বেঙ্গলে? আমি চাকরি করেছি 1958 থেকে 74,
1: বা অনেকদিন,
0: হ্যাঁ অনেকদিন, 74 থেকে 88 হচ্ছে গিয়ে
1: দূরদর্শন, এইটা বলছি এজি বেঙ্গল থেকে দূরদর্শন, মানে একেবারে মিল নেই
0: না
1: এই চেঞ্জ ওভারটা কিভাবে?
0: মিলটা হচ্ছে যখন দূরদর্শন কেন্দ্র হবে কলকাতায়, এটা ঠিক হয় তখন একটা বিজ্ঞাপন বেরোলো যে দূরদর্শন কেন্দ্র হবে এখানে কলকাতায়, তার জন্য আমরা কিছু প্রডিউসার চাইছি। তখন আমার বন্ধুরা বলল যে, তাদের সব কলকাতা ফিল্ম সোসাইটির বন্ধু, বন্ধু মানে কি আমার থেকে সিনিয়র, তাদের আমি দাদা বলেই ডাকতাম, ওরা আমাকে বিভাস তুই তুমি এরকম বলে ডাকতো, তারা ছিল মেন্টার, এক অর্থে আমার মেন্টার ছিল, সংস্কৃতির মেন্টার।
1: এরকমই একটা কোন সময় আমার মনে পড়ছে আপনি বলেছিলেন যে ওই কোন একটা আন্দোলনের সময় সত্যজিৎ রায় আপনাকে একটা চিঠি লিখে দেন বা কিছু, নাকি
0: চিঠি লিখে দেন না, তখন যখন আমি অ্যাপ্লাই করি এটার জন্য দুটো সার্টিফিকেট দরকার,
1: ঠিক ঠিক,
0: একটা দিয়েছিলেন সত্যজিৎ রায় আর একটা দিয়েছিলেন মৃণাল সেন,
1: মৃণাল সেন,
0: এই দুটো সার্টিফিকেট আমি দিয়েছিলাম আর কি। হ্যাঁ ওইভাবে আর কি আমাকে ঢুকতে হলো, মানে প্রথমে হাইকোর্ট, তারপরে তারপরে বেশ অনেকদিন ওখানে করলাম, তিনটে স্ট্রাইকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে স্ট্রাইক হয়েছিল, ধর্মঘট হয়েছিল, শেষটা 74-এ রেলওয়ে ধর্মঘট, এবং তারপরে রেলওয়ে ধর্মঘটের সমর্থনে এমনি জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি

0: স্ট্রাইক হয়েছিল, তাতেও জয়েন করেছিলাম আমি। কিন্তু তার আগেই আমি প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করেছিলাম, লিয়েন নিয়ে দূরদর্শনে জয়েন করলাম।
1: আপনার থিয়েটারের ইতিহাস যেটুকু জানি, শুরুটা বহুরূপীতে ছ মাসের একটা ট্রেনিং,
0: হ্যাঁ,
1: তারপরে নান্দিকার, মানে অজিতেশ আপনাকে দেখে নিয়ে গেলেন একটা প্রতিযোগিতায় বা দমদমের কোন একটা মঞ্চে।
0: হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি পাশাপাশি তখন যে বললাম অফিসে চাকরি করছি, অমুক করছি, এই করছি, পাশাপাশি কিন্তু আমি দমদমে একটা গ্রুপ করে কিন্তু চালিয়ে যাচ্ছি নাটকের কাজ, ছোট ছোট ছোট খাটো পাড়ার থিয়েটার, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে থিয়েটার করলাম। আর গ্রুপটার নাম
1: বাবার লেখা নাটক,
0: গ্রুপের নাম দিয়েছিলাম, বাবা দিয়েছিলেন কথা ও কায়া,
1: কথা,
0: সেইটা দিয়ে একটা জায়গায় আমরা অজিত গাঙ্গুলির একটা নাটক করেছিলাম বিবেকানন্দ সেন্টিনারিতে, আমাদের পাশের পাড়ায় একটা কম্পিটিশন হয়েছিল। আর সেই পাড়ায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা স্কুলের টিচার ছিলেন, উনি এসেছিলেন জাজ হয়ে, সেই কম্পিটিশনে আমরা প্রথম হই এবং আমি একটা মাতালের চরিত্রে অভিনয় করেছিলাম, সেটা উনার খুব ভালো লেগে গিয়েছিল। এই পর্যন্ত শেষ। অজিতেশ বন্দ্যোপাধ্যায় চিন্ময় রায় একটা অভিনয় করত নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র নাটকে, সেখানে অসুবিধে দেখা দিল চিন্ময়ের, কারণ ওর ঘন ঘন দিল্লি যেতে হচ্ছিল পারিবারিক কারণে। তখন চিন্ময় রায় রোলটা কে করবে, তখন অজিতেশ বলেছিলেন দমদমে বিভাস চক্রবর্তী বলে একজন আছেন, ওর একটা অভিনয় আমি দেখেছি, চিন্ময় রায়ের পার্টটাও করতে পারবে, বলে ওকে যদি খবর দিতে পারো তোমরা। এখন অশোক নান্দিকারে আমার আগে থাকতেই ছিল এবং অশোকের সঙ্গে আমার পাড়া তুতো সম্পর্কে আমার পরিচয় অনেক দিনের হয়ে গেছে, আমরা মতেই ছিল, ওরা দেবী নিবাসে। তা সেই অশোক এবং চিন্ময় রায় এবং অজয় ওরাও কিন্তু নান্দিকারে তখন,
1: হ্যাঁ,
0: ওরা এই তিনজন এলো, এসে বললো, এবং আরেকজন মহেশ সিংহ বলে একজন, যে এরকম অজিতদা চাইছেন আপনি যদি আমাদের গ্রুপে আসেন জয়েন করেন। আমি তো তার আগে দেখে ফেলেছি নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র, অশোকে আমায় নিয়ে দেখিয়েছিল, তখন আমি জয়েন করলাম এবং ব্যাস তারপর থেকে নাটকে স্থায়ীভাবেই প্রবেশ করলাম, যদিও তিন বছর মাত্র ছিলাম, 63 সালে ঢুকলাম।
1: আমি নাট্যকারের সন্ধানে ছটি চরিত্রতে চিন্ময় রায়ের চরিত্র আপনি করেছিলেন, মানে চিন্ময় রায় অভিনীত চরিত্রটা, পরে মঞ্জুরি এম এন মঞ্জুরিতে তাপস করেছিলেন।
0: হ্যাঁ,
1: এই তাপস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র মঞ্জুরি এম এম,
0: এটার একটা ইতিহাস আছে,
1: এইটা একটু বলতে হবে।
0: আসলে আমি তো একটা চালু নাটকে ঢুকে পড়েছি অভিনেতা হয়ে, তার মধ্যে অনুপ্রবেশ করেছি বলা যায়, কিন্তু মঞ্জুরি এম এম মঞ্জুরি
1: নতুন হলো,
0: নতুন প্রযোজনা নান্দিকার করলো, সেটার প্রথম থেকে দেখে এসেছি তার সেই প্রযোজনা, এবং আমার উদ্দেশ্য ছিল বহুরূপীতে ঢোকার এইটাই যে আমি দেখবো নাটক করছি তো থিয়েটার করছি, কিন্তু আমি শিখতে চাই একটা নাটক কিভাবে তৈরি হয়, একটা স্ক্রিপ্ট থেকে যে মঞ্চে দেখা যায় যে নাটকটা সেইটা কিভাবে তৈরি করেন একজন কারিগর, সেইটা দেখার জন্যে আমি উন্মুখ হয়েছিলাম, কিন্তু সেভাবে পাইনি শম্ভুদাকে। এইখানে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্জুরি আমের মঞ্জুরিটা সামনে থেকে করতে দেখলাম, স্ক্রিপ্ট করা থেকে আরম্ভ করে স্ক্রিপ্টটা কীভাবে তৈরি করলেন, তারপর স্ক্রিপ্টটা প্রথম দিন পড়লেন, তারপর স্ক্রিপ্টের এডিটেড ভার্সনটা পড়লেন, অনেক কিছু বাদ দিলেন। তখন আমাদের মধ্যে একজন বলেছিল, অজিতদা এই যে পাতাগুলো আপনি ফেলে দিলেন না, এগুলো আমাকে দিলেন, বলে কেন না, এগুলো নিয়ে আমি আর একটা নাটক করব, সেটার নাম দেব বোল আমের বোল। তো তো যাই হোক, তো আর মঞ্জুরি আমের মঞ্জুরি মানে এত ভালো অ্যাডাপ্টেশন আমি জীবনে দেখিনি, এটা কখনো মনে হয় না যে এটা বিদেশি নাটক থেকে বাংলা রূপান্তর করা হয়েছে, এটা দেখে কিংবা পড়ে মনে হয় যে এটা অরিজিনাল বাংলাই লেখা।
1: আমার কৌতূহল আর কি যে এই যে আপনি আপনার ছাত্র জীবনটা যেভাবে বললেন, যেভাবে রাজনীতির সঙ্গে আপনার বোঝাপড়া, আপনার নিজের ওই যে থিয়েটার বা অন্যান্য সাহিত্যিক বন্ধু বান্ধব, তাপস চরিত্রটার মধ্যে কিন্তু অনেকটা সেই জিনিসই আছে।
0: হ্যাঁ,
1: তাপস মানে সে তো ওইরকমই একটা,
0: তাপস একটু ডেপো ছেলে,
1: হ্যাঁ,
0: ওই পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করছে।
1: হ্যাঁ,
0: এই বড় বড় কথাগুলো কিন্তু তুমি দেখবে চেকবের কিন্তু অন্য অনেক নাটকে, যে আগামী দিন আসছে, একটা ভালো মানুষ এইভাবে থাকবে না, এই জন্য নিচে থাকবে না, মানুষ জাগবে, মানুষ মানুষের জন্য মানুষ কাজ করবে, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, এরকম কিছু বেশ কথা আছে। ভার্সিনিন যেরকম ইয়েতে বলে, এই থ্রি সিস্টার্সে বলে, ভার্সিনিন এইরকম ওই কথাগুলো।

0: তাপস কিন্তু ওই ওই ওই কথাগুলো তাপস কে দিয়ে বলিয়েছেন। তাতে একটু কিছুটা কিছুটা একটু বক্তৃতা বক্তৃতা তাপসের মধ্যে ছিল। কিন্তু একটা জিনিস
1: এতদিন পরে কিন্তু ওইটা খুব বোঝা যায় তাপস।
0: কিন্তু আমি একটা কথা বলছি আজকে, পাবলিকলি হয়তো বলিনি বা অনেক জায়গায় বলেছিও, যে আমরা এই নাটকটা করার পরে আমি, রুদ্র এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় অবশ্যই, আমরা কয়েকজন গিয়েছিলাম সত্যজিৎ রায়ের কাছে জানতে কিরকম লেগেছে। আমি ছিলাম জুনিয়র এদের মধ্যে, নান্দিকারীও জুনিয়র এবং এমনি বয়সেও জুনিয়র। তো আমি বসে শুনছিলাম খালি, তা সবার অভিনয় সম্পর্কে বলছেন, অজিতেশের অভিনয় সম্পর্কে বললেন, এর অভিনয় সম্পর্কে ওর অভিনয় সম্পর্কে বলে টোলে বললেন, আমার দিকে এরকম করে আঙুল দিয়ে বললেন, ও একটু রোগা এবং ছোটোখাটো চেহারা, তো ওর সেই কথাগুলো বলছে ঠিক মানে কীরকম মানে একটু মানানসই লাগছে না আর কি। এটা এটা আমার খুব দুঃখ হলো শুনে, যে এরকম বললেন, এটা তো ইতিহাস আছে। তারপরে অনেকদিন গ্যাপ পড়লো নাটকটার, তারপরে কিছুদিন পরে আবার হবে ঠিক হলো, আর আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রাখতে শুরু করেছি।
1: আচ্ছা, হ্যাঁ
0: সেই তা দাঁড়িয়ে রাখতে শুরু করেছি, এবং আমার চশমা ছিল না তখন। তখন আমি একদিন যখন শুরু হবে নাটকটা আবার, আমি বললাম অজিত বাবু আমি দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে রেখে দেবো, ওই যে সেরকম করে তো আমাকে দেখলেন একবার খুব কড়া চোখে, তারপর বলুন তোমার চশমাটা দাও তো, চশমাটা দিল, এইটা পড়ুন, আমি চশমাটা পড়লাম, হ্যাঁ দাড়ি থাকবে, চশমাটাও পড়তে হবে, এই আমার দাড়ির জন্ম কথা, এবং এরপর থেকে দাড়ি কামাইনি,
1: সেই
0: মানে পুরোটা কামাইনি।
1: মঞ্জুরি আমের মঞ্জুরির সঙ্গে আপনার দাড়ি রাখছে
0: একদম 1964 মনে আছে দাড়ির জন্ম।
1: আমরা প্রথম পর্বের আলোচনা এখানেই ইতি টানছি, নমস্কার জানাচ্ছি আপনাদের।
0: এই পর্বের শেষে শ্রোতাদের নমস্কার জানাচ্ছি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন বিভাস চক্রবর্তী, আলাপচারিতায় ছিলেন শেখর সমাদ্দার, সম্পাদনা রোহিণী রৌশানী, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: অতিথি অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী রুকমাবাই সেনগুপ্ত, শুনবেন রাগ আলাইয়া বিলাওয়াল, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য, তবলায় সুনীল মহলানবিশ, তানপুরায় মীরা চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রূপমা বাই সেনগুপ্তর কণ্ঠে খেয়াল আলাহিয়া বিলাবল রাগে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুনীল মহালানবিশ, হারমোনিয়ামে ছিলেন অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মনের মতো গান, সঙ্গে থাকব হৈমন্তী রায়।

ঘড়ির কাঁটা বলছে আবারও মনের মতো কিছু গানের সঙ্গে সময় কাটানোর পালা। চলে এসেছি মৈত্রীর মনের মতো গান অনুষ্ঠান নিয়ে। এক টুকরো বাঁশ প্রকৃতির একেবারেই একটা সাধারণ সৃষ্টি, তাই না? অথচ সেই বাঁশই যখন শিল্পীর ঠোঁটে প্রাণ পায় তখন জন্ম নেয় বাঁশি। আর সেই বাঁশির সুরে কখনো প্রেম, কখনো বিরহ, কখনো প্রাণের ডাকও শুনতে পাওয়া যায়, আবার কখনো ঈশ্বরের সঙ্গে মানুষের অদৃশ্য যোগ সৃষ্টি করে এই বাঁশির সুর। তাহলে আজকের মনের মতো গান কি দিয়ে সাজানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই বাঁশিকে ঘিরে, তবে একটু অন্যরকম ভাবে। আজ বাঁশির সুরে নয়, বরং গান শুনব বাঁশির কথায়। বোঝা গেল না? বুঝতে পারবেন, গান শুনুন, সব বুঝতে পারবেন। প্রথমেই দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রনাথের এই গানটি বন্ধুদের জন্য।

আসলে বাংলা গানের ভাণ্ডারে এই যে বাঁশি, সে তো শুধুমাত্র একটা বাদ্যযন্ত্র নয়, বরং এই বাঁশি যেন নিজেই একটা চরিত্র। কখনো তার মধ্যে দিয়ে থাকে কৃষ্ণের ডাক, কৃষ্ণের আহ্বান, কখনো রাধার আকুলতা, আবার কখনো প্রেমিকের অপেক্ষা, কখনো নিঃসঙ্গ হৃদয়ে দীর্ঘশ্বাস। সেই বাঁশির কথাই যে গানে, সেই সব গান আজ আমার ঝুলিতে আপনাদের জন্য। আচ্ছা, এমন কি হয় বাঁশির মনোমোহিনী সুর আপনি স্বপ্নেও শুনেছেন কখনো? শুনেছেন নাকি? তেমনই একটি গান মান্নাদের কণ্ঠে। জানি বন্ধুরা বুঝতে পেরে গেছেন কোন গানের কথা বলছি। হ্যাঁ, ঠিক সেই গানটাই শোনাব, যে গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর দিয়েছেন প্রভাস দে, গেয়েছেন মান্না দে।

তাহলে স্বপ্ন আর বাঁশি, এই দুয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে বই কি, তাই না? অনেক সময় এমন কিছু ডাক থাকে যা কিন্তু শুধু স্বপ্নেই শোনা যায়, আর ঘুম ভাঙলেও সেই সুর মনের ভেতর বাজতেই থাকে। আচ্ছা, বাঁশির কতগুলো নাম আছে না? কত নামে আমরা তো বাঁশিকে ডাকি। দেখুন তো, এখন যে গানটি শোনাবো শচীন কর্তার কণ্ঠে, যে গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের, সুর স্বয়ং শচীন দেব বর্মনের নিজের, সেই গানে বাঁশির কোনো নতুন নাম আমরা পাই কি না? তাহলে বাঁশির কথা নিয়ে আজ মৈত্রীর মনের মতো গান সেজে উঠেছে, তেমনই একটি গান বন্ধুদের জন্য শচীন দেব বর্মনের কথা, শচীন দেব বর্মনের সুরে, শচীন দেব বর্মনের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়।

তাহলে বলেছিলাম, গান শুনতে শুনতে এক নতুন ধরনের বাঁশির কথা আমরা শুনব, ওই যে ডাকাতিয়া বাঁশি। দেখুন না, বাঁশি কি শুধুই আমাদের সুরে মাতায়? সে তো চুরিও করে, দিনে দুপুরে, আবার কখনো রাত্রিরেতেও। তাই তো সে ডাকাতিয়া। আবার ওই যে চুরি করে, সে তো আর টাকা পয়সা গয়নাগাটি এসব চুরি করে না, তাই না? চুরি করে আমাদের মনকে। তাই মন চুরি করে বলে এই ডাকাতিয়া বাঁশি কখনো হয়ে যায় ভালোবাসার দূত, ওই যে প্রেমের বাঁশি। সেই গান পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে বন্ধুদের জন্য।

এই যে প্রেমের বাঁশি, যা দূরকে কাছে নিয়ে আসে, সেই প্রেমের ভাষা তো অনেক রকম হয়, তাই না? কখনো চোখের ভাষা, কখনো চুপচাপ কোনো কথা হবে না, কিন্তু তাও বোঝা যায় সে ভাষা। আবার প্রেমের এই ভাষা কখনো আমরা পেয়ে যাই বাঁশির সুরে, সেই মধুর বাঁশির ডাক। বাঁশির ডাক মানেই তো ঘর ছেড়ে পথের দিকে পা বাড়াতে হবে। সেই ডাককে অস্বীকার করব তার সাধ্য সে তো সকলের থাকে না, কজনেরই বা আছে। বাঁশি শুনলে আর কি ঘরে থাকা যায়? স্বপন চক্রবর্তী এমনই তো একটি গান লিখেছেন, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? তাহলে সেই গানটি আশা ভোঁসলের কণ্ঠে বন্ধুদের জন্য, যার সুর দিয়েছেন স্বয়ং আরটি বর্মন। আশা ভোঁসলের কণ্ঠে সেই গান বন্ধুদের জন্য।

গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল না, বাঁশির বড় জ্বালা। এই যে বাঁশি, বাঁশি যখন ডাকে তখন এই যে ঘরে থাকা যায় না, ঘরে তো কত কাজ, সেই সব কাজ ফেলে বাঁশির সুরে আমাদের অনেক সময় বেরিয়ে যেতে হচ্ছে, তাই না? বড় জ্বালা। কিন্তু না, বাঁশি ডাকলেও যেমন জ্বালা, বাঁশি যদি না ডাকে তখন কিন্তু আবার মন খারাপ। ওই যে তখন মন শুধু বলে কেন ডাকে না, কেন সে বাঁশি। সেই গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুদের জন্য।

এই বাঁশি একই বাঁশি, কখনো আনন্দের আবার কখনো দুঃখেরও। সুখের স্মৃতিও যেমন বাঁশির সুরে ফিরে আসে, তেমনি ফিরে আসে না পাওয়ার যন্ত্রণাও। তবে এই বাঁশির অনেক অনেক গুণ, তাই না? তবে গুণ যেমন বাঁশির অনেক, তেমন তার একটি দোষও রয়েছে বটে। কি ভাবছেন, বাঁশির আবার দোষ হয় নাকি? হয়তো, কেন? ওই যে বাঁশিটার একটাই দোষ, বলে রাত।

0: শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি রয়েছে মনের মতো গান অনুষ্ঠানে, যেখানে আজ রয়েছে এমন সব গান যেসব গানের কথায় রয়েছে বাঁশি। আচ্ছা, এই যে বাঁশি, ছোট্ট একটা বাদ্যযন্ত্র, এতে কিভাবে সুর সৃষ্টি হয়? বাঁশিতে ছটা ছিদ্র আছে, তাই না? আর আমরা তো জানি আমাদের সঙ্গীতের সাতটি শুদ্ধ স্বর, ওই যে সারে গামা পাধানি। তাহলে ওই ছটা ছিদ্র দিয়ে এই সাতটি স্বর কিভাবে উৎপন্ন হয়, কিভাবে আমরা শুনতে পাই? আরও তো অনেক স্বর সৃষ্টি হয়, কোমল স্বর, সেসব তো রয়েছেই। এই সাতটা নিয়ে একটু কথা বলি। এই সাতটা স্বর কিন্তু সহজেই ওই ছয়টি ছিদ্র দিয়ে বাজানো যায়। কিভাবে? যদি সবকটা ছিদ্র বন্ধ করে দেওয়া হয় আঙুল দিয়ে, তখন কোন স্বর সৃষ্টি হয়? সৃষ্টি হয় ওই মেন যে সুরটা, পা, পঞ্চম পা লাগে সবকটা ছিদ্র বন্ধ করে দিলে। তারপর ওই বন্ধ, যে সবকটা ছিদ্র বন্ধ হলো, তার সবচেয়ে দূরের যে ছিদ্র, শুধুমাত্র যদি সেটি খোলা হয়, তখন পা হয়ে যায় ধা। আর ঠিক তার পরের ছিদ্রটা, দুটো ছিদ্র যদি খুলে দেওয়া হয়, তখন হয় নি। তিনটে খুললে সা, চারটে খুলে দিলে রে, পাঁচটা খুলে দিলে হয় গা, আর যখন সবকটা ছিদ্র খুলে দেওয়া হয় তখন মা সুর লাগে। কি সুন্দর না? আচ্ছা, এই যে বাঁশি, বাঁশি নিয়ে কত কত গান আপনারও নিশ্চয়ই মনে পড়ছে। আমার কিন্তু মনে পড়ছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই বিখ্যাত গানটি, সেটি এখন আপনাদের শোনাব। ওই যে যখন ডাকলো বাঁশি, সেই গান।
1: যখন ডাকলো বাঁশি।

মাসি মনের সেই সব কথা সহজেই বলে দেয় যা আমরা এমনি বলতে পারি না, তাই না? সেই মাসির কথা সলিল চৌধুরীর কথা ও সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে এখন বন্ধুদের জন্য। কোন গানটা মনে পড়ছে? ওই যে মাসি কেন গায়।

আজকে তো শুনলাম ডাকাতিয়া বাঁশি, প্রেমের বাঁশি এসবের কথা। আর আর কি বাঁশি আছে বলুন দেখি, মনে পড়ছে কিছু? আমার কিন্তু মনে পড়েছে। কোন বাঁশি বলুন তো? কেন, পোড়া বাঁশি? পোড়া বাঁশি নিয়ে এখন শুনব পরপর দুটো গান। দুটো গানের কথাই গৌরীপ্রসন্ন মজুমদারের, আর এই দুটো গানেরই সুর করেছেন রাহুল দেববর্মন। তবে প্রথম গান শুনব আশা ভোঁসলের কণ্ঠে এবং তারপরে শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে পোড়া বাঁশি নিয়ে আরও একটি গান। তাহলে প্রথম গান আশা ভোঁসলের কণ্ঠে।

হায় রে পোড়া বাঁশি। তবে মনের মতো গান শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল এই বাঁশি, বাঁশির কত নাম, তাই না? আমরা যেমন বাঁশি বলে তাকে ডাকি, তেমন ডাকি বংশী বলে। আবার এই বাঁশিকে ডাকা হয় মুরলি বলে। বংশী, মুরলি, বাঁশুরি, বাঁহি, কত কত যে তার নাম। আবার আরেকটি নাম বাঁশুরি, বাঁশুরি আবার বাঁশুরি। আজকের মনের মতো গান শুধু বাঁশির কথা দিয়ে শোনাবো বলেছিলাম, কিন্তু গানের মধ্যে মধ্যে বেশ বাঁশির সুর কিন্তু আমরা শুনতে পেলাম, তাই না? তাহলে ঘড়ির কাঁটা তো বলছে আর হাতে বেশি সময় নেই, কেমন লাগছে মনের মতো গান সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। তার অপেক্ষায় থাকি আমরা। আমাদের চিঠি পাঠান কিংবা মেল করুন, আর আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ

@gmail.com আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী। তবে খেয়াল করবেন ভি নয়, বি রয়েছে বানানে। তাহলে মনের মতো গান অনুষ্ঠানে বাঁশির কথা দিয়ে আজ আমরা গান শুনলাম। যেতে যেতে বন্ধুদের জন্য অবশ্যই একটি গান তো রেখে যাব, সেই গান লতা মঙ্গেশকরের কণ্ঠে বন্ধুদের জন্য রইল।

মনের মতো গান অনুষ্ঠানটি এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই আধুনিক গান পরিবেশন করবেন প্রভাতী মুখোপাধ্যায়।

মৈত্রীপ্র চত্বরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়, এখন শুনবেন দোতারা শিল্পী সৌমেন্দু দাশ।

রামধনু অনুষ্ঠান এই পর্যন্তই। রামধনু অনুষ্ঠানে আজকে শুনলেন প্রথমে আধুনিক গান, পরিবেশনায় প্রভাতী মুখোপাধ্যায়, তারপরে শুনলেন দোতারা, পরিবেশনায় ছিলেন সৌমেন্দু দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

শুনছেন সংগ্রহশালা থেকে গান। এবারে গোরাচাঁদ মুখোপাধ্যায় ও গীতা চক্রবর্তী দ্বৈতকণ্ঠে।

সংগ্রহশালা থেকে গান অনুষ্ঠানটি এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পল্টু বিশ্বাস।

আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন নজরুল গীতি পল্টু বিশ্বাসের কণ্ঠে। এখন শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

এতক্ষণ শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা। সঙ্গে থাকবেন চয়নিকা ধারা।

ঘড়ির কাঁটায় সময় বলছে বেলা 12:01। তাই চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে, আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা। তো বন্ধু, আজ কি নিয়ে কথা বলা যায়? দেখো, অল্প অল্প গল্প কথায় তো আমরা আমাদের বাংলার যা কিছু ঐতিহ্য, যা কিছু গর্বের, তাই না, সেগুলো নিয়ে মোটামুটি কথা বলেই থাকি। তো আজ যদি আমরা একটু গানের দিকে যাই, সঙ্গীতের দিকে যাওয়া যায় আজ, তাহলে কেমন হয়? দেখো, বাংলার গান এটা বললেই মনটা একেবারে নেচে ওঠে, আমাদের লাফিয়ে ওঠে, যে আমাদের বাংলায় তো ভীষণ সুন্দর সুন্দর নানান আঙ্গিকের লোকগান আছে, তাই না? আমরা কিন্তু লোকগানগুলো নিয়ে বেশ চর্চা করি, আর বাংলার গান বাংলার নিজস্ব সম্পদ বলে সেগুলোর কথাই আমাদের মনে আসে। কিন্তু আমাদের আলোচনায় শাস্ত্রীয় সঙ্গীতের কথা কিন্তু ভীষণই কম আসে, তাই না বলো? একেবারেই আমরা সেরকমভাবে তুলে আনি না এই কথাগুলো। চলো না আজ বরং সেই দিকে একটু যাওয়া যাক। শাস্ত্রীয় সঙ্গীত, তাও আবার বাংলা, এটা বললে একটাই নাম মনে আসবে, মানে আমরা মোটামুটি যারা জানি, মানে হয়তো আমরা খুব বেশি এটা নিয়ে চর্চা করি না, কিন্তু এইটুকু জ্ঞান আমাদের সকলেরই আছে যে বাংলার শাস্ত্রীয় সঙ্গীতের একটা মাত্র ঘরানা, বিষ্ণুপুর ঘরানা, বাঙালির সঙ্গীতের একমাত্র ঘরানা। এই বিষ্ণুপুর ঘরানার ইতিহাস কিন্তু সুদীর্ঘ কাল ধরে চলে আসছে এবং বলতে পারো একেবারে সুপ্রশস্ত। তাহলে আজ কথা হবে সেই নিয়েই, অল্প অল্প গল্প কথায়। কিন্তু দেখো, গানের আড্ডা হবে, একটা গান দিয়ে তো শুরু করতেই হবে। চলো, পিউ মুখোপাধ্যায় এবং জিমুত রায়ের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, ফিরে আসছি গানের ওপারে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস, তার মধ্যে আবার বাংলার ইতিহাস। আর সেখানে একটাই ঘরানা, উজ্জ্বল একটা নাম, উজ্জ্বল একটা ইতিহাস, বিষ্ণুপুর ঘরানা। ফিরে এলাম সেই বিষ্ণুপুর ঘরানার কথা নিয়ে। অল্প অল্প গল্পকথায় আজ সঙ্গে রয়েছি আমি চয়নিকা, তোমার যুববাণীর বন্ধু। দেখো, বাংলার একমাত্র এবং নিজস্ব এই ঘরানা, বিষ্ণুপুর ঘরানা, ধ্রুপদ সঙ্গীতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তুমি যদি শ্রীকৃষ্ণ কীর্তনের যে রচনাকাল, মানে ওই পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করো, দেখা যাবে যে বিষ্ণুপুরের সঙ্গীত চর্চার কাল প্রায় 600 বছরে পৌঁছেছে। আগে থেকেই কথকতা এবং কীর্তনের চর্চার কারণে জনজীবনে সঙ্গীতের মোটামুটি একটা চর্চা, একটা পরিমণ্ডল তৈরিই ছিল। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের চল কিন্তু তখনও শুরু হয়নি। আর সেটা শুরু হয়, মানে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হয় আদিগুরু রামশঙ্কর ভট্টাচার্যের সময়কাল থেকে। এই সুদীর্ঘ সময়ে শয়ে শয়ে কৃতি সঙ্গীতজ্ঞ বিষ্ণুপুর ঘরানায় তাদের স্বাক্ষর রেখে গেছেন। আর এমনিতেই দেখো, বিষ্ণুপুর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মন্দির নগরী বলেও জানে অনেকে। সপ্তদশ অষ্টাদশ শতকে বাঙালি সংস্কৃতির একটা পীঠস্থান ছিল, তাই না, বিষ্ণুপুর। ফলে স্থাপত্য এবং ললিত কলার স্বর্ণযুগের বলতে পারো একটা সমাপতন লক্ষ্য করা যায় বিষ্ণুপুরের ইতিহাসের দিকে তাকালে। এবার এই বিষ্ণুপুরে শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানাটা কিভাবে তৈরি হলো, তার কিন্তু বেশ একটা বড় সড় ইতিহাস রয়েছে। এবং মানে একটা দিক বললেই শুধু হবে না, নানান মত রয়েছে, অনেক দিক থেকেই আমরা এর ইতিহাসের কিছু ছোঁয়া খুঁজে পাই। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ুচণ্ডী দাসের সময়কাল থেকে বিষ্ণুপুর ঘরানার আদি পর্বের সূচনা বলা যেতে পারে। তো শ্রীকৃষ্ণ কীর্তন গীতগোবিন্দের আদর্শে বাংলা ভাষায় রচিত হয়, রাগ তালে সাজানো প্রথম কাহিনী কাব্য। হ্যাঁ, এমন এক কাব্য যার মধ্যে একটা গল্প রয়েছে, একটা কাহিনী রয়েছে, যা একই সঙ্গে কাব্য এবং গীতির সংমিশ্রণও বটে। কেউ কেউ মনে করেন এখান থেকেই শুরু বিষ্ণুপুর ঘরানার। এরপর আবার যখন চৈতন্যদেবের সময়কাল, বৈষ্ণব ধর্ম এসেছে, তথা সেই সময়টায় দেখবে ভক্তিবাদের একটা প্লাবন এসেছিল বাংলায়। আমরা যদি সেই সময়ের ইতিহাস পড়ি তাহলে জানতে পারব, চৈতন্যদেবের তিরোধানের পর বৈষ্ণব সমাজ কিছুদিন একটু চুপচাপ হয়ে গিয়েছিল, বলতে পারো স্তিমিত হয়ে পড়ে। পরবর্তীকালে মল্লরাজ বীর হাম্বিরের শাসনকালে শ্রীনিবাস আচার্য শাস্ত্রীয় কীর্তন এবং শাস্ত্রীয় কথকতায় মল্লরাজ সভা জয় করলেন এবং রাজার পৃষ্ঠপোষকতায় বৈষ্ণব ধর্ম আবারও ফিরে এল। অনেকে এও মনে করেন যে খেতুরির মহোৎসবে নরোত্তম দাস, তিনি শাস্ত্রীয় কীর্তন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, কীর্তন অথচ শাস্ত্রীয়, সেই থেকেই বিষ্ণুপুর ঘরানার প্রবর্তন ঘটেছিল, এটা অনেকে মনে করেন। হ্যাঁ, বিষ্ণুপুরের সঙ্গীতের বিকাশ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শুরুর পরপরই ঘটেছিল, পাশাপাশি ঘটছিল। তো ওই নরোত্তম দাসের যে কথাটা বললাম, নরোত্তম দাসের এই শাস্ত্রীয় কীর্তন শ্রীনিবাসের উদ্যোগে বিষ্ণুপুরে এলো। ডাক্তার সুকুমার সেনের মতে সেই সময় রাজাদের একাধিক ঠাকুর বাড়িতে কীর্তনের সঙ্গে মানে একটা পূজোর একটা প্রথা ছিল আর কি, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। অন্যদিকে বৃন্দাবনী কথকতা ছিল মার্গ সঙ্গীত ভিত্তিক। তো এই শাস্ত্রীয় কীর্তন, কথকতা, এগুলো বিষ্ণুপুরে মার্গ সঙ্গীতের শুরু হওয়ার মূল কারণ বলেই অনেকে মনে করেন।

0: আরেকটা বিষয় জানো কি, বিষ্ণুপুর ঘরানার আদি পুরুষ পণ্ডিত রামশঙ্কর ভট্টাচার্যকে ওস্তাদ বাহাদুর খানের শিষ্য বলে অনেকে মনে করেন। তো সেই হিসেবে সেনিয়া ঘরানার সঙ্গেও বিষ্ণুপুর ঘরানার সম্পর্ক থাকবে, এটাই মানে আমাদের হিসেব তো সেটাই বলছে, তাই না? তো এই বিষয়েও কিছু মত রয়েছে। যেমন বিশেষজ্ঞ দিলীপ কুমার মুখোপাধ্যায়ের যে মতটা তিনি দিয়েছেন সেটা অনুযায়ী মথুরা বৃন্দাবন সঙ্গীত কেন্দ্রের আচার্য পণ্ডিতজি নামে একজন গায়ক ছিলেন। তিনি পুরীধামে তীর্থযাত্রার সময় বিষ্ণুপুর রাজ চৈতন্য সিংহের দরবারে তিনি বেশ কিছুদিন ছিলেন আর কি। তো সেই সময় রাজার সভাপণ্ডিত গদাধর ভট্টাচার্য ছিল। এই গদাধর ভট্টাচার্যের ছেলেই কিন্তু রামশঙ্কর ভট্টাচার্য। তো এই পণ্ডিতজি রামশঙ্কর ভট্টাচার্যকে অনুপ্রাণিত করলেন এবং তাকে নিজেই গান শেখালেন। আরেকটা মত রয়েছে যে সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, রামশঙ্কর পশ্চিম থেকে আগত খুব বড় একজন হিন্দুস্থানি ধ্রুপদ গায়কের কাছ থেকে গান শিখেছিলেন। তারপর আবার সেই গায়কের সঙ্গে তিনি পশ্চিমে চলেও গিয়েছিলেন একটা সময়। তার কাছে অনেক দিন ধ্রুপদ শেখেন, পরে সেই জায়গার আরও একজন ওস্তাদের কাছে খেয়াল পাশাপাশি খেয়াল টপ্পা এই সমস্ত কিছু শেখেন এবং তার শিক্ষা সম্পূর্ণ করে তিনি বিষ্ণুপুরে ফিরে আসেন এবং তার সঙ্গে নিয়ে আসেন একটা নতুন ঘরানাকে। তবে এটা ঠিক যে আমরা প্রথম থেকে এতগুলো মত নিয়ে আলোচনা করলাম, মানে বিষ্ণুপুর ঘরানার সৃষ্টির ইতিহাস জানতে গিয়ে, কিন্তু এই এত কিছু নানান বৈপরীত্যের মাঝেও একটা বিষয় কিন্তু একই রয়ে গেছে, কি বলো তো? রামশঙ্কর ভট্টাচার্য। হ্যাঁ, তার গুরুকে সেটা নিয়ে বিতর্ক আছে ঠিকই, কিন্তু তিনি যে বিষ্ণুপুর ঘরানার ভিত প্রতিষ্ঠাতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না? যাই হোক, উৎস নিয়ে অনেক কথা হলো, তবে বিষ্ণুপুর ঘরানার বৈশিষ্ট্য নিয়েও কথা বলতে হবে, সেটাও কিন্তু এই বিষয়ে আলোচনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক এবং আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তোমার জন্য, মানে আমার যুববাণীর বন্ধুদের জন্য কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা তোমরা শুনেছ কি? চলো সেটা শুনে নি, ফিরে আসছি তারপর আজকের আলোচনায়।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56

শুনে নিয়েছো তো। যাই হোক, আমরা এবার আমাদের আড্ডায় ফিরি, তোমরা তোমাদের কাজ করো। দেখো, বিষ্ণুপুর ঘরানার কথা হচ্ছিল। আচ্ছা, এই বিষ্ণুপুর ঘরানার ইতিহাসটা তো জানলো, মানে শুরুর ইতিহাস, সৃষ্টির ইতিহাস, কিন্তু এর বৈশিষ্ট্যগুলো কি জানো? সে না জানলেও এটা কিন্তু আমরা মোটামুটি জানি যে ধ্রুপদ হলো ভারতীয় রাগসঙ্গীতের একটা প্রাচীনতম ধারা, তাই না? তো সেই সময় ঈশ্বরের বন্দনামূলক এই সমস্ত ধ্রুবপদ, মানে ধ্রুপদকে তো ধ্রুবপদই বলে, তো এই ধ্রুবপদ উৎকর্ষ এবং জনপ্রিয়তার একেবারে শিখরে পৌঁছেছিল। কিন্তু পরবর্তীকালে ধ্রুপদের এই বিষয় বা ভাষা কিন্তু ধীরে ধীরে লঘু হয়ে আসে, সেগুলোর আর অতটা গুরুত্ব থাকে না। সম্রাট আকবরের সময়কালে চার প্রকারের প্রবন্ধগীতির

বাণী প্রচলিত ছিল, গৌড়বার, খান্ডার, ডাগর এবং নৌহার। তো এই বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায়ের মতে বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদের সঙ্গে ডাগর বলে যে বাণীটা রয়েছে সেই বাণীর ধ্রুপদের কিছু কিছু মিল পাওয়া যায়। ডাগর বাণীর ভাষা ভীষণ মনোমুগ্ধকর, ভীষণ শান্ত প্রকৃতির, মানে বলতে পারো কমনীয়, মধুর রস অথবা করুণ রস একটু বেশি রয়েছে। বিষ্ণুপুর ঘরানার পৃষ্ঠপোষক মল্লরাজারা প্রায় 150 মন্দির তৈরি করেছিলেন সেই সময়, আর এই সমস্ত মন্দিরে ঈশ্বরের আরাধনার জন্য গান গাওয়ার একটা রেওয়াজ ছিল, মানে মন্দিরের পুজোর মধ্যেই গান হবে এটাও পুজোরই একটা অংশ। তো বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদে ভক্তি এবং প্রেমভাবেরই সেজন্য প্রাবল্য রয়েছে, কারণ সেই সময় এই ধ্রুপদ শুনিয়েই পুজো করা হতো। তবে হ্যাঁ, অলঙ্কারের যে ওস্তাদি আমরা অন্যান্য ঘরানায় দেখতে পাই সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই অন্যান্য ঘরানার অনুপাতে বিষ্ণুপুর ঘরানায় একটু কম, সেজন্য বলতে পারো বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত কিছুটা নিরলঙ্কার। এখানে প্রথমে তোম নোম সহযোগে আলাপের মাধ্যমে রাগের যে ধ্যান রূপ সেটা ফুটিয়ে তোলা হয়, তারপর পাখোয়াজের সঙ্গতে চারতুকের ধ্রুপদ গাওয়া হয়। ওই যে বললাম ওস্তাদি এখানে একটু কমই হয়, অলঙ্কার একটু কমই ব্যবহার করা হয়, তো সেই অলঙ্কারের ঔদ্ধত্য এখানে খুব একটা না দেখিয়ে ভক্তি এবং নিবেদনের ভাব বজায় রেখে ঈশ্বর আরাধনা করাই এই ঘরানার মূল বৈশিষ্ট্য। ধ্রুপদের আদি এবং মূল উদ্দেশ্য ছিল ঈশ্বর বন্দনা। বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদে সেটাই কিন্তু ফিরে এসেছে, মানে অন্যান্য ঘরানার ক্ষেত্রে সেগুলো পরবর্তীকালে লঘু হয়ে গেলেও বিষ্ণুপুর ঘরানা কিন্তু একমাত্র ঘরানা যে ধ্রুপদের সেই আদি রূপকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এখনও বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদে সেই ঈশ্বর প্রেম বা যে নিবেদনের যে রূপ সেটা অবিকৃতভাবে রক্ষা করা হচ্ছে। রামশঙ্কর ভট্টাচার্যের কথা আমরা আগেই শুনেছি, তিনি যে বিষ্ণুপুর ঘরানার জনক সেটাও আমরা শুনেছি। তো রামশঙ্কর ভট্টাচার্যের পর গুরু শিষ্য পরম্পরায় এই ঘরানা আবর্তিত হয়েছে কণ্ঠসঙ্গীতে, মূলত ধ্রুপদ, ধামার, তারানা, খেয়াল, ত্রিবর, চতুরঙ্গ, তারপর টপ্পা, ঠুংরি এবং যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে মূলত বীণা, সুরবাহার, সেতার, এসরাজ, জলতরঙ্গ, মৃদঙ্গ বা পাখোয়াজকে কেন্দ্র করে। রামশঙ্কর ভট্টাচার্যের প্রতিভাবান এবং মহান শিষ্যরা তাঁর এই চর্চাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাদের মধ্যে প্রথমেই নাম করতে হবে তাঁর ছেলে রামকেশব ভট্টাচার্যের কথা, তারপর ক্ষেত্রমোহন গোস্বামী, অনন্তলাল বন্দ্যোপাধ্যায় এবং যদুভট্টের মতো শিল্পীরা রয়েছেন। অনন্তলাল বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় পুত্র পদ্মশ্রী এবং সঙ্গীত রত্নাকর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিষ্ণুপুর ঘরানার অন্যতম একজন দিকপাল শিল্পী। এদের পর এই ঘরানার যে ভার সেটা এসে পড়ে রাধিকা প্রসাদ গোস্বামী, রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীদের ওপর। এই ধারায় তারপর আসেন, আগেই বললাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা, তারপর সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, সেতারে গোকুল নাগ, অশেষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীদের। মৃদঙ্গবাদ্যে যারা সুনাম অর্জন করেছিলেন তাঁদের মধ্যে আমরা নাম করতে পারি জগৎচাঁদ গোস্বামী, নৃত্যানন্দ গোস্বামী, কীর্তিচন্দ্র গোস্বামী, জগন্নাথ মুখোপাধ্যায়, শ্রীপতি অধিকারী, এরকম কিছু গুণী শিল্পীদের নাম। তবে রামকেশব ভট্টাচার্য অর্থাৎ রামশঙ্কর ভট্টাচার্যের ছেলে, তিনি কিন্তু সর্বপ্রথম বিষ্ণুপুর ঘরানার যে ধ্রুপদ গানকে বিষ্ণুপুরের বাইরে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তার আগে কিন্তু ওই বিষ্ণুপুরের মধ্যেই এই চর্চা ঘোরাফেরা করছিল, কিন্তু রামকেশব ভট্টাচার্যের হাত ধরেই বিষ্ণুপুরের বাইরে কলকাতায় এবং কোচবিহারে এবং পাশাপাশি বাংলার বিস্তীর্ণ এলাকায় প্রসারিত হয় বিষ্ণুপুর ঘরানার গান। আরেকটা বিষয় বিষ্ণুপুর ঘরানার আলোচনায় যেটা আসবেই সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষাগুরু রাধিকা প্রসাদ গোস্বামী, তাঁর সঙ্গীত সাধনায় বিষ্ণুপুর ঘরানা ছিল। এবং হ্যাঁ, বিষ্ণুপুর ঘরানা শুধু নয়, খান্ডারবাণী ঘরানা এবং বেতিয়া ঘরানার একটা ত্রিবেণী সঙ্গম ঘটেছিল রাধিকা প্রসাদ গোস্বামীর সাধনায়। এবার তাঁর সঙ্গে কিন্তু ঠাকুরবাড়ির খুব মজবুত একটা সংযোগ ছিল।
দেবেন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে ব্রাহ্ম সমাজের সঙ্গীতাচার্যের পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। পাশাপাশি ঠাকুরবাড়ির ছেলে মেয়েদের সঙ্গীত শিক্ষকও ছিলেন।

ফলে বিষ্ণুপুর ঘরানার রাধিকা প্রসাদ গোস্বামীরও প্রত্যক্ষ প্রভাব রয়েছে রবীন্দ্রসঙ্গীতে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রাধিকা গোস্বামী কেবল যে গানের সংগ্রহ, রাগরাগিনীর রূপজ্ঞান তার মধ্যে ছিল তা নয়, তিনি গানের মধ্যে বিশেষ একটা রস সঞ্চার করতে পারতেন, আর সেটা ছিল ওস্তাদের চেয়ে কিছুটা বেশি। জানো তো, ধ্রুপদের মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সঙ্গীতের যে মহত্ত্ব সেটা উপলব্ধি করেছিলেন। বাংলা ধ্রুপদের ছায়ায় তিনি নিত্য নতুন রচনা করতে থাকলেন এবং তিনি রচনা করলেন ব্রাহ্ম সমাজের জন্য নানান ব্রহ্মসঙ্গীতও। আর ব্রহ্মসঙ্গীত চর্চায় যারা রয়েছেন তাদের কিন্তু সার্থক পরিণতি, মানে এই সঙ্গীতের সার্থক পরিণতি রবীন্দ্রনাথ ঠাকুরেরই হাত ধরে হয়েছিল, এটা মানতেই হবে। ধ্রুপদের আদলে কবিতা, ভাব ও সুরের সমন্বয় তৈরি করতে থাকলেন সাধারণ মানুষের সহজপাত্র পূজা পর্যায়ের অজস্র অসাধারণ সমস্ত গান। উপনিষদ, বৈদিক সাহিত্য বলতে পারো একদম সেচে তিনি তুলে আনলেন কিছু কাব্য, যেগুলো ধ্রুপদের আঙ্গিকে পরীক্ষা নিরীক্ষায় নতুন নতুন রূপ পেতে লাগল। রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সঙ্গীত জীবনের কাজ যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে তাঁর মানে লেখা গানের এক চতুর্থাংশ জুড়ে কিন্তু শুধু ব্রহ্মসঙ্গীতই রয়েছে, আর তার সিংহভাগ আবার ধ্রুপদাঙ্গের। ব্রহ্মসঙ্গীতগুলো পরে পূজা পর্যায়ে স্থান পায়, আর তার ধ্রুপদাঙ্গের গানগুলোতে না ওই বিষ্ণুপুরী ধ্রুপদের মতো স্থায়ী অন্তরা সঞ্চারী আভকি চারটে তুক বা কলির সমাবেশ দেখা যায়। আমরা বিষ্ণুপুর ঘরানার যে বৈশিষ্ট্য সেখানে এইটার আলোচনা আগেই করেছি এবং আমরা দেখতে পাব রবীন্দ্রসঙ্গীতেও এর প্রভাব রয়েছে। তালের ক্ষেত্রেও ধ্রুপদে ব্যবহৃত নানান তালগুলোকে হুবহু অনুসরণ করেছেন তিনি। ধ্রুপদাঙ্গে রবীন্দ্রসঙ্গীতে পাখোয়াজ বা মৃদঙ্গের সঙ্গত আমরা দেখতে পাই। ধ্রুপদের ছায়ায় বাংলা গানের পাশাপাশি বাংলা রাগাশ্রয়ী গানচর্চার জমিও তৈরি হতে থাকল। পাশাপাশি বিংশ শতকে জ্ঞানেন্দ্রপ্রকাশ গোস্বামীর কণ্ঠে গ্রামাফোন রেকর্ডের মাধ্যমে বাঙালি প্রথম রাগ সঙ্গীতের স্বাদ পেল। বাংলা ভাষায় শতাধিক খেয়াল রচনা করে মাতৃভাষায় উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার পথ প্রশস্ত করলেন বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা খেয়ালের বহু মনোজ্ঞ অনুষ্ঠান তিনি করেছিলেন। আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠানেও তিনি মাতৃভাষায় শাস্ত্রীয় সঙ্গীত, হ্যাঁ বাংলা ভাষায় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতেন। দেখো, বিষ্ণুপুর ঘরানার গুরুত্ব কতটা সেটা তো মোটামুটি আমরা বুঝতেই পারছি, কিন্তু যদি বলি যে বর্তমানে বিষ্ণুপুর ঘরানা কেমন, মানে তার বর্তমানকালটা কেমন, বিষ্ণুপুরের দিকে তাকালেই আমরা সেটা খানিকটা দেখতে পাব। বিষ্ণুপুরে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় সুরযজ্ঞ বলে একটা অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীতের 24 ঘন্টা ব্যাপী একটা অনুষ্ঠান। 1988 সালে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল সঙ্গীতাচার্য অমরনাথ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। বর্তমানে সুরযজ্ঞে অংশগ্রহণকারী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর সংখ্যা প্রায় 250-এরও বেশি। এছাড়াও উদযাপিত হয় 2 দিনব্যাপী ধ্রুপদ উৎসব, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধ্রুপদ শিল্পীরা আসেন, অনুষ্ঠিত হয় ধ্রুপদের বাৎসরিক কর্মশালাও। প্রত্যেক বছর 27 থেকে 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর উৎসব। বিষ্ণুপুর ঘরানা উদযাপিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমেই। আর এই ঘরানার যদি বলো বর্তমান ধারকবাহক কারা, তো সে সমস্ত সঙ্গীতজ্ঞদের নাম বলতে হলে প্রথমেই নাম আসবে পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের, নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের, মণিলাল নাগ, সেতারে, এছাড়াও পাখোয়াজে শিবপ্রসাদ গোস্বামীর মতো নানান গুণী শিল্পীদের নাম আমাদের আলোচনায় উঠে আসবে। আচ্ছা বন্ধু, ফতেপুর সিক্রির সেই যে পাথরের চাতালের কথা তোমার মনে আছে, যেখানে প্রতি সপ্তাহান্তে তানসেন এসে বসতেন এবং সুরের জাদুতে শ্রোতাদের আচ্ছন্ন করতেন, এমনকি নাকি আকবরকেও? এরকমও বলা হয় যে তানসেনের গান ডেকে আনতে পারত ঝড় বা বজ্রপাতকেও। অনেকের মনে পড়বে মধ্যপ্রদেশের ছোট্ট মাইহার এস্টেটের কথাও, যা অনেক উত্তর ভারতের ধ্রুপদী সঙ্গীতের ঘরানার জন্ম দিয়েছিল। সেটার ঐতিহ্য বহনকারী পণ্ডিত আমাদের শিল্পী পণ্ডিত রবিশঙ্করও রয়েছেন। কিন্তু আমরা আমাদের রাজ্যের বাইরের

আজকের মতো আমাকে নিতে হবে বিদায়, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কানে রাখো যুববাণী। যেতে যেতে তোমার জন্য শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি। টাটা।

যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। লোকসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমেই রয়েছে রুনা লায়লার কণ্ঠে এই গানটি।

আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার মিটিল না প্রাণের যাতনা, আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা। তাই ব্যথার বেথ

কেউ দারোগা কেউ বা সেপাই, করছে কেবল খাই খাই খাই। আর কেউ দারোগা কেউ বা সেপাই, করছে কেবল খাই খাই খাই। ওদের খেয়ে খেয়ে ভুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে।

লোকসঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক চাঁদ সাক্ষী।

আজকের নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রোজ, প্রযোজনা সৌম্যেন বসু। নাটক চাঁদ সাক্ষী।

0: ঘুমের ঘরে কড়া নাড়ার শব্দ শুনেছি, কিন্তু বাইরে কতক্ষণ দাঁড়িয়ে আছো বাবা?
1: আড়াই বছর দাঁড়িয়ে।
0: বাবা, এখনো না, তুমি আগের মতোই।
1: কিরে কবুমা, ভেতরে ঢুকতে দিবি না আমায়? বাইরের লোকের প্রবেশ নিষেধ নাকি?
0: বাবা তুমি না, এসো এসো, ভেতরে এসো।
1: হে মা, তুই তো বেশ বড় হয়ে গেছিস, তা শাড়ি পরেছিস কেন? তোর ফ্রক নেই?
0: এমনি ফ্রক আছে। তুমি আজ আসবে খবর দাওনি তো?

0: সকালে সোজা মুম্বাই থেকে তো
1: খবর দিনি সিকিরি। কেন তোর মা বলেনি তোকে? পাশের বাড়িতে ফোন করে তোর মাকে ডেকে নিয়ে। তোর মা কি ঘুমোচ্ছে?
0: না না, মা জেগেছে। এসো, স্যুটকেসটা ওখানেই থাক। তুমি এই চেয়ারটায় বসো। বাবা, তুমি না এবার অনেক দিন পরে এলে। আমি তো ভেবেছিলাম
1: 910 দিন পর। কি ভেবেছিলি? বাবা নামে লোকটা আর আসবে না, তাই তো?
0: বাবা, তুমি না,
1: তুইও তো সেই আগের মতোই ঠোঁট ফুলিয়ে রাগ দেখাস এখনো।
0: বেশ করি নাও, তুমি ওঠো তো, পোশাক বদলে মুখা ধো। আমি তোমার জন্য, বাবা এখনো সেই চিনি কম লিখার চা তো, নাকি অভ্যেস পাল্টেছ?
1: ওরে বাবা, তুই তো দেখছি আর মেয়ে নয়, আমার মা হয়ে গেছিস রে।
0: আমি তোমার মাই তো। দেখো না, এবার থেকে কেমন শাসন করি। দেখছো না আমি শাড়ি পরেছি, তাই তো বড় হয়ে গেছি।
1: ঠিক বলেছিস, ঠিক। এই জন্যে তোকে আমি আর আগের মতো বুকে জড়িয়ে ধরে আদর করতে ভয় পাচ্ছি রে। দেখলে তোর মা যদি রাগ করে। হ্যাঁ রে, তোর মাকে ডাক, বল আমি এসেছি।
0: তুমি এসেছো মা জানে। মাই তো আমি জাগিয়ে দিয়ে বললো তোর বাবা এসেছে মনে হয়, উঠে গিয়ে দরজা খুলে দে।
1: ও, তোকে বললো উঠে গিয়ে দরজা খুলে দে? সত্যি তুই আমার মনের দরজা খুলে দিচ্ছিস রে। সেদিন ও ফোনে তোর মা।
0: কি ভাবছো বাবা?
1: হ্যাঁ,
0: যাও না, মুখ হাত ধুয়ে নাও। মা এখন উঠে আবার বাথরুম খালি না পেলে রেগে যাবে। দু কাপ চা হতে বেশি সময় লাগবে না, যাও শিগগির।
1: দু কাপ কেন, তুই খাবি না?
0: না, তুমি তো বলতে চা খেলে রং কালো হয়ে যায়।
1: সে তো তুই ছোট ছিলিস বলে দে, বড় হলে রং পাকা হয়ে যায়, চায়ের সাধ্য কি সে রং পাল্টে দেয়।
0: বাবা, তুমি না একটুও বদলাওনি, আগের মতোই হেয়ালি করে কথা বলো। অথচ মা বলে।
1: কি কি বলে তোর মা? আমি খুব খারাপ লোক তাই তো?
0: কিছু বলে না, তুমি বাথরুমে যাও তো।
1: ও, হাত মুখ পরে দেবো, আগে চা দিয়ে দেখি। তার আগে তোর মাকে ডাক, চা খাবে তো?
0: মা বাসি মুখে চা খায় না, ঘুম থেকে উঠে সোজা বাথরুমে ঢোকে, একেবারে স্নান সেরে বেরোয়, স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে না, তারপর চা বানায়।
1: তোর মা কি তোকে স্কুলে পৌঁছে দিতে যায়? স্কুল তো কাছেই রে।
0: না, মায়ের স্কুলটা দূরে, বছর দেড়েক হলো মা একটা বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে।
1: স্কুলে পড়াচ্ছে?
0: হ্যাঁ, কেজি স্কুল না কি যেন বলে, মা মাইনেও নাকি খুব কম।
1: ও, তাহলে যা শুনেছি তা ঠিকই।
0: কি শুনেছো বাবা?
1: হ্যাঁ না, ও কিছু না, তুই বুঝবি না। হ্যাঁ রে, তোর মা সকালে স্কুলে বেরোয় বললি, ফেরে কখন?
0: ফিরতে ফিরতে বিকেল, স্কুলটা বেশ দূরে তো। বাবা এ না চা।
1: হ্যাঁ রাখ, এখানে রাখ। স্কুলে পড়াচ্ছে 1.5 বছর বললি না রে কবু?
0: হ্যাঁ 1.5 বছর। বাবা, ওই যে মা উঠেছে, দেখো সাত সকালে আবার মায়ের সাথে ঝগড়া বাঁধিয়ে বসো না।
1: তুই কি ভাবছিস আমি 2.5 বছর পর 40 ঘন্টা ট্রেন জার্নি করে এলাম তোর মায়ের সঙ্গে ঝগড়া করতে?
0: না তা নয়, আসলে মা তোমার সঙ্গে
1: ঝগড়া করবে বলে কোমর বেঁধে রয়েছে, তাই তো? জানিস, ইচ্ছে করলেও একা একা ঝগড়া করা যায় না রে। আমি
0: মা বেরোচ্ছে। কি হলো বাবা, ওদিকে তাকিয়ে রয়েছে কেন? মা তো বাথরুমে ঢুকে গেল না, চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি ভাবছো বাবা, মা কথা বললো না তাই?
1: না রে, না, ভাবছি তোর মা এত রোগা হয়ে গেল কি করে।
0: মা তো রোগাই, তুমি অনেকদিন পর দেখলে তাই।
1: হ্যাঁ সেটাই হবে, তুইও তো ঢ্যাঙা হয়েছিস, কিন্তু একটু মোটা হতে পারিস নি, তবে আগের চেয়ে

0: অনেক সুন্দর দেখতে হয়েছে।
1: বাবা, ওই স্যুটকেসটা নতুন না? কি সুন্দর, আবার চাকা লাগানো আছে দেখছি। চাকা কেন বাবা?
0: এখন চাকাই তো সব রে মা, চাকাই সব। চাকার উপর ভর করেই পৃথিবী চলছে। চাকা আবিষ্কারের পর থেকেই তো সভ্যতা।
1: স্যুটকেসটা বেশ বড়, এত কি আছে ওতে?
0: অনেক কিছু, অনেক কিছু আছে। চল চল দেখবি, চল। এই নে, এটা হলো ঘাসিটারাম হালুয়াইয়ের মিক্সড সুইটস। অনেক রকম মিষ্টি আছে এই ডিব্বাতে। এটা তোর আর তোর বন্ধুদের জন্য। এইটা হলো কাজু কতলির স্পেশাল বাক্স, তোর মা আর তোর জন্য। আর
1: বাবা বাবা,
0: কি
1: ওসব তুমি এখন বের করো না, মা দেখলে পরে
0: টান মেরে সব ছুঁড়ে ফেলে দেবে, তাই তো?
1: না মানে মাকে বলতে শুনেছি তো তোমার আনা কোনো জিনিসই মা নেবে না।
0: সে তো মা নানি, তুই তো নিবি। আমি তো সব পোশাক খেলনা তোর জন্য এনেছি রে। দেখি কতদিন তোকে খাওয়াইনি রে।
1: হ্যাঁ করছি। আমার মুখে দিতে গিয়ে তুমি আবার চট করে নিজের মুখে পড়ে দেবে না তো, ছোটবেলায় যেমন করতে।
0: আবার যদি সেরকমটা করতে পারতাম রে।
1: এখন পারবে না কেন বাবা? আমি বড় হয়ে গেছি বলে, নাকি তুমি বুড়ো হয়ে গেছো বলে?
0: হয়তো এই দুটোর কোনোটাই নয়, আসলে আমাদের পৃথিবীটাই পাল্টে গেছে বলে।
1: বাবা তুমি কেমন কেমন কথা বলো। ও ভালো কথা, ভালো কথা। অনেকদিন আগে তোমাকে চিঠিতে লিখেছিলাম না একটা জিনিস আনতে, এনেছো সেটা?
0: এনেছি তো, তোকে চমকে দেবো বলে স্কার্টের ভাঁজে রেখেছি। স্কার্টের প্যাকেট খুলে দেখতে গেলি, তুই তো দেখলি না।
1: স্কার্টের প্যাকেটটা দাও একবার ছট করে দেখিনি। খুব সুন্দর, এতদিন পরে তোমার কি করে মনে ছিল?
0: আমার মিষ্টি সোনা আনতে লিখেছি আর আমার তো মনে থাকবে না? তোরে মারে, এত কম দামি জিনিস আনতে লিখছিস কেন রে? ঝুটো পাথরের মালা এটা চাওয়ার মতো একটা জিনিস হলো? তোকে এটা মানাবে মা?
1: এটা আমার জন্য নয়, মা বেশি জানে না। বাবা, মা বাথরুম থেকে বেরোবে মনে হচ্ছে। শিকিরে সব সুটকেসে ঢুকে পেল। মা বোধ হয় তোমার এসব জিনিসপত্র আনা পছন্দ করবে না বাবা।
0: তোর মা আমার আনা জিনিস কেন, আমাকেও পছন্দ করে না। আরে তুই কি তোর মায়ের মতোই?
1: চুপ করো, মা বেরিয়েছে।
0: আরে তুই বুঝি তোর মাকে খুব ভয় পাস?
1: না না না, মাকে নয়, তোমাদের ঝগড়া করাকে। ফোনেও তোমাদেরকে ঝগড়া করতে শুনেছি। জানি না তুমি মুম্বাই এ কি করেছো, মা তো তোমার উপর খুব কেঁপে রয়েছে।
0: ও তাই নাকি?
1: হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও, মা আসার আগে স্যুটকেসটা ঘরের ভেতরে খাটের তলে ঢুকিয়ে দিয়ে আসি, তাহলে মা দেখতে পাবে না।
0: পাগলি, এখন না দেখতে পেলেও পরে তো পাবে, এখানে থাক।
1: না বাবা দেখো না, আমি
2: দাঁড়াও কবু, জিনিসগুলো ঘরে ঢোকাবে না।
0: না মানে ইন্দু,
2: তোমাকে টেলিফোনে সেদিন নিষেধ করা সত্ত্বেও তুমি।
0: দেখো ইন্দু, এগুলো আমি কবুর জন্য।
2: কবুর জন্য? কবু এসব কি করবে? এই যে হটপট, ওই প্রেশার কুকার, ওই গ্রাইন্ডার মিক্সার, এসব এসব আমি টান মেরে ছুঁড়ে ফেলে দেবো।
1: মা বাবা এতদিন পর এলো আর তুমি।
0: ছি ইন্দু, ছি, মেয়েটা বড় হয়েছে।
2: সেটা তো তোমারই বোঝা উচিত।
0: ঠিক আছে, এতদিন পরে এলাম, মেয়েটাকে খুশি করার জন্য কটা জিনিস এনেছি, তার জন্য তুমি।
2: কেন মিথ্যে কথা বলছো? মেয়েকে খুশি করবার জন্যে নাকি? লজ্জা করে না তোমার? ওখানেও তো তোমার একটা।
0: সব কিছুর একটা সীমা আছে। যাও যাও, ভিজে কাপড়ে দাঁড়িয়ে থেকো না, ঘরে যাও।
1: মা বাবা বলছে যখন তুমি ঘরে যাও না, ভিজে কাপড় ছেড়ে নাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে তো।
2: তোমাকে পাকামি করতে হবে না। বাবা বাবা করে একেবারে হে দিয়ে মরলো। তোর স্কুল নেই, তুই এখানে বসে রয়েছিস যে।
1: আমি আজ স্কুলে যাব না মা, তুমি স্কুল চলে গেলে কে বাবাকে?
2: ঠিক আছে, যা ভালো বুঝো করো, এখন তো তুমি বড় হয়েছো।

0: বাবা বাবা, বিকেল হয়ে গেছে, উঠে পড়ো বাবা, উঠে পড়ো, মা এসে গেছে তো, উঠো এবার।
1: কুমু মা, আরে অনেকক্ষণ থেকে ডাকছিস বুঝি, ও জোর ঘুমিয়ে পড়েছিলাম রে। আসলে দুদিনের ট্রেনের জার্নির ধকল ছিল তো।
2: আমার বিছানায় কেন শুয়ে আছো? ওকে পাশের ঘরে শুতে বলতে পারিস নি?
1: হিন্দু, হে হিন্দু, তুই কি চাও বলো তো?
2: কিচ্ছু না, কিচ্ছু চাই না আমি। আমি শুধু আমার মতো থাকতে চাই। তোমার যেমন নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার অধিকার আছে, তেমনি আমারও আছে। নোংরা এক মহিলাকে নিয়ে মুম্বাইয়ে তোমার যেমন একটা আলাদা জগৎ আছে, তেমনি আমার মেয়েকে নিয়ে আমারও একটা আলাদা জগৎ আছে। তোমার জগতে যেমন আমরা হানা দিই না, এই জগতেও তোমার প্রবেশ আমরা পছন্দ করি না।
1: মেয়ে কি শুধু তোমারই, আমার কোনো অধিকার নেই?
2: তা কেন হবে, মেয়ে তোমারও, কিন্তু সে অধিকার তুমি হারিয়েছো।
1: শোনো ইন্দু, শোনো, পাগলামি করো না, এখানে এসে বসো, বসো, কথা আছে। কবুমা কোথায় গেল মেয়েটা? উফ, তোমার উগ্র মূর্তি দেখে ভয় পেয়েছে বেচারি। কবুমা, কবুমা, এদিকে এদিকে আয় মা। মা রে, আমাদের জন্য একটু চা করে আনবি? ভালোই শিখেছিস তো চা বানানো।
0: শুধু তোমাদের জন্য, তোমাদের মেয়ের জন্য
1: নয়।
2: এত জোরে হাসার কি হলো?
1: আচ্ছা বাবা, হাসবো না, তবে তোমার মতন গোমরা মুখ করেও থাকতে পারবো না। এসো এসো, বসো বসো এখানে।
2: কি কথা আসছে বলো।
1: শুনলাম তুমি দুপুরে স্কুল থেকে ফেরো, আজ এত দেরি?
2: তোমার কাছে কি তার জবাবদিহি করতে হবে?
1: না তা নয়,
2: তবে তোমার এটা জানার কি খুব প্রয়োজন আছে যে এতক্ষণ আমি কোথায় ছিলাম?
1: ছি ইন্দু, তুমি কি একটু সহজ হতে পারছো না?
2: সহজ হওয়ার মতো সহজ হিসেব আমার জানা নেই।
1: দেখো ইন্দু, বহুদিন পর মাত্র কয়েকটা দিনের জন্য আসি, অন্তত এই কটা দিন, এই কটা দিন কি তোমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি না? কি হলো, চুপ করে রয়েছো যে? আমি জানি তোমাদের প্রতি আমার কর্তব্য আমি ঠিক মতো পালন করতে পারি না, শুধু মাসের শেষে টাকা কটা পাঠিয়েই।
2: তোমার পাঠানোর সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে জমা আছে, তুমি তুলে নিয়ে যেতে পারো।
1: কি বলছো তুমি ইন্দু, আমার পাঠানোর টাকাগুলো?
2: ঠিকই বলছি, তোমার আর কিছু বলার আছে?
1: দেখো ইন্দু, তুমি কিন্তু আমার সঙ্গে দুর্ব্যবহার করছো, আমাকে ভুল বুঝছো, তুমি বিশ্বাস করো।
2: বিশ্বাস তোমাকে? হ্যাঁ, ভুল তো সত্যি বুঝেছি তোমাকে, আর সে ভুলেরই মাশুল দিচ্ছি এখন। ঠিকটা তখন বুঝতে পারলে আজ আমার এই দশা হতো না। তোমার হাত ধরে রাস্তায় বেরোনোর আগে যদি ঠিকটা বুঝতে পারতাম তাহলে।
1: তাহলে তাহলে কি করতে, অন্য কারোর সঙ্গে? অবশ্য সে তো তুমি এখনো পারো, যা শুনেছি।
2: শুনেছ কি শুনেছ তুমি?
1: তা শুনতে কি তোমার ভালো লাগবে ইন্দু?
2: নিজের মতো করে সবাইকে ভেবো না, তুমি পারো এই বয়সে অন্য এক মেয়ের সঙ্গে।
1: হিন্দু,
2: গলা বাজি করো না, তোমাকে তো আর গায়ের সমাজ মেনে চলতে হয় না, আমাকে হয়। তোমার কিছু পিছুটা না থাকতে পারে, কিন্তু আমার আছে। মেয়েটা বড় হয়েছে, বুঝতে শিখেছে। আসলে আসলে তোমাকে বুঝতে আমার অনেক অনেক দেরি হয়ে গেছে।
1: না ইন্দু, না, দেরি নয়, ভুল হয়ে গেছে, ভুল। আসলে তুমি আমাকে এখনো বুঝে উঠতেই পারো।
0: বাবা চা।
1: হ্যাঁ
0: বাবা, চা এনেছি।
1: ও হ্যাঁ
0: মা, চা নাও। আজ দুপুরে তোমার খাওয়া হয়নি বোধ হয় মা, চারটে মুড়ি আনবো বাটিতে।
2: না থাক।
0: বাবা তুমি মুড়ি খাবে?
1: না রে, দুপুরে যা খাইয়েছিস তার উপর।
0: তবে শিখি চা খেয়ে নাও, তারপর তোমাকে আমাদের বাগান দেখাবো।
1: বাগান? কিসের বাগান করেছিস মা, ফুলের না ফলের?
0: দেখবে চলো না।
2: তুমি কি কালই যাবে না পরশু?
1: আমি আমি আর যাব না। চল কবু, তোর বাগান দেখে আসি। চল। হ্যাঁ রে কবু, তোর বাগানে কি কি ফুল আছে?
0: কোনো ফুলই নেই।
1: ফুল নেই কেন?
0: আমাদের বাগানে লঙ্কা গাছ উচ্ছে।

0: কাঁটাওয়ালা বেগুন এসব।
1: ও, সবজির বাগান, কে বসিয়েছে গাছগুলো?
0: কে আবার? আমি আর মা। তুই দাঁড়াও, আমি গাছে জল দিয়ে ঝাড়িটা নিয়ে আসি।
1: যা যা নিয়ে আয়, আমি আজ তোদের গাছে জল দিয়ে দেব।
0: বাবা, জল ভরে এনেছি।
1: রে, কয়েকটা গাছের গোড়ায় তো মাটি দেওয়া দরকার মনে হচ্ছে, শিকড় বেরিয়ে পড়েছে যে রে।
0: পরে দিয়ে দেবো বাবা। তুমি মাকে বললে আর যাবে না, সত্যি যাবে না তো বাবা?
1: কেন, আমি চলে গেলে তোদের ভালো হয়?
0: তুমি না, তুমি আর চলে না গেলেই ভালো হয়, আমরা সবাই কেমন একসাথে থাকবো।
1: কিন্তু তোর মা তো আমাকে থাকতে দেবে না যে।
0: সে মাকে আমি বুঝিয়ে বলবো খন।
1: না রে পারলি, আমি কাল সকালেই চলে যাবো।
0: চলে যাবে? তবে তুমি মাকে মিথ্যে বললে কেন?
1: তোর মাও যে মিথ্যে কথা বলে।
0: না, মামুটি মিথ্যে কথা বলে না।
1: তাই যদি না বলে, তবে ওই গলা ধরে আসা ওই কান্না, সে তুই এখন বুঝবি না রে, আরো বড় হ তারপর।
0: বাবা, হিম পড়ছে তো, ঘরে চলে এবার, মাও একা রয়েছে ঘরে।
1: হ্যাঁ রে, তোর মা বড় একা। চল চল ঘরেই যাই। আচ্ছা, তার আগে তুই সত্যি করে বলতো মা,
0: কি
1: রঙিন পাথরের মালাটা তোর জন্য আনতে লিখেছিস না মায়ের জন্য?
0: বলবো না।
1: হ্যাঁ,
0: এমনি মনে হয়েছিল তাই আনতে বলেছিলাম, হয়তো কেউই পরবো না।
1: তোর মা তো পরবেই না, রঙিন পাথরের তো। তোর মা তো এখন সবকিছু সাদা পরে, শাড়ি ব্লাউজ এমনকি চুলের রিবনটাও। কিন্তু তুই কেন পরবি না?
0: জানি না, যাও। তুমি কি ঘরে যাবে? অন্ধকারে মা একা রয়েছে, আলো জ্বালেনি এখনো।
1: কে জানে, তোর মা অন্ধকার ভালোবাসে বোধ হয়।
0: মা, তোমার তো রান্না হয়ে গেছে, রাত অনেকটা হলো, বাবাকে কি এবার নিচে ডাকবো? না মানে একসঙ্গে খাওয়া দাওয়া?
2: না, সারা রাত পড়ে থাক ছাতে, আর ওইসব চালপাশ কি লোক। তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না, তুমি চারটি গিলে নিয়ে আমাকে উদ্ধার করো দেখিনি।
0: মা, তুমি বাবার উপর এত রেগে আছো কেন বলো তো?
2: তা তুমি কি বুঝবে, ওর গুণপনার কথা তো তুমি কিছু জানো না।
0: কি কি করেছে বাবা?
2: তা তোমার শোনার দরকার নেই, তোমার বাবাকে তুমি যতটা ভালো ভাবো ও ততটা ভালো নয়।
0: কিন্তু মা, তুমি তো আমার কাছে গল্প করেছিলে, তোর বাবার মতো মানুষ হয় না, আকাশের মতো মন, বাতাসের মতো ছটফটে, মাটির মতো সহ্য শক্তি, আরো কত কত কিছু
2: ছিল রে। মানুষটা এমনিই ছিল, কিন্তু ওই যে মুম্বাইয়ের শিপিং কোম্পানিতে চাকরি করতে গিয়ে যে জীবনে ওইসব ছাইপাস ছইনি, সে এখন ছাতে বসে, যে আমার কথা ছাড়া আর কারুর কথা মনে ঠাঁই দিত না, সে এখন।
0: মা শোনো না, বলছি বাবা ওইসব খেয়ে ঘুমিয়ে পড়েনি তো ছাদে? হিম পড়ছে তো, ছাদে ভীষণ ঠান্ডা।
2: পড়লে পড়বে, তোমার ছাতে যাওয়ার দরকার নেই, তুমি বরং খেয়ে এসো, তারপর আমি দেখছি।
0: কিন্তু রাত দুপুরে তুমি যেন আবার বাবার সঙ্গে ঝগড়া করো না।
2: তুই তো শুধু আমাকে ঝগড়াই করতে দেখিস, খেয়ে নিয়ে এসো দেখিনি, আমার আর ভালো লাগছে না।
1: এসো এসো ইন্দু এসো।
2: তুমি এখনো?
1: না, ঘুমোইনি, মাতাল হয়ে ঘোরাঘুরিও খাইনি, তোমার অপেক্ষায় জেগে আছি ইন্দু।
2: আমার অপেক্ষায় কেন?
1: না না, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, অন্য কোনো বদ মতলব আমার নেই, কয়েকটা জরুরি কথা তোমাকে বলার জন্য বসে আছি। আসলে মেয়ের সামনে তো সব কিছু বলা যায় না। বসো বসো।
2: মেয়ে শুয়ে পড়েছে, অনেক রাত হলো, নিচে নামো।
1: আমি তো তোমার নজরে অনেক নিচেই আছি, আর নাইবা নিচে নামলাম।
2: এসব হেয়ালি মার্কা কথা আমার পছন্দ নয়, কি বলবে তুমি?

0: সুজি বলো, ঠান্ডা লাগছে, নিচে যাব।
1: না, তোমাকে বেশিক্ষণ বসতে হবে না, শুধু কয়েকটা কথা জানানো দরকার মনে করছি, মানে যদি শোনো।
0: বলো।
1: আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি, মুম্বাই আর থাকা যাচ্ছে না, যাওয়ার ইচ্ছেও নেই।
0: এসব কথা আমাকে বলে কি লাভ?
1: তোমাকে যে কথাটা শোনাতে চাই তা হলো, চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির থেকে আমি এককালীন কিছু টাকা পেয়েছি। জানি ও টাকা তুমি নিতে চাইবে না, তোমাকে নিতেও বলছি না আমি, কিন্তু প্লিজ আমাদের মেয়েকে নিতে বাধা দিও না। আসলে ওর তো সারা জীবনটাই পড়ে আছে, লাখ চারেক টাকা ব্যাংক ড্রাফট করা আছে ওর নামে, ব্যাংকে ওর একটা বই করে ড্রাফটটা জমা দিয়ে দিও। ওর লেখাপড়া, বিয়ে, এসবের জন্য তো একটা খরচ আছে।
0: তোমার হঠাৎ এ ধারণা হলো কি করে যে মেয়ের লেখাপড়া কিংবা বিয়ের খরচ আমি জোটাতে পারবো না, তোমার ভিক্ষে নিতে হবে?
1: ভিক্ষে না, ভিক্ষে না ভেবে উপহার ভেবেও তো টাকাটা রাখতে পারো।
0: দরকার নেই, তোমার ওখানকার সংসারে নিশ্চয়ই ছেলে মেয়ে হয়েছে, তাকে দিও।
1: হিন্দু, তুমি কি ভাবো বলছো? ওবু শুধু তোমার মেয়ে নয়, আমারও মেয়ে। ওর ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা চিন্তার অধিকার আমারও আছে। একটা কেজি স্কুলে পড়িয়ে তুমি কত টাকা পাও বলো তো, এত দিমাগ দেখাচ্ছ? আমি টাকা পাঠিয়েছি, তার জেদ করে খরচ না করে আমার মেয়েকে কষ্টে রেখেছো তুমি। মেয়ের পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নেই, তোমার শাড়ি পরিয়ে রাখো ওকে। ওর এখন শাড়ি পরবার বয়স, ভালো জুতো নেই ওর, মোজা নেই। কেন কেন তোমার জেদে আমার মেয়ে কষ্টে থাকবে বলতে পারো?
0: মেয়ের জন্য দরদ একবারে উঠলে উঠছে যে দেখছি। তোমার যদি মনে হয় মেয়ে কষ্টে রয়েছে, তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারো।
1: মেয়েকে আমি কবেই নিয়ে যেতাম, শুধু তোমার একা হয়ে যাওয়ার কথা ভেবে নিয়ে যাইনি। কারণ তোমাকে মুম্বাই নিয়ে যেতে চাইলেও তুমি এই গ্রামের বাড়ি ছেড়ে যেতে রাজি হওনি, তাই বাধ্য হয়েই আমাকে একা কাটাতে হচ্ছে।
0: একা কাটাতে হচ্ছে কেন? তোমার সেই বউ?
1: না, বউ নয়, বড় যে মহিলা বলতে পারো তাকে, কারণ তাকে আমি বিয়েও করিনি আর সে আমার সঙ্গে থাকেও না।
0: তাহলে যা শুনেছি সে কি মিথ্যে?
1: সে মিথ্যে সত্যি, যা খুশি তুমি ভাবতে পারো। প্রয়োজনে মুম্বাইয়ে চাকরি করা তোমার সেই মাসতুতো ভাই যে তোমার উপকার করেছিল, তার কাছে জেনে নিতে পারো। দেখো শরীরই প্রয়োজনে তার সঙ্গে একটু মাখামাখি হয়েছিল, তা তো অস্বীকার করিনি। আড়াই বছর আগে মায়ের শ্রাদ্ধ শান্তির কাজকর্ম ছেড়ে মুম্বাই ফিরে গিয়ে দেখি সে নেই, আমার ঘরের দামি জিনিসপত্র সব কিছু নিয়ে উদাও। তারপর তোমাকে মুম্বাই যাওয়ার জন্য কতবার ফোনে বলেছে, তুমি রাজি হওনি কিছুতেই না।
0: ও, তাহলে সেই শয়তানি ভেগেছে বলে এখানে ঠেক নিতে এসছো? বৌমের ওপর সোহাগ দেখাতে না, বউয়ের শরীরের দখল নিতে।
1: তিনরানী, তুমি ভুল করছো, তুমি
0: ঠিক আছে, দখল নিতেই যদি এলে তবে আড়াই বছর পর কেন? এতদিন কি আর কারো সন্ধানে ছিলে?
1: চুপ করো, চুপ করো, অনেক সহ্য করেছি, মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি কিছু জানি না মনে করো, না কিছুই শুনিনি আমি, তোমার সেই মাস্তুতো দাদা এখান থেকে গিয়ে সব বলেছে আমাকে। কি করে তোমার স্কুলে চাকরি হলো, চাকরি পাইয়ে দেওয়ার জন্য তোমার পীড়িতের যতীনদাকে কি মূল্য দিতে হয়েছে সব সব জানি আমি। আমি তোমার দিকে আঙুল তুলতে চাইনি, কারণ আমি জানি তোমারও রক্ত মাংসের শরীর, আর আমিও তো কিছু দোয়া তুলছি বাতানো। দেখো ইন্দু, আমি তোমাকে আঘাত করতে চাইনি ইন্দু, তুমি তুমি বাধ্য করলে আমাকে মুখ খুলতে। আমি চেয়েছিলাম আবার আবার আমরা ভাবো, ভাবো তুমি একটু একটু ভাবো প্লিজ।
0: আমার যে আমার সেই মাস্তুতো দাদাকে তুমি বেশ বিশ্বাস করো, তার কথাটাই তো আর
1: না, আমি করি না, করি না বলেই আমি এসেছি। আমি কথার খেলাফ করব না বলেই এসেছি ইন্দু, তুমি কথা দিয়েছিলে মনে পড়ে 15 বছর আগের সেদিনের কথা? সেই ইছামতির ধার, জোছনা ঢালা আকাশ, আর শুধু আমরা দুজন, পাশে কাশফুলের ঝাড়, সামনে দিয়ে বয়ে যাওয়া নদী, আকাশের চাঁদ আর কাশফুলকে সাক্ষী মেনে আমরা দুজনে দুজনকে কথা দিয়েছিলাম, যত ঝড় ঝাপটা আসুক আমরা দুজনে বুক পেতে সামাল দেব, কখনো বিচ্ছিন্ন হব না। তোর তোর মনে পড়ে না ইন্দু সেসব কথা? বলো বলো ইন্দু, তার চেয়েও কি বেশি মনে পড়ে।

0: আছে রঙিন পাথরের মালা।
1: কোথায় পেলি? কি করবি ওটা?
0: বাবা এনেছে।
1: ও, বাবা এনেছে তোর জন্য?
2: না ইন্দু, তোমার জন্য। তুমি বড় বেশি সাদা রঙে সেজেছ, হয়তো মনের ভেতরের কালোটাকে মুছে ফেলবার বৃথা চেষ্টায়। দে তোরে মা, দে মালাটা তোর মায়ের গলায় পরিয়ে দে।
0: বাবা, তুমি নিজে হাতেই পরিয়ে দাও না।
2: ইচ্ছে তো হচ্ছে রে, কিন্তু
0: এ না, নাও বাবা মালাটা, আমি নিচে যাই।
2: তুই নিচে গেলে কি হবে রে? আকাশে চাঁদটা যে দেব দেব করে দেখছে, তার চেয়ে তুই আমাদের দুজনের মাঝখানে আয়। আয় আয়।
0: মা বকবে না তো?
1: বাবার কথা অবাধ্য হতে নেই। আয়।

চাঁদ সাক্ষী, নাটকটি এখানেই শেষ হল। রচনা সুকুমার রুজ, অভিনয়ে উদয় সৌম্যদেব বসু, কবিতা অয়ন্তিকা ঘোষ এবং ইন্দ্রাণী অঙ্গনা বসু, সম্পাদনা রফিউদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন সৌম্যেন বসু।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনী আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার কাজ এগিয়ে চলেছে। বিহারে জনস্বরাজ পার্টি, গুজরাটে বিজেপি এবং মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে বলে জানা গেছে। উপসাগরীয় যুদ্ধ বন্ধ হতে চলেছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দিল্লির এক আদালত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় WFI এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ কুমারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, বিহার ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। একই কারণে লোকসভার অধিবেশনও দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায়। বেলা ১১টায় রাজ্যসভার অধিবেশন বসলে সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
1: India secured an impressive fourth position in the Commonwealth Games medal tally, winning 39 medals overall. Scripted history by registering their best ever performance at the Commonwealth Para Games. The remarkable achievement has brought immense pride and honor to the nation and bear testimony to the growing excellence of Indian sportspersons.
0: রাধাকৃষ্ণন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। এর মধ্যেই বিভিন্ন সাংসদ তাদের বক্তব্য পেশ করার চেষ্টা চালিয়ে যান। এই গণ্ডগোলের মধ্যেই চেয়ারম্যান বেলা দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারক

0: জনসংখ্যা সংশোধনী বিল পেশ হওয়ার কথা। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করবেন বলে স্থির করা হয়েছে। রাজ্যসভায় ক্ষুদ্র ও মাঝারি সংস্থা বেকার সংশোধনী বিল 2026 পেশ হওয়ার কথা। লোকসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে বিরোধী সদস্যরা নিট নিয়ে আন্দোলনের সময় পুলিশি দমনপীড়নের অভিযোগে হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।
1: कल संपन्न हुए समापन समारोह के उपरांत राष्ट्रमंडल खेलों का बैटन भारत को सौंप दिया गया है। 23वें राष्ट्रमंडल खेलों में उत्कृष्ट प्रदर्शन से देश के करोड़ों युवाओं और खिलाड़ियों को प्रेरणा मिलेगी। मैं सदन की ओर से देश का मान बढ़ाने वाले खिलाड़ियों, उनके कोच एवं टीम इंडिया को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूँ।
0: অধ্যক্ষ জানান, 2030 কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে হবে। এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সাংসদরা ছাত্র আন্দোলনের ইস্যু তুলে হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ সাংসদদের নিজ নিজ আসনে গিয়ে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার অনুরোধ জানান। তাতে কাজ না হলে অধ্যক্ষ প্রথমে বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। বেলা 12টায় অধিবেশন আবার শুরু হলে একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, তখন বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারত 39টি পদক পেয়েছে, যার মধ্যে 13টি সোনা রয়েছে। তিনি পদকজয়ী সমস্ত খেলোয়াড়কেই অভিনন্দন জানান। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্দাবিয়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জনকারী ভারতীয় দলকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে বলে সমাজ মাধ্যমে প্রচারিত এক ভিডিওকে সরকার জাল বলে খারিজ করে দিয়েছে। পিআইবির সত্য অনুসন্ধানী শাখা প্রতিবাদ বিক্ষোভের ভাইরাল ভিডিওকে পুরনো বলে বর্ণনা করে জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত করতে এই ভিডিও প্রচার করা হচ্ছে। পিআইবি এ ধরনের বিভ্রান্তিকর বিষয় সম্পর্কে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর ও সুস্থ জীবনযাপন করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জালপুর ও মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গত মাসের 30 তারিখে এই আসনগুলিতে ভোট নেওয়া হয়। বিহারে বাঁকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এগিয়ে আছেন। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল এবং মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে আছেন বলে শেষ খবরে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ অপরাহ্নে ওড়িশায় পৌঁছচ্ছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তার। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেরুরের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে তিরুনেলভেলি যাওয়ার পথে যাত্রীবাহী গাড়িটি উল্টো দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দিল্লির এক আদালত ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন WFI এর প্রধান ব্রিজভূষণ সারণ সিং এবং বিনোদ তোমরকে মহিলা কুস্তিগীরদের পেশ করা যৌন হেনস্থার মামলায় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। গত 2 জুলাই আদালত এই যৌন হেনস্থা মামলা রায়দান স্থগিত রাখে। 2024 মে মাসে আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আদেশ দেয়। জুন মাসে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও ঝাড়খণ্ডের সাংসদ সঞ্জয় শেঠ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেছেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ না করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিযুক্ত করা হয়েছে। আকাশবাণী সংবাদকে তিনি বলেছেন, রাজ্যের প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের আন্দোলনের সময় কোনো সরকারি প্রতিনিধি পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করা হয়নি। এদিকে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে

অধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন। ঝাড়খণ্ডের জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আজ দশম দিনে পড়ল। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা ওএমআর শিট বিকৃত করা হয়েছে। 2028 লস এঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য দেশের 369 জন দক্ষ ক্রীড়াবিদকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপসের আওতায় সহায়তা দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়ে বলেছেন, এজন্য 125 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2030 সালে কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর অনুরোধে ইরানের বিরুদ্ধে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারে হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল বলে তিনি উল্লেখ করেন। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিল্লির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। সঙ্গে থাকব আমি, হৈমন্তী রায়।

বর্ষা মানে শুধু ভেজা রাস্তা বা জানলার কাছে বৃষ্টির ফোঁটা নয়, বর্ষা মানে মন খারাপের সঙ্গে মিশে থাকা এক রাশ ভালো লাগা, পুরনো স্মৃতির ফিরে আসা কিংবা একেবারে নতুন করে বাঁচতে শেখার গল্প। বন্ধুরা, এই যে বৃষ্টি আর বর্ষা এসব নিয়ে কথা বলছি, নিশ্চয়ই বুঝে গেছেন, হ্যাঁ, আজকের বাংলা ব্যান্ডের গান সেই বৃষ্টি নিয়ে। তাহলে প্রথমেই রইল কায়া ব্যান্ড থেকে এই গানটি বন্ধুদের জন্য।

এই যে এক পশলা বৃষ্টি, এই বৃষ্টির শব্দের সঙ্গে অনেক সময় জড়িয়ে থাকে অনেক না বলা কথা। কখনো যে মানুষ হারিয়ে গেছে তার স্মৃতিও কিন্তু মনে করিয়ে দেয় এই বৃষ্টির ফোঁটা। কখনো আবার তাকে ফিরে পাওয়ার আশ্বাস জাগে মনের মধ্যে। এই বৃষ্টির সঙ্গে রোম্যান্টিকতার বেশ একটা পাশাপাশি চলা রয়েছে, বেশ ভাব ওদের দুজনের, তাই না? তাহলে ধরুন আপনি কারোর অপেক্ষায়, আর এমন সময় হঠাৎ রিমঝিম নামলো সেই বৃষ্টি। তার গান মোকাম ব্যান্ড থেকে আপনাদের জন্য।

গানটা শুনতে শুনতে গানের শেষে যে রেন রেন গো অ্যাওয়ে কাম অ্যাগেইন অ্যানাদার ডে, এই যে ছড়াটা শুনছিলাম, তখন বৃষ্টি নিয়ে আমরাও তো ছোটবেলায় কত ছড়া শিখেছি, তাই না? টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, সেই সব ছড়া হঠাৎ মনে পড়ে গেল। সত্যি এইভাবে প্রকৃতি কখন যে কিভাবে আমাদের কি কি মনে করিয়ে দেয়, কোন সময় তা বলা মুশকিল। আচ্ছা, এই যে বৃষ্টি, আমি তো এখন স্টুডিওয়, আপনি কোথায়? হয়তো অফিসে কাজ করছেন, বা রাস্তায়, বা বাড়িতে, যেখানেই থাকুন এখন হয়তো আপনার মতো কারোর জানলায় বৃষ্টি নেমেছে, আবার কারো জানলায় রয়েছে সেই বৃষ্টির নেমে আসার অপেক্ষাটি, তাই না? কিন্তু না, ঘড়ির কাঁটা এবার চোখ রাঙিয়ে বলছে বৃষ্টি নিয়ে অনেক অনেক গল্প হলো, এবার বাংলা ব্যান্ডের গান থেকে ছুটি নিতে হবে। তবে ওই যে বিদায় নেওয়ার পালাটি এসেছে ঠিকই, তবে আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়ে নতুন কিছু গান নিয়ে, সে কথা তো দিয়ে গেলাম। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসুন বাংলা ব্যান্ডের গান, আর মন ভরে উপভোগ করুন বর্ষার এই সুরেলা আবহ। তাহলে যেতে যেতে আবারও বৃষ্টি ছুঁয়ে থাক আপনাকে। অর্ক ব্যান্ড থেকে এই গান বন্ধুদের জন্য।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:52 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: চলে আসি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, অল্প বিস্তর সন্ধ্যের দিকে হয়তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা নেই। আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে এবার একটু জানিয়ে দিই আপনাদের। 3:35 একটু পরেই শুনতে পাবেন মহিলাদের আসর, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। বিকেল 4:05 রয়েছে মহিলাদের আসর, গল্প পাঠ, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। বন্ধু তোমারই জন্য 4:35, উপস্থাপনায় রয়েছেন তন্ময়ী ভট্টাচার্য ও ডাক্তার মানস প্রতিম দাস। প্রযোজনা মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। আজ সন্ধ্যায় 5:05, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। ক্রীড়াঙ্গন যেমন থাকে 5:50 সেরকমই রয়েছে, উপস্থাপনায় রয়েছেন গৌরব মুখোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠান 6:20, ক্ষেতখামারের কথা, সবজি চাষে উন্নত কৃষি ব্যবস্থা। আলাপচারিতায় রয়েছেন ডাক্তার প্রণব হাজরা ও রামরঞ্জন দাস রায়। বেবি ফুড বনাম মায়ের দুধ, এই বিষয়ে একটি কথিকা রয়েছে আপনার স্বাস্থ্যে, শুনবেন ডাক্তার সুমন পোদ্দারের মুখে। সন্ধ্যে 7:00 বেতার নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রুজ, প্রযোজনা সৌমেন বসু। বাংলা ব্যান্ডের গান 8:15। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:45 বিজ্ঞান পত্রিকা, জ্ঞান বিজ্ঞানের আসর থাকবে এই অনুষ্ঠানে। বিজ্ঞানের খবর রয়েছে, রয়েছে 150 বছরে ISES, এই বিষয়ে একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 10:15, খেয়াল পরিবেশন করবেন রুকমা বাই সেনগুপ্ত, রাগ যোগ হারমোনিয়ামে তাকে সহযোগিতায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য, তবলা সহযোগিতায় রয়েছেন সুনীল মহালানবিশ। উপমহাদেশের খবর 10:45, আর রাত 11:00 রয়েছে হারানো দিনের গান। বিজয়িনী চিরস্ত্রীর গল্পটা মনে পড়ে, এমনই এক গল্পের কুমার তো মিনু ক্যাফের সঞ্জয়ও। আবার আসিতে আসিও না ছবি সদানন্দ, কেই বা মনে না করে উপায় কি। ভাত ডালের মধ্যবিত্ত জীবনকে তারা প্রত্যেকেই ভরিয়ে তুলেছেন পরমান্নে সুগন্ধে, ছাপোষা বাঁচার ক্লান্তি থেকে কেউ খুলেছেন ব্যবসা তো কেউ তারুণ্য হেঁকেছেন আশিতে। আসলে এভাবেই তো বোনা হয় আট পৌড়ে জীবনের নকশিকাঁথা, তাই আকাশ

অশ্বিনী মৈত্রীর হারানো দিনের গানে আর গল্পে এবার তেমনই কিছু মুহূর্তকে খুঁজে দেখতে কান পাতুন ঠিক রাত ১১টায় প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গে। শুনলেন আজকের হারানো দিনের অনুষ্ঠানের কথা আকাশবাণী মৈত্রী। একটু পরেই অনুরোধের আসর, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার মৈত্রী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ি কাটায় 3:35, আর তার মানে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসরের সময়। যেভাবে প্রতিদিন আপনাদের কাছ থেকে আমরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যম, চিঠি বা মেইলের মধ্য দিয়ে গানের অনুরোধ পাচ্ছি, তাতে করে আমরা অনুভব করি আপনাদের ভালোবাসা, আন্তরিকতায় কোথাও কোনো ফাঁক নেই। যা আমি সবসময় বলি, আজও আরেকবার বলি, দুই বাংলার এই ভালোবাসা আর এই বন্ধনের কথার কোনো ভাষা, বন্ধন আসলে কোনো ভাষায় প্রকাশ করা যায় না, যা শুধু অনুভব করা যায় হৃদয়ের অন্তঃস্থল থেকে। ঠিক বললাম কিনা জানি না, আপনারাই বলবেন। সময় তো বেশি নেই, চলুন শুরু করি আজকের অনুরোধের আসর। সঙ্গে রইলাম রাখি দাশগুপ্ত। প্রথম অনুরোধ পাঠিয়েছেন রবিন মান্না, জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে, জীবন মরণ ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এই গানটি দিয়ে শুরু করি আজকের অনুরোধের আসর।

চলে যাব পরবর্তী অনুরোধে। একটি নজরুল গীতি শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে গানটি, গণেশ গোস্বামী সোনালী গোস্বামী, বাগনাপাড়া পূর্ব বর্ধমান থেকে।

শুনছেন অনুরোধের আসর। চলে আসি গীতা দত্তের কণ্ঠে। শুনতে চেয়েছেন পরবর্তী অনুরোধের কাঁচের চুরির ছটা। এই গানটি সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর, হাওড়া থেকে।

এবারে শুনবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি আধুনিক গান, চন্দন পালঙ্কে শুয়ে একা একা। অনুরোধ পাঠিয়েছেন ডাক্তার পার্থ সারথি রায়, নিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরাধার আসর, আর সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। এবারে শুনব নীল আকাশের নিচে ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। বন্দনা সিংহ, শিশির সিংহ, সুতপুর, পূর্ব বর্ধমান থেকে এটি আপনাদের অনুরোধের গান।

হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই, এবার এই গানটি শুনব মান্নাদের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন নিতাই দেবনাথ, গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে।

বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বজ্র বিদ্যুৎ সহ, আর স্টুডিওতে আমরা সবাই, ওদিকে আপনারা এদিকে আমি। একটা তালে বৃষ্টির গান হোক আশা ভোসলের কণ্ঠে, চোখে নামে বৃষ্টি। অনুরোধ পাঠিয়েছেন অশোক কর্মকার, পুষ্পরানী কর্মকার, পাত্রসায় বাঁকুড়া থেকে।

সময় একদম শেষ মুহূর্তে, আজকের অনুরোধের আসরের শেষ গানটি সুবীর সেনের কণ্ঠে। সারাদিন তোমায় ভেবে এই গানটির কথা, এই গানটি দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। অনুরোধ পাঠিয়েছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। ভালো থাকবেন বন্ধুরা, সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখনকার নিবেদন মহিলাদের আসর উপস্থাপনায় রয়েছেন শর্মিষ্ঠা দত্ত।

আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের মহিলাদের আসরে কিন্তু গল্প পাঠ, আর আপনারা জানেন যে এই অনুষ্ঠানে খুব সুন্দর সুন্দর গল্প পাঠ করা হয়। যে গল্পগুলো হয়তো আমরা একসময় পড়েছি কিংবা পড়িনি, সেই গল্পগুলো শুনে কিন্তু আমাদের বিকেলটা মন্দ কাটে না, কি বলেন? আর আজকে এইখানে অন্তত আমি তো স্টুডিওর মধ্যে, আর বাইরে এত সুন্দর একটা প্রকৃতি, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে গুমোট ভাবটা খানিক গেছে। যদিও হয়তো অনেকের অসুবিধে হচ্ছে, মানে যারা রাস্তায় রয়েছেন কিংবা রাস্তা থেকে বেরোচ্ছেন বা বেরোতে বাধ্য হচ্ছেন বা এরকম, সেই টুকরো অসুবিধেগুলো বাদ দিলে এই বৃষ্টিটা কিন্তু খুব মনোরম হয়ে সবার কাছে এসেছে এবং প্রকৃতিটাও ভারী সুন্দর লাগছে। তো এই রকম একটা বিকেলে আমি আজকে আপনাদের শোনাবো অসম্ভব কথা। না, কিছু অসম্ভব কথা নয়, আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্ভব কথা এই গল্পটি। এক যে ছিল রাজা, তখন ইহার বেশি কিছু জানিবার আবশ্যক ছিল না। কোথাকার রাজা, রাজার নাম কি, এ সকল প্রশ্ন জিজ্ঞাসা করিয়া গল্পের প্রবাহ রোধ করিতাম না। রাজার নাম শিলাদিত্য কি শালীবাহন, কাশী কাঞ্চি কনজ কোশল অঙ্গবঙ্গ কলিঙ্গের মধ্যে ঠিক কোনখানটিতে তাহার রাজত্ব, এই সকল ইতিহাস ভূগোলের তর্ক আমাদের কাছে নিতান্তই তুচ্ছ ছিল। আসল যে কথাটি শুনিলে অন্তর পুলকিত হইয়া উঠিত এবং সমস্ত হৃদয় এক মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বেগে চুম্বকের মতো আকৃষ্ট হইত, সেটি হইতেছে এক যে ছিল রাজা। এখনকার পাঠক যেন একেবারে কোমর বাঁধিয়া বসে, গোড়াতেই ধরিয়া লয় লেখক মিথ্যে কথা বলিতেছে, সেই জন্য অত্যন্ত শেয়ানার মতো বুক করিয়া জিজ্ঞাসা করে, লেখক মহাশয়, তুমি যেন বলিতেছ এক যে ছিল রাজা, আচ্ছা বলো দেখি কে ছিল সেই রাজা? লেখকেরাও শেয়ানা হইয়া উঠিয়াছে,

তাহারা প্রকাণ্ড প্রত্নতত্ত্ব পণ্ডিতের মতো মুখমণ্ডল চতুর্গুণ মণ্ডকলাকার করিয়া বলে, এক যে ছিল রাজা, তাহার নাম ছিল অজাতশত্রু। পাঠক চোখ টিপিয়া জিজ্ঞাসা করে, অজাতশত্রু? ভালো, কোন অজাতশত্রু বলো দেখি। লেখক অবিচলিত মুখভাব ধারণ করিয়া বলিয়া যায়, অজাতশত্রু ছিল তিনজন। একজন খ্রিস্টজন্মের 300 বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়া 2 বৎসর 8 মাস বক্রমকালে মৃত্যুমুখে পতিত হন। দুঃখের বিষয়ে তাঁহার জীবনের বিস্তারিত বিবরণ কোনো গ্রন্থেই পাওয়া যায় না। অবশেষে দ্বিতীয় অজাতশত্রু সম্বন্ধে 10 জন ঐতিহাসিকের 10 বিভিন্ন মত সমালোচনা শেষ করিয়া যখন গ্রন্থের নায়ক তৃতীয় অজাতশত্রু পর্যন্ত আসিয়া পৌঁছয়, তখন পাঠক বলিয়া উঠে, ওরে বাস রে, কি পাণ্ডিত্য! এক গল্প শুনিতে আসিয়া কত শিক্ষাই হইল! এই লোকটাকে আর অবিশ্বাস করা যাইতে পারে না। আচ্ছা লেখক মহাশয়, তার পরে কি হইল? হায় রে হায়, মানুষ ঠকিতেই চায়, ঠকিতেই ভালোবাসে, অথচ পাছে কেহ নির্বোধ মনে করে এই ভয়টুকুও ষোলো আনা আছে, এই জন্যে প্রাণপণে শিয়ানা হইবার চেষ্টা করে। তাহার ফল হয় এই যে, সেই শেষকালটা ঠকে, কিন্তু বিস্তর আড়ম্বর করিয়া ঠকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রশ্ন জিজ্ঞাসা করিও না, তাহা হইলে মিথ্যা জবাব শুনিতে হইবে না। বালক সেইটি বোঝে, সে কোনো প্রশ্ন করে না, এই জন্যে রূপকথার সুন্দর মিথ্যাটুকু শিশুর মতো উলঙ্গ, সত্যের মতো সরল, সদ্য উৎসারিত উৎসের মতো স্বচ্ছ, আর এখনকার দিনের সুচতুর মিথ্যা মুখোশ পরা মিথ্যা। কোথাও যদি তিলমাত্র ছিদ্র থাকে, অমনি ভিতর হইতে সমস্ত ফাঁকি ধরা পড়ে, পাঠক বিমুখ হয়, লেখক পালাইবার পথ পায় না। শিশুকালে আমরা যথার্থ রসজ্ঞ ছিলাম, এই জন্যে যখন গল্প শুনিতে বসিয়াছি তখন জ্ঞান লাভ করিবার জন্য আমাদের তিলমাত্র আগ্রহ উপস্থিত হইত না, এবং অশিক্ষিত সরল হৃদয়টি ঠিক বুঝিত আসল কথা কোনটুকু। আর এখনকার দিনে এত বাহুল্য কথাও বকিতে হয়, এত অনাবশ্যক কথারও আবশ্যক হইয়া পড়ে, কিন্তু সর্বশেষে সেই আসল কথাটিতে গিয়েই দাঁড়ায়, এক যে ছিল রাজা। বেশ মনে আছে, সেদিন সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হইতেছিল, কলিকাতা শহর একেবারে ভাসিয়া গিয়াছিল, গলির মধ্যে এক হাঁটু জল। মনে একান্ত আশা ছিল আজ আর মাস্টার আসিবে না, কিন্তু তবু তাঁহার আসার নির্দিষ্ট সময় পর্যন্ত ভীত চিত্তে পথের দিকে চাহিয়া বারান্দায় চৌকি লইয়া বসিয়াছি। যদি বৃষ্টি একটু ধরিয়া আসিবার উপক্রম হয়, তবে একাগ্র চিত্তে প্রার্থনা করি, হে দেবতা, আর একটুখানি, কোনো মতে সন্ধ্যা 7:30 পার করিয়া দাও। তখন মনে হইত পৃথিবীর বৃষ্টির আর কোনো আবশ্যক নাই, কেবল একটিমাত্র সন্ধ্যার নগর প্রান্তের একটিমাত্র ব্যাকুল বালককে মাস্টারের করাল হস্ত হইতে রক্ষা করা ছাড়া। পুরাকালে কোনো একটি নির্বাসিত যক্ষ তো মনে করিয়াছিল যে আষাঢ়ে মেঘের বড় একটা কোনো কাজ নাই, অতএব রামগিরি শিখরের একটিমাত্র বিরহীর দুঃখকথা বিশ্ব পার হইয়া অলোকার সৌধ বাতায়নের কোনো একটি বিরহিণীর কাছে লইয়া যাওয়া তাহার পক্ষে কিছুমাত্র গুরুতর নহে, বিশেষত পথটি যখন এমন সুরম্য এবং তাহার হৃদয় বেদনা এমন দুঃসহ। বালকের প্রার্থনা মতে না হোক, ধূম জ্যোতিষ সলিল মরুতের বিশেষ কোনো নিয়মানুসারে বৃষ্টি ছাড়িল না, কিন্তু হায়, মাস্টারও ছাড়িল না। গলির মোড়ে ঠিক সময় একটি পরিচিত ছাতা দেখা দিল, সমস্ত আশা বাষ্প এক মুহূর্তে ফাটিয়া বাহির হইয়া আমার বুকটি যেন পঞ্জরের মধ্যে মিলাইয়া গেল। পরপীড়ন পাপের যদি যথোপযুক্ত শাস্তি থাকে, তবে নিশ্চয়ই পরজন্মে আমি মাস্টার হইয়া এবং আমার মাস্টার মহাশয় ছাত্র হইয়া জন্মিবেন। তাহার বিরুদ্ধে কেবল একটি আপত্তি এই যে, আমাকে মাস্টার মশাইয়ের মাস্টার হইতে গেলে অতিশয় অকালে ইহ সংসার হইতে বিদায় লইতে হয়, অতএব আমি তাহাকে অন্তরের সহিত মার্জনা করিলাম। ছাতারি দেখিবা মাত্র ছুটি অন্তঃপুরে প্রবেশ করিলাম। মা তখন দিদিমার সহিত মুখোমুখি বসিয়া প্রদীপালোকে বিনতি খেলিতেছিলেন, ঝুপ করিয়া একপাশে শুইয়া পড়িলাম। মা জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? আমি মুখ হাঁড়ির মতো করিয়া কহিলাম, আমার অসুখ করিয়াছে, আজ আর আমি মাস্টারের কাছে পড়িতে যাইব না। আশা করি অপ্রাপ্তবয়স্ক কেহ আমার লেখা পড়িবে না, এবং স্কুলের কোনো সিলেকশন বহিতে

আমার লেখা উদ্ধৃত হইবে না, কারণ আমি যে কাজ করিয়াছিলাম তাহা নীতিবিরুদ্ধ এবং সেজন্য কোনো শাস্তিও পাই নাই, বরঞ্চ আমার অভিপ্রায় সিদ্ধ হইল। মা চাকরকে বলিয়া দিলেন, আজ তবে থাক, মাস্টারকে যেতে বলে দে। কিন্তু তিনি যেরূপ নিরুদ্বিগ্নভাবে বিনতি খেলিতে লাগিলেন তাহাতে বেশ বোঝা গেল যে মা তাহার পুত্রের অসুখের উৎকট লক্ষণগুলি মিলাইয়া দেখিয়া মনে মনে হাসিলেন। আমিও মনের সুখে বালিশের মধ্যে বুক গুজিয়া খুব হাসিলাম। আমাদের উভয়ের মন উভয়ের কাছে অগোচর রহিল না। কিন্তু সকলেই জানেন এ প্রকার অসুখের অধিকক্ষণ স্থায়ী করিয়া রাখাও রোগীর পক্ষে বড়ই দুষ্কর। মিনিটখানে না যাইতে যাইতেই দিদিমাকে ধরিয়া পড়লাম, দিদিমা একটা গল্প বলো। দুই চালিবার কোনো উত্তর পাওয়া গেল না। মা বলিলেন, রোসো বাছা, খেলাটা আগে শেষ করি। আমি বলিলাম, না, খেলা তুমি কাল শেষ করো, আজ দিদিমাকে গল্প বলতে বলো না। মা কাগজ ফেলিয়া দিয়ে কহিলেন, যাও খুড়ি, উহার সঙ্গে এখন কে পারিবে। মনে মনে হয়তো ভাবিলেন, আমি তো কাল মাস্টার আসিবে না, আমি কালও খেলিতে পারিব। আমি দিদিমার হাত ধরিয়া টানিয়া লইয়া একেবারে মশারির মধ্যে বিছানার উপর গিয়া উঠিলাম। প্রথমে খানিকটা পাশবালিশ জড়াইয়া পা ছুঁড়িয়া নড়িয়া চড়িয়া মনের আনন্দ সংবরণ করিতে গেল, তারপরে বলিলাম, গল্প বলো। তখনও ঝুপঝুপ করিয়া বাহিরে বৃষ্টি পড়িতেছিল। দিদিমা মৃদু স্বরে আরম্ভ করিলেন, এক যে ছিল রানী, না, এক যে ছিল রাজা, তাহার এক রানী। আ, বাঁচা গেল! সুয়ো এবং দুয়ো রানী শুনিলেই বুকটা কাঁপিয়া উঠিত। বুঝিতে পারি দুয়ো হতভাগিনীর বিপদের আর বিলম্ব নাই। পূর্ব হইতেই মনে বিষম এক উৎকণ্ঠা চাপিয়া থাকে। যখন শোনা গেল আর কোনো চিন্তার বিষয় নাই, কেবল রাজার পুত্র সন্তান হয় নাই বলিয়া রাজা ব্যাকুল হইয়াছেন এবং দেবতার নিকট প্রার্থনা করিয়া কঠিন তপস্যা করিবার জন্য বনগমনে উদ্যত হইয়াছেন, তখন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। পুত্র সন্তান না হইলে যে দুঃখের কোনো কারণ আছে তাহা আমি বুঝিতাম না। আমি জানিতাম যদি কিছুর জন্যে বনে যাইবার কখনো আবশ্যক হয়, সে কেবল মাস্টারের কাছ হইতে পালাবার অভিপ্রায়। তো রানী এবং একটি বালিকা কন্যা ঘরে ফেলিয়া রাজা তপস্যা করিতে চলিয়া গেলেন। এক বৎসর, দুই বৎসর করিয়া ক্রমে ১২ বৎসর হইয়া যায়, তবু রাজার আর দেখা নাই। এদিকে রাজকন্যা ষোড়শী হইয়া উঠিয়াছে, বিবাহের বয়স উত্তীর্ণ হইয়া গেল, কিন্তু রাজা ফিরিলেন না। মেয়ের মুখের দিকে চায় আর রানীর মুখে অন্ন জল রুচে না। আহা, আমার এমন সোনার মেয়ে কি চিরকাল আইবুড়ো হইয়া থাকিবে? ওগো, আমি কি কপাল করিয়াছিলাম! অবশেষে রানী রাজাকে অনেক অনুনয় করিয়া বলিয়া পাঠাইলেন, আমি আর কিছু চাই না, তুমি একদিন কেবল আমার ঘরে আইসিয়া খাইয়া যাও। রাজা বলিলেন, আচ্ছা। রানী তো সেদিন বহু যত্নে 64 ব্যঞ্জন সহস্তে রাঁধিলেন এবং সমস্ত সোনার থালে ও রূপার বাটিতে সাজাইয়া চন্দন কাষ্ঠের পিঁড়ি পাথিয়া দিলেন। রাজকন্যা চামর হাতে করিয়া দাঁড়াইলেন। রাজা আজ 12 বৎসর পরে অন্তঃপুরে ফিরিয়া আসিয়া খাইতে বসিলেন। রাজকন্যা রূপে আলো করিয়া দাঁড়াইয়া চামর করিতে লাগিলেন। মেয়ের মুখের দিকে চান আর রাজার খাওয়া হয় না। শেষে রানীর দিকে চাহিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গো রানী, এমন সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরুনটির মতো এ মেয়েটি কে গা? এ কাহাদের মেয়ে? রানী কপালে করাঘাত করিয়া কহিলেন, হা, আমার পোড়া কপাল, উহাকে চিনিতে পারিলে না? ও যে তোমারই মেয়ে। রাজা বড় আশ্চর্য হইয়া বলিলেন, আমার সেই সেদিনকার এতটুকু মেয়ে আজ এত বড়টি হইয়াছে? রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তার হইবে না, বলো কি, আজ 12 বৎসর হইয়া গেল। রাজা জিজ্ঞাসা করিলেন, মেয়ের বিবাহ দাও নাই? রানী কহিলেন, তুমি ঘরে নাই, উহার বিবাহ কে দেয়? আমি কি নিজে পাত্র খুঁজিতে বাহির হইব? রাজিয়া শুনিয়া হঠাৎ ভারী শশব্যস্ত হইয়া উঠিয়া বলিলেন, রোসো, আমি কাল সকালে উঠিয়া রাজর দ্বারে যাহার মুখ দেখিব তাহার সহিত উহার বিবাহ দিয়ে দিব। রাজকন্যা চামর করিতে লাগিলেন, তাহার হাতের বালাতে চুড়িতে ঠুংঠাং শব্দ হইতে লাগিল, রাজার আহার হইয়া গেল। পরদিন ঘুম হইতে উঠিয়া বাহিরে আসিয়া রাজা দেখিলেন, একটি ব্রাহ্মণের ছেলে রাজবাড়ির বাহিরে জঙ্গল হইতে শুকনা কাঠ সংগ্রহ করিতেছে। তাহার বয়স বছর 7-8 হইবে। রাজা বলিলেন, ইহারই সহিত আমার মেয়ের বিবাহ দেব। রাজার হুকুম কে লঙ্ঘন করিতে পারে?
তখনই ছেলেটিকে

ধরিয়া তাহার সহিত রাজকন্যার মালাবদল করিয়া দেওয়া হইল। আমি এই জায়গাটাতে দিদিমার খুব কাজ ঘেঁষিয়া নিরতিশয় উৎসুকের সহিত জিজ্ঞাসা করিলাম, তারপরে? নিজেকে সেই 7-8 বৎসরের সৌভাগ্যবান কাঠকুড়েনে ব্রাহ্মণের ছেলের স্থলাভিষেক করিতে কি একটুখানি ইচ্ছে যায় নাই? যখন সেই রাত্রে ঝুপঝুপ বৃষ্টি পড়িতেছিল, মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল এবং গুনগুন স্বরে দিদিমা মশারির মধ্যে গল্প বলিতেছিলেন, তখন কি বালক হৃদয়ে বিশ্বাসপরায়ণ রহস্যময় অনাবিষ্কৃত এক ক্ষুদ্র প্রান্তে এমন একটি অত্যন্ত সম্ভবপর ছবি জাগিয়া উঠে নাই যে সেও একদিন সকালবেলায় কোথায় এক রাজার দেশে রাজার দরজায় কাঠ কুড়াইতেছে, হঠাৎ একটি সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরনটির মতো রাজকন্যার সহিত তার মালাবদল হইয়া গেল, মাথায় তাহার সিঁথি, কানে তাহার দুল, গলায় তাহার কণ্ঠি, হাতে তাহার কাঁকন, কোটিতে তাহার চন্দ্রহার এবং আলতা পরা দুটি পায়ে নূপুর ঝমঝম করিয়া বাজিতেছে। কিন্তু আমার সেই দিদিমা যদি লেখক জন্ম ধারণ করিয়া আজকালকার শিয়ানা পাঠকদের কাছে এই গল্প বলিতেন, তবে ইতিমধ্যে তাহাকে কত হিসাব দিতে হইত। প্রথমত, রাজা যে 12 বৎসর বনে বসিয়া থাকেন এবং ততদিনে রাজকন্যার বিবাহ হয় না, এক বাক্যে সকলেই বলিত ইহা অসম্ভব। সেটুকুও যদি কোনো গতিকে গোলমালে পার হইয়া যাইত, কিন্তু কন্যার বিবাহের জায়গায় বিষম একটা কলরব উঠিত। একে তো এমন কখনো হয় না, দ্বিতীয়ত সকলেই আশঙ্কা করিত ব্রাহ্মণের ছেলের সহিত ক্ষত্রিয় কন্যার বিবাহ ঘটাইয়া লেখক নিশ্চয়ই ফাঁকি দিয়া সমাজবিরুদ্ধ মত প্রচার করিতেছেন। কিন্তু পাঠকেরা তেমন ছেলেই নয়, তাহারা তাহার নাতি নয় যে সকল কথা চুপ করিয়া শুনিয়া যাইবে, তাহারা কাগজে সমালোচনা করিবে। অতএব একান্ত মনে প্রার্থনা করি দিদিমা যেন পুনর্বার দিদিমা হইয়াই জন্মগ্রহণ করেন, হতভাগ্য নাতিটার মতো তাহাকে গ্রহদোষে যেন লেখক হইতে না হয়। আমি একেবারে পুলকিত কম্পান্বিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম, তারপরে? দিদিমা বলিতে লাগিলেন, তারপরে রাজকন্যা মনের দুঃখে তাহার সেই ছোট স্বামীটিকে লইয়া চলিয়া গেল। অনেক দূর দেশে গিয়া একটি বৃহৎ অট্টালিকা নির্মাণ করিয়া সেই ব্রাহ্মণ ছেলেটিকে, আপনার সেই অতি ক্ষুদ্র স্বামীটিকে বড় যত্নে মানুষ করিতে লাগিল। আমি একটুখানি নড়িয়া চড়িয়া পাশ বালিশ আরও একটু সবলে জড়াইয়া ধরিয়া কহিলাম, তারপর? দিদিমা কহিলেন, তারপরে ছেলেটি পুঁতি হাতে প্রতিদিন পাঠশালে যায়। এমনি করিয়া গুরুমশায়ের কাছে নানা বিদ্যা শিখিয়া ছেলেটি ক্রমে যত বড় হইয়া উঠিতে লাগিল, ততই তাহার সহপাঠীরা তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, ওই যে 7 মহলা বাড়িতে তোমাকে লইয়া থাকে সেই মেয়েটি তোমার কে হয়? ব্রাহ্মণের ছেলে তো ভাবিয়া অস্থির, কিছুতেই ঠিক করিয়া বলতে পারে না মেয়েটি তাহার কে হয়। একটু একটু মনে পড়ে, একদিন সকালে রাজবাড়ির দ্বারের সম্মুখে শুকনা কাঠ কুড়াইতে গিয়াছিল, কিন্তু সেদিন কি একটা মস্ত গোলমালে কাঠ কুড়ানো হইল না, সে অনেক দিনের কথা, সে কি কিছু মনে আছে? এমন করিয়া 4-5 বৎসর যায়। ছেলেটিকে রোজই তাহার সঙ্গীরা জিজ্ঞাসা করে, আচ্ছা ওই যে 7 মহলা বাড়িতে পরমারূপসী মেয়েটি থাকে, ও তোমার কে হয়? ব্রাহ্মণ একদিন পাঠশালা হইতে মুখ বড় বিমর্ষ করিয়া আসিয়া রাজকন্যাকে কহিল, আমাকে আমার পাঠশালার পোড়োরা প্রতিদিন জিজ্ঞাসা করে, ওই 7 মহলার বাড়িতে যে পরমাসুন্দরী মেয়েটা থাকে সে তোমার কে হয়? আমি তাহার কোনো উত্তর দিতে পারি না, তুমি আমার কে হও বলো। রাজকন্যা বলিল, আজিকার দিন থাক, সে কথা আর একদিন বলিব। ব্রাহ্মণের ছেলে প্রতিদিন পাঠশালা হইতে আসিয়া জিজ্ঞাসা করে, তুমি আমার কে হও? রাজকন্যা প্রতিদিন উত্তর করে, সে কথা আজ থাক, আর একদিন বলিব। এমনি করিয়া আরও 4-5 বৎসর কাটিয়া যায়। শেষে ব্রাহ্মণ একদিন আসিয়া বড় রাগ করিয়া কহিল, আজ যদি তুমি না বলো তুমি আমার কে হও, তবে আমি তোমার এই 7 মহলা বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব। তখন রাজকন্যা কহিলেন, আচ্ছা কাল নিশ্চয়ই বলিব। পরদিন ব্রাহ্মণ তনয় পাঠশালা হইতে ঘরে আসিয়াই রাজকন্যাকে বলিল, আজ বলিবে বলিয়াছিলে, তবে বলো। রাজকন্যা বলিলেন, আজ রাত্রে আহার করিয়া তুমি যখন শয়ন করিবে তখন বলিব। ব্রাহ্মণ বলিল, আচ্ছা বলিয়া সূর্যাস্তের অপেক্ষায় প্রহর গণিতে লাগিল। এদিকে রাজকন্যা সোনার পালঙ্কে একটি ধপধপে ফুলের বিছানা পাতিলেন, ঘরে সোনার প্রদীপে সুগন্ধ তেল দিয়া বাতি জ্বালাইলেন এবং চুলটি বাঁধিয়া নীলাম্বরী কাপড়টি পরিয়া সাজিয়া বসিয়া প্রহর গণিতে লাগিলেন, কখন রাত্রি আসে।
রাত্রে তাহার স্বামী কোনোমতে আহার শেষ করিয়া শহন গৃহে সোনার পালঙ্কে ফুলের বিছানায় গিয়ে

করিলেন। ভাবিতে লাগিলেন, আজ শুনিতে পাইব এই সাতমহলা বাড়িতে যে সুন্দরীটি থাকে সে আমার কি হয়। রাজকন্যা তাহার স্বামীর পাত্রে প্রসাদ খাইয়া ধীরে ধীরে শয়নগৃহে প্রবেশ করিলেন। আজ বহুদিন পরে প্রকাশ করিয়া বলিতে হইবে, সাতমহলা বাড়ির একমাত্র অধীশ্বরী আমি তোমার কে হই। বলিতে গিয়া বিছানায় প্রবেশ করিয়া দেখিলেন ফুলের মধ্যে সাপ ছিল, তাহার স্বামীকে কখন দংশন করিয়াছে। স্বামীর মৃতদেহখানি মলিন হইয়া সোনার পালঙ্কে পুষ্পসজ্জায় পড়িয়া আছে। আমার যেন বক্ষ স্পন্দন হঠাৎ বন্ধ হইয়া গেল। আমি রুদ্ধস্বরে বিবর্ণ মুখে জিজ্ঞাসা করিলাম, তারপরে কি হইল? দিদিমা বলিতে লাগিলেন, তারপরে? কিন্তু সে কথায় আর কাজ কি, সে যে আরো অসম্ভব। গল্পের প্রধান নায়ক সর্পাঘাতে মারা গেল, তবুও তারপরে? বালক যখন জানিত না মৃত্যুর পরেও একটা তারপরে থাকিতে পারে বটে, কিন্তু সে তার পরের উত্তর কোনো দিদিমাও দিতে পারে না। বিশ্বাসের বলে সাবিত্রী মৃত্যুর অনুগমন করিয়াছিলেন, শিশুরও প্রবল বিশ্বাস, এই জন্যে সে মৃত্যুর অঞ্চল ধরিয়া ফিরাইতে চায়। কিছুতেই মনে করিতে পারি না যে তার মাস্টারবিহীন এক সন্ধ্যাবেলাকার এত সাধের গল্পটি হঠাৎ একটি সর্পাঘাতেই মারা গেল। কাজেই দিদিমাকে সেই মহাপরিণামের চিররুদ্ধ গৃহ হইতে গল্পটিকে আবার ফিরিয়া আনিতে হইল। কিন্তু এত সহজে সেটি সাধন করেন, এমন অনায়াসে, এ বলয় তো একটা কলার ভেলায় ভাসাইয়া দিয়া গুটিদই মন্ত্র পড়িয়া মাত্র যে সেই ঝুপঝুপ বৃষ্টির রাত্রে স্তিমিত প্রদীপে বালকের মনে মৃত্যুর মূর্তি অত্যন্ত অকঠোর হইয়া আসে, তাহাকে এক রাত্রের সুখনিদ্রার চেয়ে বেশি মনে হয় না। গল্প যখন ফুরাইয়া যায়, আরামে শ্রান্ত দুটি চক্ষু আপনি মুদিয়া আসে, তখনও তো শিশুর ক্ষুদ্র প্রাণটিকে একটি স্নিগ্ধ নিস্তব্ধ নিস্তরঙ্গ স্রোতের মধ্যে সুষুপ্তির ভেলায় করিয়া ভাসাইয়া দেওয়া হয়। তারপরে ভোরের বেলায় কে দুটি মায়ামন্ত্র পড়িয়া তাহাকে এই জগতের মধ্যে জাগ্রত করিয়া তুলে। কিন্তু যাহার বিশ্বাস নাই যে ভীরু এই সৌন্দর্য রসস্বাদানের জন্য এক ইঞ্চি পরিমাণ অসম্ভবকে লঙ্ঘন করিতে পরাণমুখ হয়, তাহার কাছে কোনো কিছুর আর তারপরে নাই। সমস্তই হঠাৎ অসময় এক অসমাপ্তিতে সমাপ্ত হইয়া গেছে। ছেলেবেলায় সাত সমুদ্র পার হইয়া মৃত্যুকে লঙ্ঘন করিয়া গল্পের যেখানে যথার্থ বিরাম সেখানে স্নেহময় সুমিষ্ট স্বরে শুনিতাম, আমার কথাটি ফুরিল, নোটে গাছটি মুড়ল। এখন বয়স হইয়াছে, এখন গল্পের ঠিক মাঝখানটাতে হঠাৎ থামিয়া গিয়ে একটা নিষ্ঠুর কঠিন কণ্ঠে শুনতে পাই, আমার কথাটি ফুরল না, নোটে গাছটি মুড়ল না, কেন রে নোটে মুড়ালি নে কেন, তোর গরুতে দূর হোক গিয়ে, ওই নিরীহ প্রাণীটির নাম করিয়া কাজ নাই, আবার কে কোন দিক হইতে গায়ে পাতিয়া লইবে। শুনলেন, অসম্ভব কথা, রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা। তো আজকে এমন অসম্ভব কথা, সত্যি এই গল্পটি শুনে তো আমাদের অনেকেরই ছেলেবেলার অনেক কথা মনে পড়ে গেল, কি বলেন? কিন্তু একটা গান না শুনলেই চলে না, মহিলাদের আসর বলে কথা, কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

হ্যাঁ, আমরা গানটা শুনলাম কিশোর কুমারের কণ্ঠে। তো হ্যাঁ, কিশোর কুমারের কণ্ঠে শুনলাম রাজকুমারী ছবির গান। তো যেটা মহিলাদের আসরে সবসময় আমি করে থাকি, সেটা হলো শেষ করি একটা খুব সুন্দর রেসিপি দিয়ে। তো আপনারা খাতা কলম নিয়ে নিশ্চয়ই অপেক্ষা করছেন সেই রেসিপির জন্য। তো আজকের রেসিপিটা, যেহেতু বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, তখন ইলিশ মাছের একটা রেসিপি দিই, খুব সোজা। এবং আপনারা তো আনারস মুরগি খেয়েছেন, আনারস দিয়ে আরও অনেক রকম রান্না খেয়েছেন, তো সেই আনারস দিয়ে ইলিশ মাছ, অর্থাৎ পাইনঅ্যাপল ইলিশ। কি কি লাগবে? না, ইলিশ তো লাগবেই, ইলিশ মাছের যে চাকা চাকা পিসগুলো সেগুলো লাগবে, আর যদি কেউ কাঁচা বের করে বোনলেস করতে পারেন তাহলে তো ভালোই। নুন, গোলমরিচ আর কিছু ইটালিয়ান সিজনিং যেগুলো হয় সেগুলো একটু লাগবে, আনারসের রস লাগবে, আনারসের টুকরো লাগবে, টোম্যাটো কেচাপ, সয় সস, অয়েস্টার সস, ব্রাউন সুগার, রসুন কুচি, চিলি ফ্লেক্স, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রাইস ভিনিগার, সাদা তেল, ব্যাস এইগুলোই লাগবে। এবার মাছে নুন, গোলমরিচ আর ইটালিয়ান সিজনিং মাখিয়ে ম্যারিনেট করে তেলে হালকা করে ফ্রাই করুন, মানে আমরা যাকে বলি শ্যালো ফ্রাই। অন্য প্যানে এক টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি দিয়ে ভাজুন। এবার এতে বাকি সব উপকরণ দিয়ে ফোটান, ঘন হয়ে এলে মাছ দিয়ে টস করে পরিবেশন করুন। আর তার সঙ্গে আপনি নিতে পারেন হার্ব রাইস, তার জন্য ভাত লাগবে, মাখন লাগবে, রসুন কুচি লাগবে, আর ওই মিক্সড হার্বস লাগবে, নুন গোলমরিচ লাগবে। তো সেটা কি করবেন, সেটা তো খুবই সোজা, আপনারা জানেন যে মাখন গরম করে ভাতটা দিয়ে তাতে হার্বস, নুন, গোলমরিচ দিয়ে একটু টস করে নেবেন, ব্যাস। এই রাইসের সঙ্গে পাইনঅ্যাপল ইলিশ পরিবেশন করুন। আমার মনে হয় বর্ষাটা এমনি জমে গেছে, এই যদি প্রিপারেশনটা করেন বাড়িতে তাহলে বোধ হয় আরও জমে যাবে। তাহলে আজকের ঘড়ির সময় বলছে যে বিদায় তো নিতেই হবে। তাহলে আজকের মতো মহিলাদের আসরে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা। ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন।

শুনছিলেন মহিলাদের আসর। আজ মহিলাদের আসরে উপস্থাপনা ছিলেন শর্মিষ্ঠা দত্ত, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় রয়েছেন তন্ময়ী ভট্টাচার্য ও ডাক্তার মানস প্রতিম দাস, সম্পাদনায় অঙ্কিতা দাস।

0: নমস্কার।
1: নমস্কার।
0: শুরু করছি বন্ধু তোমারই জন্য। প্রত্যেক সপ্তাহে সোমবার বিকেল 4:35 আপনারা শোনেন এই অনুষ্ঠান। আপনাদের ইমেল, আপনাদের চিঠিপত্র নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এখানে সারা সপ্তাহ জুড়ে মৈত্রী প্রচার তরঙ্গে যা শোনানো হলো তা নিয়ে আলোচনা হয়। আপনাদের সমালোচনা থাকে, আপনাদের প্রশংসা থাকে, কিছু তথ্য থাকে, কিছু হয়তো ভবিষ্যতের পরিকল্পনার কথাও থাকে আপনাদের চিঠির মাধ্যমে। এইসব কিছু মিলে আমাদের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমি মানস প্রতিম, আমার সঙ্গে তন্ময়ী। আমরা কথা বলবো আপনাদের লেখালেখি নিয়ে। শুরু করা যাক তাহলে।
1: প্রথমেই নিয়ে নিচ্ছি ইমেল থেকে আসা একটি চিঠিতে। লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু তোমারই জন্য, আজ 23 জুলাই প্রথম আকাশবাণীর জাতীয় সম্প্রচার দিবস উপলক্ষে আকাশবাণীর সমৃদ্ধি কামনা করি। আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান আমাদেরকে ঋদ্ধ করে। অগ্নিযুগের অচেনা এই শিরোনামে বুধ সকালের বিষয়ের জন্য ধন্যবাদ। আমাদের ময়নাপুরে ভীমাচরণ বাগলি স্ত্রী হিল্লোলবাসিনী সারা জীবন দীর্ঘদিন কারাবাস করেছেন, ইতিহাসের পাতায় নেই। এইরকম অনেক অচেনা সংগ্রামের কথাই অজানা রয়ে গেছে আজও। লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে।
0: ধন্যবাদ আপনার ইমেলের জন্য। 23 জুলাই প্রত্যেক বছর জাতীয় সম্প্রচার দিবস উদযাপিত হয় এবং এই উপলক্ষে কিছু কিছু অনুষ্ঠান আলাদা করে প্রত্যেক বেতার কেন্দ্র থেকেই সম্প্রচার হয়। তো সেই উপলক্ষে আপনি অভিনন্দন জানিয়েছেন, আমাদের ভূমিকার প্রশংসা করেছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। আর বিষয় সম্পর্কে যা লিখেছেন সে তো আপনার ইমেলের মধ্যেই রয়েছে। অগ্নিযুগের অনামীরা আলোয় এলে, অর্থাৎ তাদের কথা আরো বেশি করে জানা গেলে সমাজই উপকৃত হবে। আসলে আমরা তো জানি যে ইতিহাস গোটা সমাজ লেখে না, একটা অংশ বা একটা গোষ্ঠী লেখে। ফলে তাদের কাছে যেটুকু তথ্য ধরা দেয় বা তারা যেটাকে শ্রেয় মনে করে সেটাকেই ইতিহাস হিসাবে প্রকাশ করে। তার মানে তো এই নয় যে ইতিহাস একবার লেখা হয়ে গেল আর কখনো তাতে সংযোজন হবে না, পরিমার্জন হবে না, এ তো হতে পারে না। খুব স্বাভাবিকভাবেই তাই বারবার তাকানো দরকার ইতিহাসের দিকে, কিন্তু প্রমাণের উপর ভিত্তি করে। প্রমাণ ছাড়া মন গড়া কিছু নয়। ব্যক্তিগতভাবে অনেককে জানতে পারেন, আপনি একজনের কথা উল্লেখ করেছেন, এরকম আমরা বিশ্বাস করি অনেকে আছেন, অজস্র মানুষ আছেন যারা স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন। হ্যাঁ, এটা তো ঠিকই যে স্বাধীনতার কথা বলছি সেটা 1947 সালে এসেছিল আর আজকে প্রায় 80 বছর পেরিয়ে এসেছি, সেখানে সেই মানুষগুলো বেঁচে নেই, অধিকাংশই বেঁচে নেই, কিন্তু তবু স্মৃতি রয়ে গেছে। কোনো না কোনোভাবে তার জড়িয়ে থাকা অন্যান্য মানুষের সঙ্গে সেই কারণে স্মৃতি রয়ে গেছে। তাই হয়তো লেখা সম্ভব, আমরা এই বিশ্বাসে লিখেছি বা এই বিশ্বাসে বিষয়টা আপনাদের দিয়েছি। আপনারা চিঠি লিখবেন আশা করি, ধন্যবাদ।
1: পরের চিঠি ডাকযোগে এসেছে। লিখেছেন শুভ্রা পাল হাওড়া থেকে, মুন্সিরহাট শঙ্করহাটি জগৎ বল্লভপুর পশ্চিমবঙ্গ থেকে। লিখছেন প্রিয় বন্ধু তোমারই জন্য, প্রথমে নমস্কার জানাই। আমি শুভ্রা পাল, 76 বছর বয়সী। জানতে চাইছি যে অনুরোধের আসরে গান শুনতে চাইলে চিঠি পাঠানোর ঠিক কতদিন পর থেকে সচেতনভাবে অপেক্ষা করতে হবে। এই বয়সে সব ঠিক হয়তো রাখতে পারি না, হয়তো শুরুটা মিস করি কিংবা শেষটাই ঘুমিয়ে পড়ি। অনুগ্রহ করে জানালে ব্যথিত হব, বয়স হয়েছে তো, তাই চিঠি দিয়েছি। ইতি শুভ্রা পাল। লিখেছেন হাওড়া মুন্সিরহাট শঙ্করহাটি জগৎ বল্লভপুর পশ্চিমবঙ্গ থেকে।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য। আপনি বলতে চেয়েছেন যে অনুরোধের আসরে গান শুনতে চাইলে চিঠি পাঠানোর ঠিক কতদিন পর থেকে, আবার এর সঙ্গে উল্লেখ করে যে সচেতনভাবে অপেক্ষা করতে হবে। দেখুন, একটা কথা বলি, যে কোনো বয়সের মানুষই আমাদের বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে চিঠি লিখতে পারেন, আবার যে কোনো বয়সের মানুষই গান শুনতে পাওয়া

0: অথবা না পাওয়া সম্পর্কে তার অভিমত ব্যক্ত করতে পারেন। আবার যে কোনো বয়সের মানুষই শ্লেষের সঙ্গে চিঠি লিখতে পারেন অথবা সাধারণভাবে লিখতে পারেন, সবটাই সম্ভব। কিঞ্চিৎ শ্লেষ তো আপনার এখানে রয়েছে, আমরা সেটা যে বুঝতে পেরেছি সেটা উল্লেখ করব না কেন? তো ব্যাপারটা এরকম যে আপনি যদি শুধুমাত্র অনুরোধের আসরের গানের কথাই বলেন তাহলে সেই সময়টা সাধারণভাবে তো ঘুমানোর নয়। আমরা কখন করি? আমরা দ্বিতীয় অধিবেশনের শুরুতে করি,
1: 3:35 থেকে 4:05,
0: তো সেই সময়টা সাধারণভাবে ঘুমেন নয়। এবার এমন যদি হয় যে অন্যের নাম শুনলে আপনার ঘুম পেয়ে যায় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। সবটা যে আমরা বুঝতে পারবো তা তো নয়, নিশ্চয়ই আপনি আমাদের পরে বুঝিয়ে দেবেন। বয়স তো সত্যি সত্যি অনেক মানুষেরই হচ্ছে, এটাই প্রকৃতির নিয়ম। এবার আপনার হয়তো কোনো চিঠি এসেছিল, সেই চিঠিতে অনুরোধ করা গান বাজানো হয়নি, হতেই পারে, খুব স্বাভাবিক, কিন্তু যেন বাজানো হয় সেটা আমরা চাইব। তাই আপনি যেভাবে বলেছেন কতদিন সচেতন ইত্যাদি, এগুলোর যাকে বলে প্রকৃত অর্থোদ্ধার না করেই আমরা বলছি নিশ্চয়ই আপনার অনুরোধ করা গান আপনি কখনো শুনতে পাবেন। ধন্যবাদ।
1: বেশ, পরের চিঠি আবার ইমেলের পাতা থেকে লিখছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, MAMC দুর্গাপুর থেকে। সোমবারের বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আমার একটি বার্তা পাঠাচ্ছি, মনোনীত হলে ভালো লাগবে। গত 13 জুন একটি চিঠি ইমেল করে পাঠিয়েছিলাম কিন্তু আজ অবধি পড়া হল না। আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান কেমন হচ্ছে, ভালো বা মন্দ, গঠনমূলক সমালোচনা করুন, চিঠি লিখুন, এই বার্তা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে বারবার প্রচারিত হয়। ওই চিঠিটি আবার যুক্ত করলাম। 10 জুন বুধ সকালে অনুষ্ঠান অনবদ্য সঞ্চালনা করেছেন সবার প্রিয় সুতপাদী। আমাদের এই বসুন্ধরা বিষয়ে অনেকে খুবই সুন্দর চিঠি লিখেছেন। ধনী বাঁকুড়ার শ্রী বরুণ ঘোষের বার্তা বিশেষভাবে আমার মনে দাগ কেটেছে। স্বপ্নে আসা বসুন্ধরা বলছেন, আমি আগে রানী ছিলাম, এখন আমি রিক্ত ভিখারি, শরীর জুড়ে এখন প্লাস্টিক আর ধোয়ার ক্ষত। বসুন্ধরা আজ গভীর সংকটে আক্ষেপ করে বলছেন, তোমরা আমাকে দিয়েছ বিষ, ধোঁয়া, দূষণ আর জঞ্জাল। লিখছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, MAMC দুর্গাপুর থেকে।
0: ধন্যবাদ আপনার ইমেলের জন্য। আমরা সবসময় যেটা জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে চিঠির ঘাটতি থাকে, উপযুক্ত চিঠি সবসময় এসে পৌঁছয় না, অথবা যারা শুনছেন তারা লেখেন না। সব মিলিয়ে এইখানে কিন্তু একটা চিঠি এলে সেটা পড়া হবে না এরকম ব্যাপার থাকে না। এখন কোনো ক্ষেত্রে দেরি হয়ে গেল, কোনো ক্ষেত্রে যান্ত্রিক কারণে আমরা চিঠি পেলাম না, সেটাও খুব একটা হওয়ার সম্ভাবনা আজকের দিনে নেই, তবু সব মিলিয়ে কোথাও হয়তো বাদ পড়ে যায়। কিন্তু এই যে আপনি যে আরেকবার আগ্রহ করে লিখে পাঠালেন সেটা আমাদের সুযোগ করে দিল আপনার ইমেল পড়ার। তো এইভাবেই আমরা এগোতে চাই, এইভাবেই আমরা কাজটা করতে চাই। আশা করব আপনি এভাবে ভাববেন এবং এভাবেই পরবর্তীকালে ইমেল করবেন। ভালো লাগার যে জায়গাটা আপনি বলেছেন সেটা তো সবার ব্যক্তিগত, এবং ভালো লাগলে আমরা উৎসাহ পাই, এরকম বিষয়ে আমরা দিয়ে থাকি বারবার এবং আপনাদের কাছ থেকে চিঠিও পেয়ে থাকি। পরবর্তী ইমেলের অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন।
1: পরের চিঠিটি আবারও ডাকযোগে লিখছেন প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, কাঁসরা, পোস্ট সুরে কালনা, পূর্ব বর্ধমান থেকে। মনোরমা মৈত্রী, গত 7 জুন সাইকেল দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। উৎসাহ পাই বা প্রাণিত হই তোমার প্রয়াস সিদ্ধ সম্প্রচার থেকেই, বাহুল্যতা নয়। গত 7-8 বৎসর আমি বাস বা ট্রেনেও চড়ি না, 72 সংখ্যায় নিরোগ শরীরেও বেশ সজীব আছি। ভাবতেই হয় বিশ্বজয়ী দুই প্রবাদ পুরুষ ও ভ্রমণ কাহিনী শোনার দুর্লভ অভিজ্ঞতা। সময় হয়তো একটু লাগে কিন্তু বেশ নিরাপদ, নিশ্চিত, প্রকৃতি সহায়ক। গতির যুগে বেমানান বলে মোটেও মানি না, দুর্দান্ত গতিতে যাত্রা করে, অকাল বিয়োগ শুনে বড় কষ্ট পাই। শুনতে চাই আরও শরীর স্বাস্থ্য বা অর্থ সাশ্রয়কারী সাইকেল অবলম্বীদের বিচিত্র কাহিনী।

0: পুনশ্চে লিখেছেন, ব্যস্ততার মাঝে আগ্রহ থাকলেও সময়ভাবে পত্রে হাতের লেখাই দিলাম, ছবি আঁকা হল না, মৈত্রীর বদান্যতায় কৃতজ্ঞ। সবার প্রতি শুভকামনা জানিয়ে লিখেছেন প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, কাঁসরা, সুরেকালনা, পূর্ব বর্ধমান থেকে। মানুষদা, এই চিঠির উত্তর দেওয়ার আগে আমার তরফে একটি কথা কিন্তু রয়েছে, সেটি হলো চিঠির হাতের লেখা। আমাদের বন্ধুর এই হস্তাক্ষর সত্যি বিশেষ করে উল্লেখ করতে হয়।
1: উনি নিয়মিতভাবে ছবি এঁকে আমাদের পাঠান পোস্টকার্ডে, এবার যে লেখেননি সেটা উল্লেখ করে দিয়েছেন। বিষয়টা এই যে ওনার হাতের লেখাটাও বেশ ছবির মতো, সেটা আমরা প্রত্যেকবারই প্রায় উল্লেখ করি। যাই হোক, উনি সাইকেল দিবসের কথা বলেছেন এবং সেখানে যেসব বিষয় পরিবেশিত হয়েছে সেটা উনি উপভোগ করেছেন, এটুকু তিনি জানিয়েছেন। আর বিভিন্ন বিষয় আসে, সাইকেলের কথা যেমন আসে তেমনই বাসের কথাও আসবে, ট্রেনের কথাও আসবে, সব মিলেমিশে আসবে। আসলে আমরা তো আলাদা করে কিছু মানে তৈরি করি না, আমরা সমাজে যা যা চলছে, যা যা দৃষ্টি আকর্ষণ করছে বা করা উচিত, সেগুলো নিয়ে বারবার কথা বলি এবং বৈচিত্র্য রাখার চেষ্টা করি। কেননা কোনো একটা বিষয় নিয়ে বারবার বললে একঘেয়ে লাগতে পারে, তাই চেষ্টা করি নানা রকমভাবে বিষয়টাকে আনার আর কি। আপনার ভালো লেগেছে, এটাতেই আমাদের তৃপ্তি, ধন্যবাদ। পরের ইমেলে যাওয়ার আগে আমাদের নিজেদের যে ইমেল অ্যাড্রেস সেটা আরেকবার বলে দিই, maitribondhu23@gmail.com। আমাদের বিশ্বাস যারা ইমেল করেন তাদের প্রত্যেকের মুখস্থ, তবু হঠাৎ করে যাকে বলে আকস্মিকভাবে কেউ যদি শুনে ফেলেন এবং তার কোনো ক্রমে যদি আগ্রহ জন্মায় ইমেল করার, তাহলে maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com এটা হচ্ছে আমাদের ইমেল ঠিকানা। আর যদি বলেন ডাকযোগে কিভাবে লিখব, তাহলে বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এইটুকু জানলেই আমাদের মনে হয় পত্রদাতা পাঠিয়ে দিতে পারবেন আমাদের কাছে চিঠি, সেই আশায় থাকব।
0: পরের ইমেলটি এসেছে শর্মিষ্ঠা মোদক, গ্রাম ডাকঘর খণ্ড ঘোষ, জেলা পূর্ব বর্ধমান। লিখেছেন, বন্ধু তোমারই জন্য প্রিয় মৈত্রী বন্ধু, আমার একটি অভিযোগ নিয়ে আজ আমি তোমার দপ্তরে হাজির হলাম। বেশ কিছুদিন যাবত, প্রায় দুবছর হয়ে গেল, বুধ সকালে অনুষ্ঠানে আমার একটাও চিঠি পড়া হচ্ছে না। কোনো কোনো চিঠির প্রাপ্তি স্বীকার হয়, আবার কোনো কোনো চিঠির কিছুই প্রাপ্তি স্বীকার হয় না, পড়া তো হয়ই না। আমি মানছি যে ঠিকমতো লেখা হচ্ছে না বলে হয়তো পাঠ হয় না, তাহলে কি প্রাপ্তিও হবে না? আমি জানতে পারছি না আমার চিঠি পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না। না, আমার নাম দেখে চিঠি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমি বুঝতে পারছি না কেন আমি আপনাদের কাছে এত ব্রাত্য। আমার প্রশ্নের যথাযথ উত্তর পেলে ভালো লাগবে। লিখছেন শর্মিষ্ঠা মোদক, গ্রাম এবং ডাকঘর খণ্ড ঘোষ, জেলা পূর্ব বর্ধমান।
1: ধন্যবাদ আপনার ইমেলের জন্য। এইরকম ইমেল যে আমরা আগে পাইনি এমন নয়, এবং যারা পাঠিয়েছেন তারা ভিন্ন ভিন্ন, অর্থাৎ একই মানুষ পাঠাননি, তারা এইরকম ভাবেই বলেছেন যে আমার নামটা দেখলে কি ডাস্টবিনে ফেলে দেন বা ছুঁড়ে ফেলে দেন ইত্যাদি। তো এটা তো হয় না, এটা অভিমানের কথা, বলা যায় চিঠিটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হতে পারে। কারো নাম দেখে কেউ ডাস্টবিনে ফেলে দেয় চিঠি, এরকম ব্যাপার ঘটে বলে আমার মনে হয় না, কোথাওই ঘটে না। হ্যাঁ, যেটা আপনি বলছেন যে প্রাপ্তি স্বীকারে নামটা আসছে না কেন, সেইটা একটা দেখার ব্যাপার থাকে। আর চিঠি আমরা বারবার যেটা বলি, সত্যি করে ভেবে দেখতে গেলে বিষয়কে অনুসরণ করে একটা ভালো চিঠি লেখা, বিশেষ করে যারা বহুদিন ধরে শুনছেন তাদের পক্ষে বোধহয় খুব একটা কঠিন নয়। কিন্তু কি হয় আমরা যা দেখি, কি ঘটে তা জানি না, আমরা যা দেখি সেটা হচ্ছে এইরকম যে কোনো একটা নির্দিষ্ট ভাবনা বারবার ঘুরে ঘুরে আসে বিভিন্ন বিষয়কে অবলম্বন করে। একটাই হয়তো কাহিনী বিভিন্ন শিরোনামের নিচে সেই কাহিনী পরিবেশিত হচ্ছে। আবার মানুষজন এতটাই আত্মগত হয়ে যান যে ঠিক কি বলতে চাইছেন সেটা বোঝানো হয়ে ওঠে না চিঠির শব্দমালা দিয়ে। তো এই সব কিছুই আছে, যার ফলে চিঠিগুলো হয়তো শুরু হয় ভালোভাবে, কোথাও একটা যাকে বলে পরিণতিতে পৌঁছানো সেটা ঘটে না। কিন্তু আবারও বলছি, বিষয়টা সাবজেক্টিভ, তো এইভাবে আলোচনা করলে হয় না।

0: আমি হয়তো যে কটা দিকের কথা বললাম কেউ একজন বলবেন, না না এই দিকগুলো তো ঠিকই আছে আমার, হয়তো আরো কয়েকটা দিকের কথা বলা হলো না। কথাটা হচ্ছে একটা চিঠি পড়ে যাতে অন্যদের আনন্দ দেওয়া যায়, সেটাই হলো মূল লক্ষ্য। চিঠিপত্রের আসরে শুধুমাত্র পত্রদাতাই খুশি হবেন এইটা তো হতে পারে না, তো সেই জন্যই ভাবনাটা আমাদের করতে হয় মনোরঞ্জনের কথা মাথায় রেখে, বা বলা যেতে পারে তথ্য নতুন করে দেওয়ার কথা মাথায় রেখে, এইভাবেই হয় আর কি। যাই হোক, আমাদের দিক থেকে বলার এইটাই যে প্রার্থী স্বীকার নিশ্চয়ই হবে, আর সেই রকম চিঠি হলে না পড়ার কোনো কারণ আমাদের কাছে অন্তত নেই। আমরা রয়েছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে, প্রত্যেক সোমবার বিকেল 4:35 মৈত্রীর প্রচার তরঙ্গে এই অনুষ্ঠান শোনা যায়। আপনারা শোনেন, আপনারা চিঠি লেখেন, আপনারা ইমেল করেন, সেগুলো নিয়েই আমাদের আসর। পরের চিঠিতে যাই।
1: ডাকযোগে চিঠি পাঠিয়েছেন গয়াচরণ রানো, ধানদুলশা, পূর্ব বর্ধমান, কেতুগ্রাম থেকে। লিখেছেন 6/7/26 অর্থাৎ 6 জুলাই রাত্রি 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে ডক্টর মানুষবাবু সাপের কামড় নিয়ে যে অনুষ্ঠান করলেন তাতে আমাদের সমস্ত সাপ সম্বন্ধে জানতে পারলাম। তাই ওই সময় মাঝে মধ্যে নতুন শিল্পীদের ছায়াছবির গান বাদ দিয়ে আরও বেশি জ্ঞান বিজ্ঞানের আসর করুন। বর্তমানে অনুরোধের আসর আজ সন্ধ্যায় আরও বিভিন্ন অনুষ্ঠান খুব ভালো হয় পরিচালনায়, এখন সকলে ভালো অনুষ্ঠান করছেন, তবে আমার তন্ময়ীদি, সুদীপ্তবাবু, পঙ্কজবাবু, স্বর্ণাবুবাবু, অরিজিৎবাবু ও উৎসব সিনহার পরিচালনা ভালো লাগে। কথা কম বলে 7-8 গান শোনান সকলে, ভালো থাকুন। নমস্কার অন্তে, গয়াচরণ রানু, ধানদুলশা, পূর্ব বর্ধমান, কেতুগ্রাম।
0: বেশ, আমরা বেশ কয়েকজনের কথা জানতে পারলাম যারা আপনার পছন্দের তালিকায় আছেন, এবং তাদের মধ্যে একজন তো এই মুহূর্তে স্টুডিওতে আমার সামনেই বসে আছেন। আর কম কথা আপনার ভালো লাগে, 7-8 গান শুনতে সেটাও আপনার ভালো লাগে, এবং সবাই ভালো করছেন এটা সাধারণভাবে আপনি বলে দিয়েছেন। বিজ্ঞানের অনুষ্ঠান করা যেটা সেটা এইরকম যে খুব বেশি সময় বরাদ্দ নেই, তার কারণ সাধারণভাবে বিজ্ঞান জনপ্রিয় নয়। মানুষের মনে বিজ্ঞান সম্পর্কে যে ধারণা তৈরি করে দেওয়া হয় ছোটবেলা থেকে, তাতে প্রয়োজনীয় বিজ্ঞানটা বাদ দিয়ে মনোরঞ্জনের জায়গাটা বেশি হয়ে যায়। এটা খুব একটা সরবে না সাধারণভাবে, যদি না সমাজের যে শিক্ষাদানের ধারা সেটা একটু না বদলায়। যাই হোক, সেটা নিয়ে আমাদের কিছু করার নেই, আমাদের মন্তব্য সাজে না। যেখানে যেখানে সম্ভব আমরা করি বিজ্ঞানের অনুষ্ঠান। সাপে কাটার যে সমস্যা সেটা সত্যিই খুব প্রবল আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, আমরা গ্রামাঞ্চল বলি, আমরা খেয়াল করেও দেখি না শহর শহরতলির বহু জায়গাতে এই সমস্যা কতটা প্রবল হয়ে ওঠে মাঝে মাঝে। তো সেই জন্যই আপনি যে বলেছেন এটা খুব যুক্তিযুক্ত একটা ব্যাপার, সম্প্রতি হয়তো দেখেছেন এ নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। যাই হোক, বিশেষজ্ঞদের যখনই আমরা পাচ্ছি তাদের নিয়ে অনুষ্ঠান করাচ্ছি বা তারা এসে সাক্ষাৎকার দিচ্ছেন, জানা অজানা তো আপনারা শুনতে পাবেন এই ধরনের অনুষ্ঠান, নিশ্চয়ই আপনি শোনেন সকালের আড্ডা, সেখানে জানা অজানা হয়। ভালো থাকবেন, আপনার চিঠি আমরা নিয়মিত পাই এবং পাঠ করি, ধন্যবাদ।
1: পরের চিঠিটি আবারও ইমেলে এবং দীর্ঘ চিঠি মানুষ দা। চিঠি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, গাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। লিখছেন, বন্ধু তোমারই জন্য বা মৈত্রী, প্রসঙ্গ, গত 26 জুন মৈত্রী প্রসারের লক্ষ্যে সামান্য কিছু ভাবনা শিরোনামে আমার অপঠিত পত্র। গত 22 জুন আমার একটি পত্র পাঠ হয়েছিল আপনার দপ্তরে। পত্রটির বিষয়কে কেন্দ্র করে আমাকে বলা হয়েছিল আমি যেন সুস্পষ্টভাবে আমার সমীক্ষা রিপোর্ট তথা বক্তব্য তুলে ধরি মৈত্রীর বিভিন্ন অনুষ্ঠানের জনপ্রিয়তা প্রসঙ্গে। 26 জুন লিখলাম, আমার প্রশ্ন ও প্রস্তাব কিছুই আপনাদের মন ছুল না, নীরবে রইলেন, সবিনয়ে দুঃখ প্রকাশ করি। যদিও ওই চিঠির শেষাংশে আমার যে প্রস্তাব ছিল জানি না তাও কোনোভাবে মৈত্রীর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে গিয়েছে কিনা। প্রস্তাবের সারসংক্ষেপ ছিল নিম্নরূপ, বন্ধু তোমারই জন্যতে পাঠানো বুদ্ধিদীপ্ত কুশলী চিঠি বাছাইয়ের মাধ্যমে প্রতি মাসে সেরা পত্রকারের নাম ঘোষণার ব্যবস্থা হলে মৈত্রীর অধিকাংশ অনুষ্ঠান শ্রোতারা শুনতে আগ্রহী হলেও হতে পারেন। পাশাপাশি অনুষ্ঠানগুলির উপর মতামত জানানোর সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠতে

0: হতেই পারে। এই ছিল আমার পত্রটির মূল উপপাদ্য। আজ 27 জুলাইও মন দিয়ে শুনলাম অনুষ্ঠানটি। অনুষ্ঠান সম্পর্কে আপনারা বেশ হতাশ, শ্রোতারাও প্রীত নন, আর তাই আপনারা বারবার বলছেন, যদিও অনুষ্ঠানটি নিয়ে খুব যে খুশি হতে পারি তা নয়, একেবারেই নয়। কেননা বারবারই বলেছি, পত্রদাতা একই, বক্তব্য একই, ভাবনা একই, ঝোঁকও একই, বিন্যাস একই, প্রত্যেকটা অনুষ্ঠানই আগের অনুষ্ঠানের পুনরাবৃত্তি, এর বেশি কিছু নয়। ফলে অনুষ্ঠানটা আমরা আদৌ রাখতে পারব কিনা এটাও একটা ভাবনা, কোট আনকোট করে উনি অনুষ্ঠানে উল্লেখিত এই কথাগুলি ব্যবহার করেছেন। যা হোক, ভালো ভাবা যাক যে ভবিষ্যতে ভালো কিছু হবে। আজ নতুন করে আরও একটি প্রস্তাব দিচ্ছি বিবেচনা করার জন্য। গীতাঞ্জলিতে সম্প্রচারিত রবিবার সকাল 8টার আধ ঘন্টার বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানটি মৈত্রীতে কোনো এক সময়ে পুনঃপ্রচার হলে ভালো হয়, তাহলে অনেকের পক্ষে তা আরও একবার শোনার সুযোগ মিলবে। এবং যারা গীতাঞ্জলিতে ঠিক ওই সময় অনুষ্ঠানটি শুনে উঠতে পারেন না, তাঁরা উপরুক্ত বৈচিত্র্যময় শিক্ষামূলক অনুষ্ঠানটি মৈত্রীতে শোনার সুযোগ পেয়ে যাবেন। এ ভাবনা থেকেই এহেন প্রস্তাব। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে।
1: অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে দীর্ঘ এবং আমাদের অনুষ্ঠানে বলা বিভিন্ন বক্তব্য তিনি আলাদা করে কোট করেছেন, পরিশ্রম করেছেন, ভেবেছেন, ফলে আমরা সাধুবাদ না দিয়ে পারব না অবশ্যই। এবার তিনি কিভাবে বলতে চেয়েছেন সেটা চিঠির মধ্যে কিছুটা পরিমাণে বিধৃত রয়েছে, আর কিছুটা তো মনে রয়েছে, সেটা লিপিমালার মধ্যে দিয়ে এসে পৌঁছয় না সবসময়। তবে এটা ঠিক, এবং আপনিও নিশ্চয়ই একমত হবেন, যে আমাদের যে চিঠিপত্র বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আসে সেটা একই রকম, পত্রদাতারাও একই, এবং সেটাও মানে আমাদের এই অনুষ্ঠানটার আকর্ষণ খুব একটা বাড়ায় না। এবার কিছু কিছু অনুষ্ঠান আপনি উল্লেখ করেছেন, তার মধ্যে বিজ্ঞান বিভাগের একটি অনুষ্ঠান আপনি বলেছেন, কিন্তু আলাদা করে বলেছেন যে শিক্ষামূলক অনুষ্ঠানটি। আসলে শিক্ষা দানের লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানটি কিন্তু তৈরি করা হয়নি, সাধারণভাবে বিজ্ঞান সম্পর্কে একটা সচেতনতা গড়ে তুলতেই এগুলো করা হয়। তবে হ্যাঁ, অনুষ্ঠান ভালো লাগলে সেটা অন্য জায়গায় পুনঃপ্রচার হতে পারে। এই মুহূর্তে তেমন কোনো চাঙ্ক নেই। চাঙ্ক শব্দটার অর্থ হচ্ছে সম্প্রচারের জন্য উপযুক্ত জায়গা নেই, সময় নেই। পাশাপাশি আরেকটা জিনিস আছে, ধরুন আমাদের শ্রোতাদের মধ্যে যারা চিঠি লেখেন, যারা লেখেন না বা এ ব্যাপারে অতটা ভাবনা চিন্তা করেন না তাদের কথা বাদ দিচ্ছি, যারা লেখেন তাদের মধ্যে একটা অংশ আছে যারা মনোরঞ্জন হবে এমন অনুষ্ঠানের কথা বারবার বলেন, যেখানে ধরা যাক ফিল্মের কথা আসবে, যেখানে ধরা যাক নাটকের কথা আসবে, বই এলো সেই রকম বই আসবে যেখানে চটপট পরে আনন্দ পাওয়া যায়। আরেকটা অংশ অবশ্যই আছেন যারা মনে করেন শিক্ষামূলক অনুষ্ঠানেই বেশিরভাগ থাকা উচিত। অবশ্যই এখানে একটা দ্বন্দ্ব আছে, যেখানে আমরা মনোনিবেশ করি সেখানে সব ভাবনা নিয়েই করি, অর্থাৎ আমরা দুটোই রাখতে চাই, কিন্তু কোনটার ভাগ কতটা হবে এ বলা খুব কঠিন। এমনও তো হয়েছে যে অনুষ্ঠান শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য তৈরি করা হয়েছে, সেটা মনোরঞ্জনের কাজে লেগে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের দুটো লক্ষ্যই পূর্ণ হয়েছে,
0: কিংবা উল্টোটাও।
1: উল্টোটাও, তবে উল্টোটা বললে বটে, উল্টোটা সবসময় খুব একটা হয় তা নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সেটা খাটে। তো এখন ব্যাপার হচ্ছে যে কে কোনটা ভালোবাসেন সেটা তো তার চিঠিতে বেরিয়ে আসে,
0: আসলে কোন তথ্য কাকে কখন সমৃদ্ধ করে আর তিনি শিক্ষা নেন,
1: এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক যে প্রসঙ্গটা আপনি আনলেন, বিশেষ কারণে আপনারা দেখেছেন যে আমরা প্রতিযোগিতার ব্যাপারটা রাখি না আকাশবাণী মৈত্রীতে। এখন এইটা শুরু করলেই যে সঙ্গে সঙ্গে চিঠি লেখা বেড়ে যাবে, বা একই মানুষজন চিঠি লিখবেন না তারও কিন্তু কোনো যাকে বলে নিশ্চয়তা নেই। এমনও হতে পারে যে নির্দিষ্ট সংখ্যক পত্রদাতা শুধু এই লক্ষ্যে চিঠি লেখেন, ফলে প্রতিযোগিতা শুরু হলে শুধু তারাই লিখবেন, অন্য কাউকে আমরা পাবো না, ফলে এইভাবেই ব্যাপারটা সমাধান হয়ে যাবে এমন নয়। কিন্তু যাই হোক, আপনি যে আমাদের প্রসঙ্গে ভেবেছেন সেটা ভেবেই আমাদের ভাল লাগছে। আবারও মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই বলাটাও পুনরাবৃত্ত হয় যে আমরা আপনাদের চিঠি চাই এবং পেলেই এই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আমরা পাঠ করি। তার কারণ, উপযুক্ত সংখ্যক চিঠি এবং উপযুক্ত মানের চিঠি আমরা পাই না। মানটাও আমরা সেভাবে দেখ

0: দেখতে যাই না এই অনুষ্ঠানের জন্য, তেমন কিছু থাকলে আমরা বাদ দিয়ে বা পরিমার্জন করে পাঠ করে দিই। ফলে শুধুমাত্র প্রশংসার কথা আমরা পাঠ করছি, সমালোচনার কথা পাঠ করছি না, এরকম ঘটে না। দু একটা ক্ষেত্রে যেখানে কটু হয়ে যায় পুরো ব্যাপারটা, সেখানে আমাদের একটু বাদ রাখতেই হয়, উপায় থাকে না। সব মিলিয়ে আমরা নিয়মিতভাবে আপনাদের চিঠিপত্র পাঠ করতে চাই, করে চলেছি, এটুকু বলতে পারি।
1: পরের চিঠি পোস্টকার্ডে পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে। এই চিঠিটিতে উনি অনেকগুলো দিনের অনুষ্ঠান উল্লেখ করে করে বিভিন্ন রকম মন্তব্য রেখেছেন।
0: আমার মনে হয় যে আমরা তার চিঠির প্রাপ্তি স্বীকার করি। আমরা জানাই যে আপনি যেভাবে উৎসাহ দিচ্ছেন সেটা আমাদের খুবই কাজে লাগছে। নিয়মিত চিঠি লিখছেন আপনি, প্রচুর পরিমাণে পোস্টকার্ড আপনি পাঠাচ্ছেন। আমরা যথাসম্ভব চেষ্টা করছি, তবে আমাদের চেষ্টাটাও যথেষ্ট হয়ে উঠছে না পোস্টকার্ডের সংখ্যার দিক থেকে। যাই হোক, ভালো থাকবেন।
1: আবারও ইমেল থেকে আসা চিঠি পাঠিয়েছেন সাইফুল করিম, বাংলাদেশ থেকে। শুভ দুপুর, আপনাদের বাংলাদেশ থেকে শুনি। বিশেষ করে অফিস যাবার পথে সকালের আড্ডা অনুষ্ঠানটি ভালো লাগে। শুভকামনা মৈত্রীর জন্য, লিখেছেন সাইফুল করিম।
0: সকালের আড্ডার কথা বলেছেন আপনি, ঠিকানা বোধহয় উনি দেননি
1: না? মানে
0: হ্যাঁ, আমাদের আসলে ইমেল অ্যাড্রেসটা তো ঠিকানা বলা যায় না, ওটাতে কে কোথা থেকে লিখছেন জানা যায় না, তার ফলে আমরা বুঝতেও পারি না আমরা
1: মানে বাংলাদেশের কোন অঞ্চল থেকে উনি লিখেছেন সেটি উল্লেখ করেননি।
0: যাই হোক, পরেরটাতে যাই।
1: আবারও ইমেলে চিঠি পাঠিয়েছেন হীরামন শেখ, রবীন দাঁ, রেহানা শেখ, গোংরা রানাবন্ধ, থানা চাপড়া থেকে, নদিয়া থেকে। লিখছেন, প্রিয় মৈত্রী থেকে প্রচারিত যাত্রাপালা শিবাজি শুনলাম। ভালো লাগলো যাত্রাপালা ঐতিহাসিক স্থান পর্ব থেকে আফ্রিকার জঞ্জিরা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। অন্বেষা সাপ্তাহিক পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, হারানো দিনের গানে থেকে সুখেন দাসকে নিয়ে অসাধারণ গান সব শুনলাম, তথ্যবহুল আলোচনা শুনলাম, ধন্যবাদ। হীরামন শেখ, রবীন দাঁ, রেহানা শেখ, গোংরা রানাবন্ধ, চাপড়া, নদিয়া থেকে।
0: ধন্যবাদ। আপনি জাঞ্জিবারের কথা বলতে চেয়েছেন, আমরা ঐতিহাসিক শহরের কথাতে সেটা সম্প্রচার করেছি। আজকে আর সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা চিঠি লিখতে থাকুন, ইমেল করতে থাকুন, যদি মনে হয় আমাদের অনুষ্ঠানের সঙ্গে আপনার জড়িয়ে পড়ার একটা প্রয়োজন আছে, যদি মনে হয় যে আপনার লেখায় আমরা আরো সমৃদ্ধ হতে পারি, অবশ্যই লিখবেন। ঠিকানা আগেই বলে দিয়েছি। ভালো থাকবেন, কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার।
2: শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য ও ডাক্তার মানস প্রতিম দাস, সম্পাদনায় ছিলেন অঙ্কিতা দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শন।

0: স্থান 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: একটু পরেই শুনতে পাবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রয়েছেন রাখি দাশগুপ্ত।

আমাদের বাংলা শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সময় বলছে 5:05 আর আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যায় নিয়ে উপস্থিত আপনাদের মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত। বিভিন্ন খবরাখবর নিয়ে কথায় গানে কিছুক্ষণ থাকব আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আজও বেশ কিছু ভিন্ন স্বাদের খবর তো থাকছেই, থাকবে সেই সঙ্গে মন ভালো করা কিছু গান। আজকে সন্ধ্যায় কথা বলবো শিল্পী আরতি মুখোপাধ্যায়কে নিয়েও, তার জীবনের কিছু মুহূর্ত ফিরে দেখার চেষ্টায় থাকব, আর থাকবে অন্যান্য সারা কলকাতা জুড়ে তার আশপাশে কোথায় কী হয়েছে তার খুঁটিনাটি খবরাখবর। চলুন শুরু করি আজকের সন্ধ্যা, কিন্তু তার আগে মন ভালো করা এই গানটি দিয়ে।

সম্প্রতি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির উদ্যোগে গত 31 জুলাই গ্যাদারিং থ্রেডস নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে বাংলার বস্ত্রশিল্পের কথা ও তার

শিল্পীর গৌরব কথা সব কিছুই এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। তুলে ধরা হয় আর্কাইভাল গবেষণা, আধুনিক নকশার জুটিতে হস্তচালিত তাঁতের নবদিগন্ত, অন্যদিকে ধ্রুপদী বুননকে বাজারে প্রাসঙ্গিক করারও হদিস দেওয়া হয়। শান্তিনিকেতনী বাটিকের ইতিহাস সবকিছু নিয়েই বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে সবার মধ্যে সেগুলো ভাগ করে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ছিল শিল্পী গৌরাঙ্গ শাহের পরিবেশনা রিদম অব দ্য লুম, 100টি হাতে বোনা দুষ্প্রাপ্য ও ঐতিহ্যবাহী শাড়ির প্রদর্শনও ছিল। থ্রেডস বিকাম আ স্ট্রং গত 1 আগস্ট পর্যন্ত এটি চলেছিল।

ভারতবর্ষে সঙ্গীতের ইতিহাস মণিমুক্তয় ভরা। কত যে অসাধারণ সব শিল্পী এই দেশে, বিশেষ করে এই বাংলায় জন্মগ্রহণ করেছেন বলে হয়তো শেষ করা যাবে না। এমনই একজন সুকণ্ঠী শিল্পী আরতি মুখোপাধ্যায়, নানান ওঠাপড়ার মধ্য দিয়ে যার জীবন কেটেছে, কিন্তু গানকে আঁকড়ে তার সাধনায় মগ্ন থেকে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এমন একজন ভারতীয় গায়িকার জন্মদিন চলে গেল গত 18 জুলাই, তাকে নিয়ে আজ সন্ধ্যায় কিছু কথা কিছু গান। আরতি মুখোপাধ্যায় বাংলা থেকে হিন্দি চলচ্চিত্র এবং প্রচুর আধুনিক গানের মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব তিনি বারবার প্রমাণ করেছেন, সেটা আমরা সবাই জানি। আমরা এটাও জানি 1984 সালে দো নয়না একটি বিখ্যাত হিন্দি গানের জন্য প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন, যা বাংলার সঙ্গীত ইতিহাসে প্রশংসিত এবং সমাদৃত। যদি পারিবারিক ইতিহাস দেখি তাহলে বলতে হয় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং সঙ্গীত পরিবারের মধ্যে তিনি জন্ম নিয়েছিলেন বলেই হয়তো তার সাংগীতিক মেধা তার মধ্যে এবং সেই গুণ দুটোই ভীষণভাবে ছিল। শুনব আরতি মুখোপাধ্যায়ের আরও কিছু কথা, তার আগে দেয়া নেয়া ছায়াছবি থেকে মাধবী মধুপে, তার কণ্ঠে।

আরতি মুখোপাধ্যায়ের জীবনের প্রথম শিক্ষাগুরু তার মা। তারপর ধীরে ধীরে সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাথকর্ণীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেন। এবং এই প্রশিক্ষণগুলোতে তিনি নিজেকে এমন একটি উচ্চতায় নিয়ে গেলেন, তারপর তাকে কিন্তু পিছন ফিরে দেখতে হয়নি। 1958 সাল, প্রথম ব্রেক মীনা কুমারীর অভিনীত সাহারা ছায়াছবিতে। এরপর 1962 কন্যা ছবির হাত ধরে বাংলায় তার প্রবেশ। তার অসামান্য গায়কী, তার মধুর কণ্ঠে তখন সবাই মুগ্ধ। সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠেও তার গাওয়া গানগুলি প্রশংসিত হয়েছে বারে বারে। গল্প হলেও সত্যি, ছায়াছবিতে গান গেয়ে BFG পুরস্কার তিনি পেয়েছিলেন প্রথম। 1976 ছুটির ফাঁদে ছায়াছবির জন্য BFG পুরস্কার আরও একবার পান। 60-এর দশকের শেষ ভাগে বলা যায় যে মাধবী মুখোপাধ্যায় থেকে শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজা সব শিল্পীদের নেপথ্য কণ্ঠে আরতি মুখোপাধ্যায় অনবদ্য ছিলেন। আর এটাই বলা যায় যে আরতি মুখোপাধ্যায় বাংলা ছবির সম্পদ ছিলেন নেপথ্য কণ্ঠে, কণ্ঠদানে। বহু ছায়াছবিতে তার গান আমাদের হৃদয় ছুঁয়ে গেছে বারবার। শুনব, সময় তো বেশি নেই, আরও 2-3টে গান। এখন শুনি বসন্ত বিলাপ ছায়াছবি থেকে ও শ্যাম যখন তখন।

আরতিমুখোপাধ্যায় বাংলা আধুনিক গানে কিন্তু অনন্য ছিলেন, গেয়েছেন প্রচুর বিভিন্ন ধরনের গান, কিন্তু বাংলা আধুনিক গান তার কণ্ঠে এক অন্যরকম অনুভূতির প্রকাশ ঘটিয়েছিল। আর এই স্বপ্ন, মানে সত্যি কথা বলতে গেলে যেসব আধুনিক গানের এত রকম উনি গেয়েছেন, সব নাম তো হয়তো নেওয়া সম্ভব নয়, কিন্তু শোনার একটা, মানে শোনা যাব, মানে কী ধরনের গান তিনি গেয়েছেন, বা কিশোর কুমারের সঙ্গে বিভিন্ন রকম তার গানের কী বলবো, অদ্ভুত সব গান তিনি গেয়েছেন। রাখি অভিনীত একটি ছবি ছিল, এখানে বলা যেতে পারে ওই তপস্যা ছবির গান, সেটা কি ভোলা যায়, দো পাঁচি দো তিনকে গানটি অসাধারণ একটা কম্বিনেশন ছিল কিশোর কুমার আর আরতি মুখোপাধ্যায়। ইতিহাস বলে প্রায় 15,000 গান গেয়েছেন তিনি বাংলা ভাষায়, যেখানে হিন্দি সহ অন্যান্য ভাষায় তার নেপথ্য গান সমাদৃত, যেটা আগেও বলেছি। আর এই কথা তো অনস্বীকার্য, আরতি মুখোপাধ্যায়ের মতন শিল্পীরা তো বারবার জন্ম নেন না, এমন শিল্পীর জন্ম একবারই হয়। আর বাংলা তথা ভারতের সঙ্গীত ইতিহাসে এই সব শিল্পী স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবেন, তার রেখে যাওয়া এত অসাধারণ সব সৃষ্টি যা কখনো পুরনো হয় না, যতবারই শুনি যেন বারবার মনে হয় আরও বারবার শুনি। এখন শোনাবো কখনো মেঘ ছায়াছবি থেকে হারিয়ে যেতে যেতে, অত্যন্ত জনপ্রিয় একটি গান শোনাই, আর যদি একটু সময় থাকে তাহলে আরও একটি গান শোনাবো, কিন্তু আপাতত হারিয়ে যেতে যেতে।

আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

0: অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
4: চলে আসি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর্দ্রতার পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকবে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা নেই।

খয়ে যাওয়া যাত্রা জগতের একজন এমন অভিনেতা গোপাল, যিনি শান্তি গোপাল নামেই গ্রামেগঞ্জে অভিনয়ের দক্ষতায় হাততালি প্রশংসায় পরিপূর্ণ। কার্লমার্ক্স থেকে লেলিন, হিটলার সব চরিত্রেই নিজেকে নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বারবার। এক বিদ্রোহী মরমী অভিনেতা, তার চারপাশে বয়ে যাওয়া জীবন নিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায় নতুন নাটক যাত্রা গোপাল সুদীপ্ত দত্তের নির্দেশনায় সম্প্রতি মঞ্চস্থ হল একাডেমি মঞ্চে। যাত্রা জগতে প্রবাদ প্রতিম অভিনেতা শান্তি গোপালের জীবন ছুঁয়ে এই অনামী অভিনেতা দ্বন্দ্ব মুখ্য চরিত্রে ফুটিয়ে তুলেছেন তার অভিনয়ের মাধ্যমে শিল্পী সঞ্জীব সরকার, যার অভিনয় বারবার মুগ্ধ করেছে প্রতিটি স্তরে স্তরে। নাটক যতক্ষণ চলেছে হাততালি প্রশংসায় তিনি প্রশংসিত হয়েছেন।

আজ সন্ধ্যায় পরের খবরে চলে আসি। নিমাই ঘোষ এমন একজন বিখ্যাত ফটোবায়োগ্রাফার, অভিনেতা রবি ঘোষের সূত্রে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে তার

লাভ করার সুযোগ এবং সেই শুরু। গুগা বাবা থেকে অরণ্যের দিন রাত্রি সব ক্ষেত্রেই এই পরিচালকের সফর সঙ্গী। নিমাইবাবুর কাজের প্রশংসা বারবার করেছেন সত্যজিৎ রায়, যার ছবি দেশ বিদেশেও অজস্রবার প্রশংসিত, পেয়েছেন বহু পুরস্কার, পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত তিনি। গত 3রা ও 5ই জুলাই তাকে নিয়ে প্রদর্শনী ছিল নিমাই ঘোষের চোখে কলকাতা। তার ছবির বইয়ের যাত্রা শুরু সত্যজিৎ রে অ্যান্ড 70, সত্যজিৎ রে আ ভিশন অফ সিনেমা, উত্তম মুহূর্ত, যোগেজ অফ ইন্ডিয়ান আর্ট বা ফেসেস অফ ইন্ডিয়ান আর্ট, কত কিছুই যে নিমাইবাবু সৃষ্টি করে গেছেন। অন্য থিয়েটার ভবনে এই সব কিছু নিয়ে উদযাপিত হল অরিন্দম সাহা সর্দারের ভাবনায়। ছিলেন পুত্র সাত্যকী ঘোষ সহ নানান গুণীজনেরা। নিমাই ঘোষকে নিয়ে বললেন পরবর্তী সময়ে সমীক বন্দ্যোপাধ্যায়।

সময় প্রায় শেষের দিকে, এবার একটি অভিনব খবর দিয়ে শেষ করব। আজকে সন্ধ্যায় সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত। পানীয় জল থেকে প্লাস্টিক সরাবে তেঁতুলের বীজ, এমনই এক তাক লাগানো আবিষ্কার ভারতীয় তিন পড়ুয়ার। বিধান ছাউরিয়া, ছৌঝারিয়া, আরিয়ানা আগরওয়াল এবং অভ্যন্না মেহতা আবিষ্কারের নাম রেখেছেন তারা প্লাস হাইফ।

স্টিক আর্থ প্রাইজে তারা পুরস্কৃত হয়েছেন 2026-এর এই তিনজন। চিকিৎসা শাস্ত্র বা প্রসাধনীতে তেঁতুলের বীজ ব্যবহার হয়েছে এতদিন এবং অনেকদিন আগে থেকে, কিন্তু এদের এই যুগান্তকারী আবিষ্কার সব ধারণা ভেঙে দিয়েছে। দূষণের জন্য জলের মধ্যে যে মাইক্রোপ্লাস্টিক থাকে, যেটা মিশছে, সেটা এই তেঁতুলের বীজের গুঁড়োর মাধ্যমে একটি জৈব বিয়োজ্য উপাদান তৈরি করে। সেটা ওই জলে থাকা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার সঙ্গে মিশে সেগুলিকে ছোট্ট ছোট্ট দলায় পরিণত করবে, তারপর আলাদা আলাদা করে দেবে, আর আলাদা হয়ে যাওয়ার পর সেটা চুম্বকের সাহায্যে জল থেকে সরিয়ে ফেলা হবে। এই সাফল্য বলা যেতে পারে এক কথায় অনবদ্য, এবং এটি নিয়ে পরবর্তীকালে বেশ কিছু চিন্তাভাবনা রয়েছে, সেটি বোঝাই যাচ্ছে। শেষ করব আজকের সন্ধ্যায় শাহানা বাজপেয়ীর কণ্ঠে বল্লভপুরের রূপকথা ছায়াছবি থেকে গানটি দিয়ে।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনা রয়েছেন গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আজকে চোখ রাখবো এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্স এর দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই আমাদের নজর থাকবে কমনওয়েলথ গেমস এর দিকে। কমনওয়েলথ গেমসে কিন্তু ভারতীয়দের জন্য বলতে গেলে একটি সুখবরই অপেক্ষা করে রয়েছে, কারণ গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় 4 নম্বরে শেষ করল ভারত। 13টি সোনা, 17টি রূপো সহ 39টি পদক পেয়েছে ভারত। ক্রীড়ামহলের মতে এটি অবশ্যই একটি সাফল্য। এদিকে কমনওয়েলথ গেমসে বক্সিং দলের কিন্তু অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত। ভারতের বক্সিং দল ভারতের হয়ে 10টি পদক পেয়েছে, যার মধ্যে 7টি সোনা এবং 3টি রূপো। এদিকে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ের হ্যাট্রিক করলেন ভারতীয় ভারোত্তোলক মীরা বাই চানু। জানালেন তার পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমসে পদক জয়। এবার কমনওয়েলথ গেমস থেকে চোখ রাখব শ্রীলঙ্কা ভারত ক্রিকেট মাঠের দিকে। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজ। তো শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে কিন্তু হাঁটুর চোটের জন্য ছিটকে যেতে পারেন জসপ্রীত বুমরা। অবশ্যই এটি ভারতীয় দলের পক্ষে অত্যন্ত দুঃসংবাদ। এদিকে মহিলাদের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হলো এবং আসন্ন মেয়েদের এশিয়া কাপের 2026-এর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষিত হলো। অধিনায়ক হিসেবে থাকছেন হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা। এদিকে ব্যাডমিন্টনের খবর আপনাদের জন্য। ব্যাডমিন্টনে কিন্তু ভারতীয়দের জন্য অত্যন্ত ভালো একটি সুখবর অপেক্ষা করে রয়েছে। তাইপেই ওপেন জিতলেন ভারতীয় শাটলার তানভি শর্মা। ফাইনালে ভিয়েতনামের থুই লিন নুয়েনকে 21-16 ফলে হারান তিনি। এদিকে তাইপেই ওপেন জিতে কিন্তু ইতিহাস তৈরি করলেন তানভি শর্মা। তার কারণ, মাত্র 17 বছর 222 দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তাইপেই ওপেন জিতলেন তিনি। আরও একটু ক্রিকেটের খবর, তবে এবার ঘরোয়া।

এদিকে আইপিএল নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, না না আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে কোনো ধোঁয়াশা তৈরি হয়নি, ধোঁয়াশা তৈরি হয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছিল যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে রাজি হয়েছেন, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু তারা নিশ্চিত করেননি যে তারা হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারেন। তবে হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য বিভিন্ন দল কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে, দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে। তবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা নিয়ে কিন্তু ধোঁয়াশা বর্তমান রয়েছে। এবার এমএলএস এর খবর, অর্থাৎ মেজর লিগ সকার। বিশ্বকাপ ফুটবল ফাইনালের 12 দিন পরে কিন্তু মাঠে নামলেন আর্জেন্টিনীয় মহাতারকা লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে। ইন্টার মিয়ামি এবং কলম্বাস ক্রু এর মধ্যে সেই ম্যাচ কিন্তু 2-2 গোলে অমীমাংসিত রইল, ম্যাচে গোল পেলেন না আর্জেন্টিনীয় মহাতারকা।

আবারও কিছু ফুটবলের খবর, তবে এবার ইন্টারন্যাশনাল ফুটবল থেকে ঘরোয়া ফুটবলের দিকে। ডুরান্ট কাপ চলছে, সেখানে কিন্তু সমলেশ্বরী স্পোর্টিং এর বিরুদ্ধে 3-2 গোলে হারল মোহামেডান স্পোর্টিং। ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করেন মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়রা। এদিকে কলকাতা প্রিমিয়ার লিগ ডিভিশনে আজকে কিন্তু মুখোমুখি ইস্ট বেঙ্গল এবং বিএসএফ স্পোর্টিং, দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচটি জিতে নিয়েছে।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে চোখ থাকবে, অর্থাৎ যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটি হল অবশ্যই কমনওয়েলথ গেমস। গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শেষ হল এবং এইবার কমনওয়েলথ গেমসে কিন্তু সব মিলিয়ে 74টি দেশ অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে ভারত পেয়েছে চতুর্থ স্থান, অর্থাৎ পদক তালিকায় চতুর্থ হয়ে শেষ করল ভারত। এবং এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভারত কিন্তু এবার ব্রোঞ্জ থেকেও রূপো এবং সোনা সংখ্যা বেশি পেয়েছে। সব মিলিয়ে ভারত এবার চতুর্থ নম্বরে শেষ করেছে এবং তারা পেয়েছে 13টি সোনা এবং 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ। সব মিলিয়ে 39টি পদক পেয়ে ভারত শেষ করেছে চতুর্থ পজিশনে। এবং এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ভারতের বক্সিং টিম কিন্তু এবার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের এই চতুর্থ নম্বর পজিশন পাওয়ার পেছনে। তারা সব মিলিয়ে 10টি পদক পেয়েছে এবং তার মধ্যে 7টি সোনা এবং 3টি রূপো। কোনো ব্রোঞ্জ কিন্তু বক্সিংয়ে এবার ভারত পায়নি। তারই সঙ্গে অবশ্যই আরও একজনের নাম উল্লেখ করতে হয়, তিনি হচ্ছেন মীরা বাই চানু। তিনি এই নিয়ে সব মিলিয়ে সোনা জয়ের হ্যাট্রিক করলেন 2018-2022, তারপরে 2026 পরপর তিনবার তিনি ভারোত্তোলনে সোনা জয়ের হ্যাট্রিক করলেন। সামনে তার লক্ষ্য অবশ্যই এশিয়ান গেমস। এবং আরও একজনের

কথা বলতে হয় তিনি হচ্ছেন অস্মিতা দে। জুডোতে তিনি ভারতের হয়ে প্রথমবার সোনা লাভ করলেন। এক্ষেত্রে আরও একটি ব্যাপার উল্লেখযোগ্য যে জুডো কিন্তু এইবার প্রথম কমনওয়েলথ গেমসের আসরে নিজের জুডো কিন্তু প্রথম এবার কমনওয়েলথ গেমসে ইনক্লুড করা হয়েছিল। সুতরাং বলা যেতেই পারে সব মিলিয়ে বলতে গেলে ভারতের এই সাফল্যকে কিন্তু ক্রীড়ামহল সাফল্য হিসেবেই দেখছে। তবে এ কথাও অনস্বীকার্য যে অস্ট্রেলিয়া এবার শেষ করেছে প্রথম দেশ হিসেবে, এবং তাদের কিন্তু রেকর্ডের দিকে যদি আমরা চোখ তাকাই তাহলে দেখতে পারবো তারা পেয়েছে 70টি সোনা, 45টি রুপো এবং 56টি ব্রোঞ্জ, সব মিলিয়ে 171টি পদক। সেখানে চতুর্থ স্থানে ভারত রয়েছে এবং তারা পেয়েছে 39টি পদক। সুতরাং সংখ্যার দিক থেকে দেখলে হয়তো ভারত অবশ্যই অস্ট্রেলিয়ার থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু এ কথাও উল্লেখ না করলে নয় যে 74টি দেশের মধ্যে 4 নম্বরে শেষ করা এটাও কিন্তু সাফল্য হিসেবে কম বড় নয়। আশা করি ভবিষ্যতে ভারতীয় ক্রীড়াবিদ, ভারতীয় ক্রীড়ামহল আরও এগিয়ে চলবে, সে আশাতেই বুক বেঁধে রয়েছি আমরা ক্রীড়া ফ্যানেরা।

এবার একটু চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ। তো শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে রওনা দেওয়ার আগে কিন্তু একটা দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। তার কারণ জসপ্রীত বুমরা, যাকে বলা হচ্ছে বর্তমান যুগের বিশ্বের শ্রেষ্ঠ ফাস্ট বোলার। তো সেই জসপ্রীত বুমরা কিন্তু হাঁটুর চোটের জন্য ছিটকে যাওয়ার মুখেই বলে খবর প্রকাশিত হয়েছে। আগামী 15 আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কিন্তু তার আগেই বুমরার এই খবর কিন্তু রীতিমতন বেকায়দায় ফেলে দিয়েছে ভারতীয় শিবিরকে। কয়েকদিন আগেই অবশ্য জানা গিয়েছিল যে ফিটনেস পরীক্ষায় বুমরা পাশ করে গিয়েছেন, কিন্তু তারপরই হঠাৎ করে জানা যায় যে বুমরার হাঁটুর চোট পুরো সারেনি। তাই এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় বোর্ড। যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি, তবে গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় আবার হাঁটুতে চোট পান বুমরা, এমনকি তৃতীয় ম্যাচে খেলতেও পারেননি। মনে করা হয়েছিল যদিও যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে তার সমস্যা হবে না, কিন্তু দুদিন আগে ভারতীয় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে বুমরার হাঁটুর চোট এখনও পুরোপুরি সারেনি এবং বুমরা আগামী টেস্ট সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে কি না সেই নিয়ে যথেষ্ট সংশয় অপেক্ষা করে রয়েছে। অবশ্যই বুমরার মতন বোলার যে কোনো দলের পক্ষেই সম্পদ, তিনি যদি না খেলতে পারেন অবশ্যই এটি অত্যন্ত বড় ধাক্কা ভারতীয় শিবিরের জন্য।

0: এবার একটু ঘরোয়া ফুটবলের দিকে চোখ রাখবো। আজকেই কলকাতা প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল ইস্ট বেঙ্গল এবং বিএসএফ স্পোর্টিং এর, আর সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। শুনে নেব তিনি কি বলছেন। অঞ্জন দা, কেমন লাগলো খেলা ইস্ট বেঙ্গলের?
1: একদমই তোমাকে প্রথমেই বলে দিই, আজকে কিন্তু প্রবল বৃষ্টি কলকাতা। এই প্রবল বৃষ্টিতে কিন্তু বিএসএস এর কাছে, বেহালা স্পোর্টিং এর কাছে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ের রথ কলকাতা লিগে থমকে গেল। আজকে জিতলে কিন্তু পরপর পাঁচটা ম্যাচে জয় পেত ইস্ট বেঙ্গল, সেইটা কিন্তু হলো না। তিন ব্যবধানে ম্যাচ কিন্তু ড্র হয়, ইস্ট বেঙ্গল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ভালো ভালো এদিন কার্যত হার বাঁচালো, শেষ মুহূর্তে বলে এক প্রকার হাল বাঁচালো কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব শেষ মুহূর্তে তাদের করা বলে। এবং অবশ্যই তোমাকে বলে রাখতে হবে, কিন্তু ম্যাচে কিন্তু এদের ইস্ট বেঙ্গলের যে মেন দলের যে মেন স্তম্ভ জেসিন টিকে এবং পিবি বিষ্ণু

0: নিশ্চয়ই তার খেলা উপভোগ করছে সবাই
1: অবশ্যই,
0: কলকাতা লিগে তাদের ছাড়া কিন্তু মাঠে নেমেছিল এবং তারা কিন্তু এদিন ছিলেন, তাতে ফলে তন্ময় দাস কিন্তু নেতৃত্ব দেন ম্যাচের 5 মিনিটেই কিন্তু গোল কিন্তু হজম করে নেয় ইস্ট বেঙ্গল ক্লাব। বেহালা কিন্তু অসাধারণ ডিফেন্স ভুলে বলা যেতে পারে গোলটা কিন্তু হজম করে। এরপর কিন্তু ইস্ট বেঙ্গল বিভিন্ন সময় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তারপর খেলা যতক্ষণ গড়ায় কিন্তু প্রথমার্ধ কিন্তু বেহালা কিন্তু এগিয়ে ছিল 47 মিনিট অবধি কিন্তু ম্যাচের সেকেন্ড হাফে বেহালা কিন্তু এগিয়েছিল, তবে শেষ দিকে কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে যায় আর 62 মিনিটে তাদের বেলালের গোল এবং অবশ্যই 91 মিনিটে ম্যাচের একদম শেষ সময় সেই গোলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব ম্যাচটা কোন ক্রমে কিন্তু এই ম্যাচটা কিন্তু বাঁচা, যদিও তাদের তারা এই ড্র করলেও কিন্তু তুমি জানো কাস্টমস এর কাছে কিন্তু মোহনবাগান ক্লাব গত ম্যাচে হেরে গেছে, তবে সেই সুবাদে কিন্তু হেরে গেলেও গোল পার্থক্যের বিচারে এবং পয়েন্টের তালিকায় ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপে কিন্তু শীর্ষস্থানে কিন্তু দখল করেছে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল।
1: আচ্ছা আচ্ছা, একটা কথা বলো অঞ্জনদা, সেটা হচ্ছে যে আজকের খেলাটায় যে খেলাটা হলো সেখানে ইস্ট বেঙ্গলের খেলা ঠিক কেমন লাগলো, মানে ইস্ট বেঙ্গল কি নিজের সুনাম অনুযায়ী খেলতে পেরেছে?
0: একদমই না, একদমই না। তো টিভি বিষ্ণু এবং জেসিনকে তোমাকে যেটা প্রথমে বললাম তারা দুজন যদি না থাকে তুমি তাহলে বুঝতেই পারছো পুরোটাই জুনিয়রদের দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, কিন্তু দলটার নাম যেহেতু ইস্ট বেঙ্গল জার্সিটা যদি গায়ে কেউ চাপায় তাহলে কিন্তু তার কোনো অজুহাতের কোনো জায়গা থাকে না, তবে সেখান থেকে কিন্তু অস্বীকার কোনো ভাবে কিন্তু অস্বীকার করা যায় না বেরিয়ে এসেছে কথা বেয়াল স্পোর্টিং এর কথা। তারা কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট কিন্তু তারা শক্তিশালী দল বানিয়েছে
1: একদম,
0: ওই আগত অতীতে প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ক্লাব তুমি জানো এটা তার ক্লাব কিন্তু এবার কিন্তু অনেক শক্তিশালী দল গড়েছে এবং গত দু বছর থেকে একটা যে জিনিস দেখা যাচ্ছে যে ছোট টিমের সাথে বিদেশি না থাকার ফলে ছোট টিমের গুলোর সঙ্গে বড় টিম গুলো কথা বলি তো বড় টিমের তফাৎ কিন্তু বেশি নেই, তা যদিও ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু কলকাতা লিগকে গুরুত্ব দিয়ে ভালোই গোল করেন, তবে আজকের খেলা ইস্ট বেঙ্গল কিন্তু এবং অবশ্যই কাদা মাঠে ফুটবল প্রবল ঝড় সেটা কিন্তু দুটো দলের ক্ষেত্রেই একটা কিন্তু প্রভাব কিন্তু খেলাতে পড়েছে এবং অবশ্যই এই বর্ষাকালে এই বৃষ্টিতে কিন্তু এখনো কিন্তু মাঠ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যতই বলুক তারা কিন্তু মাঠে জোর দিচ্ছে মাঠ পরিচর্যায়, কিন্তু এখনো কিন্তু এই প্রবল বৃষ্টিতে কিভাবে গঙ্গার জল কিন্তু ঢোকে একটা সেখান থেকে একটা দর্শকদের একটা সমর্থকদের খেলা দেখারও একটা ব্যাপার থাকে, সেই জায়গা থেকে কিন্তু মাঠ পরিচর্যার দিকে কিন্তু সরকারের সঙ্গে কাজে কাজে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে নজর দিতে হবে, কারণ বিশেষ করে এই লিগের খেলায় সমর্থকদের কথা এবং ফুটবলারদের
1: অবশ্যই আমি এই এই প্রসঙ্গেই আসছিলাম যে মাঠের অবস্থা যদি বেহাল থাকে তাহলে তো যারা খেলছেন খেলোয়াড় তাদেরও চোট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
0: অবশ্যই অবশ্যই, সেটা আমরা গত মোহনবাগান ম্যাচেও আজকের মতো অত প্রবল বৃষ্টি হয়নি, গত মোহনবাগান ম্যাচেও কিন্তু একই জিনিস দেখা গেছে মোহনবাগান কাস্টম ম্যাচে যে বৃষ্টির কারণে কিন্তু খেলোয়াড়দের একটা মাঠের সমস্যা হচ্ছিল, ফ্লাডলাইটের আলো ঠিকঠাক ভাবে জ্বলছিল না, সব মিলিয়ে কিন্তু একটা এই কলকাতা লিগ শুরুর আগে আইএফএকেও কিন্তু একটু নজর দিতে হবে মাঠ পরিচর্যার দিকে,
1: যতদিন
0: সেটা না হবে একটা ফুটবলের পক্ষে সেটা কিন্তু মোটেই ভালো জিনিস না, তবে এদিন কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু কোনোভাবে হার বাঁচালো এটা কিন্তু বলাই যায়।
1: আচ্ছা অঞ্জনা, একদম শেষ প্রশ্ন তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের কোচ হয়েছেন এতদিন বিরোধী শিবিরে থাকা হাবাস, তো এই হাবাস কোচ হওয়ার পরে মানে হাবাস যে ধরনের অ্যাটাকিং ফুটবল খেলতেন আর কি, যেভাবে খেলাতেন সেরকম অ্যাটাকিং ফুটবল কি এই ম্যাচে দেখা গেল?
0: না দেখো, তোমাকে প্রথমে বলে রাখি এই ম্যাচে কিন্তু কলকাতা লিগে কিন্তু হাবাস প্রথম কথা কোচিং করার না, তাকে কিন্তু কারণ জুনিয়র দল বিনয় জর্জ দায়িত্বে কিন্তু পুরো দলটাকে

0: থাকে। তবে অবশ্যই হাবাসের একটা তো মস্তিষ্ক, এই এই দলের অনেক ফুটবলারকে আমরা ডুরান্ড কাপে হাবাসে কোচিং খেলতে দেখি। ডুরান্ড কাপে সিনিয়র দলে যেহেতু হাবাস কোচ, এই জুনিয়র কলকাতা লিগের দলটা কিন্তু বিনোদন যেহেতু থাকে। তবে অবশ্যই তারা যখন ইস্ট বেঙ্গল জার্সি পড়েছে গত কয়েক বছর ধরে বিনোদন দলটাকে চালাচ্ছেন, তবে এই একটা মানে কি বলবো একটা সাপ্লাই লাইন যাকে বলা যায়, এই সাপ্লাই লাইন কিন্তু এর হাত ধরে কিন্তু ইস্ট বেঙ্গলে কিন্তু তৈরি হচ্ছে। একটা ম্যাচ হয়তো আটকে গেছে, পরবর্তী ম্যাচ গুলোতে আমরা আশা করতেই পারি ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে সেই বিষয়ে।
1: একদম একদম, অজস্র ধন্যবাদ অঞ্জন দা আমাদের সময় দেওয়ার জন্য, অজস্র ধন্যবাদ।

এবার একটু ব্যাডমিন্টনের খবর আপনাদের জন্য। ব্যাডমিন্টন যেদিকে আস্তে আস্তে কিন্তু ভারত নিজের প্রাধান্য বলতে গেলে কায়েম করে ফেলছে, তো সেই ব্যাডমিন্টনে কিন্তু আরও একটি ইতিহাস তৈরি হলো ভারতের পক্ষ থেকে। তানভি শর্মা পাঞ্জাবের শাটলার, তিনি কিন্তু গর্বিত করলেন ভারতকে। তিনি তাইপে ওপেন ব্যাডমিন্টন জিতে নিলেন এবং রবিবার ফাইনালে তিনি 21-16 ব্যবধানে হারান ভিয়েতনামের থুই লিন নুয়েনকে, এবং তারপরেই কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন তার আদর্শ পিভি সিন্ধু। তবে এক্ষেত্রে কিন্তু আরও একটি ইতিহাস তৈরি করে ফেলেছেন তানভি, তার কারণ হচ্ছে মাত্র 17 বছর 222 দিন বয়সে তাইপে ওপেন জিতলেন তিনি, এবং ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন পাঞ্জাবের তানভি শর্মা। 2008 সালে সাইনা নেহওয়াল জিতেছিলেন তাইপে ওপেন, তারপরে কিন্তু ভারতের পক্ষ থেকে সিঙ্গলসে এই ওপেন আর কেউই জিততে পারেননি তার 18 বছর পরে। ব্যাডমিন্টন সিঙ্গলসে ভারতের মহিলাদের খেতাব, দীর্ঘ ট্রফি খরা কাটালেন তানভি। সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে প্রথমবার BWF সুপার 300 খেতাব জিতলেন তানভি, টপলে গেলেন তাইওয়ানের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা তাই জু ইয়াংকে। খেতাব জিততে তানভি মাত্র 36 মিনিট সময় নেন, শুরু থেকেই খেলার ওপর কিন্তু নিয়ন্ত্রণ হারাননি তিনি। নিখুঁত নেট প্লে, প্রতিপক্ষকে বোকা বানানোর জন্য নানা উদ্ভাবনী শট এবং শক্তিশালী ক্রসকোর্ট স্ম্যাশে বরাবর চাপে ফেলে দিচ্ছিলেন ষষ্ঠ ভাষাই নুয়েনকে। প্রথম গেমের মাঝপথে কয়েকটি আনফোর্সড এরারের কারণে ব্যবধান কমিয়ে দিয়েছিলেন ভিয়েতনামের শাটলার, কিন্তু তারপরে কিন্তু খেলায় দ্রুতই ফিরে আসেন তানভি। দ্বিতীয় গেমে নুয়েনকে আক্রমণাত্মক শুরু করেন নুয়েন এবং 3-0 এগিয়ে গেলেও কিন্তু বিচলিত হননি, ধৈর্যের সঙ্গে র্যালি খেলতে থাকেন তানভি এবং খেলতে খেলতেই ম্যাচে ফেরেন তিনি। নিখুঁত শট ও আক্রমণাত্মক স্ট্রোকের মিশ্রণে ধীরে ধীরে প্রতিপক্ষকে পিছনে ফেলে শেষ পর্যন্ত টানা 2 গেম জিতে তিনি এই জয় নিশ্চিত করেন। অবশ্যই এই জয়ের ফলে খুশি ভারতীয় ক্রীড়ামহল এবং অবশ্যই আমরা সে সমস্ত ক্রীড়াপ্রেমীরা যারা বরাবর তাকিয়ে থাকি ভারতীয় ক্রীড়ামহলের দিকে। আশা করি তানভি ভবিষ্যতে আরও দেশের মুখ উজ্জ্বল করবেন এবং আমাদের মুখে হাসি ফোটাবেন।

এদিকে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 2026 মেয়েদের এশিয়া কাপ। তো আসন্ন 2026 মেয়েদের এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হল রবিবার। দলের অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন স্মৃতি মন্ধানা। তবে সুযোগ দেওয়া হল না যস্তিকা ভাটিয়াকে, দলে রেখে দেওয়া হয়েছে প্রেমা রাওয়াতকে। ভারতীয় দলে জায়গা পেয়েছেন শেফালি বর্মা, জেমিমা রড্রিগেস, ভারতী ফুলমালি, ঋচা ঘোষ সহ একাধিক পরিচিত মুখ। এশিয়া কাপের জন্য প্রায় অপরিবর্তিত দলই বেছে নিয়েছে ভারত, শুধুমাত্র জায়গা হয়নি যস্তিকার। উল্লেখযোগ্য আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে প্রেমা রাওয়াত দলে নিজের জায়গা ধরে রেখেছেন, তবে শ্রেয়াঙ্কা পাটিলকে কিন্তু দলে রাখা হয়নি। গোড়ালির লিগামেন্ট চোট

থেকে তিনি এখনো পর্যন্ত পুরোপুরি সেরে ওঠেননি বলে খবর। সেই কারণেই, সেই চোটের কারণেই তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যেতে হয়েছিল। দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রিকেট ফ্যানেদের জন্য। তবে এ কথা অনস্বীকার্য যে ভারত কিন্তু মহিলা ক্রিকেটেও বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি, এবং আমাদের আশা এশিয়া কাপও ভারতই জিতবে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কি অপেক্ষা করে রয়েছে।

এবার একটু ফুটবল মাঠের খবর, এবং অবশ্যই ঘরোয়া ফুটবল নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, এবার একটু আন্তর্জাতিক ফুটবলের দিকে চোখ রাখব, এমএলএস এর দিকে, মেজর লিগ সকার। তো বিশ্বকাপ ফাইনালের ঠিক 12 দিনের মাথায় মাঠে নামলেন লিওনেল মেসি, খেলেন ইন্টার মায়ামির হয়ে, তবে কিন্তু জয় পেল না তার দল ইন্টার মায়ামি। শনিবার মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাস ক্রুর বিরুদ্ধে 2-2 ফলে ড্র করলেন মেসিরা। 6 ম্যাচের পর পয়েন্ট নষ্ট করল মায়ামি। বিশ্বকাপের পর প্রথমবার মেসির খেলা দেখতে নিউ স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন মায়ামি সমর্থকেরা, কিন্তু তারা কিন্তু রীতিমতন হতাশই হন। মেসি প্রথম থেকে না খেললেও আর্জেন্টিনার আরেক ফুটবলার রদ্রিগো দি পল শুরু করেছিলেন প্রথম থেকেই। দ্বিতীয়ার্ধে 53 মিনিটের মাথায় নামেন মেসি, কিন্তু তার আগে পর্যন্ত মায়ামি জিতছিল 2-1 গোলে। মেসি নামার পর গোল শোধ করে দেয় প্রতিপক্ষ। বিশ্বকাপের পরে মেসি এবং দি পল 3 সপ্তাহ বিশ্রাম নিতে পারতেন, কিন্তু দুজনেই গত বুধবার ক্লাবের অনুশীলনে যোগ দেন। তারা তারপরের গত ম্যাচটিতে নেমেও পড়েন খেলতে, কিন্তু ম্যাচের 16 মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে এগিয়ে দেন লুইস সুয়ারেস। তাতে খুব একটা লাভ হয়নি, কারণ 34 মিনিটে ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে কলম্বাস। প্রথমার্ধে সংযুক্ত সময় সুয়ারেসের ক্রসে মাথা ছুঁয়ে মিয়ামিকে আবার এগিয়ে দেন নোয়া অ্যালেন। দ্বিতীয়ার্ধে মেসি নামার পরে কলম্বাসের রক্ষণে কিন্তু চাপ আরও বাড়ায় মায়ামি, কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। এবং বিশ্বকাপের 8 গোল করা মেসিও কিন্তু গোল করতে পারেনি, বরং 84 মিনিটে ফ্রি কিক থেকে কলম্বাসের হয়ে সমতা ফেরান মেন্দেস। কলম্বাসের জয়ের পরে 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে মেসিরা পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছেন, কারণ সমসংখ্যক ম্যাচে 40 পয়েন্ট নিয়ে এমএলএস এর শীর্ষে রয়েছে ন্যাশভিল। অবশ্যই বলা যেতে পারে যে বিশ্বকাপ খেলার একটি ক্লান্তি তো সব ফুটবলারের মধ্যেই থাকে, হয়তো সেই ক্লান্তিরই কিছুটা রেশ এদিন দেখা গিয়েছিল আর্জেন্টিনীয় মহাতারকার মধ্যে। তবে ভবিষ্যতে আরও অনেক খেলা বাকি আছে, সুতরাং বলা যেতেই পারে যে আর্জেন্টিনীয় মহাতারকা কিন্তু নিজের মতো করে আবার জ্বলে উঠবেন। দেখা যাক, আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা।

এবার একটু ঘরোয়া ক্রিকেটের দিকে চোখ রাখা যাক। দলীপ ট্রফি আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, তো দলীপ ট্রফিতে কিন্তু দক্ষিণাঞ্চলের অধিনায়ক হলেন তিলক বর্মা, দলের সহ অধিনায়ক রিকি ভুই। এবার দক্ষিণাঞ্চল সরাসরি সেমিফাইনালে খেলবে, কারণ গতবারের ফাইনালে উঠেছিল তারা। দক্ষিণাঞ্চলের দলে রাখা হয়েছে করুণ নায়ারকেও, কেরলের প্রতিভাবান পেসার এমডি নিশধীশকেও রাখা হয়েছে দলে। দলীপ ট্রফি শুরু হচ্ছে আগামী 23 আগস্ট থেকে এবং দক্ষিণাঞ্চলের প্রথম ম্যাচ 30 আগস্ট। দেখা যাক দক্ষিণাঞ্চল এবারও দলীপ ট্রফি ফাইনালে উঠতে পারে কিনা। কিন্তু এখন কিন্তু ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে আমার সময় একদম শেষ, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, যে কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে দুই বাংলা শ্রোতা বন্ধুরা এখানেই থামলাম। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত, আমরা দেখেছি যে চাষবাসের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর যে আমরা একই রকম ভালো ফলন পাই তা কিন্তু নয়। তার জন্য নানা বিষয় অবশ্য নির্ভর করছে যে কি অবস্থায় আমরা চাষবাস করছি তার উপর। যে কোনো চাষের ক্ষেত্রেই, বিশেষত যদি সবজির কথা ভাবি, তো সবজির চাষের ক্ষেত্রে আমরা যদি একটা সুস্থায়ী বা টেকসই চাষের রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু আমরা লাভটা অনেকটা বেশি পেতে পারি। তাহলে আসুন আজকে আমরা জেনে নেব যে সুস্থায়ী সবজি উৎপাদনের ক্ষেত্রে উন্নত কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে। আর এ বিষয়ে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব হাজরা। ডক্টর হাজরা, নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে সবজি চাষের ক্ষেত্রে আমরা যদি দেখি, আপনি যেহেতু সবজি বিজ্ঞান বিভাগে রয়েছেন, যে একটা সুস্থায়ী ভাবে সবজি উৎপাদন করা, সেদিকে যদি কৃষক বন্ধুরা সচেতন হন বা যদি গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই লাভবান উনি হতে পারেন। তো সে বিষয়ে জানতে গেলে আপনার কাছে বলবো যে উন্নত এবং এই যে টেকসই কৃষি ব্যবস্থাপনা বলছি, তার প্রধান সমস্যাটা কোথায়, কারণ এটা সর্বস্তরে গড়ে ওঠেনি এখনো।
2: নমস্কার। এটা সত্যিই খুব সময়োপযোগী প্রশ্ন। সুস্থিত কৃষি এবং সুস্থিত সবজি উৎপাদন কিংবা যে কোনো শস্যের উৎপাদন, উৎপাদনশীলতা বাড়ানোর একটা প্রধান দিক।
1: ঠিক।
2: এবং আমরা দেখছি যে সারা পৃথিবীতে যে খাদ্যের আজকে বিপুল চাহিদা বেড়েছে, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির জন্যেই, কিন্তু এমতো অবস্থায় যতটা উৎপাদন হওয়ার কথা কি উৎপাদনশীলতা আমাদের পাওয়া উচিত, ততটা আমরা পাই না কয়েকটা প্রধান কারণের জন্য, যেটা কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে, আবহাওয়ার খামখেয়ালিপানা, মাটির নিচে জলের ভাঁড়ারে টান ধরা এবং প্রাকৃতিক সম্পদের ক্ষয়প্রাপ্ত অবস্থা। এইটা হচ্ছে পরিবেশকে একটা ক্ষয়িষ্ণু পরিবেশ তৈরি করেছে, যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে খুব একটা অনুকূল পরিস্থিতি নয়। তার সঙ্গে আর একটা বিষয় আছে, যেটা আমরা দেখছি দীর্ঘকাল থেকে, যে কৃষি উৎপাদন বাড়ছে, বাড়ছে প্রতিনিয়তই, কিন্তু সেরকমভাবে গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান কিন্তু তৈরি হয়নি, যার ফলে আমরা দেখছি যে পরবর্তীকালে কোভিড অতিমারির পরবর্তীতে সমস্যা আরও জটিল হয়েছে, যার জন্য রোজগারের প্রয়োজনে বিশেষ করে যে যুবক যুবতীরা, যুবকরা, গ্রামীণ যুবকরা, তারা অন্য জায়গায় পাড়ি দিচ্ছে জীবিকার জন্য এবং
1: এবং অন্য ক্ষেত্রে,
2: অন্য ক্ষেত্রে তাদের
1: কৃষিক্ষেত্র থেকে অন্য কোনো ক্ষেত্রে চলে যাচ্ছেন,
2: এবং এই এই সংখ্যাটা, এই শতক হিসাবে এটা প্রায় 30%। আমি রিসেন্টলি এটা লেখা পড়ছিলাম, তাতে এই যে মাইগ্রেশন যেটা আছে, পরিযায়ী শ্রমিক কি, এটা কিন্তু কৃষিক্ষেত্র থেকেই তারা চলে যাচ্ছে। সুতরাং এটা একটা আর একটি সমস্যা নতুন করে তৈরি হয়েছে, পরিবেশ দূষণ ক্ষয়প্রাপ্ত অবস্থা, তার সঙ্গে সঙ্গে যে মানুষগুলো কৃষিকে ধরে রেখেছিল সেই মানুষের সংখ্যা কিন্তু গ্রামে
1: কমে যাচ্ছে,
2: এটা একটা বিরাট সমস্যা।
1: ঠিক। তো আমরা যদি বর্তমান এই যে পরিস্থিতির কথা ভাবি, তাহলে এই অবস্থায় সবজি বা অন্যান্য যে উদ্যানজাত ফসল রয়েছে তার কি ভূমিকা হবে?
2: আমি যে বলছি বারবার যে পরিবেশ ক্ষয়িষ্ণু হয়েছে, যার ফলে সামগ্রিকভাবে উৎপাদন বাড়লেও উৎপাদনশীলতা কিন্তু সে অর্থে অতটা বাড়ছে না যতটা আমরা আশা করছি। তার মধ্যেও কিন্তু বিগত যদি 8-9 বছরের হিসাব আমরা দেখি, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে কৃষি বৃদ্ধির, কৃষির উৎপাদন বৃদ্ধির যে মূল চালিকা শক্তি হচ্ছে উদ্যানজাত ফসল এবং বিশেষ করে সবজি ফল এ ধরনের মশলা ইত্যাদি দিয়ে, এবং মানুষের জীবন ও জীবিকার আর পুষ্টিবিধানে সবজি ও অন্যান্য উদ্যানজাত ফসল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রাখছে। এবং আমরা যদি কৃষি ক্ষেত্র থেকে যে

0: মোট উৎপাদন হয়, উৎপাদন থেকে যে জিডিপি যাকে আমরা বলি,
1: হুম হুম
0: যে তার একটা কিন্তু প্রায় 30% আসছে কিন্তু উদ্যানজাত ফসল থেকে
1: আচ্ছা
0: এতে। এবং যদি আমরা দেখি যে কৃষিক্ষেত্রে যে রপ্তানি, তার বিরাট অংশ, অধিকাংশটাই কিন্তু উদ্যান ও উদ্যানজাত ফসল, বিশেষ করে সবজি, মশলা, ফল, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসছে। এবং তাদের চালে সেই হিসাবে এই পরিবেশের ক্ষয়িষ্ণু পরিবেশ এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সমস্ত প্রতিকূলতা আছে তাকে ছাপিয়েও কিন্তু উদ্যানজাত ফসল কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে।
1: তাহলে একটা কথা এখানে পরিষ্কার, মানে আমরা যে সাবেকি ফসল বলতে আমরা পশ্চিমবঙ্গের কথা যদি বলি, যে ধান চাষ কি পাট বা অন্য কিছু, যে আমরা যে তন্দুর জাতীয় শস্যের উপর নির্ভর করতাম, তাতে কিন্তু জিডিপি এত বাড়ছে না আপনার কথায়, তাই তো মনে হচ্ছে যে আমরা সেটা কিন্তু পাচ্ছি, লাভবান হচ্ছি মূলত উদ্যানজাত ফসল থেকে, যেখানে সবজি রয়েছে, ফল রয়েছে বা অন্যান্য মশলাপাতি রয়েছে, তো তার থেকে একটা বড় অংশ কিন্তু আমাদের কৃষি থেকে যে রোজগার আমাদের দেশের সেটা বাড়ছে।
0: ঠিকই, আপনি যদি দেখেন কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা নিয়েছিলেন, 7 দফা পরিকল্পনা, সেই 7 দফা পরিকল্পনার কিন্তু মুখ্য জায়গা ছিল কৃষিতে বৈচিত্র্যায়ন করা।
1: ঠিক,
0: সুতরাং চিরাচরিত যে কৃষি আপনি যেটা বললেন একদম সঠিক, এই বৈচিত্র্যায়ন মানে হচ্ছে যে বিভিন্ন শস্য, উদ্যানজাত ফসল, অন্যান্য অনুষঙ্গ এবং সামগ্রিকভাবে যে শুধু ফসল না ভেবে ফার্মিং কনসেপ্ট, এটা আমার আমার জমিটা একটা ফার্ম, একে কি করে উন্নত করা যায়, তাতে শুধু ধান কিংবা গম কিংবা যেটা এই ধরনের উপরে ভরসা না করে সামগ্রিকভাবে যে কৃষি, এবং তাতে বৈচিত্র্যায়ন একটা খুব বড় ভূমিকা পালন করেছে। এবং পরবর্তীকালে আমরা রিপোর্টও দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কৃষকের আয় কিন্তু দ্বিগুণ না হলেও বেশ অনেকটাই
1: বেড়েছে,
0: এবং তার মধ্যে প্রধান ভূমিকা নিয়েছে কিন্তু উদ্যানজাত ফসল।
1: ঠিক, তো আপনার কাছে জানতে চাইব, এই যে আজকে আমরা পরিবর্তিত আবহাওয়া করছি এবং সত্যি সত্যি আবহাওয়ার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে নাকি আমাদের কৃষি কাজেও একটা তার প্রভাব বিস্তার করছে বা প্রভাব ফেলছে, তো এই পরিবর্তিত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সবজি উৎপাদন যে প্রযুক্তি রয়েছে তার কি পরিবর্তন, কি প্রয়োজনীয়তা আপনি?
0: সত্যিই খুব প্রয়োজনীয় বিষয়। বর্তমানে এই রাজ্য তথা সারা দেশেই কৃষি উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে আবহাওয়ার যে খামখেয়ালিপনার কতগুলো বিষয়, যেমন অতি উষ্ণতা, অতি বৃষ্টি, অসময়ে বৃষ্টি, যেটা আমরা বিগত 4-5 বছর ধরেই দেখেছি, প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন খামখেয়ালির শিকার হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে সবজি উৎপাদন প্রযুক্তির কিছু কিছু পরিবর্তন দরকার, যেটা আমরা কিন্তু বলে আসছি অনেক দিন ধরেই। যেমন 1 নম্বর হচ্ছে যে চাষের জমিতে জল নিকাশি ব্যবস্থা উন্নত করা, এটা এটা খুব সাধারণ বিষয়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা আমরা গ্রামে গঞ্জে গিয়ে দেখেছি কৃষকেরা কিন্তু জমিতে সেচ দেওয়ার জন্যই অনেক বেশি চিন্তা ভাবনা করেন, কিন্তু জমির জলটা কি করে বেরিয়ে যাবে সেই ব্যবস্থায়, সেই ব্যবস্থাপনা কিন্তু তার মাথায় এখনো পর্যন্ত আসেনি। কিন্তু ইদানিংকালে এই অতিবৃষ্টি এবং অসময়ে বৃষ্টির কারণে যাতে অনেক ফসল নষ্ট হচ্ছে এবং উচ্চ দামের ফসল, তাতে চেষ্টা করছেন তারা, আমরাও বারবার বলছি যে এমনভাবে জমি তৈরি করতে হবে, তার লেভেলিংটা এমনভাবে করা যাতে জল বেরিয়ে যাওয়ার একটা দিক থাকে। এবং আমরা যেটা বারবার করে বলছি যে জমিতে এমনি একটু গভীর করে নালা করে জমিগুলোকে ভাগ করা, ওই নালাটাই কিন্তু নিকাশি নালা হবে, ওই নালাতেই কিন্তু জল দেওয়া হবে।
1: আচ্ছা,
0: এবং সারা জমিতে ঢেলে জল দেওয়ার এই প্রবণতাটা আমাদের বন্ধ করতেই হবে, শুধু ওই নালাতে জল দেওয়া, যাতে পরবর্তীকালে ওই ওই জলসেচের নালাটা নিকাশি নালা হিসেবে কাজ করে। বিভিন্ন, আমি জানি যে কৃষি বিজ্ঞান কেন্দ্র এ নিয়ে অনেক কাজ করছেন আমাদের তথা অন্যান্য জায়গাতে। আর একটা হচ্ছে যে যে উষ্ণায়ন হচ্ছে, বিভিন্ন বাতাসের তাপমাত্রা বাড়ছে, তাতে মাটি এবং বাতাস দুটো তাপমাত্রাই বাড়ে, কিন্তু গাছকে কিন্তু আমরা সেভাবে স্বস্তি দিতে পারি না।

0: মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, মাটির জৈব পদার্থ সংরক্ষণ করে, কারণ যত বেশি তাপমাত্রা হবে তত জৈব পদার্থের বিনাশ হবে এবং তত মাটির উর্বরা শক্তি কমে যায়।
1: ঠিক।
0: আর মাটির উপকারী জীবাণুর বংশবৃদ্ধি কিন্তু মাটি ঢাকা থাকলে অনেক বেশি হয়। আর সবচেয়ে হচ্ছে যে ভূমিক্ষয় রোধ হয়, আগাছা নাশক হয়। আজকে আমি বারবারই বলছি যে কৃষি কাজ করার মতো সেই সংখ্যক লোক কিন্তু গ্রামে এখন আর নেই। সুতরাং আমাদেরও ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে যাতে যে লোকের সংস্থান যাতে একটু কমিয়ে দিয়েও আমরা
1: চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারি
0: এবং চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই রকম কতগুলো পদক্ষেপ নেওয়া আমার মতে খুবই জরুরি।
1: তো তাতে করে বোধহয় আপনি যেটা বলছেন যে সেক্ষেত্রে খরচ বা অনেক যে ব্যয় সেটাও কিন্তু অনেকটা সংকুচিত হবে, মানে কম হবে। যে যেটা আপনি বলছেন যে আগাছা যদি হয় তাহলে তো আগাছা তোলার জন্য আবার পয়সা খরচ করতে হতো, জন মজুর লাগাতে হতো। তো সেই ক্ষেত্রে যদি এই যে মালচিং বা যে কথাটা আচ্ছাদনের কথা আপনি বললেন, তো সেটাও কিন্তু একটা বড় দিক যে উৎপাদনে খরচ কমানো, অর্থাৎ লাভের পরিমাণটা বেড়ে যাবে। আপনার কাছে জানতে চাইব সুস্থ ও সবল চারা তৈরি করার জন্য কোন কোন বিষয়ে জোর দেওয়া উচিত।
0: প্রথমেই বলি যে সুস্থ ও সবল চারা কিন্তু উৎপাদনশীলতা বাড়ানোর চাবিকাঠি, অন্য কোনো ম্যাজিক নেই। আমি যদি আমার চারাকে যদি সবল না রাখতে পারি, তারপরে আমি যত পরিচর্যাই করি না কেন, সে কিন্তু আশানুরূপ ফল দিতে পারবে না। এবং আমরা বারবারই বলি যে কৃষককে এরা জানেন তাও, তবুও এই যে আজকে বীজ ও মাটিবাহিত বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ অথবা উদ্ভিদ কৃমির আক্রমণ কিংবা পতঙ্গবাহিত ভাইরাসের আক্রমণ, বেশিরভাগটা কিন্তু বীজতলা থেকে আসে।
1: আচ্ছা,
0: এই জন্য আমরা দুটো জিনিসের ওপরে জোর দিই এবং সেটা বিভিন্ন ক্ষেত্রেই আছে। সেটা হচ্ছে যে বীজ শোধন করা, বীজতলা শোধন করা, আর হচ্ছে মশারির ভিতরে চারা উৎপাদন করা। আমি একটু সহজ করে বলি যে বীজ শোধন করা মানে বিভিন্ন রকমের, আজকে কৃষকরাও জানেন যে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েও বীজ শোধন করা যায়। সেটা কিন্তু আমরা বারবার বলে কিন্তু কৃষকের কাছে সেটা পৌঁছেছে, কিন্তু তার প্রয়োগটা যতটা হওয়ার কথা ততটা এখনো পর্যন্ত হয়নি। যারা বীজ কিনছেন অন্য কোম্পানি থেকে তারা কিন্তু বীজ শোধন করেই দেয়, কিন্তু কৃষকের যেটা হাত ধরা বীজ যেটা নিজে রাখে, যেমন বেগুনের বীজ কি অন্যান্য সবজির
1: বীজ,
0: সেটা কিন্তু অবশ্যই শোধন করতে হবে। যেমন বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, যেমন থাইরাম, ক্যাপটান, কার্বেন্ডাজিম প্রতি কেজি বীজে 3 গ্রাম এরকম হিসাবে, অথবা নানা ধরনের বিশেষভাবে নির্বাচিত ছত্রাক যেমন ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি কেজি বীজে 4 গ্রাম হিসাবে, অথবা ব্যাকটেরিয়া যেমন সুডোমোনাস ফ্লোরোসেন্স, ব্যাসিলাস সাবটিলিস, এই নামগুলো কিন্তু আগে ভাবতাম যে কৃষকের কাছে, কিন্তু কৃষকের কাছে নাম আছে, পরিচিত নাম, কিন্তু ব্যবহারটা কম হচ্ছে। এটা যেমন প্রতি কেজি বীজে 10 গ্রাম হিসাবে খুব ভালোভাবে বীজ শোধন করা যায়। এবং আর হচ্ছে বীজতলা শোধন করা, যে বীজতলাতে 30 দিন চারাটা থাকে, আমরা কিন্তু পরিচর্যা শুরু করি মূল জমিতে নিয়ে যাওয়ার পরে, কিন্তু আমরা ভেবে নিই এ বুঝি খুব সবল, কিন্তু এর ভেতরে যদি কোনো ভাইরাসের আক্রমণ হয়, সেই ভাইরাসের আক্রমণ ঠেকাতে গেলে এই বীজতলাকে আমরা মশারি দিয়ে, আপনার বাড়ির ছেঁড়া যে মশারি, সেই মশারি দিয়ে ঢেকে নিন। আমরা বলি 60-80 মেস আমরা যে বাড়ির মশারি ব্যবহার করি, সেই মশারিই কিন্তু অনেক বেশি কার্যকরী। আর বীজতলা শোধন করার সবচেয়ে ভালো পদ্ধতি যেটা হচ্ছে যে বীজতলাটাকে যদি একটু জলীয় ভাব থাকে, যেটা আমরা রস থাকা বলি, এরকম অবস্থাতে যদি 200 মাইক্রনের স্বচ্ছ পলিথিন দিয়ে 15 দিন তাকে যদি ঢেকে রেখে দিই, তার ভেতরে যে তাপ উৎপন্ন হয়, কারণ তাপটা আছে, তাপটা বেরোতে পারে না, কম বেরোয়, যার ফলে কি বীজতলা শোধন হয় অত্যন্ত ভালোভাবে। তো এটা একটা বহুল প্রচলিত বীজতলা শোধন, কিন্তু আমরা যদি সাউথের দিকে যাই সেখানে প্রচুর হয়, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত বীজতলা শোধনটা যে খুব প্রচলিতভাবে এসছে তা কিন্তু নয়। কিন্তু কৃষককে এই জিনিসটা ভাবতেই হবে যদি তার উৎপাদনশীলতা বাড়াতে হয়।
1: আর এটাও তো কথায় কথায় এসেই যায়, যখন বীজতলা খুব অল্প জায়গার মধ্যে

0: শোধন করে নিলে মূল জমিতে যখন কৃষক বন্ধু সেটা নিয়ে যাবেন, যে মানে যে সবজি ফসলই হোক না কেন, তো তখন কিন্তু তার রোগ পোকার আক্রমণ যদি হয় মূল জমিতে অনেক বেশি খরচ পড়বে। বীজতলা শোধন করে নিলে সেটা একটা অনাক্রম্যতা তৈরি হয়।
1: আপনি আরেকটি বিষয় দেখুন, এই সমস্যা এবং এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি নামগুলোই করছি না, তারা এই ব্যবসাটা করছে শুধু বীজ চারা বিক্রি করে। তারা বলছে যে নিরোগ চারা দেব, ঠিক যে যেটাই আমরা বললাম এক্স্যাক্টলি এইভাবেই চারা তৈরি করে কৃষক কিন্তু চারা কিনছেন 3 টাকা 3.5 টাকা 4 টাকা দিয়ে কিনুন, কিন্তু তিনি যদি নিজে তৈরি করেন বীজতলা তাহলে কিন্তু বীজতলা সেইভাবেই তৈরি করতে হবে যাতে নিরোগ চারা হয়,
0: ঠিক মানে সুস্থ সবল চারা,
1: সুস্থ সবল চারা
0: পাই। বেশ, তো এই সবজি উৎপাদনের ক্ষেত্রে আজকাল যে বিভিন্ন ধরনের ছাউনির ভিতর সুরক্ষিত উৎপাদন ব্যবস্থাপনা আমরা দেখি, তো সেটা কতটা উপযোগী বলে আপনি মনে করেন?
1: উপযোগী, খুবই খুবই উপযোগী। এটাও আমাদের রাজ্যে অল্প হলেও বিস্তৃতি লাভ করেছে, বিশেষ করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন এই কাজ করছি। পলিহাউস টেকনোলজি যেটা আমরা বলি, যে পলিথিনের ছাউনির যে প্রযুক্তি, কারণ কি আবহাওয়ার পরিবর্তন এবং তার খামখেয়ালি অনিবার্য, এটা এটাকে আমরা ঠেকাতে পারবো না, এবং খোলা মাঠে আবহাওয়ার খামখেয়ালি পরিবর্তনে আমরা শুধু কি দর্শক হতে পারি, এর বেশি কিছু না। কিন্তু যদি এই পলিথিনের ছাউনির ব্যবহার আমরা করি, আমি একটা আপনাকে হিসাব দিচ্ছি, যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, প্রায় 115টা এরকম পলিহাউসের তৈরি হয়েছে কৃষকরা নিজের উদ্যোগেই করেছে, কিছু কিছু সাবসিডি ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার উদ্যান বিজ্ঞান দপ্তর থেকে পেয়েছেন, কিন্তু নিজেরাও তৈরি করেছেন। এরকম বহু কৃষক আছেন যে তারা ওর ভেতরে কালার ক্যাপসিকাম, ওর ভেতরে জারবেরা, অসময়ের ধনেপাতা চাষ, এ সমস্তই কিন্তু তারা করছেন। এবং মূল বিষয় হলো যে পলিথিনের ছাউনির ভেতরে তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোককে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়,
0: ঠিক
1: যে নিয়ন্ত্রণে গাছের বিকাশ, ফলন এবং ফসলের যে গুণমান, সেই গুণমানকে কিন্তু আমরা অনেকটাই বাড়াতে পারি, যে যার ফলে তার যে যখন বিক্রি করা হয় তখন তার তাতে কিন্তু অনেক বেশি মূল্য যোগ হয় তাতে, যেটাকে আমরা ভ্যালু অ্যাডিশন বলি। আমরা বলি যেটা যেটা হচ্ছে আর একটা বিষয় যেটা নর্থ ইস্টে খুব ব্যাপকভাবে এর প্রচলন হয়েছে, উত্তর পূর্বাঞ্চল আসাম সমেত ত্রিপুরা সমেত, কারণ কি ওখানে প্রচুর বৃষ্টি হয় এবং ল্যান্ডটা একটু স্লোপ করা তো নিচু, এইখানে কিন্তু বৃষ্টিকে আটকানোর জন্য আটকে কিন্তু অনেক বেশি ফলন কিন্তু বাড়ানো গেছে এই ধরনের পলিথিনের ছাউনির ভেতরে যদি আমরা উৎপাদন করি। আর একটা বিষয় হচ্ছে সেচ নিয়ন্ত্রণ করা। আমি প্রথমবার থেকেই বলছি যে ভাসিয়ে সেচ দেওয়া আমাদের বন্ধ করতে হবে, এই সেচটা কিন্তু আমরা ভাসিয়ে পলিথিনের ছাউনির ভিতরে কিন্তু দেওয়ার ব্যবস্থাপনা নয়। সুতরাং সেচ নিয়ন্ত্রণ করেও সেচ দেওয়াটা যতটা জরুরি, অতিসেচ কিন্তু ততটাই খারাপ, ওই জন্য তাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। এই নিয়ন্ত্রণ তার ভেতরে আমরা করতে পারি এই ব্যবস্থাপনাতে। কিন্তু আমি বলছি না যে সমস্ত জায়গা জুড়েই কৃষক এই পলিথিনের ছাউনি করুন, মাঠেও করুন, কিন্তু ছোট ছোট জায়গাতে, যেমন 500 স্কোয়ার মিটারের, এর গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত সাবসিডির ব্যবস্থা আছে, তারা যদি এই রকম জায়গায় যান তাহলে এই আবহাওয়ার খামখেয়ালির মধ্যেও তারা কিন্তু
0: বৈচিত্রায়ন, যে আমরা যে ক্ষেত্রে আমরা যে লাভ দুগুণ করতে চাই বা সেরকম ভাবতে চাই যে আমাদের লাভটা বাড়াবো, তো সবজি শস্যের ক্ষেত্রে বৈচিত্রায়ন সম্বন্ধে আপনি যদি একটু আলোকপাত করেন।
1: খুবই ভালো, আমি আগেই বলছিলাম যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তাতে কৃষিতে বৈচিত্রায়নের একটা বিপুল ভূমিকা ছিল। এবারে এই কৃষিতে বৈচিত্রায়নের মধ্যে যদি সবজি এসে থাকে তাহলে সবজিরও বৈচিত্রায়ন সম্ভব। আমরা যদি দেখি যে আমরা যদি সবজিকে বাজারে গিয়ে দেখি, আমরা মেরে কেটে 15 থেকে 20টা সবজির নাম হয়তো করতে পারবো, কিন্তু এর বাইরেও প্রচুর সবজি আছে, যেমন ভারতবর্ষেই প্রায় 60 ধরনের বিভিন্ন সবজি

0: আমরা তাকে নিই বা সবজি হিসেবে খাই, কিন্তু অনেক সবজি আছে যেগুলো হাই ভ্যালু, আমরা বলি উচ্চ দামের সবজি, এবং তার চাহিদা কিন্তু শহরাঞ্চলে হোটেলে প্রচুর আছে, কিন্তু এখনো পর্যন্ত খুব এগিয়ে এসে কৃষকরা সেটা কিন্তু উৎপাদন করছেন না, কি করতে পারছেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তার একটা মার্কেট পাওয়ার সমস্যা আছে। কিন্তু আমি জানি যে নদিয়া, চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণের কিছু কিছু পকেটে এ ধরনের সবজি চাষ হচ্ছে, যেমন তাদের মূল কতগুলো সবজি যেটা আমরা বৈচিত্র্যের কথা বলবো আমি, যেমন ব্রকোলি, পাঁচ ছ বছর আগেও ব্রকোলি কিন্তু একেবারেই পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে ব্রকোলির জন্য। ব্রকোলি, লেটুস, চাইনিজ বাঁধাকপি, লাল বাঁধাকপি, ব্রাসেল স্প্রাউট, সুইট কর্ন, বেবি কর্ন, পাকচই, সেলেরি, লিক, পার্সলে, চেরি টমেটো, সামার স্কোয়াশ, কাঁচা কুমড়োর মতো সামার স্কোয়াশ, অ্যাসপারাগাস, এই ধরনের সবজিগুলো এদের কিন্তু তার গুণাগুণও অনেক বেশি, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এগুলো শহরাঞ্চলে হোটেল এবং বিভিন্ন জায়গাতে এর প্রচলন কিন্তু আস্তে আস্তে বেড়েছে, এবং কিছু কিছু পাশ্চাত্য দেশে জনপ্রিয় ব্যঞ্জন আছে যেগুলো এই সবজি ছাড়া কিন্তু রান্না করা যায় না, এবং আমরাও যদি উৎপাদন এবং লাভ কিছুটা বাড়াতে হয় তখন এই চিরাচরিত সবজি, এখন ফুলকপি হয়তো আমি চিরাচরিত বলবো, তার থেকে একটু সরে গিয়ে যদি আমরা একটু কালার্ড ফুলকপি করি, যেটা করছে, হ্যাঁ, যেন হলুদ রঙের ফুলকপি কিংবা পিঙ্ক রঙের ফুলকপি কিংবা লাল বাঁধাকপি, এই জায়গা থেকে অল্প করে সরে গিয়েও তাতেও কিন্তু আমার উৎপাদনের একটা বৈচিত্র্য আসে এবং তার লাভও খানিকটা কৃষকরা দেখতে পান। আমি তাই মনে করি যে এই বৈচিত্র্যায়ন খুব জরুরি,
1: খুব প্রয়োজন। তা আমরা যদি সমন্বিতভাবে সবজি শস্যের চাষের কথা ভাবি, সেক্ষেত্রে রোগ পোকা যে লাগে বা মাকড় লাগে সেটা দমন করার বিষয়ে যদি কিছু বলেন, কি
0: এটা এটা এটা একটা ধারণা, এই বিষয়টা কিন্তু কৃষকের মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে। আমরা যখন বারবারই কৃষকের কাছে যাই, আমি আমার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যখন কৃষককে জিজ্ঞেস করি যে আপনার সবজি চাষে কি সমস্যা, আমরা দেখেছি 45% এর ওপরেও তারা বলেন রোগ পোকা, আর অন্য কোনো সমস্যা তার মাথায় আসে না। রোগ পোকা মানেই হচ্ছে কীটনাশকের ব্যবহার। এই জায়গা থেকে কিন্তু সরিয়ে আসার এবং সরিয়ে আনার প্রয়োজন আছে, তাই জন্যই এটা এসছে যে সমন্বিতভাবে রোগ পোকা দমন করা। শুধু একটা কীটনাশক দিয়ে কোনো পোকা দমন করব তাতে কিন্তু পরিবেশ যেমনি দূষিত হচ্ছে, আমরাও কিন্তু শস্যকে সেভাবে বাঁচিয়ে রাখতে পারবো না।
1: মানে নতুনভাবে
0: ভাবনা চিন্তা করার সময়, কিরকম ভাবনা চিন্তা, যেমন সমন্বিতভাবে মানে একসাথে অনেক অনেকগুলো দিক ভেবে আমি শত্রুকে দমন করব। এখানে কীটনাশক হচ্ছে একেবারে শেষ অস্ত্র, যখন আর কোনো প্রয়োজন, আর কোনো কিছু উপায় থাকে না, তবুও কিন্তু সেই ব্যবস্থাপনাটাও কিন্তু আমাকে অনেক ভেবে চিন্তে করতে হবে, আমাদের যাতে পরিবেশের সঙ্গে এর যেন একটা বিরোধ না ঘটে। যে পরিকল্পনা হচ্ছে শস্য পর্যায়ে, এই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত আমরা অতটা ভাবি না। আমি যদি এইভাবে বলি, কৃষকরা নিজের সমস্যা নিয়ে আসেন যে একই ধরনের গোত্রভুক্ত সবজি, যেমন বেগুন, টমেটো, লঙ্কা, আলু, এদের একটা ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ আছে এবং খুব খুব সাংঘাতিক রোগ, কৃষক তাকে দমন করতে পারে না, কোনোভাবেই দমন করা যায় না। কিন্তু এইটা যদি পরপর হয় এই রোগটা, তাহলে অবশ্যই আমার কর্তব্য হচ্ছে যে এই ধরনের শস্যকে একটা একটা বছরে না করা, কারণ এই ব্যাকটেরিয়াগুলো তার শিকড়েই বেড়ে ওঠে, তাকে যদি না পায় তার সংখ্যা অনেকটা কমে যায়, এবং তার বদলে যদি আমরা অন্য কোনো সবজি করি, যেমন ভুট্টা, যেমন গাঁদা, তাতে কিন্তু এই ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেওয়া যায়। আর একটা যেটা হচ্ছে, যেটা প্রথমেই বললাম আপনার প্রশ্নতেই ছিল, নিরোগ চারা তৈরি করা।
1: ঠিক,
0: এখন আমরা যদি নিরোগ থাকে চারা, আমার চারার সঙ্গে যদি অপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক যদি না আসে

0: তাহলে আমি সমন্বিত পরিকল্পনা অনেক সুষ্ঠুভাবে রূপায়ণ করতে পারবো। গ্রীষ্মকালে জমি পরিচর্যা করা, এটা আমরা বারবার বলি যে ভরা গ্রীষ্মে হয়তো কৃষক কিছু লাগাচ্ছেন না, কিন্তু জমিটাকে শুধু ফেলে না রেখে যদি চাষ দিয়ে ফেলে রাখেন তাহলে জমিটা উন্মুক্ত হয়, এবং এই যে গ্রীষ্মের প্রখর তাপমাত্রা সেই উন্মুক্ত জমিতে যখন বেশি আসে তখন সে কিন্তু রোগ পোকা এবং জীবাণুর দমন অনেক ভালো করে করতে পারে। সাথী ফসলের চাষ করা, এটাও কিন্তু আমি যখন অন্য জায়গায় যাই দেখি, আমি দেখেছি আমাদের কৃষকরাও যে একেবারে করছেন না তা নয়, যেমন টমেটোর সঙ্গে রসুন চাষ, এটা কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাটা বিস্তীর্ণ অঞ্চলে করছেন, তাতে গাঁদা ফুলের চাষ করা সাথী ফসল হিসাবে, তাতে কিন্তু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া যায়।
1: ঠিক,
0: যেমন ফাঁদ শস্যের চাষ করা, এইগুলো বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আছে। ফাঁদ শস্য মানে হচ্ছে যে তাকে মূল শস্য থেকে পোকামাকড়কে ফাঁদ শস্যের দিকে আকৃষ্ট করে আনা, তাতে কি হয় আমি যদি কীটনাশকের ব্যবহার করি তাহলে ওই ফাঁদ শস্যেই কীটনাশক ব্যবহার হবে, তাতে মূল শস্যটা কিছুটা বেঁচে যাবে।
1: ঠিক,
0: তো এই ধারণা টারণা, এই ধারণাগুলো আমরা যদি ভাবি, যেমন বেগুনের ডাঁটা এবং ফল ছিদ্রকারী পোকাটাই তো কৃষকের সবচেয়ে বড় সমস্যা, একে সত্যি দমন করা যায় না, কিন্তু দুটো সারি বেগুনের মধ্যে যদি আমরা অন্য কোনো ফসল লাগাই, যেমন গাঁদা লাগাতে পারি কিংবা ফরাস বিন লাগাতে পারি, তাতে যে মদগুলো এসে যে ডিম পারে তার প্রবণতাটা কমে যায়, কারণ তারা তো ওইভাবে আলাদা করতে পারে না, তার কাছে যে গন্ধ পৌঁছয় সেই গন্ধে সে একটু বিভ্রান্ত হয় এবং ডিম পাড়ার প্রবণতাটা কমে। এবং এইভাবে, এই মানে মানে একটি বিষয় নয়, মানে আমার কাছে কীটনাশক আছে আমি মেরে দেবো, এই ধারণা থেকে কৃষককে একটু সরিয়ে আনতে হবে, এবং এটা এটা প্রয়োজনীয়, আমার ভীষণভাবে দরকার এই ধরনের রাখা, এবং মাটির স্বাস্থ্য রক্ষা করা। এবং শেষ যেটা কথা বলা, যে আমরা যদি সমন্বিতভাবে যদি রোগ পোকা দমন করতে চাই তাহলে সুস্থ সবল চারাও যেমনি প্রয়োজনীয়তা আছে, মাটির স্বাস্থ্য রক্ষা করাটাও তেমনি দরকার। কারণ উর্বরা মাটিতেই আমি যে শস্য লাগাই তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি থাকে, সুতরাং সেই দিকে আমাকে জোর দেওয়ার দরকার আছে, মাটির জৈব অংশ মাটিতে বার ফেরত দেওয়া। এইভাবেই যদি আমরা ভাবি তাহলে আমরা একটা অন্য অন্য দিগন্তে পৌঁছতে পারো বলে আমার ধারণা।
1: এবং সেই ক্ষেত্রে কৃষক বন্ধুরা, আজকে যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা যদি এই যে উন্নত কৃষি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে সবজি উৎপাদনের কথা অধ্যাপক প্রণব হাজরা এতক্ষণ বলছিলেন, যে এটা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই বেশি লাভবান হতে পারবেন। আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আজকে আমরা আলোচনা করছিলাম সবজি চাষে উন্নত কৃষি ব্যবস্থা স্থাপনার ভূমিকা নিয়ে, আর এই প্রসঙ্গে এতক্ষণ বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব হাজরা। ডক্টর হাজরা, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় বেবি ফুড বনাম মায়ের দুধ। এই নিয়ে একটি কথিকা বলছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার।
4: এখন আমরা বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে মায়েদেরকে আরো মোটিভেট করার চেষ্টা করছি যাতে মায়ের দুধের বিকল্প আমরা খুঁজতে না যাই। কিন্তু বাস্তবটা বাস্তবই, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে মায়ের দুধ হয়তো অ্যাডিকোয়েট হচ্ছে না। তার অনেকগুলো সোশ্যাল রিজন থাকতে পারে, অনেকগুলো ফিজিক্যাল রিজন থাকতে পারে, বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রেই এই কারণটিকে কিন্তু ওভারকাম করা সম্ভব। যেমন মাকে যদি শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত রাখা যায় তাহলে সেক্ষেত্রে মায়ের দুধ না আসার কোনো কারণ নেই। কিন্তু যাই হোক, সব কিছু মেনে নিয়েই বলছি, অনেক ক্ষেত্রে এরকম হয় যে মায়ের দুধ অ্যাডিকোয়েট হচ্ছে না, পরিমাণ মতো হচ্ছে না, এবং সেক্ষেত্রে আমাদেরকে বাইরের দুধ কিছু অ্যালাউ করতে হচ্ছে। খুব কমনলি যেটা মানুষ জিজ্ঞাসা করে, বাইরের দুধ মানে কি গরুর দুধ খাওয়াতে পারবো, মোষের দুধ খাওয়াতে পারবো? আইডিয়ালি উচিত নয়। মনে রাখতে

0: হবে, গরু বা মোষের দুধ সেটি তার শিশুর জন্য ভালো হলেও মানুষের শিশুর জন্য কিন্তু খুব ভালো এরকম প্রমাণিত নয়, বরং উল্টোটা দেখা যায় যে এই সমস্ত যে অ্যানিমেল মিল্ক সেগুলোতে কিন্তু সলিউটের পরিমাণ মানে বিভিন্ন রকম খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। যেমন ধরতে পারি আমরা ক্যালসিয়াম প্রচুর আছে, কিন্তু ক্যালসিয়াম ইজ টু ফসফেট যদি 2:1 রেশিওতে না থাকে তাহলে সেই ক্যালসিয়াম ঠিকমতো অ্যাবজর্ব হয় না, তাই সেক্ষেত্রে সেই যে ক্যালসিয়ামটা যে মানব শিশুটির যে অ্যাবজর্ব হবে এরকম কোনো সিওরিটি নেই। এছাড়াও প্রচুর পটাশিয়াম এবং বিভিন্ন ইলেকট্রোলাইটস, সেই ইলেকট্রোলাইটসের লোড কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, প্রোটিন লোড অনেকটাই হয়ে যায়, তাই সব মিলিয়ে ওই ক্ষুদে কিডনিগুলোতে একটু চাপ বেশি পড়ার সম্ভাবনা থাকে। তাই বাইরের দুধ বিশেষ করে অ্যানিমেল মিল্ক আমরা খুব একটা প্রেফার করি না। তাহলে অল্টারনেটিভস কি? অল্টারনেটিভস হচ্ছে যেগুলো কৌটোর দুধ। কৌটোর দুধ মানে যে কোনো কৌটোর দুধ নয়, যেগুলো সরকার স্বীকৃত যে কৌটোর দুধ সেগুলোই আমরা একমাত্র নিতে বলি, কিন্তু সেটাও প্রপার ডাইলিউশনে। তাই এই কৌটোর দুধ তো আকাশ থেকে আসছে না, এই কৌটোর দুধও কোনো না কোনো অ্যানিমেল মিল্ক থেকেই আসছে। তাহলে সেখানে কি পরিবর্তন হয়? গরুর দুধ আর মানুষের দুধের ভেতরে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি আর্টিফিশিয়ালি, যার ফলে গরুর দুধটা অনেকটা মডিফাই করা হয়, চেঞ্জ করা হয়, কিছু বাড়ানো, কিছু কমানো, কিছু অ্যাড করা, এইভাবে যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি মানে মানুষের দুধের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা হয়, যেটা অ্যাকচুয়ালি অসম্ভব, কিন্তু সায়েন্সের দ্বারা আমরা অনেকখানি সেটা কাছাকাছি আসার চেষ্টা করি যতটা সম্ভব। তা সত্ত্বেও বলছি, বাইরের দুধ যখন দিতে যাচ্ছি তখন কতগুলো সমস্যা কিন্তু চলে আসে। যেমন মায়ের দুধে অ্যাডিশনাল প্রোটেকটিভ ফ্যাক্টরস কিছু থাকে, যেমন IgA, ইমিউনোগ্লোবুলিন এ, এগুলো থাকে, সেটা কিন্তু কৌটোর দুধে থাকবে না। প্লাস মায়ের দুধ যখন চাই তখন পাই, যেমন দরকার বাচ্চা কিন্তু পায়। বাইরের দুধ ঠিকমতো তৈরি না করলে তাহলে কিন্তু বাচ্চা ঠিকমতো পাবে না। তৈরি করার নিয়মটা কিন্তু স্পেসিফিক, সেটা কৌটোর গায়ে লেখা থাকে, 1 আউন্স জলে 1 চামচ, 2 আউন্সে 2 চামচ এভাবে দিতে হয়। এবং সেটা যখন তৈরি করা হয় অনেক সময় দেখা যায় যে অজ্ঞতার কারণে বাবা মা হয়তো ডাইলিউটেড মিল্ক দিচ্ছে, মানে জলের মাত্রা অনেক বেশি, তার ফলে বাচ্চাটি বেসিক্যালি অপুষ্টিতে ভোগে, এটা কিন্তু অ্যালাউড নয়। এর পাশাপাশি অনেক সময়ই হয় বাইরের দুধ যত তৈরি করছি, জল মেশাচ্ছি, মিশিয়ে তার সাথে যেরকমভাবে রেশিও করে বানাচ্ছি, এই পুরো হ্যান্ডলিংয়ের সময় কোনো না কোনোভাবে ইনফেকশনের চান্স কিন্তু বাচ্চাটির বেড়ে যায়, যেটা মায়ের দুধের ক্ষেত্রে কখনোই হবে না। তাই মা যদি শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত থাকে তাহলে মায়ের দুধের বিকল্প নেই এবং মায়ের দুধের অভাবও হবে না। এর পাশাপাশি আরেকটা দিকও আছে, যত শিশুটি মায়ের দুধের সাথে থাকবে তত কিন্তু মায়ের সাথে বাচ্চাটির বন্ডিংও বাড়বে, সেটাও কিন্তু একটা সোশ্যাল ডেভেলপমেন্টে, শিশুটির বার বৃদ্ধিতে, মস্তিষ্কের ডেভেলপমেন্টে অনেকাংশে হেল্প করে। তাই অস্বীকার করার উপায় নেই যে মায়ের দুধের বিকল্প কিছু নেই। যদি অনেক সময় আমাদের বাইরের দুধ দরকার পড়ে, তা সত্ত্বেও বারবার বলবো যতটা সম্ভব একজন মা তার শিশুকে নিজের দুধ খাওয়াবে, এর থেকে ভালো, এর থেকে মহৎ আর কিছু হয় না। তাই সমস্ত মায়েদের উদ্দেশ্যে একটাই আবেদন, আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি চাপমুক্ত থাকার চেষ্টা করুন, শিশুটি যত দুধ টানবে তত দুধ আসবে। আপনি যদি ভালো থাকেন, শিশুটিকে যদি ঠিকমতো দুধ পান করাতে পারেন, তাহলে কিন্তু আপনার শিশুটিও ভালো থাকবে। তাই টেনশন নয়, সচেতন থাকুন, ভালো থাকুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল বেবি ফুড বনাম মায়ের দুধ। কথিকাটি বললেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে একটু জানিয়ে দিই, যে অনুষ্ঠানগুলি পরবর্তী সময় আপনারা শুনতে পাবেন। একটু পরেই শুনতে পাবেন সন্ধ্যে 7টায় বাংলা নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রুজ, প্রযোজনা সৌমেন বসু। বাংলা ব্যান্ডের গান যেমন আছে সেরকমই রয়েছে 8:15। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:45 বিজ্ঞান পত্রিকা জ্ঞান বিজ্ঞানের আসর, থাকবে বিজ্ঞানের খবর, 150 বছরে IACS এই বিষয়ে একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান পরবর্তীকালে শুনতে পাবেন, খেয়াল পরিবেশন করবেন রুকমাবাই সেনগুপ্ত, রাগ যোগ হারমোনিয়ামে সহায়তায় রয়েছেন

অমিতাভ ভট্টাচার্য, তবরায় তাকে সহযোগিতা করেছেন সুনীল মহলানবিশ। উপমহাদেশের খবর 10:45। রাত 11:00 রয়েছে হারানো দিনের গান। বিজয়িনীর চিরশ্রী গল্পটা মনে পড়ে? এমনই এক গল্পের কুমার তো মিনু ক্যাফের সঞ্জয়ও। আবার আসিতে আসিও না ছবির সদানন্দকেই বা মনে না করে উপায় কি? ভাত ডালের মধ্যবিত্ত জীবনকে তারা প্রত্যেকেই ভরিয়ে তুলেছেন পরমান্নের সুগন্ধে। ছা পোষা বাঁচার ক্লান্তি থেকে কেউ খুলেছেন ব্যবসা, তো কেউ তারুণ্য হেঁকেছেন আসিতে। আসলে এভাবেই তো বোনা হয় আট পৌড়ে জীবনের নকশি কাঁথা। আর তাই আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে আর গল্পে আজ তেমনই কিছু মুহূর্তকে খুঁজে দেখতে গান পাতুন ঠিক রাত 11:00 প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: শুরু হচ্ছে বাংলা নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রুচ, প্রযোজনা সোমেন বসু। এখন শুনবেন বাংলা নাটক চাঁদ সাক্ষী।

আজকের নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রোজ, প্রযোজনা সৌম্যেন বসু। নাটক চাঁদ সাক্ষী।

0: তুমি ঘুমের ঘরে কড়া নাড়ার শব্দ শুনেছি, কিন্তু বাইরে কতক্ষণ দাঁড়িয়ে আছো বাবা?
1: আড়াই বছর দাঁড়িয়ে।
0: বাবা, এখনো না, তুমি আগের মতোই।
1: কিরে কবুমা, ভেতরে ঢুকতে দিবি না আমায়? বাইরের লোকের প্রবেশ নিষেধ নাকি?
0: বাবা, তুমি না, এসো এসো, ভেতরে এসো।
1: হে মা, তুই তো বেশ বড় হয়ে গেছিস, তা শাড়ি পরেছিস কেন? তোর ফ্রক নেই?
0: এমনি ফ্রক আছে। তুমি আজ আসবে খবর দাওনি তো? কোন ট্রেন এলে এত সকালে? সোজা মুম্বাই থেকে তো।
1: খবর দিনি সে কি রে? কেন, তোর মা বলেনি তোকে? পাশের বাড়িতে ফোন করে তোর মাকে ডেকে নিয়ে। তোর মা কি ঘুমোচ্ছে?
0: না না, মা জেগেছে। এসো, সুটকেসটা ওখানে থাক, তুমি এই চেয়ারটায় বসো। বাবা, তুমি না এবার অনেক দিন পরে এলে, আমি তো ভেবেছিলাম
1: 910 দিন পর। কি ভেবেছিলি, বাবা নামে লোকটা আর আসবে না, তাই তো?
0: বাবা, তুমি না,
1: তুইও তো সেই আগের মতোই ঠোঁট ফুলিয়ে রাগ দেখাস এখনো।
0: বেশ করি না, তুমি ওঠো তো, পোশাক বদলে মুখা ধো। আমি তোমার জন্যে, বাবা এখনো সেই চিনি কম লিখার চা তো, নাকি অভ্যেস পাল্টেছ?
1: ওরে বাবা, তুই তো দেখছি আর মেয়ে নয়, আমার মা হয়ে গেছিস রে।
0: আমি তোমার মাই তো, দেখো না এবার থেকে কেমন শাসন করি। দেখছো না আমি শাড়ি পরেছি, তাই তো বড় হয়ে গেছি।
1: ঠিক বলেছিস, ঠিক। এই জন্যে তোকে আমি আর আগের মতো বুকে জড়িয়ে ধরে আদর করতে ভয় পাচ্ছি রে। দেখলে তোর মা যদি রাগ করে। আরে তোর মাকে ডাক, বল আমি এসেছি।
0: তুমি এসেছো মা জানে। মাই তো আমি জাগিয়ে দিয়ে বললো তোর বাবা এসেছে মনে হয়, উঠে গিয়ে দরজা খুলে দে।
1: ও, তোকে বললো উঠে গিয়ে দরজা খুলে দে? সত্যি তুই আমার মনের দরজা খুলে দিচ্ছিস রে। সেদিন ও ফোনে তোর মা
0: কি ভাবছো বাবা?
1: হ্যাঁ,
0: যাও না, মুখ হাত ধুয়ে নাও। মা এখন উঠে আবার বাথরুম খালি না পেলে রেগে যাবে। দু কাপ চা হতে বেশি সময় লাগবে না, যাও শিগগির।
1: দু কাপ কেন, তুই খাবি না?
0: না, তুমি তো বলতে চা খেলে রং কালো হয়ে যায়।
1: সে তো তুই ছোট ছিলিস বলে দে, বড় হলে রং পাকা হয়ে যায়, চায়ের সাধ্য কি সে রং পাল্টে দেয়।
0: বাবা, তুমি না একটুও বদলাওনি, আগের মতোই হেঁয়ালি করে কথা বলো, অথচ মা বলে।
1: কি কি বলে তোর মা? আমি খুব খারাপ লোক তাই তো?
0: কিছু বলে না, তুমি বাথরুমে যাও তো।
1: ও, হাত মুখ পরে দেবো, আগে চা দিয়ে দেখি। তার আগে তোর মাকে ডাক, চা খাবে তো?
0: মা বাসি মুখে চা খায় না, ঘুম থেকে উঠে সোজা বাথরুমে ঢোকে, একেবারে স্নান সেরে বেরোয়, স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে না, তারপর চা বানায়।
1: তোর মা কি তোকে স্কুলে পৌঁছে দিতে যায়? স্কুল তো কাছেই রে।
0: না, মায়ের স্কুলটা দূরে, বছর দেড়েক হলো মা একটা বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে।
1: স্কুলে পড়াচ্ছে?
0: হ্যাঁ, কেজি স্কুল না কি যেন বলে, মা মাইনেও নাকি খুব কম।
1: ও, তাহলে যা শুনেছি তা ঠিকই।
0: কি শুনেছো বাবা?
1: হ্যাঁ, না ও কিছু না, তুই বুঝবি না। হ্যাঁ রে, তোর মা সকালে স্কুলে বেরোয় বললি, ফেরে কখন?
0: ফিরতে ফিরতে বিকেল, স্কুলটা বেশ দূরে তো। বাবা এ না চা।
1: হ্যাঁ রাখ, এখানে রাখ। স্কুলে পড়াচ্ছে 1.5 বছর বললি না রে কবু?
0: হ্যাঁ 1.5 বছর। বাবা, ওই যে মা উঠেছে, দেখো সাত সকালে আবার মায়ের সাথে ঝগড়া বাঁধিয়ে বসো না।
1: তুই কি ভাবছিস আমি 2.5 বছর পর 40 ঘন্টা ট্রেন জার্নি করে এলাম তোর মায়ের সঙ্গে ঝগড়া করতে?
0: না তা নয়, আসলে মা তোমার সঙ্গে
1: ঝগড়া করবে বলে কোমর বেঁধে রয়েছে, তাই তো?

0: জানিস, ইচ্ছে করলেও একা একা ঝগড়া করা যায় না রে। আমি
1: মা বেরোচ্ছে, কি হলো বাবা, ওদিকে তাকিয়ে রয়েছ কেন? মা তো বাথরুমে ঢুকে গেল না, চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি ভাবছো বাবা, মা কথা বললো না তাই?
0: না রে, না, ভাবছি তোর মা এত রোগা হয়ে গেল কি করে?
1: মা তো রোগাই, তুমি অনেকদিন পর দেখলে তাই।
0: হ্যাঁ সেটাই হবে, তুইও তো ঢেঙা হয়েছিস, কিন্তু একটু মোটা হতে পারিস নি, তবে আগের চেয়ে অনেক সুন্দর দেখতে হয়েছিস।
1: বাবা ওই স্যুটকেসটা নতুন না? হ্যাঁ কি সুন্দর, আবার চাকা লাগানো আছে দেখছি। চাকা কেন বাবা?
0: এখন চাকাই তো সব রে মা, চাকাই সব, চাকার উপর ভর করেই পৃথিবী চলছে। চাকা আবিষ্কারের পর থেকেই তো সভ্যতা।
1: স্যুটকেসটা বেশ বড়, এত কি আছে ওতে?
0: অনেক কিছু, অনেক কিছু আছে, চল চল দেখবি চল। এই নে, এটা হলো ঘাসিটারাম হালুয়াইয়ের মিক্সড সুইটস, অনেক রকম মিষ্টি আছে এই ডিব্বাতে। এটা তোর আর তোর বন্ধুদের জন্য। এইটা হলো কাজু কতলির স্পেশাল বাক্স, তোর মা আর তোর জন্য। আর
1: বাবা বাবা বাবা,
0: কি
1: ওসব তুমি এখন বের করো না, মা দেখলে পরে
0: টান মেরে সব ছুঁড়ে ফেলে দেবে, তাই তো?
1: না মানে মাকে বলতে শুনেছি তো তোমার আনা কোনো জিনিসই মা নেবে না।
0: সে তোর মা নানি, তুই তো নিবি, আমি তো সব পোশাক খেলনা তোর জন্য এনেছি রে। দেখি কতদিন তোকে আমায় নিবি,
1: হা করছি। আমার মুখে দিদিকে তুমি আবার চট করে নিজের মুখে পুরে দেবে না তো, ছোটবেলায় যেমন করতে।
0: আবার যদি সেরকমটা করতে পারতাম রে।
1: এখন পারবে না কেন বাবা, আমি বড় হয়ে গেছি বলে নাকি তুমি বুড়ো হয়ে গেছো বলে?
0: হয়তো এই দুটোর কোনোটাই নয়, আসলে আমাদের পৃথিবীটাই পাল্টে গেছে বলে।
1: বাবা তুমি কেমন কেমন কথা বলো, ও ভালো কথা ভালো কথা। অনেকদিন আগে তোমাকে চিঠিতে লিখেছিলাম না একটা জিনিস আনতে, এনেছো সেটা?
0: এনেছি তো, তোকে চমকে দেবো বলে স্কার্টের ভাঁজে রেখেছি। স্কার্টের প্যাকেট খুলে দেখতে গেলি, তুই তো দেখলি না।
1: স্কার্টের প্যাকেটটা দাও একবার ঝট করে দেখি নি। খুব সুন্দর, এতদিন পরে তোমার কি করে মনে ছিল?
0: আমার মিষ্টি সোনা আনতে লিখেছি আর আমার তো মনে থাকবে না? তোরে মারে এত কম দামি জিনিস আনতে লিখছিস কেন রে? ঝুটো পাথরের মালা এটা চাওয়ার মতো একটা জিনিস হলো, তোকে এটা মানাবে মা?
1: এটা আমার জন্য নয়, মা বেশি জানে না। বাবা মা বাথরুম থেকে বেরোবে মনে হচ্ছে, শিকি শিকি রে সব সরকেসে ঢুকে পেলো। মা বোধ হয় তোমার এসব জিনিসপত্র আনা পছন্দ করবে না বাবা।
0: তোর মা আমার আনা জিনিস কেন, আমাকেও পছন্দ করে না। আরে তুই কি তোর মায়ের মতো?
1: চুপ করো, মা বেরিয়েছে।
0: আরে তুই বুঝি তোর মাকে খুব ভয় পাস?
1: না না না, মাকে নয়, তোমাদের ঝগড়া করাকে। ফোনেও তোমাদেরকে ঝগড়া করতে শুনেছি।
0: মা
1: জানি না তুমি মুম্বাইয়ে কি করেছো, মা তো তোমার উপর খুব কেঁপে রয়েছে।
0: ও তাই নাকি?
1: হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, মা আসার আগে স্যুটকেসটা ঘরের ভেতরে খাটের তলায় ঢুকিয়ে দিয়ে আসি, তাহলে মা দেখতে পাবে না।
0: দূর পাগলি, এখন না দেখতে পেলেও পরে তো পাবে, এখানে থাক।
1: না বাবা দেখো না, আমি
2: দাঁড়াও কবু, জিনিসগুলো ঘরে ঢোকাবে না।
0: না মানে ইন্দু,
2: তোমাকে টেলিফোনে সেদিন নিষেধ করা সত্ত্বেও তুমি,
0: দেখো ইন্দু এগুলো আমি কবুর জন্য।
2: কবুর জন্য? কবু এসব কি করবে, এই যে হটপট, ওই প্রেসার কুকার, ওই গ্রাইন্ডার মিক্সার, এসব এসব আমি টান মেরে ছুঁড়ে ফেলে দেবো।
1: মা বাবা এতদিন পর এলো আর তুমি?
0: ছি ইন্দু, ছি, মেয়েটা বড় হয়েছে,
2: সেটা তো তোমারই বোঝা উচিত।
0: ঠিক আছে, এতদিন পরে এলাম মেয়েটাকে

0: খুশি করার জন্য কটা জিনিস এনেছি, তার জন্য তুমি
1: কেন মিথ্যে কথা বলছো? মেয়েকে খুশি করবার জন্য নাকি? লজ্জা করে না তোমার? ওখানেও তো তোমার একটা
0: ইন্দ্রাণী, সব কিছুর একটা সীমা আছে। যাও যাও, ভিজে কাপড়ে দাঁড়িয়ে থেকো না, ঘরে যাও।
2: মা, বাবা বলছে যখন তুমি ঘরে যাও না, ভিজে কাপড় ছেড়ে নাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে তো।
1: তোমাকে পাকামি করতে হবে না, বাবা বাবা করে একেবারে হে দিয়ে মরল। তোর স্কুল নেই, তুই এখানে বসে রয়েছিস যে?
2: আমি আজ স্কুলে যাব না মা, তুমি স্কুল চলে গেলে কে বাবাকে?
1: ঠিক আছে, যা ভালো বুঝো করো, এখন তো তুমি বড় হয়েছো।
2: বাবা বাবা, বিকেল হয়ে গেছে, উঠে পড়ো বাবা, উঠে পড়ো, মা এসে গেছে তো, উঠো এবার।
0: কবু মা, আরে অনেকক্ষণ থেকে ডাকছিস বুঝি, ও জোর ঘুমিয়ে পড়েছিলাম রে। আসলে দুদিনের ট্রেনের জার্নির ধকল ছিল তো।
1: আমার বিছানায় কেন শুয়ে আছো? ওকে পাশের ঘরে শুতে বলতে পারিস নি?
0: হিন্দু, হে হিন্দু, তুই কি চাও বলো তো?
1: কিচ্ছু না, কিচ্ছু চাই না আমি, আমি শুধু আমার মতো থাকতে চাই। তোমার যেমন নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার অধিকার আছে, তেমনি আমারও আছে। নোংরা এক মহিলাকে নিয়ে মুম্বাইয়ে তোমার যেমন একটা আলাদা জগৎ আছে, তেমনি আমার মেয়েকে নিয়ে আমারও একটা আলাদা জগৎ আছে। তোমার জগতে যেমন আমরা হানা দিই না, এই জগতেও তোমার প্রবেশ আমরা পছন্দ করি না।
0: মেয়ে কি শুধু তোমারই? আমার কোনো অধিকার নেই।
1: তা কেন হবে, মেয়ে তোমারও, কিন্তু সে অধিকার তুমি হারিয়েছ।
0: শোনো ইন্দু, শোনো, পাগলামি করো না, এখানে এসে বসো, বসো, কথা আছে। কবুমা কোথায় গেল মেয়েটা? উফ, তোমার উগ্র মূর্তি দেখে ভয় পেয়েছে বেচারি। কবুমা, কবুমা, এদিকে এদিকে আয় মা। মা রে, আমাদের জন্য একটু চা করে আনবি? ভালোই শিখেছিস তো চা বানানো।
2: শুধু তোমাদের জন্য? তোমাদের মেয়ের জন্য
0: নয়।
1: এত জোরে হাসার কি হলো?
0: আচ্ছা বাবা, হাসবো না, তবে তোমার মতন গোমরা মুখ করেও থাকতে পারবো না। এসো এসো, বসো বসো এখানে।
1: কি কথা আছে বলো।
0: শুনলাম তুমি দুপুরে স্কুল থেকে ফেরো, আজ এত দেরি?
1: তোমার কাছে কি তার জবাবদিহি করতে হবে?
0: না তা নয়,
1: তবে তোমার এটা জানার কি খুব প্রয়োজন আছে যে এতক্ষণ আমি কোথায় ছিলাম?
0: ইন্দু, তুমি কি একটু সহজ হতে পারছো না?
1: সহজ হওয়ার মতো সহজ হিসেব আমার জানা নেই।
0: দেখো ইন্দু, বহুদিন পর মাত্র কয়েকটা দিনের জন্য আসি, অন্তত এই কটা দিন, এই কটা দিন কি তোমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি না? কি হলো, চুপ করে রয়েছো যে? আমি জানি তোমাদের প্রতি আমার কর্তব্য আমি ঠিক মতো পালন করতে পারি না, শুধু মাসের শেষে টাকা কটা পাঠিয়েই।
1: তোমার পাঠানোর সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে জমা আছে, তুমি তুলে নিয়ে যেতে পারো।
0: কি বলছো তুমি ইন্দু, আমার পাঠানোর টাকাগুলো?
1: ঠিকই বলছি, তোমার আর কিছু বলার আছে?
0: দেখো ইন্দু, তুমি কিন্তু আমার সঙ্গে দুর্ব্যবহার করছো, আমাকে ভুল বুঝছো, তুমি বিশ্বাস করো।
1: বিশ্বাস তোমাকে? হ্যাঁ, ভুল তো সত্যি বুঝেছি তোমাকে, আর সে ভুলেরই মাশুল দিচ্ছি এখন। ঠিকটা তখন বুঝতে পারলে আজ আমার এই দশা হতো না। তোমার হাত ধরে রাস্তায় বেরোনোর আগে যদি ঠিকটা বুঝতে পারতাম তাহলে।
0: তাহলে তাহলে কি করতে? অন্য কারোর সঙ্গে? অবশ্য সে তো তুমি এখনো পারো, যা শুনেছি।
1: শুনেছ কি শুনেছ তুমি?
0: তা শুনতে কি তোমার ভালো লাগবে ইন্দু?
1: নিজের মতো করে সবাইকে ভেবো না, তুমি পারো এই বয়সে অন্য এক মেয়ের সঙ্গে?
0: ইন্দু,
1: গলা বাজি করো না, তোমাকে তো আর গায়ের সমাজ মেনে চলতে হয় না, আমাকে হয়। তোমার কিছু পিছুটার না থাকতে পারে, কিন্তু আমার আছে। মেয়েটা বড় হয়েছে, বুঝতে শিখেছে, আসলে আসলে তোমাকে বুঝতে আমার অনেক অনেক দেরি হয়ে গেছে।
0: না ইন্দু, না দেরি নয়, ভুল হয়ে গেছে, ভুল। আসলে তুমি আমাকে এখনো বুঝে উঠতেই পারো।
2: বাবা চা।
0: হ্যাঁ
2: বাবা চা।

0: নিচ্ছি।
1: ও হ্যাঁ
0: মা, চা নাও। আজ দুপুরে তোমার খাওয়া হয়নি বোধ হয় মা। চারটে মুড়ি আনবো বাটিতে।
2: না থাক।
0: বাবা, তুমি মুড়ি খাবে?
1: না রে, দুপুরে যা খাইয়েছিস তার উপর।
0: তবে শিখি, চা খেয়ে নাও, তারপর তোমাকে আমাদের বাগান দেখাবো।
1: বাগান? কিসের বাগান করেছিস রে মা, ফুলের না ফলের?
0: দেখবে চলো না।
2: তুমি কি কালই যাবে না পরশু?
1: আমি আমি আর যাবো না। চল কবু, তোর বাগান দেখে আসি। চল। হ্যারি কবু, তোর বাগানে কি কি ফুল আছে?
0: কোনো ফুলই নেই।
1: ফুল নেই কেন?
0: আমাদের বাগানে লঙ্কা গাছ, উচ্ছে, টমেটো, কাঁটাওয়ালা বেগুন, এসব।
1: ও, সবজির বাগান। কে বসিয়েছে গাছগুলো?
0: কে আবার? আমি আর মা। তুমি দাঁড়াও, আমি গাছে জল দেওয়ার ঝাড়িটা নিয়ে আসি।
1: যা যা নিয়ে আয়, আমি আজ তোদের গাছে জল দিয়ে দেব।
0: তুমি মাকে বললে আর যাবে না, সত্যি যাবে না তো বাবা?
1: কেন, আমি চলে গেলে তোদের ভালো হয়?
0: তুমি না, তুমি আর চলে না গেলেই ভালো হয়। আমরা সবাই কেমন একসাথে থাকবো।
1: কিন্তু তোর মা তো আমাকে থাকতে দেবে না জি।
0: সে মাকে আমি বুঝিয়ে বলবো খন।
1: না রে পারলি, আমি কাল সকালেই চলে যাব।
0: চলে যাবে? তবে তুমি মাকে মিথ্যে বললে কেন?
1: তোর মাও যে মিথ্যে কথা বলে।
0: না, মামুটি মিথ্যে কথা বলে না।
1: তাই যদি না বলে, তবে ওই গলা ধরে আসা ওই কান্না, সে তুই এখন বুঝবি না রে। আরো বড় হ তারপর।

0: একা রয়েছে ঘরে।
1: হ্যাঁ রে, তোর মা বড় একা। চল চল ঘরেই যাই। আচ্ছা, তার আগে তুই সত্যি করে বলতো মা,
0: কি
1: রঙিন পাথরের মালাটা তোর জন্য আনতে লিখেছিস না মায়ের জন্য?
0: বলবো না।
1: হ্যাঁ,
0: এমনি মনে হয়েছিল তাই আনতে বলেছিলাম, হয়তো কেউই পড়বো না।
1: তোর মা তো পড়বেই না, রঙিন পাথরের তো। তোর মা তো এখন সবকিছু সাদা পরে, শাড়ি ব্লাউজ এমনকি চুলের রিবনটাও। কিন্তু তুই কেন পড়বি না?
0: জানি না। যাও, তুমি কি ঘরে যাবে? অন্ধকারে মা একা রয়েছে, আলো জ্বালেনি এখনো।
1: কে জানে, তোর মা অন্ধকার ভালোবাসে বোধ হয়।
0: মা, তোমার তো রান্না হয়ে গেছে, রাত অনেকটা হলো, বাবাকে কি এবার নিচে ডাকবো? না মানে একসঙ্গে খাওয়া দাওয়া?
2: না, সারা রাত পড়ে থাক ছাতে, আর ওইসব চালপাশ কি লোক। তোমাকে আর আদিক্ষিতা করতে হবে না, তুমি চারটি গিলে নিয়ে আমাকে উদ্ধার করো দেখিনি।
0: মা, তুমি বাবার উপর এত রেগে আছো কেন বলো তো?
2: তা তুমি কি বুঝবে, ওর গুণপনার কথা তো তুমি কিছু জানো না।
0: কি কি করেছে বাবা?
2: তা তোমার শোনার দরকার নেই, তোমার বাবাকে তুমি যতটা ভালো ভাবো ও ততটা ভালো নয়।
0: কিন্তু মা, তুমি তো আমার কাছে গল্প করেছিলে, তোর বাবার মতো মানুষ হয় না, আকাশের মতো মন, বাতাসের মতো ছটফটে, মাটির মতো সহ্য শক্তি, আরো কত কত কিছু
2: ছিল রে। মানুষটা এমনিই ছিল, কিন্তু ওই যে মুম্বাইয়ের শিপিং কোম্পানিতে চাকরি করতে গিয়ে যে জীবনে ওইসব চাইপাশ ছইনি, সে এখন ছাতে বসে, যে আমার কথা ছাড়া আর কারুর কথা মনে ঠাঁই দিত না, সে এখন।
0: মা শোনো না, বলছি বাবা ওই সব খেয়ে ঘুমিয়ে পড়েনি তো ছাদে? হিম পড়ছে তো, ছাদে ভীষণ ঠান্ডা।
2: পড়লে পড়বে, তোমার ছাতে যাওয়ার দরকার নেই, তুমি বরং খেয়ে এসো, তারপর আমি দেখছি।
0: কিন্তু রাত দুপুরে তুমি যেন আবার বাবার সঙ্গে ঝগড়া করো না।
2: তুই তো শুধু আমাকে ঝগড়াই করতে দেখিস, খেয়ে নিয়ে

0: দেখিনি, আমার আর ভালো লাগছে না।
1: এসো এসো ইন্দু, এসো।
0: তুমি এখনো
1: না ঘুমোইনি, মাতাল হয়ে ঘোড়াঘুড়িও খাইনি, তোমার অপেক্ষায় জেগে আছি ইন্দু।
0: আমার অপেক্ষায় কেন?
1: না না, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, অন্য কোনো বদ মতলব আমার নেই, কয়েকটা জরুরি কথা তোমাকে বলার জন্য বসে আছি। আসলে মেয়ের সামনে তো সব কিছু বলা যায় না। বসো বসো।
0: মেয়ে শুয়ে পড়েছে, অনেক রাত হলো, নিচে নামো।
1: আমি তো তোমার নজরে অনেক নিচেই আছি, আর নাই বা নিচে নামলাম।
0: এসব হেয়ালি মার্কা কথা আমার পছন্দ নয়, কি বলবে তুমি সোজাসুজি বলো, ঠান্ডা লাগছে, নিচে যাব।
1: না তোমাকে বেশিক্ষণ বসতে হবে না, শুধু কয়েকটা কথা জানানো দরকার মনে করছি, মানে যদি শোনো।
0: বলো।
1: আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি, মুম্বাই আর থাকা যাচ্ছে না, যাওয়ার ইচ্ছেও নেই।
0: এসব কথা আমাকে বলে কি লাভ?
1: তোমাকে যে কথাটা শোনাতে চাই তা হলো, চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির থেকে আমি এককালীন কিছু টাকা পেয়েছি। জানি ও টাকা তুমি নিতে চাইবে না, তোমাকে নিতেও বলছি না আমি, কিন্তু প্লিজ আমাদের মেয়েকে নিতে বাধা দিও না। আসলে ওর তো সারা জীবনটাই পড়ে আছে, লাখ চারেক টাকা ব্যাংক ড্রাফট করা আছে ওর নামে, ব্যাংকে ওর একটা বই করে ড্রাফটটা জমা দিয়ে দিও। ও লেখাপড়া, বিয়ে, এসবের জন্য তো একটা খরচ আছে।
0: তোমার হঠাৎ এ ধারণা হলো কি করে যে মেয়ের লেখাপড়া কিংবা বিয়ের খরচ আমি জোটাতে পারবো না, তোমার ভিক্ষে নিতে হবে?
1: ভিক্ষে না, ভিক্ষে না ভেবে উপহার ভেবেও তো টাকাটা রাখতে পারো।
0: দরকার নেই, তোমার ওখানকার সংসারে নিশ্চয়ই ছেলে মেয়ে হয়েছে, তাকে দিও।
1: হিন্দু তুমি কি ভাবো বলতো, ও শুধু তোমার মেয়ে নয়, আমারও মেয়ে, ওর ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা চিন্তার অধিকার আমারও আছে। একটা কেজি স্কুলে পড়িয়ে তুমি কত টাকা পাও বলতো, এত দিমাগ দেখাচ্ছ। আমি টাকা পাঠিয়েছি, তার জেদ করে খরচ না করে আমার মেয়েকে কষ্টে রেখেছো তুমি। মেয়ের পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নেই, তোমার শাড়ি পরিয়ে রাখো ওকে, ওর এখন শাড়ি পরবার বয়স, ভালো জুতো নেই ওর, মোজা নেই, কেন কেন তোমার জেদে আমার মেয়ে কষ্টে থাকবে বলতে পারো?
0: মেয়ের জন্য দরদ একবারে উঠলে উঠছে যে দেখছি। তোমার যদি মনে হয় মেয়ে কষ্টে রয়েছে, তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারো।
1: মেয়েকে আমি কবেই নিয়ে যেতাম, শুধু তোমার একা হয়ে যাওয়ার কথা ভেবে নিয়ে যাইনি, কারণ তোমাকে মুম্বাই নিয়ে যেতে চাইলেও তুমি এই গ্রামের বাড়ি ছেড়ে যেতে রাজি হননি, তাই বাধ্য হয়েই আমাকে একা কাটাতে হচ্ছে।
0: একা কাটাতে হচ্ছে কেন? তোমার সেই বউ?
1: না বউ নয়, বড় যে মহিলা বলতে পারো তাকে, কারণ তাকে আমি বিয়েও করিনি আর সে আমার সঙ্গে থাকেও না।
0: তাহলে যা শুনেছি সে কি মিথ্যে?
1: সে মিথ্যে সত্যি যা খুশি তুমি ভাবতে পারো। প্রয়োজনে মুম্বাইয়ে চাকরি করা তোমার সেই মাসতুতো ভাই যে তোমার উপকার করেছিল, তার কাছে জেনে নিতে পারো। দেখো শরীরই প্রয়োজনে তার সঙ্গে একটু মাখামাখি হয়েছিল, তা তো অস্বীকার করিনি। আড়াই বছর আগে মায়ের শ্রাদ্ধ শান্তির কাজকর্ম সেরে মুম্বাই ফিরে গিয়ে দেখি সে নেই, আমার ঘরের দামি জিনিসপত্র সব কিছু নিয়ে উদাও। তারপর তোমাকে মুম্বাই যাওয়ার জন্য কতবার ফোনে বলেছে, তুমি রাজি হওনি কিছুতেই না।
0: ও তাহলে সেই শয়তানি ভেগেছে বলে এখানে ঠেক নিতে এসছো? বৌমের ওপর সোহাগ দেখাতে নয়, বউয়ের শরীরের দখল নেই।
1: ইন্দ্রাণী তুমি ভুল করছো, তুমি
0: ঠিক আছে, দখল নিতেই যদি এলে তবে আড়াই বছর পর কেন? এতদিন কি আর কারো সন্ধানে ছিলে?
1: চুপ করো চুপ করো, অনেক সহ্য করেছি, মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি কিছু জানি না মনে করো, না কিছুই শুনিনি আমি, তোমার সেই মাস্তুতো দাদা এখান থেকে গিয়ে সব বলেছে আমাকে, কি করে তোমার স্কুলে চাকরি হলো, চাকরি পাইয়ে দেওয়ার জন্য তোমার পীড়িতের যতীনদাকে কি মূল্য দিতে হয়েছে সব সব জানি আমি। আমি তোমার দিকে আঙুল তুলতে চাইনি, কারণ আমি জানি তোমারও রক্ত মাংসের শরীর, আর আমিও তো কিছু দোয়া তুলছি বাতানো। দেখো ইন্দু, আমি তোমাকে আঘাত করতে চাইনি ইন্দু, তুমি তুমি বাধ্য করলে আমাকে মুখ খুলতে, আমি চেয়েছিলাম আবার আবার আমরা ভাবো ভাবো, তুমি একটু একটু ভাবো প্লিজ।
0: আমার যে আমার সেই মাস্তুতো দাদাকে তুমি বেশ বিশ্বাস করো, তার কথাটাই তো আর
1: না আমি করি না, করি না বলেই আমি এসেছি।

0: কথার খেলাপ করব না বলেই এসেছি ইন্দু। তুমি কথা দিয়েছিলে, মনে পড়ে 15 বছর আগের সেদিনের কথা? সেই চামচির ধার, চুচনা ঢালা আকাশ, আর শুধু আমরা দুজন, পাশে কাশ ফুলের ঝাড়, সামনে দিয়ে বয়ে যাওয়া নদী, আকাশের চাঁদ আর কাশ ফুলকে সাক্ষী মেনে আমরা দুজনে দুজনকে কথা দিয়েছিলাম, যত ঝড় ঝাপটা আসুক আমরা দুজনে বুক পেতে সামাল দেব, কখনো বিচ্ছিন্ন হব না। তোমার তোর মনে পড়ে না ইন্দু সেসব কথা? বলো বলো ইন্দু, তার চেয়েও কি বেশি মনে পড়ে তোমার এই মাস্তুতো দাদার বানানো কথাগুলো? বলো।
1: নিচে একা আমার খুব ভয় করছে।
2: তুই ঘুমোসনি?
1: ঘুম আসছে না মা।
0: আয় মা, আয় আমার কাছে আয়, আয়।
2: তোর হাতে ওটা কি রে?
1: কিছু না,
2: কিছু না, দেখি দেখি তো কি।
1: এই যে রঙিন পাথরের মালা।
2: কোথায় পেলি? কি করবি ওটা?
1: বাবা এনেছে।
2: ও বাবা এনেছে তোর জন্য?
0: না ইন্দু, তোমার জন্য। তুমি বড় বেশি সাদা রঙে সেজেছ, হয়তো মনের ভেতরের কালোটাকে মুছে ফেলবার বৃথা চেষ্টায়। দে তোরে মা, দে মালাটা তোর মায়ের গলায় পরিয়ে দে।
1: বাবা তুমি নিজে হাতেই পরিয়ে দাও না।
0: ইচ্ছে তো হচ্ছে রে, কিন্তু
1: এ না, নাও বাবা মালাটা, আমি নিচে যাই।
0: তুই নিচে গেলে কি হবে রে? আকাশের চাঁদটা যে দ্যাব দ্যাব করে দেখছে, তার চেয়ে তুই আমাদের দুজনের মাঝখানে আয়, আয় আয়।
1: মা বকবে না তো?
2: বাবার কথা হবার তো হতে নেই, আয়।

চাঁদ সাক্ষী, নাটকটি এখানেই শেষ হল। রচনা সুকুমার রুজ, অভিনয়ে উদয় সৌম্যদেব বসু, কবিতা অয়ন্তিকা ঘোষ এবং ইন্দ্রাণী অঙ্গনা বসু, সম্পাদনা রফিউদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন সৌম্যেন বসু।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের।

হিডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবরগুলো, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরতদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লির সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভার আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, বাকিপুরে জিতেছে জন সুরাজ পার্টি। ইরান আজ স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনোরকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনোরকম বৈঠকের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে 11টি বিভাগে 8টি পদক জয় করার জন্য ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। অভিনন্দন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

0: আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর দুটোয় অধিবেশন বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করাই বিলের মূল লক্ষ্য।
1: आज प्रस्तुत ये विधेयक भी न्याय क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्याय कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
0: বিল পাশের পরেই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানের সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। দুপুর দুটোর পর সভা বসলে এমএসএমই মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতুবি হয়ে যায়। উল্লেখ্য, এর আগে নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বারবার এবং তারপর দিনের মতো মুলতুবি করে দিতে হয়। একই কারণে লোকসভার অধিবেশনও বারবারের পর দিনের মতো মুলতুবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ার জন্য বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংশোধনী বিল পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল পাশের সময় বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্ত্র মন্ত্রে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 আগস্ট। দেশের 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে জনসুরাজ পার্টি। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাভারিকে 30,600 বেশি ভোটে হারিয়ে দেন। প্রবীণ বিজেপি বিধায়ক প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। প্রতারণার একটি মামলায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীর 3 বছরের কারাবাসের প্রেক্ষিতে এই আসনটিতে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টি

0: এর প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবেন। আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোন রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোন রকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগেই ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। কোন রকম আলোচনা চলা বা বৈঠকের পরিকল্পনার সম্ভাবনাও নস্যাৎ করে দেন তিনি। পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাতভর বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যান, তাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আবারও গুলি চালিয়েছে বলে অভিযোগ। রাউলকোটে মধ্যরাতে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী চড়াও হয়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। গত 50 দিন ধরে তারা ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আরও অনেকে আন্দোলনে যোগ দেন এবং ক্রমশ তা অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পিওজেকের মানবাধিকার পরিষদের সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় এ পর্যন্ত 80 জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাদফের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ নতুন দিল্লিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডা মনসুখ মান্ডভিয়া আজ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ীদের ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। ভারতীয় প্রতিযোগীরা ভারোত্তোলনের 11টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 8টি পদক জয় করে। এর মধ্যে 1টি সোনা, 6টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। স্বর্ণ পদক জয়ীর জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ীদের জন্য 20 লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসাধারণ প্রদর্শনের জন্য তাদের অভিনন্দিত করেছেন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের জন্য সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গে আধুনিক বাংলা গান। আজকের প্রথম শিল্পী গৌতম ঘোষাল।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন আধুনিক বাংলা গান, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে সবকটি গানই শোনাব একলব্য অ্যালবাম থেকে। এই অ্যালবামের প্রথম গানটি গিয়েছেন শুভঙ্কর ভাস্কর, সে গানে আসব। তবে এখন তো সবে সন্ধে, কোথাও বৃষ্টি পড়ছে, আবার কোথাও বৃষ্টি থেমে গিয়ে জল জমে আছে। যে যার অফিস থেকে বাড়ি ফিরছে, বাড়ি ফেরার তাড়া এখন। ধীরে ধীরে সন্ধে গড়িয়ে রাত নামবে। তবে এই বর্ষার সময় সন্ধেগুলো যখন রাতের দিকে এগিয়ে যায়, তখন ঝিঝির শব্দ আর অন্ধকারের বুক ছিঁড়ে একটা দুটো জোনাকির ঝিকিমিকি রাতগুলো কি বড্ড বেশি মায়াবী করে দেয় নাকি? তাই সেই মায়াবী রাতের স্বপ্নপোনা শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

মায়াবীরাতের নেশা যখন সময়ের গাড়িতে চড়ে হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে যায়, তখন তো গানে গানে জয়তী এবং শুভঙ্কর ভাস্করকে আবার ফিরিয়ে আনতে হয়। তাহলে পরের গান আবারও শুভঙ্কর ভাস্কর এবং জয়তী চক্রবর্তী।

অঝোরধারে বৃষ্টি আর থুই থুই জল যদি ভাসিয়ে নিয়ে যায় চারদিক, আর ঠিক তখনই যদি আকাশ ধুইয়ে দেয় জ্যোৎস্না, কোন গান মনে পড়বে আপনার? আচ্ছা, এই গানটা কি? কলেজ বেলার সেই গান রইল আপনার জন্য।

কিছু গান থাকে যে গান বড্ড বেশি নস্টালজিক করে দেয়, বারবার অনেক কিছু মনে পড়ে যায়। প্রথম শোনা রেডিও এ গান আজ আবারও শুনে মনটা বড্ড ভেসে যাই করছে। তাই আরও একবার গানের ভেলায় জয়তী চক্রবর্তী এবং শুভঙ্কর ভাস্কর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান, আর এই অনুষ্ঠানে আজ শোনাচ্ছি একলব্যের গান। বৃষ্টি পড়ছে টিপটিপ টুপটাপ ঝিরঝির, সব মিলিয়ে ইলশেকড়ি বৃষ্টির জন্য মনটা যখন কেমন কেমন, তখন অমৃতা সরকার এবং শুভঙ্কর ভাস্করের এই গান আমাদের বিশেষ করে আরও একবার ইলশেকড়ির স্বাদ এনে দেবে।

সোনার বাংলা গান, মাটির বাংলা গান শুনতে শুনতে সময় প্রায় শেষ। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গানে যাব। ভাঙা সুর আর মেলা ভাঙার দুনিয়ার গানে রইলেন পার্থ সারথী।

0: থামছে লিখছে সুমন, আসলে লিখছে লালন, আমি নাগরিক খুবিয়াল।
1: নাছোড় বান্দা লালুনের এই গান নিঃসন্দেহে আপনার ভীষণ পছন্দ। তবে আমি জানি, আমি নিশ্চিত জানি যে এই নাছোড় বান্দা লালুন কবির সুমনের গানের প্লেলিস্ট আপনার যেটা আছে অনেক লম্বা এবং সেখানে অনেক পছন্দের গান আছে এবং ভাবছেন যে এই গান ছেড়ে ওই গান কেন শোনানো হচ্ছে না। মানে প্রথমত আমি তোমাকে চাই কিংবা নাগরিক কবিয়াল তো শুনলেন, পেটকাটি চাঁদিয়াল। হ্যাঁ জানি, চেনা ছক ভেঙে একদম নতুন আলো, নতুন পথের সন্ধান দিয়েছিলেন তারা বাংলা গানকে, ভাঙচুর করেছেন অনেক কিছু। তবে ভাঙচুরকে যে শিল্পের পর্যায়ে পৌঁছে দেওয়া যায় তা তারাই তো প্রমাণ দিয়েছেন। এই তালিকায় এবার যার কথা বলতেই হয়, মানে যাকে এই দশকের দ্বিতীয় পুরুষ হেসে খেলে আমরা বলতেই পারি, তিনি অঞ্জন দত্ত। মালা, বেলা, জয়িতা, রঞ্জনা, স্যামসন, মেরিয়ানদের তো তিনিই চিনিয়েছিলেন বিগত দশকে।

কলকাতা কি, তিনি তো গানের মধ্যে ডকুমেন্ট করে রেখে দিয়েছেন। আচ্ছা বলুন তো, তার গান শুনলে কি কোথাও কোনো ব্যস্ততার কথা মনে পড়ে? যেন মনে হচ্ছে গান নিজের স্রোতে বেয়ে চলেছে, চিৎকার নেই। একটা কুয়াশার মধ্যে দিয়ে একটা ছেলে সাইকেল চালাচ্ছে বা হেঁটে যাচ্ছে লিটল রাসেল স্ট্রিট ধরে, আর গাইছে ভালোবাসার গান।

টিকে গেছে কেবল একটাই কথা, ভালোবাসি তোমায়। আর আপনিও ভালোবাসেন আকাশবাণী মৈত্রীর নানা রঙের অনুষ্ঠান, যেখানে এখন কথায় গানে 90 নট আউট। আর এই পর্বে যেটুকু সময় হাতে আছে, এবার শোনাবো তারই গান, যিনি পরোয়া করেননি ভালোবাসার, ফুটপাথকে আপন করে নিয়েছেন। পথ চলতে কখনো দেখা হয়েছে তার নীলাঞ্জনার সঙ্গে, কখনো রাজশ্রীর সঙ্গে গল্পে মেতেছেন, আবার আবার কখনো বৃদ্ধাশ্রমের বসে দুদণ্ড কেঁদেওছেন। আর সবশেষে সমাজের চোখে চোখ রেখে যিনি বলতে পেরেছেন, এই বেশ ভালো আছি। নচিকেতা চক্রবর্তীর গানে গানেই শেষ করব আজকের 90 নট আউট।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা, ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এবক্ষ বাইরে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

কথায় কানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনা আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার সংস্থান সম্বলিত সংশোধনী বিল লোকসভায় গৃহীত।
1: প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি জুলুমের ইস্যুতে বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদে আজও ব্যাহত সংসদের অধিবেশন।
0: বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জনসুরজ পার্টির প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা আসনটি ধরে রাখল কংগ্রেস, গুজরাটের মঞ্জলপুর থাকল বিজেপির কাছেই।
1: ভারত সফররত উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সৈয়দ বখতিয়ার ওদিলভিচ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করলেন উজবেকিস্তানের শিল্পমন্ত্রী লাজিজ কুদ্রাভলভ।
0: আমেরিকার সঙ্গে আজ তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়ে দিল ইরান।
1: রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 8 জনের প্রাণহানি।
0: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরালো, অন্তত 80 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওই অঞ্চলের একটি মানবাধিকার সংগঠন।
1: কলকাতার মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
0: দক্ষিণবঙ্গতে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পশ্চিমবঙ্গে বজ্রাঘাতে অন্তত 4 জনের মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা বিষয়ক সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। এই বিলের লক্ষ্য হল সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা আইন 1956কে আরও সংশোধন করা, যাতে শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করা যায়।

0: আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা বিষয়ক সংশোধনী বিল 2026 পেশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংস্কার, দক্ষতা ও রূপান্তর, রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের মন্ত্রটি বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী জানান, বিচার বিভাগীয় ক্ষেত্রে ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ায় এই বিলটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এবং বিচার ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করে তোলার লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। এই পদক্ষেপ বিচার বিভাগীয় সক্ষমতা আরও জোরদার করবে, মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করবে এবং নাগরিকদের সময়মতো ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে 37 করার জন্য একটি অধ্যাদেশ জারি করেছিলেন।
1: সরকার ও বিরোধী পক্ষের তুমুল বাদানুবাদের জেরে আজও সংসদের অধিবেশন বিঘ্নিত হয়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে আবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনায় বিরোধীরা আগ্রহ দেখাচ্ছেন না, সেজন্যই বিরোধীদের অনুপস্থিতিতে লোকসভায় সুপ্রিম কোর্ট বিচারক সংখ্যা সংশোধনী বিল 2026 গৃহীত হয়েছে। একইভাবে রাজ্যসভায় পাশ হয়ে গেছে অনু, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ বিকাশ সংশোধনী বিল 2026। কিরেন রিজিজুর বক্তব্য, বিরোধীরা বলছেন সভায় তাদের বক্তব্য পেশ করতে দেওয়া হচ্ছে না, অথচ যখনই সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বক্তব্য রাখতে নারাজ।
0: দিল্লির যন্তর মন্তর এবং দেশের অন্য জায়গায় সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে যোগ দেওয়া প্রতিবাদীদের বিরুদ্ধে এফআইআর খারিজ করার বিষয়ে দিল্লি সরকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন রাজ্য সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, শীর্ষ আদালতের 28 জুলাইয়ের নির্দেশে ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে যা উল্লেখ ছিল তা প্রযোজ্য শুধুমাত্র মারাত্মক কোন অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে। 20 জুলাই যন্তর মন্তরে এবং দেশের অন্য জায়গায় নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর পুলিশের অত্যধিক দমনমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট আজ একথা বলেছে। অন্যদিকে আবার ওই বিক্ষোভের সময় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন এবং এক্ষেত্রে আন্দোলনকারীরা দায়ী এই অভিযোগে ওই পুলিশকর্মীদের পরিবারের সদস্যরাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুনানির শুরুতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি সরকার পালন করবে, কিন্তু আইনি পরিভাষা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। ফৌজদারি আইন মোতাবেক এভাবে এফআইআর প্রত্যাহারের সুনির্দিষ্ট সংস্থান নেই। আইন অনুযায়ী এগোতা হলে সংশ্লিষ্ট আদালতকে ক্লোজার রিপোর্ট জমা দিতে হবে, মামলা প্রত্যাহারের আবেদন জানাতে হবে। এর প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, প্যালেট গান কোন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আদালত একটি সুনির্দিষ্ট বিধি প্রকাশ করবে। পুলিশের তরফে বাড়াবাড়ি অভিযোগের তদন্তে সিট গঠনের কিংবা অবসরপ্রাপ্ত কোন বিচারকের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি 18ই আগস্ট।
1: সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যাতে প্রতিটি রাস্তায় পথচারীদের জন্য নির্দিষ্টভাবে চিহ্নিত এবং দখলমুক্ত জায়গা নিশ্চিত করা হয়। আদালতের পর্যবেক্ষণ, সাধারণ মানুষ যেন চলন্ত যানবাহনের থেকে দূরে নিরাপদ স্থানে নির্ভয় হাঁটতে পারেন। বিচারপতি পিএস নরসিম্মা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে নির্দেশ দেন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটরযানের লেন থেকে পথচারীদের চলাচলের জায়গা স্পষ্টভাবে আলাদা করে এবং তা দখলমুক্ত রাখা নিশ্চিত করে। এর জন্য কোনো বড় বিনিয়োগ এবং নির্মাণ কাজের প্রয়োজন নেই বলেও বেঞ্চ জানিয়েছে।
0: বিভিন্ন রাজ্যে একাধিক বিধানসভা উপনির্বাচনে ফল জানা গেল আজ। বিহারের বাঁকিপুর বিধানসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন জনসুরজ পার্টির প্রশান্ত কিশোর। বিজেপির নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন দেখা যায়। দলের প্রার্থী ছিলেন নীরজ কুমার, তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছেন বিজেপির গড় বলে পরিচিত এই কেন্দ্রে। মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা কেন্দ্রটি ধরে রেখেছে কংগ্রেস। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রটি বিজেপি নিজের দখলেই রেখেছে। এই তিনটি আসনে ভোট নেওয়া হয় গত 30 জুন।
1: দুধে ভেজালের সমস্যা অবিলম্বে দূর না হলে ভারতের জনসংখ্যার অন্তত 87% ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে বিভিন্ন সামাজিক মাধ্যমে চাও উঠার খবর সম্পূর্ণ ভুল জানিয়ে দিল সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনের কিছুই বলেনি। ভুয়ো খবরে আতঙ্কিত না হওয়ার জন্য এবং সরকারি সূত্রের উপর নির্ভর করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে সরকার।
0: 2023 সালের ডিজিটাল অঙ্গীকার পোর্টাল চালু হওয়ার পর থেকে 3 বছরেরও কম সময়ে ভারতে 5 লক্ষেরও বেশি আধার যাচাইকৃত অঙ্গদানের অঙ্গীকার নিবন্ধিত হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত 16 ভারতীয় অঙ্গদান দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, গত 12 বছরে ভারতে বার্ষিক অঙ্গ প্রতিষ্ঠা উপস্থাপনের সংখ্যা 20,000-এরও বেশি হয়েছে।

0: মন কি বাত কর্মসূচির মাধ্যমে অঙ্গদানে উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অঙ্গদানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া জীবন বাঁচানোর লক্ষ্যে দান করা অঙ্গসমূহ নিরাপদ ও সুরক্ষিতভাবে পরিবহনের গুরুত্বের উপরও তিনি জোর দেন। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
1: উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সৈয়দ বখতিয়ার ওদিলভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি ভবনে ওদিলভিচ ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতা সম্পর্ক রয়েছে। স্থাপত্য, ভাষা, খাদ্যাভ্যাস, সঙ্গীত এবং ধর্মীয় ঐতিহ্যের ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে বলেও তিনি মন্তব্য করেন। শ্রীমতী মুর্মু জানান, উজবেকিস্তানের 3000 বেশি কর্মী ও শিক্ষার্থী ভারতের ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন আইটেক প্রশিক্ষণ কর্মসূচি এবং অন্যান্য বৃত্তির মাধ্যমে উপকৃত হয়েছেন। বর্তমানে 16000 বেশি ভারতীয় শিক্ষার্থী উজবেকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাতভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে তারা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছেন। দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগের সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: হায়দ্রাবাদে আগামীকাল ব্রিক্স দুর্নীতি প্রতিরোধ কর্মী গোষ্ঠীর দুদিনের বৈঠক শুরু হবে। সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত ব্রিক্স বিশেষজ্ঞ নেটওয়ার্কের বৈঠকও শুরু হবে একই সঙ্গে।
0: প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে আরও সমন্বয় দেশের প্রতিরক্ষা পরিমণ্ডলকে আরও জোরদার করবে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন দিল্লিতে আজ 85তম আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার সিভিলিয়ান সার্ভিসেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্রমপরিবর্তনশীল নিরাপত্তা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মোকাবিলায় এই বিষয়টি আবশ্যক বলে মন্তব্য করেছেন।
1: ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়ে জানিয়েছে আমেরিকার সঙ্গে তাদের কোনো আলোচনা বা বৈঠকের পরিকল্পনা নেই। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন আজ ইরানের সঙ্গে তাদের আলোচনার কথা রয়েছে। ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের কারণেই আমেরিকা হামলা স্থগিত রেখেছে। তবে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা বৈঠকের আয়োজন করা হয়নি। বাঘাই আরও জানান, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ছাড়া ইরানের সকল নেতা বর্তমানে দেশেই রয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে একমাত্র ওমানের সঙ্গে তাদের হরমুজ প্রণালী নিয়ে আলোচনা চলছে।
0: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 635টি ড্রোন প্রতিহত করেছে। রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলে 3 জন এবং বেলগোরদ অঞ্চলে আরও 3 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। এছাড়া অন্য একটি এলাকায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের বাহিনী এঙ্গেলসে অবস্থিত রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানঘাটি এবং সারাটোভির একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
1: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালিয়েছে বলে অভিযোগ। পাক নিরাপত্তা বাহিনী রাওয়ালকোটে মধ্যরাত থেকে বিক্ষোভকারীদের ওপর নির্মমভাবে দমনপীড়ন করেছে বলে খবর পাওয়া গেছে। ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক জানিয়েছেন, চলতি এই বিক্ষোভে বহু শিশু সহ মহিলা যোগ দিয়েছেন, তাদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় 80 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের এক মানবাধিকার সংগঠন। জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি JAAC বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলির কাছে এই বিক্ষোভের ওপর হিংসার ঘটনায় অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য আবেদন জানিয়েছে।
0: ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা অক্টোবরে নির্বাচনের আগে চতুর্থবারের জন্য রাষ্ট্রপতি পদে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। সাও পাওলোর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে গতকাল তিনি বলেন, তিনি এই নির্বাচনের জন্য শারীরিকভাবে প্রস্তুত এবং যথেষ্ট সুস্থ রয়েছেন। 2003 থেকে 2010 পর্যন্ত এবং 2023 সাল থেকে তিনি ব্রাজিলের রাষ্ট্রপতি পদে আসেন। সে দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিরা পরপর 2 বার নির্বাচনে লড়তে পারেন, তবে টানা 3 বার এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সংস্থান সংবিধানে নেই। অবশ্য মাঝে বিরতির পর ফের তারা নির্বাচনে দাঁড়াতে পারেন।
1: জাপানি মুদ্রা ইয়েনের পতন ঠেকাতে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েন ক্রয়ের জন্য একটি যৌথ বাজার নির্মাণের কথা ঘোষণা করেছে। জাপানের অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি জানিয়েছেন, তারা গত

0: সপ্তাহে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে এই বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওয়াশিংটন জাপানি মুদ্রা ইয়েনকে শক্তিশালী করতে সব রকম সাহায্য করবে। শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: পশ্চিমবঙ্গের বর্ধমানে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগের দায়ে হাওড়ায় আদিত্য সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্ধমানে নিয়ে গিয়ে আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের এসটিএফ হেফাজতে নির্দেশ দেন। হামিমের এক বান্ধবী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।
0: কলকাতার মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হাওড়া ব্রিজের কাছে এশিয়ার বৃহত্তম এই ফুলবাজারের পরিকাঠামোর আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের ফুল চাষ শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর একটি সমন্বিত রূপরেখা তৈরি করছে। সম্প্রতি এই পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। বৈঠকে বাজারের সার্বিক উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন এবং ফুল চাষীদের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রজাতির ফুলের চাষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কৃষকরা ধান বা অন্য প্রচলিত ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুল চাষের দিকে ঝুঁকছেন। এই প্রবণতাকে আরও উৎসাহ দিতে রপ্তানিযোগ্য ফুলের চাষে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকার। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন ফুলের উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে, অন্যদিকে ফুল চাষের সঙ্গে যুক্ত কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যেই উৎপাদন থেকে বিপণন পর্যন্ত গোটা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
1: দেশের চা শিল্পে দক্ষ মানব সম্পদ যোগান এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে ভারতীয় চা পর্ষদ টি টেস্টিং এর ওপর প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছে। দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের এই কর্মসূচির সূচনা করেন টি বোর্ডের উপচেয়ারম্যান সি মুরুগান। তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে চা সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। টি বোর্ড সূত্রে জানা গিয়েছে, কৃষি দক্ষতা পরিষদ বা এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই পাঠ্যক্রম তৈরি হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীন জাতীয় দক্ষতা প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা পরিষদের অনুমোদিত এই কোর্সগুলি জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় দক্ষতা যোগ্যতা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রক, দক্ষতা উন্নয়ন মন্ত্রক, চা শিল্পের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পেশাদারদের নিয়ে গঠিত কমিটি 60 ঘণ্টা ও 210 ঘণ্টা দুটি পৃথক কোর্সের পাঠ্যক্রম প্রণয়ন করেছে। তিনি জানান, প্রশিক্ষণার্থীরা শ্রেণীকক্ষের পাঠের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে চা চাষ, উৎপাদন প্রক্রিয়া, পেশাদার চা স্বাদ গ্রহণের কৌশল, সংবেদন ভিত্তিক মূল্যায়ন, চায়ের গ্রেড নির্ধারণ, ব্লেন্ডিং, পরিবেশন পদ্ধতি এবং শিল্পক্ষেত্রের আধুনিক অনুশীলন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
0: জনগণনার কাজের জন্য বিদ্যালয়ের পঠন পাঠন কোনোভাবেই ক্ষতি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের নির্দেশ দিয়েছে। পঠন পাঠনের পরে অথবা সপ্তাহ শেষে তারা এই কাজ করতে পারেন বলে জানিয়ে বিদ্যালয় শিক্ষা ডিরেক্টরেট থেকে আজ সব জেলার বিদ্যালয় পরিদর্শক এবং জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, তাদের সংগঠন প্রথম থেকেই শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করার বিরুদ্ধে, কিন্তু জোর করে এই ডিউটি দেয়া হলে অন ডিউটি ছাড়া কাজ কিভাবে সম্ভব, সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন।
1: পশ্চিমবঙ্গে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আগামীকাল প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। কয়েকদিন আগেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুন করে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়কে। জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি করবে এই কমিটি। উল্লেখ্য, রাজ্য সরকার 2028 থেকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করবে। ওই বছর থেকেই নতুন পাঠ্যক্রম চালু করা হবে। তবে 2027 আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রম ও পাঠ্য বইতে কিছু পরিমার্জন করা হতে পারে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক কুমার বর্মন জানিয়েছেন।
0: কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের জ্ঞান ভারতম মিশনে যোগ দেওয়ার দেড় মাসের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে 350,394 পাণ্ডুলিপি সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। গত 29 জুলাই পর্যন্ত এই অগ্রগতির হিসাব নথিভুক্ত হয়েছে।

0: জনসাধারণকে সচেতন করতে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর এবং কলকাতা ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে আজ থেকে রাজ্যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। সকালে পার্ক সার্কাস 7 পয়েন্ট এই কর্মসূচির সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা মোড়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সচেতন করে তাদের উৎসাহ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে আগামী 8 তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে।
1: পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বেশ কিছু এলাকায় জল জমে যায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বজ্রবিদ্যুৎপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে আজ অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবার খেলার খবর।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এ প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারতের মেধাবী খেলোয়াড়রা কমনওয়েলথ গেমসে অসাধারণ নৈপুণ্য, একাগ্রতা ও নিষ্ঠা দেখিয়েছে। ভবিষ্যতে এমন আরও গর্বের মুহূর্ত তারা দেশকে এনে দেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জনকারী ভারতীয় দলকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, 2030 সালে শতবর্ষীয় কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত।
1: এদিকে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, 13টি সোনা সহ 39টি পদক জয় দেশের ক্রীড়াবিদদের দক্ষতা, সংকল্প এবং দায়বদ্ধতার প্রতিফলন।
0: বিশ্ব অ্যামেচার দাবা চ্যাম্পিয়নশিপ গতকাল শুরু হয়েছে। নাইজেরিয়ার আবুজায় 5 দিনের এই প্রতিযোগিতায় আফ্রিকা মহাদেশের 3 দেশ নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুনের বাইরে কেবল ভারত অংশ নিয়েছে। 3 রাউন্ড খেলা শেষে ভারতের সাহিল সঞ্জয় সেজল 11 স্থানে রয়েছেন। প্রথম 20তে এই মুহূর্তে আরও কোনো ভারতীয় নেই। ভারতের পক্ষে একমাত্র মহিলা দাবাড়ু পূজা রানী রয়েছেন 44তম স্থানে। 4 দেশের মোট 48 জন দাবাড়ু 11 রাউন্ডের এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। র্যাপিডের পর ব্লিজ সেকশনের খেলা শুরু হবে। প্রতিযোগিতা চলবে 6 অগস্ট পর্যন্ত।
1: আইসিসির দুর্নীতি বিরোধী বিধির 3টি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডির ওপর সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। আইসিসির তথ্য অনুযায়ী এই নিষেধাজ্ঞাটি 2021 সালের 21শে নভেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে, যেদিন অখিলেশ রেড্ডিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
0: শ্রীলঙ্কা সফরে যে জসপ্রীত বুমরা খেলতে পারবেন না তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে জম্মু কাশ্মীরের পেসার আকিব নবী দারকে দলে নেওয়া হয়েছে। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে। আকিব এখনও দেশের জার্সি গায়ে কোনো ম্যাচ খেলেননি, তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। গত বছর রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন 29 বছরের এই বোলার। দিল্লি ক্যাপিটালসের বোলার 43টি প্রথম শ্রেণীর ম্যাচে 162টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা এই দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে খেলেছেন তিনি। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের সময় চোট পান বুমরা, হাঁটু ফুলে যাওয়ায় ও লর্ডসে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি তিনি। মনে করা হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে সমস্যা হবে না তার। 2 দিন আগে সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই এর এক কর্তা জানিয়েছিলেন বুমরা ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন।
1: দলীপ ট্রফি নিয়ে চলতি মরশুমের ঘরোয়া ক্রিকেট আগামী 23 আগস্ট থেকে বেঙ্গালুরুর বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হবে। গত মরশুমে ফাইনাল খেলার সুবাদে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল সরাসরি সেমিফাইনাল খেলবে। আগামী 23 আগস্ট পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। ওই দিনই অন্য ম্যাচে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল। ফাইনাল শুরু হবে 6ই সেপ্টেম্বর।
0: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেডের এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও বেহালা এসএস স্পোর্টিং এর খেলাটি 3-3 গোলে শেষ হয়েছে। এবার দৃষ্টিকোণ।

প্রথম সুরশিল্পী যার ভান্ডারে আসে তিনটি জাতীয় পুরস্কার। 1972 রেশমাউর সেরা ছবির জন্য সেরা সুরকারের সম্মান।

0: তবে তো।
1: ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে কয়েকটি সিনেমায় তার অভিনয় দেখা যায়, পরে আত্মপ্রকাশ বলিউডের সুরকার হিসেবে। প্রথমে সহকারী, পরে পুরোদস্তুর সুরকার হিসেবে নিজেকে মেলে ধরেন চেতন আনন্দের জরুকা ভাইতে।

ছবির বাইরেও তার গানের অ্যালবাম রয়েছে। শেষ কাজ টেলিসিরিয়াল রামায়ণে। জয়দেবের জন্ম 1919-এর 3রা আগস্ট, জীবনাবসান 1987-এর 6ই জানুয়ারি। শিল্পীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার সংস্থান সম্বলিত সংশোধনী বিল লোকসভায় গৃহীত।
1: প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের জুলুমের ইস্যুতে বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদে আজও ব্যাহত সংসদের অধিবেশন।
0: বিহারের মাকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের নাতিয়া বিধানসভা আসনটি ধরে রাখল কংগ্রেস, গুজরাটের মঞ্জলপুর থাকল বিজেপির কাছেই।
1: ভারত সফররত উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাব বক্তিয়ার ওদিলোভিচ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করলেন উজবেকিস্তানের শিল্পমন্ত্রী লাজিজ কুদরাতভ।
0: আমেরিকার সঙ্গে আজ তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই জানিয়ে দিল ইরান।
1: রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 8 জনের প্রাণহানি।
0: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরালো, অন্তত 80 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওই অঞ্চলের একটি মানবাধিকার সংগঠন।
1: কলকাতার মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
0: দক্ষিণবঙ্গে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত 4 জনের মৃত্যু। বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, আর আসরের শুরুতেই থাকছে বিজ্ঞানের টুকরো খবর।
3: ডলফিনের খেলা দেখানোর কথা আমরা সবাই জানি। জলের মধ্যে ঘুরে বেড়ানো ডলফিন বেশ প্রাণচঞ্চল, মিশুকে এক প্রাণী। কিন্তু সেই ডলফিনকেই দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছি আমরা। আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক জাতীয় বর্জ্য এবং সেলেনিয়াম, জিঙ্ক, তামা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজের মতো কিছু ধাতু ডলফিনদের জীবন বিপন্ন করে তুলছে। তাদের কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অকাল বার্ধক্য গ্রাস করছে তাদের। আরও ভয়ের কথা হল, এই সব ক্ষতিকর রাসায়নিক মা ডলফিনের দুধের সঙ্গে মিশে চলে যাচ্ছে শিশুর দেহে। শিশুটি জন্ম থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে রাসায়নিকটি সবচেয়ে বেশি ক্ষতি করে, সেই রাসায়নিকটি থাকে আমাদের ননস্টিক প্যান এবং কড়াইতে, আর থাকে আগুন নেবানোর রাসায়নিকে। ডলফিনদের ক্ষতির পাশাপাশি এই গবেষণাটি আমাদের আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। ননস্টিক বাসন আমরা অনেকেই ব্যবহার করি, সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। বাসনের কোটিংটি ক্ষয়ে যেতে থাকলে সে বাসন ব্যবহার করা উচিত নয়। গবেষণাটি করেছেন সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা।
2: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন শুনবেন এখন। সাক্ষাৎকার গ্রহণ অঙ্কুর ভৌমিক। গত 29 জুলাই উদযাপিত হল ডাক্তার মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের 150তম বর্ষপূর্তি। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বহু প্রখ্যাত এবং বিশ্ববরেণ্য বিজ্ঞানীর নাম। এখানে কাজ করেছেন স্যার সি ভি রমন, মেঘনাদ সাহা, এস ভগবন্তম, এল শ্রীবাস্তব এবং এন কে শেঠ। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে IACS। প্রতিষ্ঠানের বর্তমান অধিকর্তা অধ্যাপক কালুবরুণ মাইতি শুরুতেই আমাদের প্রতিনিধির সঙ্গে ভাগ করে নেন 150 বছরের পথ চলার বিভিন্ন টুকরো কাহিনী। প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য ফুটে ওঠে তাঁর কথার মধ্যে।
4: যখন ভারত

0: ব্রিটিশদের রুলে ছিল, ওই সময় আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তাতে বিজ্ঞান চর্চাটা খুব একটা ভালোভাবে করানো হতো না। মোস্ট অফ দ্য সায়েন্টিফিক ইকুইপমেন্টস যেগুলো অ্যাডভান্স টেকনোলজির উপর তৈরি করা হয়েছিল সেগুলো ইন্ডিয়ানদের সঙ্গে অ্যাভেলেবল ছিল না। আমাদের যে ফাউন্ডার ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি ছিলেন এ গ্রেট স্কলার, উনি ক্যালকাটা মেডিকেল কলেজের টপার ছিলেন। উনি মনে করলেন যে ভারতকে যদি সেলফ রিলায়েন্ট বানাতে হয় তাহলে আমাদের দেশের লোকেদেরকে বিজ্ঞান চর্চাতে, আধুনিক বিজ্ঞানে শিক্ষিত করা দরকার, আর সেটা সম্ভব তখনই যদি আমরা নিজেদের নেতৃত্বে সেই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করতে পারি। সেই জন্য উনি এই ইনস্টিটিউটটা তৈরি করার কথা ভাবলেন এবং নিজের যে মেডিকেল চর্চা ছিল তার থেকে যা ইনকাম হতো, ওই সময়ে যারা জ্ঞানীগুণী লোক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রামমোহন রায় অ্যান্ড সো অন, তো সবার কাছ থেকে সাহায্য নিয়ে উনি এই ইনস্টিটিউশনটা তৈরি করেছিলেন পিওরলি উইথ অ্যান এইম টু ট্রেন ইন্ডিয়ান্স ইন সায়েন্স আন্ডার দ্য লিডারশিপ অফ ইন্ডিয়ান্স, যাতে ওদের এই পথে বাধা না হয়। উনিও উইমেন এডুকেশনকে খুব জোর দিয়েছিলেন যাতে আমাদের দেশের উন্নতি হয়। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য মোটো।
1: কি ধরনের মাইল ফলক এতদিনে IACS ছুঁয়ে দেখল?
0: প্রচুর। 150 বছরে আমার মনে হয় যে IACS যা অ্যাচিভ করেছে, ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কোনো ইনস্টিটিউট তার ধারে কাছেও আসতে পারেনি। তার কারণ হচ্ছে, এক নম্বর তো মহেন্দ্রলাল সরকার নিজে এক্সপেরিমেন্টাল সায়েন্সের উপর খুব জোর দিতেন। উনি মনে করতেন যে আমাদের তাই বিশ্বাস করা উচিত যেগুলো এক্সপেরিমেন্টালি আমরা অবজার্ভ করতে পারি। তার জন্য উনি বিদেশ থেকে অ্যাডভান্সড ইকুইপমেন্ট আনিয়েছিলেন, নতুন নতুন যা এক্সপেরিমেন্ট হতো সেগুলোকে এখানে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছেন। একটা এক্সাম্পল, যেমন এক্সরে যখন ডিসকভার্ড হলো, উনি প্রথম রঞ্জেন টিউব এখানে এনে এক্সরে ইমেজিং করে দেখালেন, যেটা আমাদের এখানকার মেডিকেল চর্চার শুরুয়াত হয়েছিল। তারপরে সিভি রামন এখানে যখন এসেছিলেন, উনি দেখলেন যে দের ইজ এন ইনস্টিটিউশন হোয়ার ইউ ক্যান এক্সপ্লোর ইয়োর সায়েন্টিফিক মাইন্ড অ্যান্ড ডু হোয়াট এভার ইউ লাইক ইন সায়েন্স। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর হিম অ্যান্ড হি স্টার্টেড কাল্টিভেটিং সায়েন্স ইন হিজ স্পেয়ার টাইম, যখন উনি অন্য জায়গায় কাজ করতেন। সো দ্যাট লেড টু ডিসকভারি অফ রামন এফেক্ট, যেটা আমাদের নোবেল প্রাইজ জানিয়েছে। There are many other things. Kedareshwar Banerjee, he started finding out structure of material using X-ray diffraction. 1985 এ যে কেমিস্ট্রি নোবেল প্রাইজ পেয়েছিল তার অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল কেদারেশ্বর ব্যানার্জির ডিসকভারিতে। অমল রায়চৌধুরী ডিসকভার্ড রায়চৌধুরী ইকুয়েশন, উইচ অ্যাকচুয়ালি টেক্স আস বিয়ন্ড আইনস্টাইনস থিওরি অফ জেনারেল রিলেটিভিটি। আমাদের যে ইউনিভার্সটা তৈরি হয়েছে, কনসেপ্ট অফ ব্ল্যাক হোল, এভরিথিং অ্যাকচুয়ালি could be realized because of the foundation laid down by Amal Rai Chaudhuri. 2020 physics Nobel Prize actually was based on that. Ashok Borua, he is the first leader in India jini amorphous silicon niye solar cell baniyechilen, that actually was translated to industry. This is the first example of research translating to product. So this is around 1985 or so. To amra jodi dekhi je IACS er ei history, there are many activities which has happened which led to a leading contribution to science and
1: technology. Ajker onushthaner ki bishesh bhabna?
0: Ajker onushthan basically to memorize the greatest milestone that institute achieved and also to see what institute look forward in the next 50 years or 100 years. এখন আমরা মেনলি যা কাজ করছি সেগুলো রিলেটস টু হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড প্রিসিশন টেকনোলজি, যেগুলো আমাদের দেশকে আগে নিয়ে যেতে পারবে। অনেক সায়েন্টিস্ট আছে, দে আর ওয়ার্কিং অন DMD ড্রাগস, ক্যান্সার রিলেটেড থেরাপি, ক্যাটালিসিস, ন্যানো সায়েন্স, কোয়ান্টাম সায়েন্স, দিজ আর অল ভেরি টপিক্যাল। আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি হলো যে এডুকেশন, আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে, মানে আফটার স্টার্টিং ফ্রম ব্যাচেলার্স, ওদেরকে এখানে অ্যাডমিট করি অ্যান্ড উই হ্যাভ এ ভেরি গুড BSMS MS PhD প্রোগ্রাম, সেটা আমরা এক্সপ্যান্ড করতে চাই আরও। উই অলসো হ্যাভ এ গুড সোসাইটাল অ্যাক্টিভিটি, যেমন আমরা আন্ডার প্রিভিলেজড এরিয়াগুলো, এসসি এসটি পপুলেটেড এরিয়াগুলোতে গিয়ে সেখানে ইয়াং স্টুডেন্টদেরকে সায়েন্স সম্বন্ধে এনকারেজ

0: which we want to do much more efficiently. One of the important step হলো যে বারুইপুরে আমাদের একটা ল্যান্ড আছে, সেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে একটা সেন্টার বানাতে চাই, হুইচ উইল গিভ আ স্কোপ টু গেট মোর স্টুডেন্টস, কারণ আমাদের কোনো হস্টেল নেই সেরকম, তো সেগুলো বানাতে পারবো। অ্যান্ড উই ক্যান অলসো গেট এ সায়েন্স পার্ক হুইচ উইল হেল্প আস টু ট্রান্সলেট সায়েন্স টু টেকনোলজি। So I think IICS will play a great role in promoting Bengal education system as it has been doing for last 150 years.
1: মূল অনুষ্ঠানে আসন অলংকৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জীব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। এছাড়াও ছিলেন রেজিস্ট্রার সর্বানী সাহা, অধ্যাপক কে থাংকরাজ, চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন প্রমুখ। মাননীয় মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী প্রকাশ করেন প্রতিষ্ঠানের 150 বছরের গৌরবময় পথ চলার একটি স্মারক গ্রন্থ দ্য সেসকুইসেন্টেনিয়াল ওডিসি। এরপর নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী স্যার সি ভি রমনের যুগান্তকারী আবিষ্কার এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগসূত্র নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এই দিন। অনুষ্ঠানের পরবর্তী অংশে বক্তব্য রাখেন অধ্যাপক কে থাংকরাজ এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী অশোক বিশ্বনাথন। তাঁদের সুচিন্তিত বক্তব্যে অনুষ্ঠান এক অন্য মাত্রা লাভ করে। মাননীয় মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী বর্তমানে বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রসারের গুরুত্ব এবং এর প্রতি সরকারের সদর্থক মনোভাবের কথাও উল্লেখ করেন।
2: দেখুন, আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের সঙ্গে, দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় যে সারস্বত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান সম্প্রসারণ, এটা তো কোনো ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পারে না, এ সারা বিশ্বময় ছড়িয়ে যাবে। বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সেক্ষেত্রে বৈজ্ঞানিকেরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সামিপ্যে সান্নিধ্যে না থাকলে বিজ্ঞানী সমাজ, বিজ্ঞানের অগ্রগতি হতে পারে না। আমরা বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, কেবলমাত্র রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান অনুষদের গবেষক অধ্যাপকদের সঙ্গে নয়, তার পাশাপাশি আমাদের এই রাজ্যে যে প্রায় 30টার মতো কেন্দ্রীয় সারস্বত গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রক্ষা করবে। গতকাল এরকম একটি অনুষ্ঠান হয়েছে, এখানে ডক্টর কালোবরণ মাইতি এখানকার ডিরেক্টর উপস্থিত ছিলেন, তাদেরই আয়োজনে আজকের এই অনুষ্ঠান এখানে সম্পন্ন হলো। আমরা আরও নিবিড়ভাবে সম্পর্ক স্থাপন করব গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে, নিশ্চয়ই এখানকার অধ্যাপক গবেষক ছাত্র সমাজ সঙ্গে থাকবেন এবং পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে।
1: অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল একটি আলোচনা সভা যার মূল বিষয় ছিল কালটিভেশন অব সায়েন্স অ্যাট 2047, অর্থাৎ সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞানের ক্রমবিকাশ। উঠে আসে 2047কে লক্ষ্য করে ভারতীয় বিজ্ঞান চর্চার বিশ্বায়ন এবং সম্মিলিত চিন্তাভাবনার মাধ্যমে বিজ্ঞান ও গবেষণার প্রসঙ্গ। অংশগ্রহণ করেছিলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির মুখ্য পদাধিকারীরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

শুনলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সাক্ষাৎকার গ্রহণ অঙ্কুর ভৌমিক, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: মৈত্রী, 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এখন শুনবেন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুণ সংসদের উভয় সভার অধিবেশনই আজও দিনের মতো মুলতুবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তরমন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। উজবেকিস্তানের বিদেশ মন্ত্রী সাইদোভ ভোক্তিয়র ওদলিওভিচ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তার মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য সংসদে আজ খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া স্বর্ণপদক জয়ীদের 30 লক্ষ, রূপজয়ীদের 20 লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীদের 10 লক্ষ টাকা পুরস্কার তুলে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়া সংস্কারের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই বিলের মূল লক্ষ্য।
3: আজ প্রস্তুত ইয়ে বিধেয়ক ভী ন্যায় ক্ষেত্র মে উসি সুধার শৃঙ্খলা কি এক মহত্বপূর্ণ কড়ি হ্যায়। বর্তমান পরিপ্রেক্ষ্য মে মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় মে লম্বিত মামলোঁ কি বড়তি সংখ্যা তথা ন্যায় কার্য প্রণালী কো অধিক এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ বনানে কে উদ্দেশ্য সে ইস অ্যামেন্ডমেন্ট বিল মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সহিত অন্য ন্যায়াধীশোঁ কি সংখ্যা 34 সে বড়াকর 38 কিয়ে জানে কা প্রাবধান কিয়া গয়া হ্যায়।
2: বিল পাশের পরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিল 2026। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যার সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিল। দুপুর 2টোর পর সভা বসলে MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজও দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে শ্রী রিজিজু বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্য আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেছেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের উপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তরমন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাই নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। দেশের 3টি বিধানসভার আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, একটিতে জনসুরাজ পার্টি। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাবারিকে 30,600 ভোটে হারিয়ে দিয়েছেন। বিহারে বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন 19,000 মতো ভোটে। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে তুলনায় প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। পশ্চিমবঙ্গের 3 আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় বদলি করা হয়েছে। এছাড়াও আকাশ মাঘারিয়া এবং কামনাশী সেনকেও দুর্নীতি নিরোধক শাখা বা এসিবিতে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ এই বিভাগকে আরও সক্রিয় করতেই এই বদলি বলে মনে করা হচ্ছে। দুধে ভেজাল মেশানোর ফলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সতর্কতা সম্বলিত যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে পিআইবি। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, হু এই ধরনের অ্যাডভাইজারি জারি করেনি। বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো এই ধরনের মিথ্যে খবর সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পিআইবি। উল্লেখ্য, দুধে ভেজাল মেশানোর প্রবণতা দ্রুত বন্ধ করা না গেলে ভারতের অন্তত 87% মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদব বখতিয়র ওদলিয়েভিচ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীমতী মুর্মু উজবেক বিদেশমন্ত্রী ও দেশের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুদেশের স্থাপত্য, ভাষা, সঙ্গীত ও ধর্মীয় ঐতিহ্য দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাতভের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনোরকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনোরকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামোর আরও মজবুত করতে তার মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর 85তম শাখার সদর দপ্তরে সিভিলিয়ান সার্ভিস ডে উদযাপনে অংশগ্রহণ করেন। ওই সমন্বয় সাধনের ফলে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং উদ্ভূত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরও কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

0: भारत में यूनिफॉर्म और सिविल सर्विसेज दोनों का एक ही कमिटमेंट है, राष्ट्र प्रथम, नेशन फर्स्ट। जब उद्देश्य एक हो तो व्यवस्था की हर शक्ति राष्ट्रीय सामर्थ्य में बदल जाती है। सिविलियन और मिलिट्री ऑफिसर्स के बीच स्ट्रक्चर्ड क्रॉस एक्सपोजर को और अधिक बढ़ाने की आवश्यकता है।
1: সংসদে আজ কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। বেলা ১১টায় রাজ্যসভার অধিবেশন বসলে সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন।
2: India secured an impressive fourth position in the Commonwealth Games medal tally, winning 39 medals overall. Scripted history by registering their best ever performance at the Commonwealth Para Games. The remarkable achievement has brought immense pride and honor to the nation and bear testimony to the growing excellence of Indian sportspersons.
1: লোকসভার অধিবেশন অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে। কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য সংসদে আজ খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া স্বর্ণপদক জয়ীদের 30 লক্ষ, রূপজয়ীদের 20 লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের 10 লক্ষ টাকা পুরস্কার তুলে দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করা আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দুপুরের পর থেকে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ, বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 8 আগস্ট 2026 মঙ্গলবারে আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 6:56। 6:05 মাফ করবেন, ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সচিন্তন, শুনবেন আনন্দ শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত শরৎ পরিবেশন করবেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, রাগ যোগিয়া কালিংরা ও ভৈরবী। সকাল 6:30 এই মহাজীবন, শুনবেন দীনেশ গুপ্তর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চয়িতা গিরি। 6:55 কৃষক বন্ধুদের জন্য নীল বিপ্লব, বলবেন ডক্টর অর্চন কান্তি দাস। ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য ঝাড়খণ্ডের ধানবাদ, উপস্থাপনায় স্পন্দন দাস। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। সকাল 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান রাবাত, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা রিয়া ঘোষ। 8:45 কথাকার, শতবর্ষের আলোয় জ্ঞানেশ মুখোপাধ্যায়, বলছেন শিশির রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাস খানে টরির আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন তাপস পাল এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। ভারতীয় সময় সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দীপ সাহা। সকাল 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী এবং তারপর রাগ মঞ্জুরির পরিবেশনায় শুনবেন লোকগীতি। সকাল 11:00 গ্রামীণ মহিলাদের জন্য সখীর ছাদ বাগান, আলোচনায় মৈত্রী চৌধুরী ও আলু ছায়া দাস। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প

গল্প গল্প কথা উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 12:30 নাটক সৈনিক, রচনা ধনঞ্জয় বৈরাগী, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সৌমিলি রায়, বিকেল 4:35 অন্বেষা, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান, পরিবেশনে প্রদীপ্তা কুণ্ডু, এবং তারপর শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান IACS 150 বছর পূর্তি। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যে 6:20 ক্ষেতখামারের কথা, মাছ চাষের নতুন দিশা, সফলতার কাহিনী, আলোচনায় ড দেবতনু বর্মন ও ড স্বাগত ঘোষের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়। ভারতীয় সময় 6:50 আপনার স্বাস্থ্য বিষয়, মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে, শুনবেন প্রথম পর্ব। সন্ধে 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় দেবার ঘোষ সাহা, 7:45 কবিকণ্ঠে কবি সৌম সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রৌফ, 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পুনম বাগ, শুনবেন দ্বিতীয় পর্ব, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, মিউজিয়াম অব ওয়ার্ড, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ড মানুষ প্রতিম দাস, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভূপালী রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশন করবেন রুগ্মাবাই সেনগুপ্ত, তাঁকেই সহযোগিতা করবেন তবলায় সুনীল মহলানবিশ এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য,

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন যোগ রাগে খেয়াল পরিবেশন। পরিবেশন করলেন রূপমাবাই সেনগুপ্ত, তাঁকে তবলায় সহযোগিতা করলেন সুনীল মহলানবিশ এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার সংস্থান সম্বলিত সংশোধনী বিল লোকসভায় গৃহীত।
1: প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি জুলুম নিয়ে বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদে আজও ব্যাহত সংসদের অধিবেশন।
0: বিহারের মাকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের নাতিয়া বিধানসভা আসনটি ধরে রাখল কংগ্রেস, গুজরাটের মঞ্জলপুর থাকল বিজেপির কাছে।
1: ভারত সফররত উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদভ বক্তিয়ার ওদিলোভিচ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করলেন উজবেকিস্তানের শিল্পমন্ত্রী লাজিজ কুদরাতভ।
0: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরাল, অন্তত 80 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওই অঞ্চলের একটি মানবাধিকার সংগঠন।
1: কলকাতার মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
0: দক্ষিণবঙ্গে বৃষ্টিতে জনজীবন ব্যাহত, পশ্চিমবঙ্গে বজ্রাঘাতে অন্তত 4 জনের মৃত্যু।
1: লোকসভায় আজ সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা বিষয়ক সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। এই বিলের লক্ষ্য হল সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা আইন 1956কে আরও সংশোধন করা, যাতে শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করা যায়। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা বিষয়ক সংশোধনী বিল 2026 পেশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংস্কার, দক্ষতা ও রূপান্তর, রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের মন্ত্রটি বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী জানান, বিচার বিভাগীয় ক্ষেত্রে ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ায় এই বিলটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এবং বিচার ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করে তোলার লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। এই পদক্ষেপ বিচার বিভাগীয় সক্ষমতার জোরদার করবে, মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করবে এবং নাগরিকদের সময় মতো ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
0: সরকার ও বিরোধী পক্ষের তুমুল বাদানুবাদের জেরে আজও সংসদের অধিবেশন বিঘ্নিত হয়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি দমনপীড়নের বিষয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে আবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনায় বিরোধীরা আগ্রহ দেখাচ্ছেন না, সেজন্যই বিরোধীদের অনুপস্থিতিতে লোকসভায় সুপ্রিম কোর্ট বিচারক সংখ্যা সংশোধনী বিল 2026 গৃহীত হয়েছে। একইভাবে রাজ্যসভায় পাশ হয়ে গেছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ বিকাশ সংশোধনী বিল 2026। কিরেন রিজিজুর বক্তব্য, বিরোধীরা বলছেন সভায় তাঁদের বক্তব্য পেশ করতে দেওয়া হচ্ছে না, অথচ যখনই সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বক্তব্য রাখতে নারাজ।
1: দিল্লির যন্তরমন্তর এবং দেশের অন্য জায়গায় সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে যোগ দেওয়া প্রতিবাদীদের বিরুদ্ধে এফআইআর খারিজ করার বিষয়ে দিল্লি সরকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন রাজ্য সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, শীর্ষ আদালতের 28 জুলাইয়ের নির্দেশে ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে যে উল্লেখ ছিল তা প্রযোজ্য শুধু মারাত্মক কোনো অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে। 20 জুলাই যন্তরমন্তর এবং দেশের অন্য জায়গায় নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর পুলিশ

0: অত্যধিক দমনমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট আজ কথা বলেছে। অন্যদিকে আবার এই বিক্ষোভের সময় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন এবং এক্ষেত্রে আন্দোলনকারীরা দায়ী এই অভিযোগে পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। শুনানির শুরুতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে বলে দেওয়া সরকারের প্রতিশ্রুতি পালন করা হবে, কিন্তু আইনি পরিভাষা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। ফৌজদারি আইন মোতাবেক এভাবে এফআইআর প্রত্যাহারের সুনির্দিষ্ট সংস্থান নেই। আইন অনুযায়ী এগোতে গেলে সংশ্লিষ্ট আদালতে ক্লোজার রিপোর্ট জমা দিতে হবে, মামলা প্রত্যাহারের আবেদন জানাতে হবে। এরপর প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, প্যালেট গান কোন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আদালত একটি সুনির্দিষ্ট বিধি প্রকাশ করবে। পুলিশের তরফে বাড়াবাড়ি অভিযোগ তদন্তে সিট গঠনের কিংবা অবসরপ্রাপ্ত কোন বিচারকের নেতৃত্বে একটি কমিটি গড়ে তোলার কথাও ভাবা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট।
1: সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যাতে প্রতিটি রাস্তায় পথচারীদের জন্য নির্দিষ্টভাবে চিহ্নিত এবং দখলমুক্ত জায়গা নিশ্চিত করা হয়। আদালতের পর্যবেক্ষণ, সাধারণ মানুষ যেন চলন্ত যানবাহনের থেকে দূরে নিরাপদ স্থানে নির্ভয়ে হাঁটতে পারেন। বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে নির্দেশ দেন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটরযানের লেন থেকে পথচারীদের চলাচলের জায়গা স্পষ্টভাবে আলাদা করে এবং তা দখলমুক্ত রাখা নিশ্চিত করে। এর জন্য কোনো বড় বিনিয়োগ এবং নির্মাণ কাজের প্রয়োজন নেই বলেও বেঞ্চ জানিয়েছে।
0: বিভিন্ন রাজ্যে একাধিক বিধানসভা উপনির্বাচনের ফল জানা গেল আজ। বিহারের বাঁকিপুর বিধানসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন জনসুরজ পার্টির প্রশান্ত কিশোর। বিজেপির নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর ওই কেন্দ্রের উপনির্বাচনের প্রয়োজন দেখা যায়। দলের প্রার্থী ছিলেন নীরজ কুমার, তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছেন বিজেপির গড় বলে পরিচিত এই কেন্দ্রে। মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা কেন্দ্রটি ধরে রেখেছে কংগ্রেস, গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রটি বিজেপি নিজের দখলেই রেখেছে। এই তিনটি আসনে ভোট নেওয়া হয় গত 30 জুন।
1: দুধে ভেজালের সমস্যা অবিলম্বে দূর না হলে ভারতের জনসংখ্যার অন্তত 87% ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে বিভিন্ন সামাজিক মাধ্যমে চাউর হওয়া খবর সম্পূর্ণ ভুল জানিয়ে দিল সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনের কিছুই বলেনি।
0: 2023 সালে ডিজিটাল অঙ্গীকার পোর্টাল চালু হওয়ার পর থেকে 3 বছরেরও কম সময়ে ভারতে 5 লক্ষেরও বেশি আধার যাচাইকৃত অঙ্গদানের অঙ্গীকার নিবন্ধিত হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত 16 ভারতীয় অঙ্গদান দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল কথা জানান।
1: উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইয়দাব বখতিয়ার উদিলোভিচ রাষ্ট্রপতি ভবনে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি ভবনে উদিলোভিচ এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। স্থাপত্য, ভাষা, খাদ্যাভ্যাস, সঙ্গীত এবং ধর্মীয় ঐতিহ্যের ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে বলেও তিনি মন্তব্য করেন।
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী লাজিজ কুদরাতভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে তারা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে মত বিনিময় করেছেন।
1: হায়দ্রাবাদে আগামীকাল ব্রিক্স দুর্নীতি প্রতিরোধ কর্মগোষ্ঠীর দুদিনের বৈঠক শুরু হবে। সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত ব্রিক্স বিশেষজ্ঞ নেটওয়ার্কের বৈঠকও শুরু হবে একই সঙ্গে।
0: প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে আরও সমন্বয় দেশের প্রতিরক্ষা পরিমণ্ডলকে আরও জোরদার করবে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন দিল্লিতে আজ 85তম আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার সিভিলিয়ান সার্ভিসেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্রম পরিবর্তনশীল নিরাপত্তা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মোকাবিলায় এই বিষয়টি আবশ্যিক বলে মন্তব্য করেছেন। উপমহাদেশের খবর।

0: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালিয়েছে বলে অভিযোগ। পাক নিরাপত্তা বাহিনী রাওয়ালকোটে মধ্যরাত থেকে বিক্ষোভকারীদের ওপর নির্মমভাবে দমনপীড়ন করেছে বলে খবর পাওয়া গেছে। ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক জানিয়েছেন, চলতি এই বিক্ষোভে বহু শিশু এবং মহিলা যোগ দিয়েছেন, তাদের ওপরও অক্ষত অত্যাচার করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় 80 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের এক মানবাধিকার সংগঠন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলির কাছে এই বিক্ষোভের ওপর হিংসার ঘটনায় অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য আবেদন জানিয়েছে।
1: পশ্চিমবঙ্গের বর্ধমানে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগের দায়ে হাওড়ায় আদিত্য সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্ধমানে নিয়ে গিয়ে আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের STF হেফাজতের নির্দেশ দেন। হামিমের এক বান্ধবী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।
0: কলকাতার মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্ব

0: বর্ধমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হাওড়া ব্রিজের কাছে এশিয়ার বৃহত্তম এই ফুল বাজারের পরিকাঠামোর আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের ফুল চাষ শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর একটি সমন্বিত রূপরেখা তৈরি করছে। সম্প্রতি এই পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। বৈঠকে বাজারের সার্বিক উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন এবং ফুল চাষীদের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রজাতির ফুলের চাষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকরা ধান বা অন্য প্রচলিত ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুল চাষের দিকে ঝুঁকছেন। এই প্রবণতাকে আরও উৎসাহ দিতে রপ্তানিযোগ্য ফুলের চাষে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকার। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন ফুলের উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে, অন্যদিকে ফুল চাষের সঙ্গে যুক্ত কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
1: দেশের চা শিল্পে দক্ষ মানব সম্পদ যোগান এবং আন্তর্জাতিক বাজারে চায়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে ভারতীয় চা পর্ষদ টি টেস্টিং এর উপর প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছে। দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের এই কর্মসূচির সূচনা করেন টি বোর্ডের উপচেয়ারম্যান সি মুরুগান। তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে চা সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
0: জনগণনার কাজের জন্য বিদ্যালয়ের পঠন পাঠন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা ও শিক্ষাকর্মীদের নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, তাদের সংগঠন প্রথম থেকেই শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করার বিরুদ্ধে, কিন্তু জোর করে এই ডিউটি দেওয়া হলে অন ডিউটি ছাড়া কিভাবে কাজ সম্ভব সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন।
1: পশ্চিমবঙ্গে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আগামীকাল প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। কয়েকদিন আগেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুন করে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়কে। জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি করবে এই কমিটি। উল্লেখ্য, রাজ্য সরকার 2028 থেকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করবে।
0: কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের জ্ঞান ভারতম মিশনে যোগ দেওয়া দেড় মাসের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে 3,50,394 পাণ্ডুলিপি সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। গত 29 জুলাই পর্যন্ত এই অগ্রগতির হিসেব নথিভুক্ত হয়েছে।
1: সড়ক দুর্ঘটনা বন্ধে ট্রাফিক নিয়ম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর এবং কলকাতা ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে আজ থেকে রাজ্যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। সকালে পার্ক সার্কাস 7 পয়েন্টে এই কর্মসূচির সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা মোড়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সচেতন করে তাদের উৎসাহ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে আগামী 8 তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে।
0: পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বেশ কিছু এলাকায় জল জমে যায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে আজ অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
1: বিশ্ব অ্যামেচার দাবা চ্যাম্পিয়নশিপ গতকাল শুরু হয়েছে। নাইজেরিয়ার আবুজায় 5 দিনের এই প্রতিযোগিতায় আফ্রিকা মহাদেশের 3 দেশ নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুনের বাইরে কেবল ভারত অংশ নিয়েছে। 3 রাউন্ড খেলা শেষে ভারতের সাহিল সঞ্জয় সেজল 11 স্থানে রয়েছেন। প্রথম 20তে এই মুহূর্তে আর কোনো ভারতীয় নেই। ভারতের পক্ষে একমাত্র মহিলা দাবারু পূজা রানী রয়েছেন 44তম স্থানে।
0: আইসিসির দুর্নীতিবিরোধী বিধির 3টি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডির ওপর সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। আইসিসির তথ্য অনুযায়ী এই নিষেধাজ্ঞাটি 2021 সালের 21শে নভেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে, যেদিন অখিলেশ রেড্ডিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
1: শ্রীলঙ্কা সফরে যে জসপ্রীত বুমরা খেলতে পারবেন না তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে জম্মু কাশ্মীরের পেশার আকিব নবী দারকে দলে নেওয়া হয়েছে। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে। শেষ করার আগে খবরের

0: বেশ কিছু অংশ আর একবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার সংস্থান সম্বলিত সংশোধনী বিল লোকসভায় গৃহীত।
1: প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর পুলিশি জুলুম নিয়ে বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদে আজও ব্যাহত সংসদের অধিবেশন।
0: বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা আসনটি ধরে রাখল কংগ্রেস, গুজরাটের মঞ্জলপুর থাকলো বিজেপির কাছেই।
1: ভারত সফররত উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদ বখতিয়ার ওদিলভিজ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করলেন উজবেকিস্তানের শিল্পমন্ত্রী লাজিদ কুদরাতভ।
0: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরালো, অন্তত 80 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওই অঞ্চলের একটি মানবাধিকার সংগঠন।
1: দক্ষিণবঙ্গে বৃষ্টিতে জনজীবন ব্যাহত, রাজ্যে বজ্রাঘাতে অন্তত 4 জনের মৃত্যু।
0: আজ উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল স্বর্গ মনে পড়ে? খেজুর স্বর্গে একটা অকেজো লোক ঢুকে পড়ে কিরকম হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছিল বলুন তো। ওই ওই আটপুরে মাটির ঘড়ায় রঙের পাক আর রেখার ঘের, কিংবা ওই মেয়েটির জন্য বেনিবাঁধার রঙিন দড়ি, সেসবই তো আসলে কেজো জীবনের রং তুলি। ঠিক অনেকটা সাদা শাড়ির জমিনে লাল নীল নকশার গল্প, ঠিক যেমন করে আপনি কিছুক্ষণ আগেই আপনার সেদ্ধ ভাতের জীবনে এক চামচ ঘি আর এক টুকরো গন্ধরাজ লেবুর সুঘ্রাণ মিশিয়ে নিয়েছেন, ঠিক যেমন করে আজ থেকে অনেকগুলো দশক আগে ছায়াছবিতে নকশার ফুল তুলেছে এই আলুনি জীবনটা, আজ তেমনই কিছু সিনেমার সাদা মাটা জীবনের মধ্যে নকশি কাঁথার খোঁজ করব আমি প্রিয়াঙ্কা। তবে অবশ্যই আপনাকে যে দরকার, তার কারণ আমার অভিজ্ঞতা কতটুকু বলুন তো, আপনাকেই তো সঙ্গে থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি আপনার অভিজ্ঞতা ভর্তি ঝোলা থেকে এমন হাজারো নকশা আঁকার সুস্বাদ আজ পেয়ে যাব। তাই আসুন একসঙ্গে শুরু করা যাক আজকের এই নকশি কাঁথা বোনার গান গল্পের সফর।

জীবন বলে এ ঘর তুমি ভুলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো, ভালোবাসার বাসা এবার নতুন জীবন চায়। আসলে বিত্ত বা অর্থ অনেক সময় আমাদের জীবনটাকে বড্ড বেশি নিষ্পৃহ করে দেয়। সব আছে তবু যেন কিচ্ছু ভালো লাগে না, আর তখন কি করতে হয়? তখন মনের সুখের ঠিকানা খুঁজে পথে নামতে হয়। আমরা নামিও, আমরা আমাদের মনটাকে ভালো রাখার জন্য, আমাদের একঘেয়ে জীবনে একটু আলো, একটু রং ছড়িয়ে দেওয়ার জন্য তখন অন্যরকম গল্পের খোঁজে পথে নামি। আসলে তখন অন্যরকম গল্পের নেশাই আমাদের পথের খোঁজে ঘর ছাড়া করে। আজ যেহেতু হারানো দিনের গানে আর গল্পে যে সফর সাজিয়েছি, সেখানে সিনেমার কথা, সিনেমার গল্পে নকশিকাঁথা বোনার কথা বারবার বলবো, তাই শুরুতেই যে গান শোনাচ্ছিলাম, নতুন জীবন অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবি, অরুণা আর বিজয়ের কাহিনী। অরুণা বৈভবের মধ্যে বড় হয়েছে, সেখানে তার সব আছে কিন্তু সুখ নেই, মানে সুখ থাকলেও শান্তি নেই, আনন্দ নেই। তাই সে বিজয়ের হাত ধরে নতুন স্বপ্নের খোঁজে পথে নেমেছে এবং তাদের গল্পের বিজয়িনীতে তারাই হয়ে উঠেছে। আচ্ছা, এই যে গল্পের কথা বললাম, এর সঙ্গে মিল পাচ্ছেন কোনো ছবির? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনার তালিকায় অনেক আছে, মানে এক্ষুনি এক্ষুনি দশটা বলে দিতে পারেন, কিন্তু আমার তো সীমিত ভাণ্ডার। আমার রাজকুমারী মনে পড়ছে, ওই যে গল্পটা, রাজকুমারী তার মায়ের ওই দাপট, রাগরাগিনীর সুরের মধ্যে থেকে একসময় সে এতটাই একঘেয়ে হয়ে যায় যে তার গানই ভালো লাগে না। আর ঠিক সেই সময় অচেনা সুর এসে দোলা দেয়, ঢেউ জাগায় তার মনে, সে যেন সব কিছু ভুলে যায়, কাজ ভুলিয়ে দেয়। ওই নতুন সুর গুঞ্জন তোলে ভ্রমরের মতো, রাজকন্যাকে অবাধ্য করে। মঞ্জুরি তখন নতুন রঙের রাঙিয়ে নিতে নিজেকে, তার একপিসে জীবনটাকে ভুলিয়ে নিতে, নকশিকাঁথায় সাজতে গুনগুন সুর তুলে বেরিয়ে পড়ে। সেই গুনগুন আপনিও করছেন নাকি? করুন না, অসুবিধে কী?

প্রাণীর নিমন্ত্রণ তো রোজই পাঠাই আপনার ঠিকানায়, যাতে রেডিও বা নিউজ অন এয়ার র‍্যাপে আপনি কান পেতে শুনতে পারেন হারানো দিনের একের পর এক পছন্দের গান। আজ দেখুন, যেমন ছাপোষা জীবনের নকশিকাঁথা সেলাই করতে বসে ভাবছিলাম কোন কোন সিনেমার কথা বলি, কোন কোন সিনেমার মধ্যে লুকোনো আছে ওই নকশিকাঁথার গল্প, মানে ছাপোষা জীবনের নকশিকাঁথা। আসলে অত ছবি তো দেখা এই অল্প সময়ে সম্ভব নয়। সেক্ষেত্রে মনে হচ্ছিল যদি কোনো ম্যাজিক করা যেত, যদি এক নিমেষে সব নকশিকাঁথার গল্প বুনে ফেলা যেত, মানে ধরে ফেলা যেত। ওই যে অনেকটা পরশ পাথরের মতো, ওফো পরশ পাথর ছবির কথাই তো বললে হয়, কেরানি পরেশবাবুকে তো আজ মনে করতেই হবে। ঠিক ধরেছেন, তুলসী চক্রবর্তীর ছবি। দেখুন তার ওই নুনান্তে পান্তা ফুরোয় মার্কা জীবনটা কিভাবে 360 ডিগ্রি ঘুরে গিয়েছিল ওই এক টুকরো মার্কা মারা পরশ পাথরের ছোঁয়ায়। সত্যি করে বলুন তো, সিনেমাটা যখন দেখছিলেন তখন কি একবারের জন্য আপনার মনে হয়নি যে ওই পাথরটা যদি একবার আমার হতো না, উফ জীবনটা পুরো একেবারে রঙিন হয়ে যেত? একবারও কি আপনার মন বলে ওঠেনি, পারো যদি লুটে নাও সব এই বেলা, দুনিয়াটা আসলে যে ভেলকির খেলা?

কারে চুরি দিনে ভাজে হরি আহা মরি মরি আছি এই দেশে এই সোজা পথ ছেড়ে ওরা খোঁজে চোরা গলি এ পেটে কিছু নেই মুখে বড় বড় বুনি তবু তো এদের সাথে হেসে পথ চলি হাঁড়ি কাটে ফেলে এরা দেয় সবে বলি লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা বারো যত লুটে নাও সব এই বেলা দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা কেউ রাজা কেউ চোর কেউ দিন আরে আরে আরে গুতো মারে ছাড়ে আরে আরে আরে গুতো মারে ছাড়ে মামা মাথাটা মারে বা ভারী মজা বাড়ে কটা মাথা ঘাড়ে মামাকে।

খলি, দেবী সম ঠাঁইয়ে যে মহাঘোর কলি, দেখে শুনে মনে হয় পটল। লাগ লাগ লাগ ভেলকির খেলা বারো।

0: ভেলকির মতো করে পাল্টে দিয়েছেন যারা তাদের উদয়াস্ত জীবনটাকে, যাদের রোজকেরে উঠোনে বর্ষা এসেছে, টুপটুপ বকুল ছড়িয়ে আর আলপনা এঁকে গেছে, তেমনি কিছু গল্পে আর গানে আজ ছাপুসা জীবনের নকশি কাঁথা, যেখানে এখন এই মধ্যরাতে আমি আপনাকে নিয়ে যেতে চাই সেই ছোট্ট ছিমছাম আড্ডা আর চায়ের ঠেকে। রাগ করলে হবে না, নানা আপত্তি শুনবো না। আমি জানি আপনি স্বাস্থ্য সচেতন, আপনি এত রাতে মোটেই চা খান না, কিন্তু আড্ডা দিতে তো ভালোবাসেন, গান শুনতেও ভালোবাসেন, তাহলে চলুন না যাওয়া যাক ওই আড্ডা আর চায়ের ঠেকে, মানে ওই ক্যাফের দিকে। সেটি তৈরি হয়েছিল একঘেয়ে বেকার জীবন থেকে বাঁচতে। নতুন দিনের আলো সিনেমার কথা বলছি। সৌমিত্র চট্টোপাধ্যায় ওরফে সঞ্জয় সব গঞ্জনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তৈরি করলো একটা ক্যাফে, হোর্ডিংয়ে বড় বড় করে লেখা মিনু ক্যাফে, মিনু ওর বোনের নাম। দেখুন না, সাদা মাতার জীবনটাকে একটু রঙিন করতে গেলে তো অনেক চ্যালেঞ্জই আসে, আমারও এসেছে, আপনারও এসেছে, তবেই না আজ আপনার জীবনে নকশি কাঁথা আঁকা হয়েছে। তো তো বাঁচার মতো বাঁচতে হয়, আপনিও বেঁচেছেন, আর বেঁচেছেন বলেই একদিন আপনিও, হ্যাঁ হ্যাঁ আপনিও চিৎকার করে বলে উঠেছেন, মার দিয়া হ্যা কেল্লা।
1: বা বা।

আমি কষ্ট করেছি, ভাগ্য লুটিতে সত্য মুঠিতে পাঞ্জা লড়েছি, আমি কষ্ট করেছি, আমি কষ্ট করেছি, আমি কষ্ট করেছি, বা বা বা বা বা।

যদি দু এক পাতা নকশি কাঁথার গল্প না লেখা হয়, যদি আধার পেরিয়ে পাখিদের ঠোঁটে করে সকাল না আসে, তবে তো তেমন জীবন ফড়িং কিংবা দোয়েলের, সে জীবন মানুষের হয়ে কাজ কি? আর তাই তো অরণ্যের দিনরাত্রি ছবির সেই চার বন্ধু রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়ল। তারা কলকাতা শহরের বেশ প্রতিষ্ঠিত, চারজনই 10টা 5টার চাকরি, ব্যবসা, সব কিছু আছে, অর্থ আছে, বৈভব আছে, শুধু জীবনে নেই রোমাঞ্চ। তাই একদিন তারা ঠিক করে ফেলল, তারা কারা? হরি, সঞ্জয়, অসীম আর শেখর ঠিক করে ফেলল, অনেক হয়েছে চাকরি, চলো এবার যাই জঙ্গলে। পালালো, পালামুয়ের জঙ্গলে। চকে বাঁধা জীবনটাকে গাড়ির ডিকিতে পুরে উড়নচণ্ডী হয়ে উঠল তারা। আসলে চাপোষা জীবনে আর সবই থাকে, শুধু থাকে না রোমাঞ্চ আপনার জীবনে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার জীবনেও যদি এমন কোনো একঘেয়েমি গুমোট বাঁধছে বুঝতে পারেন, যদি মনে হয় দূর কিছুই ভালো লাগে না, সবই আছে, তবু যেন জ্বলো, একদম অপেক্ষা করবেন না। হয় বন্ধু বান্ধব জুটিয়ে, নয়তো একাই বেরিয়ে পড়ুন না, শহর কিংবা গ্রাম ছেড়ে বেশ খানিকটা দূরে, ক্যাসরিনার ছায়া গায়ে মেখে।

তিন ভবনের পারে আরতির সুরে সুরে মনটা যখন ফুরফুরে হলোই, তখন মন্টু আর সরসীর কথাই না হয় বলি। দেখুন, আড্ডাবাজ মন্টুর জীবনে যখন কোথাও কিছু হচ্ছে না, একটা কাজ একটু বেশি রোজগার পাওয়ার জন্য তাকে কি না কি করতে হচ্ছে, কত কি না সে করেছে, কত জনের হাতে পায়ে ধরেছে, কোথাও কিছু হয়নি। তার মধ্যেই রগের আড্ডায় মেয়েদের টন্টিং করার সাময়িক আনন্দও আছে, নেশা আছে, কিন্তু যখনই সে বাড়ি ফিরছে তা চেনা মুখগুলো দেখে ভেতরের অভাবের জ্বালা তাকে টিকতে দিচ্ছে না, তাকে তিষ্ঠতে দিচ্ছে না। বারবার মনে হচ্ছে কিছু কি হতে পারে না জীবনে, একটু কি আলাদা কিছু হতে পারে না, একটু কি আলো জ্বলতে পারে না। ঠিক এরকম একটা সময়, এরকম একটা মুহূর্তে সরসীর প্রেম তার জীবনটাকে একেবারে নতুন বাঁকে ঘুরিয়ে দিচ্ছে। সত্যি সত্যি স্বপ্নের মতো রঙিন হয়ে উঠছে তার জীবনটা। এই যে নিজেকে নতুন করে আবিষ্কার করা, নতুন ছন্দে গতিময় হয়ে ওঠা, এমন জীবনের গল্পের নায়ক হয়তো আপনিও। হয়তো এখন এই মুহূর্তে হারানো দিনের গানের এই আসর আপনার আটপৌর জীবনের নকশিকাতার গল্পটাকে মনে মনে ফিরিয়ে আনছে। যখন আপনার জীবনও আটপৌড়ে ছিল, হতেই পারে আপনার বেকার জীবনে যখন একটা কিছু পাওয়ার জন্য আপনি হন্যে হয়ে ঘুরছিলেন, একটু কোনো স্বপ্ন, একটু কোনো আলোর ছোঁয়ায় অধীর হয়ে উঠছিলেন, তখন হয়তো কোনো এক অবসরে একটু ভালো লাগা খুঁজে নিতে বন্ধুদের সঙ্গে গলা মিলিয়ে গিয়েছেন। পাও কি পাবো না ভেবে তো কাজ নেই, সামনে যা দেখি আসল কি নকল ভেবে কিচ্ছু কাজ নেই। চলো জীবনটাকে একটু নিজের ছন্দে, একটু নিজের সুরে গিয়ে দেখি।

জীবনের হিসেব নিকেশ করতে বসলে শুধু এই রাতটা নয়, একটা গোটা জীবন চলে যাবে, তাই ওদিকে খবরদার আমি যাব না। তার থেকে বরং যেটা করতে পারি, চটপট আগামীকালের হারানো দিনের গানের বিষয়টা আপনাদের জানিয়ে দিতে পারি। তার দরাজ কণ্ঠসঙ্গীতের সুরে সুরে দীপ নেভানো রাতে, হাওয়ায় মেঘ সরাতে, মিলনতিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তার গান মনের মানুষকে কখনো বলে, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। কখনো বলে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তিনি নেই তা ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, কিন্তু তার গান শুনে তার অগণিত ভক্তের হৃদয়ে গিয়ে ওঠে, সে যেন আমার পাশে আজও বসে আছে। তিনি অমর শিল্পী কিশোর কুমার। আগামীকাল কিশোর কুমারের 97তম জন্মজয়ন্তীতে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় কিশোর কাহিনী। সূত্রধার অরিজিৎ ঘোষ, আর রেডিও সেটের ওপারে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা। আগামীকাল ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনতে ভুলবেন না যেন। এবার আবার ফিরি আমাদের আজকের হারানো দিনের গানের সফরে। আজ যেখানে গল্পে আর গানে ফিরে দেখছি স্বর্ণযুগের সেই সব ছবির গল্পকে, যেখানে একই জীবনের জলছবিতে হঠাৎ করেই মিলে গেছে নতুন নতুন রং, ধুঁকতে থাকা জীবন।

আপনি যদি এখন ভাবতে বসেন, আসলে তো এই স্বপ্ন, সত্যি কি আর কারো বয়স কমে নাকি? তবে বলি বন্ধু, কিছু গল্প যে গল্প হলেও সত্যি, কারণ এই শহরে তিন প্রজন্মের এক একান্নবর্তী পরিবার। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ সকলের, একই অন্যকে দোষারোপ করছে, এটাই তাদের অভ্যেস। অশান্তি, ঘ্যান ঘ্যানে, গুণ ভরা, দায় সরা একটা সংসার। এমন একটা সংসারে রান্নার লোক হয়ে হলো ধনঞ্জয়, যাকে বলে দমকা বাতাসের মতো। রান্না সহ সে পরিবারের লোককে খুশি রাখতে কি না কি করেছে বলুন তো। আর তার ফলে এই একেবারে নেতানো মুড়ির মতো সংসারটা হঠাৎ করেই প্রাণ ফিরে পেয়েছে। এই গল্পটাকে আপনি ছাপোষা জীবনের নকশিকাথা বলবেন তো? জানি আপনি আমার সঙ্গে সহমত। আর যখন সহমত হয়েছেন, যখন এত রাত জেগে আমার সঙ্গে এই সুরেলা সফরে আছেন, তখন চলুন না একটু রান্নার হাল হাকিকাত দেখে আসি। ধনঞ্জয়ের মতোই আরেক সুপার কুক, ওদিকে যে ইস্তাম্বুল, জাপান, কাবুল হয়ে কত রকম রান্না শিখিয়ে এসে রান্না করে কত কি ফিরিস্তি করছে। না না, আমি বলছি চাকতে হবে না, আপনার মন না চাইলে চাকবেন না। কিন্তু বলি, শুনতে তো বাধা নেই।

0: জোরে, মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা, কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না, আমি শিশি ভজহরি মান্না। আইবার পাশ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না, আমি শিশি ভজহরি মান্না, আমি শিশি ভজহরি মান্না।
1: প্রথম কদম ফুল সিনেমার এই গান শুনতে শুনতে ভাবছিলাম, এই গল্পটাও তো এক মেয়ের নকশিকাঁথা বোনারই গল্প, তাই না? সৌমিত্র এবং তনুজার এই ছবিতে আমরা তনুজা চরিত্রটিকে কাকলি হিসেবে পেয়েছি। সে পরিশ্রমী, কিন্তু সংসারের সুখ বজায় রাখতে সে আত্মত্যাগ করে, যে সবার মুখে হাসি ফোটাতে চাকরির বদলে ঘরকন্যাই বেছে নেয়। কিন্তু কতদিন, একটা সময় তাকে ক্লান্ত হয়ে যেতে হয় এবং তখন নিজের স্বপ্নের টানে তাকে কাজের জগতে পা রাখতে হয়। এমন করে নিজের একপেশে জীবনটাকে স্বপ্ন দিয়ে সাজাতে শুধু কি কাকলি আপনি চাননি? আমি চাই না, আমরা সকলেই তো চাই, যে যার মতো করে স্বপ্ন দিয়ে সাজাতে। সেখানে চাকরি থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, আবার নিজের সংসারের মধ্যে একটুকরো আলপনাতেও খুঁজে পাওয়া যায় নকশিকাঁথার স্বপ্ন। কেন বলছি তার কারণ, আপনিও হয়তো একদিন এই চেনা ছকের বাইরে বেরিয়ে উপভোগ করতে পেরেছিলেন নিজের নকশিকাঁথার গল্পটাকে। প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প অবতারণিকার আরতিও তো তাই, একটা মধ্যবিত্ত বাড়ির আটপৌরে বউ, কিন্তু সেও একদিন তার স্বপ্নের টানে পা রেখেছিল মহানগরের রাজপথে। হ্যাঁ, গল্প অনেক বড়, তবে আসল কথা হল আটপৌরে জীবনে নকশিকাঁথা, এভাবেই তো আঁকা হয়, এভাবেই তো আটপৌরে শাড়ির আঁচলে এক আকাশ স্বপ্ন বুনতে পারে কেউ কেউ, আর সেই আকাশে নতুন আলো খেলে যায়।

0: যে ভালোবাসা ছড়িয়ে আছে নীলাকাশের গায়ে, সে ভালোবাসা এসে বুকে বেঁধেছিল বাসা সুদর্শন আর ইন্দ্রাণীর। তারাও ভেবেছিল নতুন রঙের আলোয় প্রেমের নিশান উড়াবে। স্বপ্ন ছিল অনেক, প্রেমও ছিল অগাধ, কিন্তু কিন্তু সম্পর্কের গতি বড়ই বিচিত্র। নইলে বিয়ে নামক প্রতিষ্ঠানে সুখ পাখি কেন ধরা দেয় না বলুন তো? এই ছবি আমাদের ভীষণ প্রিয়, ইন্দ্রাণী, উত্তম কুমার, সুচিত্রা সেন। এই ছবিতে আমরা দেখেছি লড়াইটা এখানে মূলত সুদর্শনের। মেধাবী ছাত্র, অনেক সম্ভাবনা, অথচ ইন্দ্রাণী যতটা সফল হল সুদর্শন হতে পারেনি। একঘেয়ে জীবন, সে যখন বুঝতে পারল যে তার জীবনের যে সহজ সরল প্রেম তার মধ্যে মস্ত একটা ফাঁকি, তখন নিজের অধরা আনন্দকে খুঁজে নিতে সে ছেড়ে যায় সভ্য সমাজের বাউন্ডারি। শালবনির পাথুরে মাটিতে প্রাণের ঝড় তুলে সে আসলে নিজেকে প্রমাণ করেছিল, প্রমাণ করেছিল ছাপোষা গৃহস্থালী তার জন্য নয়। সে তো এসেছে বাতিল কাপড়ের বুকে সবুজের স্বপ্ন বুনতে, সে তো এসেছে মরু বিজয়ের কেতন উড়াতে।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ ভাঙ রে।

0: পাথর ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙরে ভাঙরে ভাঙ।
1: আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের আসরে আমরা রোজ রাতে ফিরে যাই অতীতের কোনো না কোনো গলিপথে, যেখানে জোনাকির আলো মেখিয়ে ভেসে বেড়ায় সুর এক দশক থেকে অন্য দশকের জানালায়, কানাকানি করে গল্পের দল। আজ সেখান থেকেই তুলে আনার চেষ্টা করেছি সেই সব চরিত্রকে যারা কোনো না কোনো ঘুণধরা হেমন্তকে বসন্তের সাজে সাজাতে পেরেছিল, যারা তাদের ছাপোষা জীবনে বুনেছিল স্বপ্নের নকশিকাঁথা দেখতে দেখতে সফর প্রায় শেষের দিকে। তাই শেষবেলায় মনে করতে চাই মেজবু মৃণালকে এবং অবশ্যই চারুলতাকে, কেননা তারা তাদের নিজেদের জীবনকে একদিন সঁপে দিয়েছিল।

সংসারে, তবু আট পুরে শাড়ির ভাঁজে এক চিলতে হলদে বই আর কিছু লাগেনি। মৃণাল ত্যাগ করেছে তার সংসার নিজের মতো করে বাঁচবে বলে, আর চারুলতা এতদিনের গোপন শব্দগুলো অবশেষে অবশেষে তার অকাজের জীবনে কবিতা হয়ে ধরা দিয়েছে। আর সেই নকশি কাঁথা যার হাত ধরে বোনা হয়েছিল সেই অমল আসলেই চারুর জীবনের রোদ্দুর। তাই যেতে যেতে আসুন না আকাশে কান পেতে শুনি তাদের গান।

0: চিনি।
1: কথায় কথায় রাত বেড়ে প্রায় ১২টা, আমারও কথা প্রায় ফুরলো। তবে আজ যেহেতু নকশিকাথার গল্প বলছিলাম মাঠপৌরি জীবনে, এই যে নকশিকাথার গল্প, এ কখনো হতে পারে চাকরি, কখনো ব্যবসা, কখনো এক টুকরো বাগান, এক টুকরো আলপনা, ছবি আঁকা, শিল্পচর্চা, কিংবা সুন্দর করে আপন মনের মাধুরী মিশিয়ে একটা ছিমছাম সংসার সাজানো, যা খুশি যা কিছু হতে পারে। আবার কখনো এই যে অমলের মতো কোনো মানুষের স্পর্শ, কোনো মানুষের সাহায্য, যা খুশি। আপনার আটপৌরে জীবনের গল্পটা ঠিক কেমন? এই যে এত রাত পর্যন্ত আমার সঙ্গে জেগে রয়েছেন, আপনার লাল নীল নকশিকাথার গল্প তো জানতে চাই। তাই আমাদের মেল বা চিঠি লিখে, নয়তো আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে গিয়ে লিখুন। অপেক্ষায় রইলাম আজকের মতো। সকলকে ভালো থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি হারানো দিনের গান। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

হারানো দিনের গান এখানে শেষ হলো। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 4 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন এআইআর ডিটিএইচ বাংলায় ও নিউজ অন এআইআর অ্যাপে মৈত্রী প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে এক সেকেন্ড। আজ ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার। এখন থেকে রাত ২টো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, ২টো থেকে ৩টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, রাত ৩টে থেকে ৪টে নানা রঙের গান। এখন বাংলা আধুনিক গান।

বর্ষা এসেছে অনেক দিন, আষাঢ় হয়ে শ্রাবণের মাঝপথ পেরিয়ে ফেলেছি আমরা, এবং এবার বর্ষা মোটেই কৃপণ নয়। ঝড়ো ঝড়ো বাড়িধারা রোজই এই বর্ষার উদযাপনে মজা আছে, আনন্দ আছে, আবার দুঃখ বিষাদও আছে। বর্ষা দেখলে মন কেমন, মেঘ দেখলে মন খারাপ, আবার হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, বর্ষা দেখলে তাও কবির মনে হয়েছে। আমরা আজকের বাংলা আধুনিক গানে গানে এই বর্ষার বিভিন্ন মেজাজকেই খোঁজ করি, চলুন। প্রথম গানটি আপনারা শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, তরুণ সিংহের কথায়, চিরদীপ দাশগুপ্তের সুরে। এবারের গানটি, হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বেশ কিছু বর্ষার গান থেকে এই গানটি নিশ্চয় আপনাদের সকলের প্রিয়, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, নচিকেতা ঘোষের সুরে। শুনুন তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায়।

যে পলাশ বসন্তে ফোটে, তাকেই গীতিকার নিয়ে এসেছেন বর্ষায়। এও এক অদ্ভুত সমাপতন যা ঘটছে, ঘটে চলবে এক ঋতু থেকে অন্য ঋতুর মধ্য দিয়ে। এই ঋতু এসে মিশে যাবে ওই ঋতুতে, ওই ঋতু গিয়ে মিশবে অন্য ঋতুতে। বর্ষা সারাদিন হওয়ার পর আকাশে যখন এক ধোঁয়াশা দেখতে পাবেন রাতে, তখনই বোঝা যাবে শরৎ আসছে। এখনকার রাতের আকাশের অভিজ্ঞতা, যেদিন বৃষ্টি না হয়, দেখবেন সেই শরতের মেজাজ আপনি পাবেন। চলুন পরের গানে, যেখানে গীতিকার সুরকার সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য সাজিয়ে দিয়েছেন এই গানটি। কি বলছেন? একদিন আকাশ বাতাস জুড়ে বৃষ্টি হলে সেদিন কেমন হয়, তারপর সারাদিন কেমন কাটে, আর মনই বা কেমন থাকে। সলিল চৌধুরীর কথায় ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়।

আজ মন হারিয়েছে শ্রাবণে। যে গান শুনছি প্রথম গানটি এই সময়ের বা এই সময়ের কিছু আগের, তারপর যে পরপর দুটি গান শুনলাম সেই দুটি গানই কিন্তু প্রায় পঞ্চাশ বছর অতিক্রম করে গেছে, পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন। সেই সময়ের আরেকটি গান আপনাদের শোনাই। এটি বিশিষ্ট এই কারণে যে সলিল চৌধুরী যে গানগুলি লিখেছেন তাতে নিজেই সুর করেছেন প্রায় সব ক্ষেত্রেই। দু একটি গানের মধ্যে এটি অন্যতম যেখানে সলিল চৌধুরী লিখেছেন আর সুর করেছেন হৃদয়নাথ মঙ্গেশকর, গেয়েছেন লতা মঙ্গেশকর। বর্ষার গান আমাদের অনেকেরই ছেলেবেলা এই গানটি শুনে কেটেছে, লতা মঙ্গেশকর।

বাদল কালো ঘিরল, তার পাশে ঠিক পরেই পরদিনই বা সেই সময়ের পাশেই যদি বৃষ্টির তেজ আস্তে আস্তে কমে যায়, যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ে, সকালে উঠে দেখলেই কেমন এক মন কেমন, আবার মন ভালো। যার মন কোনো কারণে খারাপ হয়ে আছে, তার মন ভালো হওয়ার উপায় নেই। আর যার মন ভালো আছে, তার অবশ্য মন আরো একটু ভালো লাগে এমন আবহাওয়ায়। সে যাই হোক, এই যে গানটি এখন আপনাদের শোনাতে চলেছি শ্যামল মিত্রর কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, এই গানটি শুনলে অনেকেরই তার তরুণ বয়সের কথা, তার কিশোর বয়সের কথা মনে পড়বে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। শুনি শ্যামল মিত্র।

এবার চলুন একটু সাম্প্রতিককালে আসি। এই সময়ের এক গায়ক, অবশ্য তিনি এখন একটু কমই গাইছেন, 90-এর দশকে গায়ক হিসেবে তার প্রকাশ, মূলত তিনি অভিনেতা। সেই 90-এর গায়ক বৃষ্টিকে কিভাবে দেখছেন? তিনি তার প্রেমাস্পদের সঙ্গে বৃষ্টিতে একদিন যদি শহরের পথে হঠাৎ বেরিয়ে পড়েন, তবে কি হয় তারপর? অঞ্জন দত্ত তার নিজের কথা নিজের সুরে গাইছেন এই গানটি।

বাংলা ধ্বনির গান, এবার শুভমিতা বন্দ্যোপাধ্যায়, তারপর নচিকেতা চক্রবর্তী এবং আজকের সবশেষ বর্ষার গানে মান্না দে।

আজ 4 আগস্ট। আজকের দিনে 1929 সালে জন্মেছিলেন এক বিখ্যাত ভারতীয় গায়ক এবং তিনি বাঙালি, তিনি কিশোর কুমার। তার জন্মদিন আজ, তার জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আজ বাংলা আধুনিক গানের এই পর্বে শুনব কিশোর কুমারের কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথমে চলো যাই চলে যাই।

কিশোর কুমার, তুমি কিংবদন্তি। আজ তিনি নেই, কিন্তু আছেন যেখানে যত বাঙালির হৃদয় আছে, যেখানে যত ভারতীয় হৃদয় আছে, সঙ্গীত প্রেমী মানুষ আছেন সারা পৃথিবী জুড়ে, বাংলা এবং হিন্দি গানের ভক্ত যারা, এবং অসংখ্য আরও ভারতীয় ভাষায় গান গেয়েছেন কিশোর কুমার। কিশোর কুমারের জন্মদিন আজ, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিটিএইচ বাংলা পরিষেবার এই বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছি কিশোর কুমারের কণ্ঠে বাংলা আধুনিক গান।

বাংলা আধুনিক গান আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়িতে রাত 2:18। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন একযোগে নিউজ অন এআই আর মৈত্রী অ্যাপে। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে মায়া মৃদঙ্গ ছায়াছবির গান শুনবেন। প্রথম গান শ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

মায়া মৃদঙ্গ ছবির গান। এবার শ্রীকান্ত আচার্য, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র ও

গান শুনছেন। এবার পরপর কয়েকটি গান, প্রথমে নূর আলম, তারপর লোপামুদ্রা মিত্র, তারপর রাঘব চট্টোপাধ্যায় এবং সবশেষে শ্রীকান্ত আচার্য। মায়া মৃদঙ্গ ছবির গান শুনবেন এবার পরপর চারটি গান, নূর আলম, লোপামুদ্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্য।

মায়া মৃদঙ্গ ছবির গান শুনলেন। এবারে শুনবেন 22শে শ্রাবণ ছবির গান। প্রথম শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

বাইশে শ্রাবণ ছবির গান, এবার পরপর তিনটি গান, অনুপম রায়, শ্রেয়া ঘোষাল ও তারপর শেষ গানটি সপ্তর্ষি মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। প্রথমে অনুপম রায়, তারপর শ্রেয়া ঘোষাল, সবশেষে বাইশে শ্রাবণের গানটি সপ্তর্ষি মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। প্রথমে অনুপম রায়।

বাইশে শ্রাবণ ছবির গান শুনলেন। এবারে ছবি স্বার্থপর। প্রথমে লগ্নজিতা চক্রবর্তী, তারপর রূপঙ্কর বাগচি এবং সবশেষে ইমন চক্রবর্তীর কণ্ঠে স্বার্থপর ছবির গান শুনুন। লগ্নজিতা চক্রবর্তী, তারপর রূপঙ্কর বাগচি এবং সবশেষে ইমন চক্রবর্তীর কণ্ঠে স্বার্থপর ছবির গান।

স্বার্থপর ছায়াছবির গান শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। শেষ ছায়াছবি রান্নাবাটি, প্রথম গানটি কিঞ্জল চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং শেষ গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে। পরপর শুনুন।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন এআইআর ডিটিএইচ বাংলায় এবং নিউজ অন এআইআর অ্যাপ মৈত্রীতে। এখন নানা রঙের গান, প্রথমে নজরুল গীতি, শিল্পী অজয় চক্রবর্তী।

নানা রঙের গানে নজরুল গীতি শুনলেন, এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি। প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

নানা রঙের গানে। আজ শুনলেন নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ ও রজনীকান্তের গান। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ এআইআর, ডিটিএইচ বাংলা এবং নিউজ অন এআইআর মৈত্রী অ্যাপে।

0: FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রামকেলির আগে খেয়াল শুনবেন শিল্পী মালিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। রামকেলির আগে খেয়াল শুনলাম তার কণ্ঠে। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সেতার, শিল্পী দেবাশিস মুখোপাধ্যায়, রাগ প্রভাত।

0: আমরা শুনলাম সেতার, শিল্পী ছিলেন দেবাশিস মুখোপাধ্যায়, রাগ প্রভাত। এই সঙ্গে শেষ হল প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। কিছুক্ষণ পরেই আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কৃষ্ণ কলি আমি তারেই বলি। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি দিয়ে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আর মাঝে মধ্যে তো সারা জীবন দিল আলো সূর্যগ্রহ চাঁদ, এই গানটার ফিলার তো থাকবেই। এরপরের গান সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে, আজ যেমন করে গাইছে আকাশ।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম হৃদয়ে ছিলে জেগে। এরপরের গান সর্বাণীর সান্যাল বৈদ্যের কণ্ঠে।